0: हेलो काके चाई
1: तुमा के
0: आपने आपने के
1: से यामी।

তুমি নয়ন কি গো রাখবে ঢেকে, আয়নাতে ওই মুখ দেখবে যখন।

ভালোবেসে গেলাম শুধু ভালোবাসা পেলাম না। জগৎ সংসারের এই তো নিয়ম, কেউ পায় কেউ হারায়, হারানোর বেদনায়।

চোখের জলে ভেসে চলেছি, অজানা ঠিকানায় আমি পথে নেমেছি, আজও মনের মানুষ পেলাম না। সাউন্ডটেকের রিমেক ক্যাসেট সিডি আবার ফিরে এলাম।

সঙ্গীত আকাশে শ্রেষ্ঠ তারকা, নাম এন্ড্রু কিশোর। সেই এন্ড্রু কিশোরকে নিয়ে সাউন্ডটেকের এবারের নিবেদন, নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম।

তারকার সেরা তারকা শিল্পী অ্যান্ড্রু কিশোরের জীবনের শ্রেষ্ঠ গান নিয়ে নতুন ক্যাসেট এবং সিডি আবার ফিরে এলাম, পাওয়া যাচ্ছে সারা দেশে সর্বত্র।

আধুনিক গানের রিমেক গানের ক্যাসেট সিডি আবার ফিরে এলাম। প্রযোজনা পরিবেশনা সাউন্ড টেক।

দুচোখে স্বপ্ন শুধু সৃষ্টির কলমুখরতা, এখানে দুঃখ নেই, শোক নেই, মৃত্যু নেই, কোনো নিভৃত পাখির নীড় যেন এই বৃষ্টির ধার।

যখন বৃষ্টি পড়ে তখন গাছের নিচে দাঁড়াই একলা, দূরে মাঠের ওপারে মাঠ শূন্য ঝাপসা। বৃষ্টি থেকে বৃষ্টি আসে, ঢেউয়ের পর ঢেউয়ের বৃষ্টি, গাছের নিচে একলা দাঁড়িয়ে থাকার নিঃস্বতা কি বিষম নিঃস্ব।

0: হ্যালো, সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেখছেন ফেসবুক এবং ইউটিউব এবং অন্যান্য জায়গায়, আর যারা শুনছেন আমাদের নিয়মিত এই প্রোগ্রাম রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ থেকে লাইভ প্রোগ্রাম, আমাদের সঙ্গে আমরা আজকে পেয়েছি মিরাক্কেল খ্যাত এমদাদুল হক হৃদয়, যে মানে যার সঙ্গে কথা বলে সবসময় মনটা ভালো হয়ে যায়, এবং অগণিত তরুণী ফ্যান তার, এইরকম একটা অপবাদ আছে। আর হৃদয় তার গেট আপও চেঞ্জ হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি শ্রোতৃমণ্ডিত দাড়ি টাড়ি সহ সবকিছুই। হৃদয়, কি অবস্থা, কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন ভাই?
0: আমার তো ভালো থাকার আদেশ আছে, থাকতে হয়, অর্ডার আছে যে ভালো থাকতে হবে সবসময়, সেই জন্য আমিও ভালো আছি আর কি। আর আপনার এই দাড়ি এবং গোফের রহস্য কি?
1: এটার আসলে বিশেষ কোনো রহস্য নাই, একটু চেঞ্জ লুক, আর এটার পিছনে আসলে লকডাউনের একটা বড় ভূমিকা আছে, আর ক্ষণে ক্ষণে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা সবকিছু মিলাই আর।
0: আচ্ছা আচ্ছা, হৃদয় আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত। রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, এটা সরাসরি রেডিওতে শুনতে পাওয়া যায়, আর আমাদের আমরা নতুন একটি সাইট ওপেন করেছি ফেসবুকে, সেখান থেকে আমরা আপনার অ্যাকাউন্ট থেকে আপনার ইন্টারভিউ করছি। আপনারা যারা আমাদের অনুষ্ঠান শুনতে পাচ্ছেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। রেডিও ত্রিতাল বাংলা যারা দেখছেন তাদের জন্য বলি, অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতেই আপনারা রেডিওটি ডাউনলোড করতে পারবেন, শুনতে পারবেন, আর নিউ ইয়র্কে এটা শুনতে পাওয়া যায়। তো এখন আপনাদের জন্য হৃদয়ের কাছে আমাদের প্রথম প্রশ্ন, যে প্রশ্নটা আগেও বেশ কয়েকবার করেছি, যে হৃদয় আপনি স্ট্যান্ড আপ কমেডি করছেন, বাংলাদেশে এই টার্মটা একদমই নতুন। আগে আমরা যেটা যাদেরকে দেখতাম যে তারা স্ট্যান্ড আপ কমেডি করে এই অর্থে না বলে, যদি বলতো যে আমি ফান করি, রম্য করি বা আমি কমেডিয়ান, তখন তারা একটু মন খারাপ হতো, কিন্তু তাদের মন খারাপ হতো, কিন্তু আমরা কিন্তু খুবই আনন্দিত যে স্ট্যান্ড আপ কমেডিয়ান হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরে। তো আপনার কাছে কেমন লাগে, তার আগে বলেন আপনি আসলে স্ট্যান্ড আপ কমেডি বিষয়টা আসলে কি?
1: আচ্ছা, প্রথমত এই যে স্ট্যান্ড আপ কমেডি টার্মটা নতুন, এটা একেবারেই সত্য, এবং এখনো আমরা ওই স্টেজ শোতে বা কোনো ইভেন্টে গেলে এটা খুব কমন একটা ব্যাপার, যে মানে মোস্ট অফ দ্য টাইমস এইরকম যতটা না বলা হয় স্ট্যান্ড আপ কমেডি করতে মঞ্চে আসছেন এমদাদুল হক হৃদয়, তার চেয়ে বেশি বলা হয় এখন মিরাক্কেল করতে মঞ্চে আসছেন স্ট্যান্ড আপ, মানে এমদাদুল হক
0: হৃদয়।
1: হ্যাঁ, এবং ইউজুয়ালি অনেক মানুষকে আমি দেখছি যে এইটা বলে যে আরে ওরা তো মিরাক্কেল করে। তো ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মিরাক্কেল এই ব্র্যান্ডটার নাম স্ট্যান্ড আপ কমেডির সাথে এতটা জড়িত যে সবাই স্ট্যান্ড আপ কমেডিয়ান কে মিরাক্কেল নামে ডাকতেই বেশি পছন্দ করছে, এরকম দেখা যায়। আর হচ্ছে এই টার্মটা যেহেতু নতুন, তো দেখা যাচ্ছে যে খুব বেশি মানুষ হয়তো এখনো সেইভাবে এই টার্মটাকে চেনে না, বা সেই অর্থে আসলে এই টার্মটার সাথে মিউজিকের সাথে যতটা পরিচিত, ড্যান্সের সাথে যতটা পরিচিত, অভিনয়ের সাথে যতটা পরিচিত, স্ট্যান্ড আপ কমেডি এই টার্মটার সাথে অতটা পরিচিত না। তো স্ট্যান্ড আপ কমেডি কি, এইটার উত্তর হচ্ছে আমরা বিশ্বাস করি স্ট্যান্ড আপ কমেডি ইজ টু মেক পিপল লাভ উইথ মাই ম্যাটেরিয়ালস, এবং আমাদের ম্যাটেরিয়ালের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে আমরা আসলে কয়েকটা ব্যাপার শেয়ার করি। যদিও ডিরেক্ট জোক টেলিং কে সেইভাবে স্ট্যান্ড আপ কমেডি বলে স্বীকৃতি অনেকেই দেয় না, তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমাদের রেগুলার লাইফের স্টোরিজ, আমাদের আমাদের জীবনের, আমাদের সংসার, আমাদের রাজনীতি, আমাদের আমাদের শহুরে জীবন, আমাদের পারিবারিক জীবন, সবকিছু নিয়ে আমরা আসলে আমাদের এই বক্তব্যটাকে এমন করে সাজাই যেটা আসলে মানুষের মধ্যে হাসির উদ্রেক করে। সো টু মেক পিপল লাভ উইথ মাই মাই সেইংস, মাই স্পিচ, মাই ম্যাটেরিয়ালস ইজ স্ট্যান্ড আপ কমেডি, এরকমটাই।
0: আমরা কয়েকদিন আগে শাওনের ইন্টারভিউ করলাম, শাওনও কিন্তু এটা বলেছিল যে আসলে সরাসরি জোকস বলাটা স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ নয়, স্ট্যান্ড আপ কমেডিয়ানদের কাজ হচ্ছে কতটুকু নিজের জীবনের অভিজ্ঞতা দিয়ে মানুষকে এন্টারটেইন করতে পারে, কতবার সে হাসাতে পারে, এটা। তো আপনি আসলে কিভাবে হাসান, আপনি কখন ঠিক করেন যে আপনি এই বিষয়টা মানুষজন হাসবে? আপনি কিন্তু প্রসঙ্গ ধরে ধরে জোকস বলে ফেলবেন, এটা কিন্তু আপনাকে বলে রাখছি, জোকস আসলে বলতে থাকবেন।
1: হ্যাঁ, শিওর। ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে যে আমরা ধরেন অনেকগুলা ব্যাপার থাকে, যে আমি একটা টেলিভিশনে আমরা জোক বলি, কখনো স্টেজ ইভেন্টে জোক বলি, কখনো কর্পোরেট ইভেন্টে জোক বলি, কখনো রেডিও শোতে জাস্ট অডিওতে জোক বলি বা স্ট্যান্ড আপ কমেডি করি। এখন ব্যাপারটা যেটা হয় যে সেটা হচ্ছে যে আমরা আসলে নির্দিষ্ট সময়ে যে কথা বলতেছি সেইটার মধ্যে থেকে, যে পরিবেশটার মধ্যে আমরা আছি বা যে আলোচনার বিষয়টা আছে, যেটা আপনি মাত্র বললেন যে আপনি এটা প্রসঙ্গ ধরে ধরে বলে ফেলবেন, তো আমরা আসলে ওটাই করি, প্রসঙ্গ ধরে ধরে আমাদের হিউমারাস এক্সপিরিয়েন্স গুলা শেয়ার করি। সবসময় যে এক্সপিরিয়েন্স থাকে তাও না, আমাদেরকে একটু স্টাডি করতে হয় অ্যাবাউট আমাদের আশপাশে কি এক্সপিরিয়েন্স গুলো ক্রিয়েট হচ্ছে, এবার আশপাশে যে এক্সপিরিয়েন্স গুলো হচ্ছে সেইগুলো নিয়ে কথা বলি। যেমন আমার মানে স্টেজে উঠলে আমরা মাঝে হচ্ছে এইটা বলি যে আমি স্টেজের শুরুর দিকে এইটা বলতাম যে আমি একজন বাংলাদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান, আই এম প্রাউড টু বি আ বাংলাদেশি। কারণ আমাদের বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে রসিক জাতিগুলোর মধ্যে একটা। ধরেন মুখোমুখি দুইটা গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে, এটা নিয়ে টেলিভিশনে কোনো রিপোর্ট করা হয়েছে, এটা দেখে একজন আমেরিকান লোক বলবে ও মাই গড, একজন ইন্ডিয়ান লোক বলবে হাই এ কি আফুয়া, আর একজন বাঙালি কি বলবে এটা খুব ভালো হয়েছে আরো জোরে গাড়ি চালা। এইটা কিন্তু আমরা দেখে আসছি যে কি হয় চায়ের দোকানে, আমরা যখন ক্রিকেট খেলা দেখতাম মার্শালারে এইরকম কথাবার্তা শুনতাম আমরা। সো উই আর হিউমারাস, তা আমরা আমাদের আশপাশের এই এক্সপিরিয়েন্স গুলো থেকে এইটাকে মানে একটা হিউমারাস স্পিচের রূপ দেওয়ার চেষ্টা করি, স্ট্যান্ড আপ কমেডি ম্যাটেরিয়ালের রূপ দেওয়ার চেষ্টা করি।
0: নাইস নাইস। আমাদের এখন অনুষ্ঠানে সরাসরি 36 জন দেখছে, সাই সাই করে এটা বাড়ছে। আমাদের এখানে নিউ ইয়র্কে থেকে দেখে, মিশিগান থেকে দেখে, ফ্লোরিডা থেকে দেখে, ক্যালিফোর্নিয়া থেকে দেখে, পেনসিলভেনিয়া থেকে দেখে। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে কে কোথেকে দেখছেন, আমরা একটু হৃদয়কে শোনাতে চাই যে আমাদের নিউ ইয়র্কে আমাদের আমেরিকান মানুষজনরা খুব রসিকতা প্রিয় এবং তারা রসিকদের সঙ্গে থাকতে পছন্দ করে, রসিকতা পছন্দ করে। এখন আপনি আমাকে বলেন, ধরেন
1: আমি একটু সামিনের অনুমতি সাপেক্ষেই রেডিও ত্রিতাল বাংলার টেকনিক্যাল টিমের যিনি আমার সাথে যোগাযোগ করছেন, আমার সাথে যদি একটু লিংকটা শেয়ার করেন তাহলে আমি একটু আমার প্রোফাইলেও শেয়ার করতে চাই। এটা
0: আপনারা যেখান থেকে দেখছেন আপনারা লিখে দেন যে আমরা এখান থেকে দেখছি, আর কি ধরনের জোক শুনতে চান সেটা লিখে দেন, হৃদয় শোনাবে। হৃদয়, আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং 5টা ঘটনা যদি বলি, যেটা শুনলে আমাদের মানুষজন খুবই হেসে ওঠে হো হো করে, সেইটা একটু আপনারা বলবেন। ওয়াসিকা নাসরিন, সাউন্ড প্রবলেম, কথা ভেঙে ভেঙে আসছে, কার কথা ওয়াসিকা নাসরিন? আমাদের কারো কথা? হৃদয়, আপনি কি আমার কথা ভাঙা ভাঙা শুনছেন? আমিও তো ক্লিয়ার শুনছি। ওয়াসিকা আফরিন, ওয়াসিকা আফরিন আপনার ওইদিকে প্রবলেম। ওয়াসিকা আফরিন একজন নৃত্যশিল্পী আমাদের খুবই কাছের, চট্টগ্রাম থেকে দেখছি, মাহমুদুল হাসান জিশান।
1: হ্যাঁ, কোনে কোনে আমরা লুক চেঞ্জ করার যে মন মানসিকতা,
0: পটুয়াখালী, পটুয়াখালী থেকে দেখছেন এ আর রেজা। হ্যাঁ হৃদয়, এবার আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনাগুলো কি কি, যেটা শুনলে আমরা হেসে উঠব। সাভার থেকে দেখছেন রিমা খান, সরকার সাদেক দেখছেন, বাস্তব জোক শুনতে চাই, বাস্তব জোক শুনতে চাই, সরকার সাদেক বলেছেন। রিমা খান সাভার থেকে দেখছি, তারপর এ আর রেজা পটুয়াখালী, মাহমুদুল হাসান জিশান, না কথা পরিষ্কার শোনা যাচ্ছে। হ্যাঁ ওয়াসিকা, আপনার সাউন্ড, আপনার ওখানে বোধ হয় কোনো একটা প্রবলেম। এই যে মাহমুদুল হাসান জিশান বলেছেন সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমরা কথা বলছিলাম মিরাক্কেল খ্যাত আব্দুল ইমদাদুল হক হৃদয়, এই জন্য আব্দুল কেন বললাম, আমাদের বাংলা ভিশনে একজন এডিটর আছেন আব্দুল আলী হৃদয়, তিনি আমাদের খুবই কাছের মানুষ, উনিও হৃদয়। তার আগে আপনারা বলেন আপনার নামটা হৃদয় কে রাখলো, কারণ হৃদয় তো অনেক রোমান্টিক নাম। সাধারণত আমাদের বয়সে দেখতাম যে বাচ্চা কাচ্চারা নিজেরা নিজেদের নাম রেখে ফেলে, হৃদয়, তারপরে রাহুল, এইরকম। আপনার নাম কি আপনি নিজের রাখা?
1: না না, এরকম না, আমার বাবা মায়েরই রাখা। প্রবাবলি আমার বাবা মা খুব মানে রোমান্টিক মানুষ ছিলেন, অথবা খুব ক্রিয়েটিভ ছিলেন আর কি।
0: আপনি বলেন আপনার জীবনে ঘটে যাওয়া 5টা ইন্টারেস্টিং ঘটনা, যেটা আমরা শুনতে চাই।
1: এটা আবে টাফ যে এরকম 5টা আলাদা করে বলা, এটা একটা কঠিন পরীক্ষার সম্মুখীন আমি হইলাম। তবে মজার ব্যাপার হচ্ছে আপনি যখন এটা বললেন, ইউজুয়ালি আমরা যেটা করি আমাদের ধরেন স্টেজ ইভেন্ট বা টেলিভিশন শো রেডিওতে যখন থাকি, কখনো এরকম যদি বলে না যে 5টা মজার অভিজ্ঞতা বলেন, আমরা করি কি, যেটা শুনলে আমরা অবশ্যই হাসবো, তো আমার উপর কিন্তু একটা দায়িত্ব চলে আসে। তখন যেটা করি আমরা ইউজুয়ালি একটু ঘাটি যে আমার স্ক্রিপ্টে আসলে কি কি পয়েন্ট আছে, তারপর ওই পয়েন্ট গুলাকে আমাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা বানাই দিই। এখন করা যাবে না মনে হচ্ছে, অলরেডি আরেকজন লিখছেন যে নিজের জীবনের অভিজ্ঞতা বলবেন, সো সে অলরেডি রিমাইন্ড করে দিছে যে দেখেন নিজেরটাই বলবেন। কিন্তু
0: আমি আমি একটা জোক বলি, এই যে মানুষ বলে না যে মানে এক ভদ্রমহিলা গেছেন একটা কিনতে অন্য একটা দেশের, এক ভদ্রমহিলা যে বলছে যে আমি তো আসলে একটা কথা বলা তোতা পাখি কিনবো, তো সেই ভদ্রমহিলা যাওয়ার পর দোকানদার বলছে ও আচ্ছা ঠিক আছে, আমি বাংলায় বলছি আর কি, তো ঠিক আছে তোতা পাখি কিনবেন, আসেন, এই তোতা পাখি কথা বলতে পারে, তো আপনি প্রশ্ন করেন সব উত্তর দেবে। বলে হ্যাঁ তোতা পাখি হাউ আর ইউ, তোতা পাখি বলছে ইয়া আই এম ফাইন, হাউ আর ইউ, আই এম গুড, আমি ভালো আছি। তো তোতা পাখি বলো তো রাত্রে 2টার দিকে বলো তো তোতাভাই আমার চরিত্র কেমন, ওই মহিলা জিজ্ঞেস করলো। তো তোতাভাই বললে আপনার চরিত্র খারাপ। আমার চরিত্র খারাপ, এটা কি ধরনের কথাবার্তা? এই তোতাভাইকে আমি নিবো না দোকানদার, আপনি এটা ফেরত দেন। দোকানদার বলছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কাদের এক বালতি পানি আন। পানি আনছে, পানির মধ্যে তোতাভাইকে 3-4 বার চুবাইছে। চুবাই নিয়ে বলছে, এই যে এইবার রাখলাম, এবার কথা বলেন শুদ্ধ মতো উত্তর দিবে। বলছে হচ্ছে গুড। তারপর বলছে, তোতাভাইকে বলো তো রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে একটা পুরুষ মানুষ, সে আমার কে হবে? তো বলে, সে আপনার হাজবেন্ড হবে। বলে গুড গুড, এই তো ভদ্রভাবে উত্তর দিচ্ছ। আবার রাত 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 2টা পুরুষ মানুষ, কে হবে? বলে একজন আপনার হাজবেন্ড হবে, একজন হাজবেন্ডের ভাই হবে। ও আচ্ছা গুড, তাও ভালো। তা এখন বলো তো, আমি রাত্রে 2টার সময় বাসায় ফিরলাম, আমার সাথে 4 জন পুরুষ মানুষ, ওরা কে হবে? তোতাপাখি নিজেই বলে, এই কাদের আরেক বালতে পানি আন, আমার চুবা। মানে সে বলছে আপনার চরিত্র খারাপ। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আমরা তো জোকস বলি, কিন্তু আপনারা তো ইন্টারেস্টিং ওয়েতে আপনারা নিজেরা উপস্থাপন করতে পারেন যে যা যা হয়, যেটা আমাদের প্রত্যেকটা আলোচনায় নাভিদ মাহবুবের কথা খুব আসে, যে নাভিদ মাহবুবের শো গুলোতে সে নিজের মতো করে, তিনি নিজের মতো করে এগুলো বলতে পারেন। হ্যাঁ, এখন আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা বলেন।
1: আমাদের এক্সপিরিয়েন্স থেকেই বলো, মজার ঘটনা হচ্ছে, ধরেন আমাদের মানে মিডল ক্লাস ফ্যামিলি গুলাতে, রেগুলার ফ্যামিলি গুলাতে নিজেদের ভেতরকার কিছু ব্যাপার স্যাপার থাকে। ধরেন যে ইউজুয়ালি কি হয় যে আমরা খুব মুভি টুভিতে দেখছি যে খুব পশ ফ্যামিলিতে ছেলে পেলে তারা যদি অসুস্থ হয় তাহলে বাপ মা ডাক্তারের কাছে নিয়ে গিয়ে খুব উদ্বিগ্ন হয়ে বলে যে ডাক্তার সাহেব অসুস্থ হয়েছে, চিকিৎসা করেন। আমাদের ক্ষেত্রে কি হয়, ধরেন আমি অসুস্থ হয়েছি, ডাক্তারের কাছে নিয়ে আমার মায়ের বক্তব্য কেমন হয়? ডাক্তার সাহেব, এর আগেই বলছি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যাইতে না, তারপরও খালি রোদের মধ্যে ক্রিকেট খেলতে যায়। এর আগেই বলছি ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খাইতে না, তারপরও ফ্রিজের থেকে বাইর করে ঠান্ডা পানি খায়। মানে এমন ভাবে বলতে থাকে যে ডাক্তার শুনে কনফিউজ হয়ে যায়, তার কি চিকিৎসা করা উচিত নাকি আমার বিচার করা উচিত?
0: এটা ঠিক বলছেন, কারণ দেখা হইলে ধরেন আগে থেকে বলছি, তারপর স্কুলে নিয়ে বলতো না যে ওর মাংসগুলো আপনার, হাড্ডিগুলো খেলে আমার ফেরত দিবেন। আচ্ছা, আপনি বলেন যে আপনি কোন জোকসের মধ্যে বুঝতে পারেন যে মানুষ এখন হাসবে?
1: আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে পাঞ্চ লাইন হচ্ছে দ্য স্পেসিফিক পয়েন্ট, দ্য স্পেসিফিক স্পেস, যেই জায়গাটায় আমরা এমফাসাইজ করি এবং আমরা এক্সপেক্ট করি যে মানুষ রিয়াকশন দিবে, হাসবেই বলা যায়। স্ট্যান্ড আপ কমেডির ক্ষেত্রে আমরা পাঞ্চ লাইন, কিন্তু সব ক্ষেত্রেই হয়, মোটিভেশনাল স্পিকারের একটা পাঞ্চ লাইন থাকে, দেখবেন সে কথা বলার সময় এমন একটা জায়গায় পাঞ্চটা দেয় যখন কি সে বিশ্বাস করে যে মানুষ শিহরিত হবে বা মানুষ তালি দিবে বা মানুষ মানে খুব বেশি ডিপ এন্ট্রি করবে তার বক্তব্যের মধ্যে। আমাদের পাঞ্চ লাইনটা হয় হচ্ছে যে আমরা স্পেসিফিক একটা পয়েন্টে এক্সপেক্ট করি যে এই জায়গাটায় মানুষ রিয়াকশন দিবে আমাকে। ব্যাপারটা না সবসময় আমাদের এক্সপেকটেশন অনুযায়ী ঘটে না, কখনো কখনো এমন হয় যে ধরেন আমি কথা বলতেছি স্টেজে, আমি এক্সপেক্ট করছি যে এই জায়গাটা হাসবে, আমি পাঁচ লাইন ডেলিভার করছি, তো আমরা আসলে কিছু শো করার পরে এটা হয় যে মানুষ রিয়াকশন দিচ্ছে না, আমি আমার একটা ভাব করি আচ্ছা এইটা পাঁচ লাইন ছিল না, এরপরে আমি আবার গিয়ে একটা পাঁচ লাইন দিই। এখন এমন তো হয় না যে আপনি 2-3টা শেয়ার করছেন তার মধ্যে কোনো না কোনোটাতে হাসবে, এইটা হচ্ছে যে আপনি আসলে এক্সপেরিমেন্ট করে করেই ঠিক হওয়া। ধরেন এটা এর আগেও আমি জানি যে আপনার সাথে যাদের আলোচনা, আমাদের স্ট্যান্ড আপ কমেডিয়ানদের সাথে শামীম শাহেদ ভাইয়ের খুবই ভালো সম্পর্ক, এটা দর্শকরাও জানেন, আমাদের প্রচুর একসাথে আড্ডা হয়, দেশে থাকতে হয়েছে, ইভেন বিদেশে যাওয়ার পরে এই যে এখনো আড্ডা হচ্ছে। তো যেটা হয় যে আমাদের সব স্ট্যান্ড আপ কমেডিয়ানদের ক্ষেত্রে এই বক্তব্যটা একই রকম হবে আমার মনে হয়, যে আমাদের আসলে দীর্ঘদিন একসাথে শো করতে করতে বা স্ক্রিপ্ট লিখতে লিখতে কিছু স্পেসিফিক পয়েন্ট, আমরা তো এক্সপেরিমেন্টটা কয়েকটা জায়গা থেকে শুরু করি। আমি একটা জোক, যখন আমি একটা জোক তৈরি করি তখন আমার ফ্যামিলিকে প্রথমে শোনাই, আমার বন্ধু বান্ধবকে শোনাই, আশপাশের মানুষজনকে শোনাই, তো আমি দেখতে পাই যে মানুষের রিয়াকশনটা আসলে কি হচ্ছে। সো ম্যাক্সিমাম রিয়াকশন পজিটিভ আমি যেখান থেকে পাই সেগুলাকে পিক করি অ্যাজ মাই পয়েন্টস। তো এক্সপেরিমেন্ট করতে করতে একটা সময় আমার কাছে না এরকম 8-10টা পয়েন্ট ঠিক হয়ে যায় যে আমি জানি যে এগুলা বললে মোটামুটি হাসবেই, তার মধ্যে কিছু থাকে যে এইটা বললে হাসার সম্ভাবনা 80%, তো এইটা বললে 99%, তো আমি আবার হাতে রাখি যে এইটা 99% হলে ওইটা ছেড়ে দিই। আচ্ছা, পুরান ঢাকা এরিয়া সম্পর্কে সবারই আইডিয়া আছে, পুরান ঢাকায় আমার এক চাচি আছে, বিশাল মোটা চাচি, ধরেন আদনান সামির আগের যে সাইজ ছিল ওইটার প্রায় 3 গুণ হবে আর কি। তা আমার সেই বিশাল মোটা চাচি একদিন বিল্ডিং এর ছাদ থেকে পড়ে গেছে, তো পড়ে যাওয়ার পরে চাচিরে কোন রকমের হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, তো ফাইনালি ওই চাচির জ্ঞান ফিরছে। তো জ্ঞান ফিরার পরে ওই মোটা চাচি বলতেছে যে আল্লাহর কাছে হাজার শুকর যে জানে বেঁচে গেছি। তো পাশ থেকে চাচা বলতেছে, তুমি নাইলে জানে বেঁচে গেছো, কিন্তু তুমি যে 3 বেড়ার উপরে পড়ছো, 3টা 3 ওড়াই মরে গেছে।
0: এটা ভালো বলছেন। আচ্ছা কিন্তু চাচি যদি শোনে তখন কি বল? আচ্ছা আমার আমার আমি কিন্তু পুরান ঢাকার ভাষা খুব ভালো পারি, আমি আপনার কইতাছি। তারপর কই নুসরাত জাহান কইতাছেন, আশরাফুদ্দিন আসিফ হাসতেছেন, নুসরাত নুরসাদ জাহান আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আর তাহমিনা অন্তরা ধ্বনি লিখেছেন ক্র্যাশ আমার, আপনি কিন্তু ওনার ক্র্যাশ দেখেন বুঝেন খবর আছে কিন্তু। চাচি আসলে চাচি লিখেছেন, তারপরে দিক থেকে লিখেছেন ওয়াসিকা আফরিন ভাইয়া, অনেকদিন ধরে একটা প্রশ্ন করবো করবো করা করা হয়নি, রেডিওর রেডিওর নাম রেডিও ত্রিতাল কেন? ত্রিতাল শুনলেই তো তাল লয় ছন্দের কথা মনে হয়, গুড সুন্দর প্রশ্ন ওয়াসিকা আফরিন, আমরা প্রশ্ন উত্তর দিচ্ছি। মাহমুদুল হাসান জিশান তিনি লিখেছেন যে আমি আহমদ ইমদাদুল হক হৃদয় ভাইয়ার বড় ফ্যান, ভাইয়ার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ইয়ে লিখেছেন আপনার নতুন ভিডিও পাই না কেন, আশরাফুদ্দিন আসিফ, আপনার নতুন ভিডিও পাই না কেন বলেন।
1: আচ্ছা এটা নিয়ে আমি ভাবছিলাম যে জিজ্ঞেস করলে কথা হবে, অনেকগুলা কোয়েশ্চেন আমার মেইলে আমার ইনবক্সে অনেকগুলা জায়গায় জমা হয়ে গেছে যে নতুন কন্টেন্ট কেন আসতেছে না। এইটার উত্তরটা হচ্ছে নতুন কন্টেন্টের জন্য আসলে পড়ালেখা চলতেছে। সো অনেকগুলো দর্শকের, আমি আসলে স্ট্যান্ড আপ কমেডিয়ান ছিলাম, টেলিভিশনে পারফর্ম করছি, উপস্থাপনা করছি, এবার কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যাত্রাটা তো বাংলাদেশে আসলে কন্টেন্ট ক্রিয়েশনের এই ট্রেন্ডটা শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়, মোর ওভার 2-3 বছর, 4-5 বছর ধরে শুরু হয়েছে, 2-3 বছর হয় এটা খুব একসেপ্টেড হয়েছে। আমি আসলে সেই রকম এক্সপেক্ট করি নাই, মানুষ এত দ্রুত এতটা ভালোবাসবে আমার ডিজিটাল কন্টেন্টকে এতটা এক্সপেক্ট আমি করি নাই। সো মানুষ যেহেতু একসেপ্ট করতেছে, সো আমি আসলে চেষ্টা করতেছি আরো নতুন কিছু ধরনের কন্টেন্ট নিয়ে আসার, তো সেটা নিয়ে আমি আসলে পড়াশোনা চর্চা চালাচ্ছি এবং স্ক্রিপ্টিং চলতেছে, খুব দ্রুত রেগুলার কন্টেন্ট আবার নিয়ে আসব,
0: চলে আসবে। তানিয়া সুলতান লিখেছেন ভাইয়া চলে আসলাম হাসতে, এই যে আপনার আপনাকে দেখে সবাই হাসতে আসতেছে, এটাতে কিন্তু আপনার আল্লাহই জানে, মানে হাসাইতে না পারলে কি হবে আপনার, আপনি বুঝতে পারছেন অবস্থা কি হবে
1: না। এটা নিয়ে আমার খুব একটা টেনশন নাই, কারণ আপনার সাথে যখন বসি তখন কোনো টেনশন থাকে না, বিকজ আমি জানি যে ভাই না যে আমাদের কিন্তু ওইটা আমরা যখন মিরাক্কেলে ছিলাম এটা খুব হইতো, যে এটা আমাদের ব্যাকস্টেজে এটা নিয়ে খুব কথা হয় যে এপিসোড যদি ঝুলে যায় মিটটা কভার করে দিবে আর কি, এরকম একটা বিশ্বাস নিয়ে আমরা স্টেজে উঠি। তো শামীম শাহেদ ভাইয়ের ক্ষেত্রে ব্যাপারটা এরকম আমাদের ক্ষেত্রে যে আমাদের আলোচনা কোথাও ঝুলবে না, আমার যদি একটু ঝুলে যায় তো শামীম ভাই কভার করে দিবে, এটা আমাদের ব্যাকস্টেজে গ্রিন রুমে খুব আলাপ হয় আমাদের মধ্যে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ, আপনাকে সবাই হার্ট দিচ্ছে, এএসএম রবিউল ইসলাম মানে অনেকগুলো হার্ট দিয়েছেন, হৃদয় ভাইকে অনেক হার্ট হার্ট হার্ট,
1: থ্যাংক ইউ থ্যাংক ইউ।
0: আপনি যেটা বললেন না সিনেমা দেখা নিয়ে আমাদের একটা এরকম এক্সপিরিয়েন্স আছে, আমরা তো ছোটবেলায় খালি গল্প বানাতাম, আমি বিটপিতে কাজ করতাম, এখানে ফান করে অনেক গল্প বানাতাম, সেখানে একজন বানিয়েছিলাম যে ওই যে লিজা, লিজা হচ্ছে নায়িকা, মানে একটা ছেলেকে ভালোবাসে কিন্তু ছেলেটা তাকে পছন্দ করে না, তো খালি বলে যে যা দূরে পাহাড়ি এলাকায়, তো বলে দূরে যা দূরে যা, তুই তো কারি করে বলে ওরা এইভাবেই কথা বলে। তো লিজা একদিন বলেছে যে না আমি থাকবো না, আমি পাহাড় থেকে ঝাঁপ দিব। তো ওই লিজা যখন পাহাড়ের উপর উঠে গেছে তখন ওই নায়কের মনে হয়েছে আরে লিজা তো সত্যি সত্যি ঝাঁপ দিবে, তখন সে বলছে লিজা ডাক দিয়েছে, আর প্রত্যেকটা পাহাড়ে ভাইব্রেশন হয়ে ওটা হচ্ছে লিজা যা যা যা যা এরকম হয়েছে, তো যে যা যা যা হয়েছে তখন লিজা দিয়েছে ঝাঁপ উপর থেকে পাহাড় থেকে, সে পড়েছে কিন্তু লিজার কিছু হয় নাই, আপনার গল্পের মধ্যে তিনটা পাহাড়ি যেতেছিল, তিনটা পাহাড়ি মরে গেছে। এখন এরকম এক ভদ্র মহিলা লিজা কিন্তু অনেক মোটা সোটা ছিল, আপনি যে মোটাদের নিয়ে এত ফান করেন, আপনার মোটারা আপনাকে হামলা করে না, আক্রমণ করে না?
1: না না আমি তো এইটা তারা বুঝে আর কি যে ভালোবেসে করা। আপনি মুভি বলায় এটা মনে হইলো, আপনি বলছেন যে প্রসঙ্গ ধরে ধরে অনেকদিন পরে এই সুযোগটাও আসলো মুভি নিয়ে, না এইটা খুব কমন একটা এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্সই যে কি হয় যে আমার খুব অবাক লাগে যে মানুষ যখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এসে আবার পুরো ঘটনাটা বর্ণনা করে, আমার তো হলে গিয়ে আমার সিটের পাশে যে হাতলটা ওইটা কি আমার না পাশের জনের, ওই ডিসিশন নিতে নিতে আসছিল,
0: এটা কিন্তু একটা বিরাট প্রবলেম যে আমার পাশে নাকি আমার নাকি তার, আর ধরেন কোনো কারণে সে যদি হাতটা সরাইলো সঙ্গে সঙ্গে হাতলটা দিয়ে এমন ভাবে রাখছে যে ও আর সিনেমা দেখতে পারবো ওর হাতলে।
1: এইটা ভালো যে আপনি হাতলের ক্ষেত্রে এটা করছেন, কেউ কেউ তো আবার আইনে পপকর্ন টপকর্ন রাখে, আপনি ওই ক্ষেত্রে যে আপন মনে করেন নাই
0: সেটাই, অথবা তাদের গার্লফ্রেন্ড নিয়েও কিন্তু আসে সিনেমা দেখতে, সে আপনি না করতে যাওয়াই ভালো, পরে মুশকিল হবে। আব্দুর রহমান জাহিদ দেখছেন, আপনারা কে কোথেকে দেখছেন লিখে দেন তাহলে, আর একটু শেয়ার করে দেন অথবা আপনারা এটা সেভ করে দেন তাহলে, আপনার মানে লাইক বাটন দিয়ে দেন তাহলে রেডিও রেগুলার শুনতে পাবেন। অস্থির হাসি ভাই, হৃদয়ের ভিডিও কি চলে গেছে নাকি, হৃদয় মাইন্ড করেছে বোধ হয়, হৃদয়কে আমরা আবার ফিরে পেয়েছি, হ্যাঁ এই তো হৃদয় আপনি চলে গিয়েছিলেন। স্মাইল বডি লাক্সারি লিখেছেন, ট্রু, আপনার ফ্যান গুলো কিন্তু ইন্টারেস্টিং, বডি লাক্সারি। তারপরে মোহাম্মদ মারুফ আহমেদ, অস্থির হাসি ভাই, আব্দুর রহমান জিহাদ, তারপরে মারুফ আহমেদ ভাইয়ার জন্য মিরাক্কেল দেখতাম, এই যে দেখছেন আপনার আমার মতো একজন পাওয়া গেলো যে আপনার জন্য মিরাক্কেল দেখতো। তারপর প্রণবানন্দ চক্রবর্তী, উই আর এনজয়িং সো মাচ, বেস্ট উইশেস ডিয়ার শামীম সাহেদ ভাই অ্যান্ড হৃদয় ভাই, স্মার্ট স্মার্ট স্ট্যান্ড আপ কমেডিয়ান। ও আপনাকে স্মার্টও বলেছি, কিন্তু আপনি তো আসলে স্মার্ট, ব্যাপারটা টেনশনে, অবশ্য টেনশনেরই ভাইয়ার বিখ্যাত ডায়লগ, ও এটা তো আপনার বিখ্যাত ডায়লগও বলে দিছে। আপনি কিভাবে মিরাক্কেলে গেলেন এবং কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন এটা একটু শুনতে চাই, কারণ আপনারা একই সঙ্গে বাংলাদেশের নামও অনেক উজ্জ্বল করেছেন। আনিসুজ্জামান আনিস লিখেছেন ঢাকা থেকে দেখছি, আশরাফুদ্দিন আসিফ লিখেছেন আমি ও আপনার কন্টেন্ট আমির খানের মতো, মুভি কম হিট বেশি, আর হাসির ভেতর মেসেজ থাকে, প্রতিটি কন্টেন্টে ভালো লাগে, কিপ ইট আপ ভাইয়া, আপনার একটা বিজ্ঞাপনের দর্শকপ্রিয়তা পেয়েছে হাতির হাতিলের, ও হাতিলে বিজ্ঞাপন করেছেন।
1: আচ্ছা আমি হচ্ছে আমি একটা বিজ্ঞাপনী সংস্থার সাথে কাজ করছি, ওদের ডিজিটাল টিমের ইনচার্জ হিসেবে, সো ওই সংস্থা থেকে, এটার নাম হচ্ছে এক্সট্রা ডিজিটাল, এটা একটা পিআর এজেন্সি এবং রিসেন্টলি তারা ডিজিটালও স্টার্ট করছে, এক্সট্রা পিআর হ্যাজ স্টার্টেড এক্সট্রা ডিজিটাল। আমি এক্সট্রা ডিজিটাল থেকে আমরা একটা বিজ্ঞাপন তৈরি করেছি খুব রিসেন্টলি গত ভাষা দিবসে, তো ওই গল্পটা আমার লেখা ছিল এবং বিজ্ঞাপনটা সার্বিক তত্ত্বাবধানে আমি ছিলাম, সো এটা ইট গট ভাইরাল আর কি।
0: আপনি জানেন যে আমি বিটপিতে কাজ করতাম 1999-এ, আমি বিটপির ক্রিয়েটিভ হেড ছিলাম, বাংলাদেশের মানে প্রথম দিককার মানে আলোচিত গুলোর মধ্যে একটা। যাই হোক আজকে আমরা আপনার কথাই শুনবো, তারপরে আপনি বলেন কিভাবে আপনি আপনার জায়গাটা স্ট্রং করলেন মিরাক্কেলে।
1: মিরাক্কেলে যাওয়ার
0: গল্প বলে দিবেন, কোন গল্পটা বলে হিট হয়েছেন সেটা বলে দিবেন।
1: আচ্ছা মিরাক্কেলে যাওয়ার ব্যাপারটা হচ্ছে যে প্রাইমারিলি যেটা হয় যে আমি আসলে এইটা খুব কমন কোয়েশ্চেন যে আপনি কি স্ট্যান্ড আপ কমেডিয়ানই হইতে চাইছিলেন, এরকম প্রশ্ন আমরা মাঝে মাঝে প্রায়, আসলে আমরা যখন ছোট ছিলাম তখন স্ট্যান্ড আপ কমেডিয়ান আমরাও আসলে ওইভাবে চিনতাম না, যেহেতু এই আর্টটা নতুনই আসছে, তো আমি আমার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আমি আসলে চাইল্ড আর্টিস্ট ছিলাম আর কি, তখন আবৃত্তি করতাম বিতর্ক করতাম, তো আমার খুব উপস্থাপনা করার ইচ্ছা ছিল, তো আমি হচ্ছে আমার স্কুল কলেজের প্রোগ্রামে লোকাল প্রোগ্রামসে আর কি উপস্থাপনা করতাম, তো ওইভাবে করতে করতে একটা সার্টেন টাইমে যেটা হয় যে উপস্থাপনা করতে গেলে আমরা দেখতাম ও টেলিভিশনে উপস্থাপকদের দেখতাম যে তাদের খুব টাচ করার একটা পাওয়ার থাকে, তারা হিউমারটাও ক্রিয়েট করতে পারে আবার হচ্ছে যে মানুষের মধ্যে একটা ফিলিং ক্রিয়েট করতে পারে, সো আমরা ওইটার একটু চর্চা করতাম আর কি। সো ওইখান থেকে আস্তে আস্তে একটা সার্টেন টাইমে বিদেশি স্ট্যান্ড আপ কমেডির সাথে পরিচয় হয়, তখন একদমই নতুন ইন্টারনেট আসছে আর কি, আমরা একদমই মাত্র ফেসবুক ইউজ করা শুরু করছি, খুব বেশি বন্ধু বান্ধব দেশের থাকে না, বিদেশিদের সাথে চ্যাট করি ইংরেজিতে, মানে কেন করি তার কোনো কারণ নাই আর কি, দু চারটা ফ্রেন্ড তাও বিদেশি, এরকম একটা সময়ের কথা বলতেছি, মাত্র ফেসবুক আসছে, তো ওই সময় আসলে আমরা কিছু ওই বিদেশি স্ট্যান্ড আপ কমেডি দেখতে পাই আমরা যারা ঢাকায় থাকি আর কি, তো ওই সময় আমার মনে হয়েছিল যে বিদেশি স্ট্যান্ড আপ কমেডি আমাকে একটু মানে আমাকে ইমপ্রেস করে যে তারা খুব স্মার্টলি রেগুলার লাইফ নিয়ে কথা বলে, সেইটা আবার আমাদেরকে হাসায়, প্লাস দে আর ভেরি স্মার্ট, তারা মানে একটা টপিকে ডিপে গিয়ে এমন ভাবে আমার মধ্যে হাসির উদ্রেক করতেছে যেটা আসলে আমি ভাবি নাই আর কি, খুবই আনপ্রেডিক্টেবলই হইতেছে, তো আমার কাছে মনে হয়েছিল যে এইটা করা দরকার। সিমালটেনিয়াসলি ওই সময় বাংলাদেশের পারফর্মার মিরাক্কেল 5 এর শেষের দিকে বাংলাদেশের পারফর্মাররা ওখানে পারফর্ম করতে যায়, আমাদের ফারজানা সাগির শশী, সে খুব ভালো পারফর্ম করে এবং সে একটা ভালো পজিশন নিয়ে বাংলাদেশে ফিরে, তো ওই সময় আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দেই, একেবারেই কখনো স্ট্যান্ড আপ কমেডি করি নাই, বুঝি না, কয়েকটা জোক আহসান হাবিবের বই থেকে কয়েকটা জোক মুখস্থ করে গিয়ে আমি হচ্ছে মিরাক্কেল 6 এ অডিশন দিই। আমার প্রথম বই যখন প্রকাশ হয় তখন মোড়কুন বচন অনুষ্ঠানে আহসান ভাইও ছিলেন, এরকম নানান গল্প পরে শেয়ার করো।
0: আমাদের হুমায়ুন আহমেদের ছোট ভাই আহসান হাবিব, উনি উন্মাদ চালান বাংলাদেশে, যদিও উনি উন্মাদ নন, যারা উন্মাদের সঙ্গে যুক্ত আমরা, আমি কিন্তু উন্মাদের সাথে যুক্ত ছিলাম, আমরা উন্মাদ আর কি। হ্যাঁ বলেন, তারপরে
1: তো যেটা হয়েছে যে আমি আসলে এক্সপেক্ট করি নাই যে কোনোদিন ওনার সাথে দেখা হবে বা এইভাবে কথা হবে, আর আমার বইয়ের মোড়কুন মোচন উনি থাকবে এটা তো মানে একেবারেই কল্পনাতীত ছিল, তো ওই সময় আমি অডিশন দিতে যাই, তো অডিশন দিতে যাওয়ার পরে কি হয় যে একটা রুমে অডিশন দিলে কিছু মানুষে আরেকটা রুমে নিয়ে যায়, কিছু মানুষে বলে যায় থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলার মানে হচ্ছে সে বিদায়, সে বাদ, যে আরেকটা রুমে গেল সে টিকে গেল, এইটা দুই ধাপ অতিক্রম করার পরে বুঝলাম। তো প্রথম দিনের অডিশনে এরকম, তখন অডিশন হচ্ছিল জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে, আমি তিন চারটা ধাপ অতিক্রম করে একটা ধাপে আমি বাদ পড়ি, মানে তখন বুঝি যে আমিও থ্যাংক ইউ হয়ে যাই, আর কিছু লোককে নিয়ে যাওয়া হয়। আমি আসলে অনেক পরে গিয়ে জানতে পারছি টেলিভিশন থেকে যে উনি ছিলেন শুভঙ্করদা, তো ফাইনালি শুভঙ্করদার কাছে আমি বাদ করছি, মিরাকেল সিক্সে আমার আর যাওয়া হয় নাই।
0: হ্যাঁ,
1: তারপরে ব্যাক টু ব্যাক আমি মিরাকেল সেভেন এ অডিশন দিছি, মিরাকেল এইটে অডিশন দিছি, মিরাকেল সবকিছু মিলে আমি হচ্ছে ওইটার ফাইনালিস্ট হই। ওই সময় ওইটার মেন্টর ছিলেন হচ্ছে আমাদের মিরাক্কেলেরই বেশ কিছু মানে উজ্জ্বল নাম আর কি, আবু হেনা রনি, শাওন মজুমদার, মোহাম্মদ পরশ, ওনারা হচ্ছে ওইটার মেন্টর ছিলেন। তো যেটা হয় যে ওই শোটা শেষে আবু হেনা রনি উনি হচ্ছে বুনো পায়রা নামে একটা মিডিয়া হাউস ফাউন্ড করেন এবং বাংলাদেশ কমেডি ক্লাব নামে একটা সংগঠন ফাউন্ড করেন। ওইখান থেকে আমরা হচ্ছে উইকলি একটা ওপেন মাইক শো করতাম, আর মানে উনি যখন এটা ফাউন্ড করেন তখন আমাকেও সাথে নেওয়া হয়, আমরা 5-6 জন ফাউন্ডিং মেম্বার একসাথে ওটা ফাউন্ড করি। আমি তখন স্ট্রাগলার আর কি, এনটিভির ওই শোটা করার পরও যতটা সুপারস্টার হয়ে যাব ভাইবা রাস্তায় বেরোইছি দেখি যে কেউ চিনেও না, জিজ্ঞেসও করে না, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং আর কি, হয়তো আমরা পৌঁছাইতে পারি নাই মানুষের কাছে সেভাবে। তো বুঝতে পারলাম যে স্ট্রাগলের দিনটা শুরু আর কি। তো তখন যেটা হইতো যে বুনো পায়রায় কাজ করতাম, বাংলাদেশ কমেডি ক্লাবের একটা গ্রুমিং সেশন হইতো, তো ওইখানে কয়েকজন গ্রুমার ছিলেন, আমরা 5-6 জন মিলে আমরা নতুনদেরকে শেখানোর চেষ্টা করতাম। সো আমি ওইখানকার ছোটখাটো একজন গ্রুমার ছিলাম আর কি, মানে আমি হচ্ছে নন স্টার গ্রুমার, ওইখানে স্টার গ্রুমার আছে কিছু, আমি নন স্টার স্ট্রাগলার গ্রুমার। আমি স্ট্রাগলটা করতেছিলাম আর কিছু টেলিভিশন প্রোগ্রামের আনাচে কানাচে 2-3 মিনিটের একটা করে একটা স্কিট আমি লিখি ওইখানে পারফর্ম করি, এরকম করে একটা একেবারেই স্ট্রাগলার পারফরমেন্সের দিন চলতেছিল, আর চেষ্টা চলতেছিল যে একদিন মিরাক্কেলে যাব। ওপেন মাইক চলতেছিল, তারপরে এইভাবে চলতে চলতে মিরাক্কেল 9 এর অডিশন ফেস করি, মিরাক্কেল 9 এর অডিশন আমি সিলেক্টেড হই এবং বেশ কয়েকটা ধাপ তখন একে একে হয়, সব কয়েকটা ধাপ অতিক্রম করে কলকাতায় যাওয়া, কলকাতায় গিয়ে পারফর্ম করতে শুরু করা, তারপরে একে একে পাস করা আর কি, এক একটা জায়গায় নিজের জায়গাটা করে নেওয়া। আসলে আমি যখন যেটা হয় যে আমাদের গ্রুমিং ফার্স্ট এক মাসের হচ্ছে বেশি সময় আমাদের একটা ফাউন্ডেশন টাইপের গ্রুমিং হয়, তো ওই সময় আমি জাহাঙ্গীরনগরে পড়ি এবং আমার থার্ড সেমিস্টার চলে, ওই সময় ফাইনাল পরীক্ষা চলতেছিল, ফাইনাল পরীক্ষা।
0: কোন সাবজেক্টে ছিলেন আপনি?
1: আমি ছিলাম ফিনান্সে। তখন আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছিল, আমার তখন হচ্ছে 5টা কোর্স, তার মধ্যে 2টা কোর্সের পরীক্ষা হবে, তারপরে ভর্তি পরীক্ষার জন্য 1 মাসের একটা ছুটি, তারপরে 3টা কোর্সের পরীক্ষা হবে। সো আমাকে ওই 2টা কোর্সের পরে ফাউন্ডেশন গ্রুমিং আমি যত আগে যাব, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে জানছি, যত আগে যাব তত বেশি আমার টিকে থাকার সম্ভাবনা, কারণ ওই গ্রুমিংটা খুব ইম্পর্টেন্ট, সেইখান থেকে আসলে বেসিক শেখাটা হয়, আর আমি দেরি করে গেলে আমার মানে ঝরে পড়ার সম্ভাবনা বেশি, এটা অলরেডি আমি জেনে গেছি। তো ওই সময় আমাকে আসলে স্যাক্রিফাইস করতে হয়, আমি তখন আমার ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারকে বলি যে স্যার আমার তো যেতে হবে, তো স্যার তখন আমার বলে যে আমার তখন মানে বেশ ভালো একটা সিজিপিএ ছিল, তখন স্যার আমারে যাইতে দিবে না, তো বলতেছিল যে দেখো তোমার সিজিপিএ যদি 3.5 এর নিচে হইতো তাহলে আমি তোমারে যাইতে দিতাম, কিন্তু তোমাকে যেতে দেওয়া যাবে না, তুমি এরকম পাগলামি করো না। তো স্যারকে আমি বলছিলাম যে স্যার সর্বোচ্চ ক্ষতি কি হইতে পারে একটু বলেন তো, স্যার বলছে তোমার ইয়ার ড্রপ করতে হবে। আমি অনায়াসে ভাবছি যে আচ্ছা ফাইন, আমি একটা বছর, আমি 3 বছর ধরে চেষ্টা করতেছি একটা ইয়ার আমি ড্রপ করতে পারি, এবং মিন টাইমে আমার এখনো মনে আছে ডিপার্টমেন্টের ভিসি ম্যাডামের সাথে, আমাদের ইউনিভার্সিটির ভিসি ম্যাডামের সাথে আমার দেখা হয়, ম্যাডামকে আমি বলি যে ম্যাডাম মিরাক্কেলে যাব, এরকম ফাইনাল বাদ দিয়ে যেতে হচ্ছে। অদ্ভুতভাবে ম্যাডাম ওয়াজ মানে বিগ ফ্যান অফ মিরাক্কেল, সে জাস্ট আমার বলে

0: বাংলাদেশে সবাই জানে যে গেছে মিরাক্কেলে পারফর্ম করতে, বাই চান্স এপিসোড না দিয়ে যদি গ্রুম আউট হয়ে যায় এটা একটা মান ইজ্জতের ব্যাপার। তো দেখা যাচ্ছে যে মানে তখন না এক্সপেকটেশন মিরাক্কেলের ফাইনাল খেলা চ্যাম্পিয়ন হওয়া ছিল না, একটা এপিসোড করা তখন এক্সপেকটেশন, আল্লাহ একটা এপিসোড করতে পারি যাতে ইজ্জত হয়ে যাতে যাইতে পারি দেশে,
1: যে আমি আসতে পারছিলাম।
0: এখন আবার ইউনিভার্সিটিতে বইলে আসছি, যদি না দেখা যায় তাহলে তো একটা মানে কেলেঙ্কারি ব্যাপার হয়ে যাবে। ওই সময় হচ্ছে যে এপিসোড দেওয়া হলো তিনজনকে, আমি খুব হ্যাপি যে থার্ড পার্সন, থার্ড ওয়ান আমি, থার্ড এপিসোডে আমি উঠবো। তো মজার ব্যাপার হচ্ছে মানে কোইনসিডেন্টালি ঠিক আমার এপিসোডের আগের দিন আমাকে জানানো হইলো যে থার্ড এপিসোডে আমি উঠবো না, আরেকজন উঠবে। হ্যাঁ, তো আমি বাদ পড়লাম, মানে থার্ড এপিসোডে আমি উঠলাম না, আমি স্ট্যান্ড বাই ওয়েট করতেছি। তারপরে আবার আমাকে একটা এপিসোড দেওয়া হইলো, সামহাও আগের দিন আবার আমি বাদ, আরেকজন উঠবে। হ্যাঁ, সো মিরাক্কেল আসলে ব্যাক টু ব্যাক প্ল্যানিং চলতে থাকে ওনারা খুব, মানে এইটা একদম মন থেকেই বলতেছি যে টোটাল প্রোগ্রামটা নিয়ে প্রচুর ব্যাকওয়ার্ক হয় এবং ব্যাক টু ব্যাক বারবার প্ল্যানিং চলতে থাকে যে এই এপিসোডটাই কি করলে সবচেয়ে ভালো হয়। তো দেখা যাচ্ছে যে ফাইনাল টাইমে মনে হয়েছে যে আরেকজন উঠলে বেটার হয়, সো তাকে উঠানো হচ্ছে। এরকম করে আমি তিনবার ব্যাক টু ব্যাক তিনবার আমি আর এপিসোড
1: বাদ করেছি,
0: আমি উঠতে পারতেছি না, বাদ করতেছি বলতে গ্রুমিং থেকে চলে আসতেছি না, মানে আমার এপিসোডে উঠাচ্ছে না, আমি গ্রুমিং হাউসে থেকে যাচ্ছি, উঠতে পারতেছি না।
1: এরকম ম্যাডাম দেখলে তো আপনার টিসি দিয়ে দিত, এটা আপনি জানেন।
0: এখন ফাইনালি যখন আমাকে ফাইনালি ফোর্থ টাইম আমি এপিসোড পাই এবং এই এপিসোডে আমি উঠবো শিওর, তখন আমি যে এপিসোডে উঠি পাঁচজন আমরা পারফর্ম করব, তার মধ্যে বাকি চারজনই হচ্ছে গত সপ্তাহে এক একটা এপিসোডের এপিসোডিক উইনার হয়েছে, মানে তারা অলরেডি অলরেডি একটা জায়গা করে নেওয়া পারফর্মার। আমি ঠিক মাঝখানে পারফর্ম করব, আমি ঝুলাইলেও যাতে অসুবিধা না হয় এরকম একটা, মানে আমার কাছে তখন মনে হয়েছে আর কি যে এরকম কিছু একটা হইতে পারে। এবং তখন আমি মানে খুব ভয়ে ভয়ে পারফর্ম করতে উঠি এবং আমার ফার্স্ট এপিসোডে মানে হ্যাপিলি এন্ড ফরচুনেটলি ওই এপিসোডে একজন এপিসোডিক উইনার হয় এবং সেটা আমি হই। হ্যাঁ, এবং ফার্স্ট এপিসোডটা ওয়াজ এ মানে বিগ ম্যাটার আর কি, আমি কখনোই এক্সপেক্ট করিনি, আমি চাইছিলাম যে আমি জাস্ট টিকে থাকি, বাদ না পড়ে যাই। তো ফার্স্ট এপিসোডে যখন একা উইনার হয়ে যাই তখন এটা একটা বিগ মোটিভেশন হয় এবং ওই সময় মানে এটা একটা মানে অদ্ভুত একটা ব্যাপার হয়ে যায় আর কি, বিরাট ব্যাপার হয়ে যায়।
1: এবং আপনি কিভাবে কোন পারফরমেন্সটা করেছিলেন বা কি কি বিষয় শেয়ার করেছিলেন ওখানে মনে আছে?
0: আচ্ছা, ওইখানে যেটা হয়েছিল যে রেডি করা ছিল, আমার তো রেগুলার লাইফ নিয়েই কথাবার্তা, সো একদমই আমার বাপ মায়ের সাথে কি হয় এরকম নানান কিছু, আমি একটু মনে করি যে আমার ফার্স্ট ফার্স্ট জোক ছিল হচ্ছে যে আমি জোক মনে করে একটু বলি, তাহলে ফার্স্ট জোক ছিল এইটা যে সেদিন গুগলে সার্চ করছি লেটেস্ট ফানি জোকস, তো গুগল রিপ্লাই দিছে মিরাক্কেল কি আবার শুরু হয়েছে। আমরা ইন্টারনেটে এত বেশি জোক সার্চ করতে হইতো যে মানে গুগলও আমাদের প্রতি বিরক্ত। এবং ব্যাক টু ব্যাক না এইটার এইটার আমি অনেকগুলো সিকুয়েল তৈরি হয়েছিল, এইটা নিয়ে প্রোমো হয়েছিল, তারপরে যেটা এইটার আবার সিকুয়েল করছিল জোক হয়েছিল এরকম যে সেদিন মিরাক্কেলে সার্চ, আবার মিরাক্কেলে সার্চ দিছি লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে কিরে তুই এখন বাদ পড়স নাই। সব জোক বলে ফেলছে, তখন আমরা জোক ক্র্যাক করতাম এটা নিয়ে যে আর জোক পাচ্ছি না, এটা নিয়ে জোক ক্র্যাক করা হইতো। তো তখন আবার এইটার একটা থার্ড সিকুয়েল করছিলাম এরকম যে মানে ওই দুইটা বইলা তারপরে এরকম করছিলাম যে সেদিন মিরাক্কেলে সার্চ দিছি আবার সার্চ দিছে লেটেস্ট ফানি জোকস, গুগল রিপ্লাই দিছে ভাই আমরাও খুঁজতেছি পাইলে আমাদেরও দুই একটা দিস।
1: এটা ভালো হয়েছে, এটা মানে আমি কয়েকটা ইয়ে পড়ি, কয়েকটা কমেন্ট পড়ি, সবাই আপনার জন্য ওয়েট করছে। আপনারা যারা দেখছেন আপনারা লিখে দেন কোথা থেকে দেখছেন, আনিসুজ্জামান আনিস, আনিস ভাই আমাদের প্রমিথিউস ব্যান্ডের একজন ইয়ে ছিলেন, দুর্দান্ত মিউজিশিয়ান, ঢাকা থেকে দেখছি। তিনি লিখেছেন হৃদম হৃদয় ভাই দাড়িতে সুন্দর লাগছে, মা মুস্তাফিজুর রহমান পাপ্পু, তারপরে হৃদয় ভাই অসাধারণ, মাহমুদ মোহাম্মদ নাইমুদ্দিন, তারপর রিপন সরকার লিখেছেন, রিপন সরকার নবীপুর নরসিংদী থেকে, ও গুড নরসিংদী নবীপুর থেকে, নরসিংদী আমার দেশের বাড়ি, গ্রামের বাড়ি। নুসাদ জাহান, আমার মতো কে কে অফিসের রিপোর্ট তৈরি করছেন আর প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, কে কে অফিসে অন্য কাজ করছেন এবং একই সঙ্গে এই প্রোগ্রাম দেখছেন হাত তুলুন, এটা নুসাদ জাহান লিখেছেন। নুসাদ অফিসে কাজ করাই ভালো, আমাদের এই অপ্রয়োজনে আড্ডা শুনে কি করবেন, সব আজের আলাপ। আব্দুর রহমান জাহিদ, ইমদাদ হক হৃদয় ভাইয়া না থাকলে বাংলাদেশের মানুষ মিরাক্কেল দেখতো না,

0: একদম ঠিক ভাই, তরুণ প্রজন্মের নতুনদের উদ্দেশ্যে কিছু
1: আমার কিন্তু এটা, আমি সরি স্বামী ভাই আমি একটু ইন্টারাপ্ট করবো,
0: একদম মাঝখানে
1: আমার কিন্তু, আমার কিন্তু মনে হয় না যে, আমি মানে আমি জানি না এটা, আমি এমন কেউ না আসলে, মিরাক্কেল একটা বিগ ব্র্যান্ড, হয়তো আজকে আমি মিরাক্কেলের হৃদয় হয়েছি বলেই এই কথাগুলো সবাই বলতেছেন, আমি জানি উনি ভালোবেসে বলতেছেন, তা আমার মনে হয় আমি না থাকলেও মিরাক্কেল সবাই অনায়াসে দেখতে, আমিই দেখতাম
0: না। তবে একটা একটা বিষয় আমি বলি, ধরেন আপনি তো পারফর্মার আর আমরা তো ধরেন পারফর্মারদের নিয়ে কাজ করেছি, একটা আমি আমি যখন আপনার শোটা দেখি বা আপনার জোকস গুলা দেখি, প্রত্যেকটার মধ্যে একটা আছে না যে ও ছক্কা খেলে, হ্যাঁ ঠিক আছে, ছক্কা কোনোটা হয়তো আপনার 100-তে 90 পায়, 80 পায়, আপনার কোনোটা কিন্তু স্টার মার্কের নিচে নাই, মানে 75-এর নিচে নাই। এইটা আপনি বেসিক্যালি উইচি বলে, সেটা একটা কারণ। তারপর আমি বলি আপনার প্রিয় ভাই আমির হোসেন তুষার, তারপরে আব্দুর রহমান জিহাদ, জুবায়ের রুবেল, বা খুব সুন্দর আলোচনা লাবণী আহমেদ লিখেন, শামীম ভাই আপনার এই প্রোগ্রামটা অনেক ভালো লাগে, এই প্রোগ্রামে এই প্রোগ্রামটা আমাদের আরো অনেক তারকাকে নিয়ে আসবেন, ওকে। তারপর মারুফ আহমেদ লিখেছেন ভাইয়ার জোকস গুলা অসাধারণ, হ্যাঁ আসলেই হৃদয়ের জোকস গুলো আসলেই অসাধারণ। তারপরে আছে তারপরে আমির হোসেন তুষার লিখেছেন আমিও হৃদয় ভাইয়ার জন্যই প্রোগ্রাম দেখতাম, ওকে। তারপরে ওসমান গনি, আমি লক্ষ্মীপুরের, আমাদের লক্ষ্মীপুরের গর্ব, আপনি আর নাকি লক্ষ্মীপুরের নি কেন, আচ্ছা বুঝলাম বুঝলাম বুঝলাম, আসি যায় আরি বইতাম চাই না, আসি যায় আরি। প্রিয় ভাইয়া খুবই সুন্দর, অসাধারণ হৃদয় ভাই, অসাধারণ। তারপরে সবাই লিখছে তাই, মাহির চৌধুরী দুইজনকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, হৃদয় ভাই মাহির চৌধুরী সিলেট থেকে দেখছি, আজকে লাইভ প্রোগ্রাম শেষে শেষে থ্যাংক ইউ বলে যাবেন ভাই, থ্যাংক ইউ বলে যাবেন, বুঝছেন। আচ্ছা এখন আপনি বলেন, আপনি লক্ষ্মীপুর নিয়ে আপনার এক্সপিরিয়েন্স বলেন। আমার আমার ছোট আমার ছোট ভাই, আমাদের এক বন্ধু আছে বুঝছেন, সে তাই যে জিজ্ঞেস করেন যে তোমার দেশে বাড়ি কই, সে কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তোমার দেশে বাড়ি কই, কিছু বলে না। আবার জিজ্ঞেস করেন তো সে বলে নোয়াখালী, তো কি হয়েছে, মানে এরকম।
1: না কিন্তু আমি না এটা, হ্যাঁ আমি বলতে চাই আমি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এবং অনেকে
0: বলে, আমিও তাই, আমিও তাই। ধর আমার আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে তার বাড়ি আপনাদের দিকেই, আমাদের বন্ধু বান্ধব ম্যাক্সিমাম হচ্ছে আপনার ওই দিকের, ফলে আমিও প্রাউড ফিল করি, এটা জাস্ট বলা আর কি। হ্যাঁ
1: না না এটা আমি আসলে আপনারও বলতেছি না, আমি মানে র্যান্ডমলি বলতেছি আর কি, যেটা হয় যে আমি সত্যি প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, প্রাউড টু বি এ লক্ষ্মীপুরিয়ান, এটা অডিয়েন্সের উদ্দেশ্যে একবারে বললাম। যেটা হয় যে অনেকেই মনে করে যে নোয়াখালীর দিকে যাদের বাড়ি তারা মনে হয় বলতে চায় না, হ্যাঁ, এবং অনেক জায়গায় আমাকে ঢাকা থেকে দেখানো হয়, তো এটা নিয়ে প্রচুর কোয়েশ্চেন আছে। যেটা হয় যে নর্মালি আমি ঢাকাতেই বড় হয়েছি, তো অনেকে আবার আমি মিরাক্কেলের অডিশন দিছি ঢাকা থেকে, তো অটোমেটিক্যালি অনেক জায়গায় চলে আসে যে ঢাকার ছেলে বা ঢাকায় থাকে, তো আমার আসলে বলতে কোনো দ্বিধা নাই, আমার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। এবং অনেকে মনে করে যে লক্ষ্মীপুর, যদি জিজ্ঞেস করে আপনার গ্রামের বাড়ি কই, যদি বলি লক্ষ্মীপুর, তাহলে বলে ও আচ্ছা নোয়াখালী বলতে অসুবিধা কোথায়, লক্ষ্মীপুর কেন বলেন আলাদা করে, এটা আসলে বৃহত্তর নোয়াখালীর অন্তর্ভুক্ত ছিল। লক্ষ্মীপুর নিয়ে এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আসলে লক্ষ্মীপুরে খুব বেশি থাকা হয় নাই, লক্ষ্মীপুরের কাছ থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রিসিয়াস এবং সবচেয়ে মূল্যবান কিছু পাইছি, সেটা হচ্ছে আমার বাবা মা। তা আমার বাবা মা লক্ষ্মীপুরে বড় হয়েছে, লক্ষ্মীপুর আমাকে আমার বাবা মা উপহার দিয়েছে, আমি আসলে ঢাকাতেই বড় হয়েছি, এবং আমার আমার জীবন যাপন, আমার চিন্তা ভাবনা, আমার কথাবার্তা, আমার জোক, আমার লেখালেখি সব জায়গায় আসলে ঢাকাটাই বেশি, আমি ঢাকার এই যানজট যান্ত্রিকতা এগুলোর মধ্যেই বড় হয়েছি, বাট আই লাভ লক্ষ্মীপুর আর কি।
0: হ্যাঁ
1: লক্ষ্মীপুরের কথা আসে, অনেকে বলে যে নোয়াখালীর ভাষায় একটু জোক টোক বলেন, আমি আসলে খুব বেশি পারি না, বাট মানে ট্রাই করে বলি যে আমার এক কাজিন আছে, তো ও হচ্ছে ওরকম মানে লক্ষ্মীপুরেই থাকে, তো ওরে ক্লাসে টিচার বলছে যে তোর একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞেস করি দেখি, তুই তোর সাধারণ জ্ঞান কেমন, ধর তুই জঙ্গলে বেড়াইতে গেছিস, তোর একটা বাঘ আক্রমণ করছে, তুই কি করবি, স্যার আমি নদীতে ঝাঁপ দিব, তাহলে ধর বাঘও নদীতে ঝাঁপ দিছে, তুই কি করবি, স্যার আমি ডাঙা দুটি যাবো, ধর বাঘও ডাঙায় উঠে গেছে, তুই কি করবি, স্যার আমি তাহলে গাছে উঠু, আচ্ছা বাঘও গাছে উঠছে, তুই কি করবি, স্যার আর নাকি বাঘের হককে না আর হককে, আনলে দিয়ে আরে মারিয়ে ছাড়বেন।
0: ওই যে একজন বলতেছিল দুষ্টামি করে দরবেশ বাবাকে, দরবেশ বাবা মনে করেন আমি মধ্যে বনের মধ্যে জঙ্গলের মধ্যে নামাজ পড়তেছি, হঠাৎ দেখলাম একটা বাঘ আসতেছে, আমি কি নামাজের প্রস্তুতি নিব নাকি আমি দৌড় দিব, দরবেশ বাবা বলছিল যদি অজু থাকে তাহলে প্রস্তুতি নিবা, না থাকলে দৌড় দিবা। যাই হোক আমরা মানে এটা এই জন্য বললাম যে আপনি যেটা বললেন না যে গনি মিয়া আমাদের বন্ধু ওর কাছে শুনেছিলাম যে গনি মিয়ার ইতে আপনার গাছে উঠেছে, সে পাশের বাড়ির ডাব গাছে ডাব খাবে, তার ডাব খেতে ইচ্ছা করছে কিন্তু ডাব গাছটা তাদের না, পাশের বাড়িতে উঠছে, এর মধ্যে মালিক চলে আসছে, আসে ডাক দিচ্ছে আর গাছ কি ডারে কয়েছে আসাই গনি গণন লাইক তো না নামি আয় নামি আয়। আচ্ছা এখন আপনি বলেন যে এই যে আপনি আগের হৃদয় ছিলেন আর এখনকার হৃদয়, যে আপনি বললেন এনটিভির শো করে বের হয়েছেন লোকজন চিনছে না, কিন্তু এখন আবার আপনি এনটিভিতে যাচ্ছেন জাজ হয়ে কিংবা আরো বড় পজিশনে, আপনি যেখানে আপনার স্কুলে ইউনিভার্সিটিতে আপনি কিরকম রিয়াকশন পাচ্ছেন?
1: ট্রেমেন্ডাস রিয়াকশন, এটা হচ্ছে বিয়ন্ড এক্সপেকটেশন আর কি। সত্যি ওই যে মিরাকেলে গেছিলাম আসলে লিটারালি ইজ্জত বাঁচায় ফিরবো, একটা এপিসোড করে আসতে পারলে হবে। তবে এইটা ঠিক যে আমি যখন আমাদের আগে যারা পারফর্ম করতেছিল এইটা খুব মানে চোখে পড়তেছিল যে এইটা শুধু স্ট্যান্ড আপ কমেডির মঞ্চ না, ধরেন আমার যারা সিনিয়র আবু হেনা রনি শাওন মজুমদার ওনারা যখন পারফর্ম করছেন আমি দেখছি যে ওনারা যখন চেক নিতে যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বেশ বেশ বেশ সাবাস বাংলাদেশ বাজানো হচ্ছে, একসময় মানে আকরাম খান ছক্কা মারলে এরকম গান বাজানো হইতো, আশরাফুলরা সেঞ্চুরি করলে এরকম গান বাজানো হইতো, মানে এই ব্যাপারটা এইরকম যে আমাদের মধ্যে একটা শিহরণ তৈরি করতেছে। আমি নিজেকে ওই জায়গাটায় ডেফিনেটলি কল্পনা করতাম, তো ঘটনাটা আসলে ওই রকমই ঘটছে, পারফর্ম করার পরে সবাই ওইভাবে এক্সপেক্ট করছে। এবং আমার ওই আমি এটা এর আগে শামীম ভাইয়ের উপস্থাপনাতেই বাংলা ভিশনের একটা প্রোগ্রামে বলছিলাম যে কি হয় যে অনেকে বলে না যে ভাই আপনি আমার ক্রাশ, তারপরে আপনি অনেক কিউট এটা সেটা, তো আমরা যখন রাস্তায় নাইমা হাঁটতাম এক্সপেক্ট করতাম যখন ওই যে স্ট্রাগলিং পিরিয়ডটাই যে কালকে একটা প্রোগ্রাম দেখাইছে টিভিতে আমার, আমি এক্সপেক্ট করতেছি ঠিক ওই কস্টিউমটা পরে বের হইছি, যে শার্টটা পরে আমি ধরেন পারফর্ম করছি ওইটা পরে বের হইছি, যে অ্যাট লিস্ট শার্টটা দেখে আমার চিনুক, কারো কোনো আমি বুঝলাম না কারো কোনো পাত্তাই নাই, মানে কেমন কথা, রাস্তা দিয়ে হেঁটে গেলাম চলে আসলাম কারো কোনো পাত্তা নাই। হ্যাঁ তো এই ওই সময়টা তো আমি ছিলাম, মিরাকেলে যাওয়ার পরে হয়তো কিছুটা পারফরমেন্স এর ডেভেলপমেন্ট হয়েছে শেখার পরে, কিন্তু ধরেন চেহারায় তো বিশেষ পরিবর্তন এত শর্ট টাইমে আসে নাই, ধরেন মিরাকেলে যাওয়ার ঠিক এক মাস আগে আমি যেমন ছিলাম দেখতে মিরাকেল থেকে বিরাট তেমনই আছি দেখতে, হালকা হয়তো পরিবর্তন হইতে পারে, দেখতে একটু খারাপও হয়ে যেতে পারে পরিশ্রমের কারণে, কিন্তু ওই যে মানুষ বলে যে ভাই আপনি আপনি দেখতে এত কিউট এই এটা সবটা ভালোবাসা থেকে আর কি, মিরাকেলের কারণেই হয়তো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে বন্ধু বান্ধবদের মধ্যে, আর এটা একটু মজা করেই বলি উইথ ডিউ রেসপেক্ট, আমার প্রত্যেক মানে আমি ফ্রেন্ডদের কাছে স্টার কখনো হইতে চাইনি, আমি বন্ধুদের কাছে বন্ধুই থাকতে চাইছি। সবচেয়ে বেশি হয়েছে আমি হচ্ছে রাইফেলস পাবলিক স্কুলে পড়ছি, রাইফেলস পাবলিক কলেজে পড়ছি, আমাদের কো এজুকেশন ছিল, তো তখন যেটা হইতো যে আমার মতো ছেলে পেলে যারা সবাই তো টুকটাক চেষ্টা করতো যে অমুক সুন্দরী মেয়ের সাথে একটু লাইন মারার চেষ্টা, বা যদি একটু পাত্তা দেয় আর কি টিফিন টাইমে একটু গিয়ে কথা বলার চেষ্টা, তো ওই সময় যাদের কাছে পাত্তাটা পাইতেছিলাম না আমরা, এরকম অনেককে আমি দেখছি, মানে এইটা একটা বিগ অ্যাচিভমেন্ট এবং মনে মনে আনন্দ আর কি, যে তারা আমাকে ইন্ডিয়াতে থাকাকালীন আমি দেখছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছে যে ও আমার খুব ভালো বন্ধু, হি ইজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন।
0: তাহলে পুরনো প্রেম কি আপনি ফিরে পেয়েছেন? ওই যে মেয়েটা পরিপূর্ণ হয়ে যাচ্ছিল বোঝা যাচ্ছে, অনেক পুরনো স্মৃতি আছে, সেই স্মৃতিটা শুনতে চাই কোন মেয়ে?
1: প্রেম তো পরের ব্যাপার, আমি তো বললাম কো এজুকেশনে কিছু ছেলে পেলে থাকে যারা হচ্ছে পাত্তাটা পাইলেই অনেক, মানে প্রেম কোথেকে ভাই, তাকাইছে হাসি দিয়ে বলছে, ধরেন আমি যে জিজ্ঞেস করছি কি অবস্থা, হাসি দিয়ে ভালো আছি বলছে, তাতেই সাত দিনের পেট ভরে গেল, প্রেমের তো ব্যাপারই না। এদের ক্ষেত্রে তো ওইটাই হচ্ছিল না, কারণ তখন হচ্ছে সিনিয়র ভাইদের সাথে ওদের মানে কি হচ্ছে যে আমার যারা ব্যাচমেট যাদের সাথে আমরা চেষ্টা করতেছি যে ওরা যদি একটু কথা বলে একটু পাত্তা টাত্তা দেয় কোচিং এ গেলে একটু তাকায় আমার দিকে, তারা ধরেন সিনিয়র ভাইদের সাথে প্রেম করতেছে অথবা সিনিয়র ভাইদের সাথে তাদের একটা বিরাট ব্যাপার স্যাপার চলতেছে, মানে আমাদের প্রতি বিশেষ কোনো পাত্তাই নাই, তো ওই সময়ের কথা হচ্ছে আমি এক্সপেক্ট করি নাই, কিন্তু ব্যাপার হয়েছে যে যখন আমি দেখতেছিলাম এরা পোস্ট দিতেছে তখন একটু মানে আলহামদুলিল্লাহ ভালো লাগছে।
0: এটা ভালো, আমরা শেষ পর্যায়ে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা যারা তারা শুনতে পাবেন আপনার আপনার মোবাইল থেকে আপনি যদি রেডিও ত্রিতাল বাংলা দেখে সার্চ দেন সেই অ্যাপটা ডাউনলোড করলে আপনি অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই জায়গাতে শুনতে পাবেন। এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আমরা একই সঙ্গে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপনারা আমাদের খুঁজে পাবেন। একটু স্লোলি আমরা এগোচ্ছি, আমরা আজকে কথা বলছিলাম ইমদাদুল হক হৃদয়ের সঙ্গে, আমরা শেষ পর্যায়ে, আপনি চিন্তা করতে পারেন আমরা 45 মিনিট কথা বলে ফেলছি,
1: আমি প্রাসঙ্গিক ভাবে ওই যে পাত্তা দেওয়া নিয়ে কথা হচ্ছিল, একটু মানে ট্রাই টু শেয়ার সামথিং ফানি হচ্ছে যে এইটা মাঝে মাঝে স্টেজে আমরা বলি আর কি, যে ধরেন এইরকম ছেলে পেলে আমাদেরও তো ইচ্ছা করে কোথাও গিয়ে একটু পাত্তা পাওয়ার চেষ্টা করি, বা বিফোর মিরাকেল বা মনে করেন যে যখন পাত্তা পাচ্ছি না এরকম একটা সময় একটা ধরেন মেয়ের সাথে আমরা চেষ্টা করতেছি যে যদি একটু পাত্তা পাওয়া যায়, যে খুব চেষ্টা করতেছি কিন্তু মেয়েটার কোনো পাত্তা নাই, তো ফাইনালি গিয়ে বললাম যে তুমি যে আমার কোনো পাত্তা দিতেছো না, তুমি জানো আমার এই শার্টের দাম 2000 টাকা, আমার এই প্যান্টের দাম 3000 টাকা, আর আমার এই জুতা এটার দাম 8000 টাকা। সে বলে ঠিক আছে শার্টের বোতামটা লাগাও, 15 টাকা দামের স্যান্ডো গেঞ্জি দেখা যাচ্ছে।
0: আমাদের
1: কিছু স্টুডেন্ট ছিল, আমাদের কিছু ভাই ব্রাদার ছিল যাদেরকে আমরা গ্রুম করার চেষ্টা করতাম, তো তাদের মধ্যে আইমান সাজিদ একজন।
0: আচ্ছা, আমার উপর কি পরিমাণ খেপছে, লিখছে যে আমার কমেন্ট পড়লই না। ভালো বলছে। এখন আপনারা আপনাদেরকে দেখে কেউ যদি নিজেকে স্ট্যান্ডআপ কমেডি করার জন্য প্রস্তুত করতে চায় তাহলে সে কিভাবে প্র্যাকটিস করবে?
1: স্ট্যান্ডআপ কমেডি প্র্যাকটিসের ক্ষেত্রে এইটার ব্যাপারটা অনেকটাই একেবারে ম্যান টু ম্যান ভ্যারি করে আর কি। আমাদেরকেও যখন শেখানো হয়েছে তখন বলা হয়েছে, ধরেন কি হয় যে রাসেল পিটারসনের পারফরমেন্স আর জাকির খানের পারফরমেন্স একরকম না, আমি গ্লোবাল দুইজন পারফর্মারের নাম বললাম। আবার ধরেন বাংলাদেশে শাওন মজুমদারের পারফরমেন্স আর আবু হেনা রনির পারফরমেন্স একরকম না, বাট দুইজনের পারফরমেন্সই আমাদের ভালো লাগতেছে এবং তাদেরকে আমরা অ্যাডমায়ার করতেছি। তো আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, এটা মনে হয় প্রত্যেকটা পারফর্মিং আর্টের ক্ষেত্রেই হয়, আমি টুকটাক পড়তে গিয়ে যেটা দেখছি আর কি, অন্য শিল্প সম্পর্কে অতটা আমার ধারণা নাই, সেটা হচ্ছে নিজেকে আবিষ্কার করা। এটা একটা মানে একেবারেই প্রাথমিক ধাপগুলোর মধ্যে একটা। সো আপনারা প্রথমে যারা চান স্ট্যান্ড আপ কমেডি করতে, প্রথমে আসলে দেখেন যে আপনি একটু আপনাকে আবিষ্কার করেন, আপনার আপনার স্ট্রেংথটা একটু আবিষ্কার করেন। ধরেন আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কি হইতো যে আমি একটু রিয়েল লাইফ জোক বলতাম, আবার আমারই পাশাপাশি অন্য কোনো পারফর্মার থাকতো সে একটু ইমাজিনারি জোক বলতো। সো এক একজন পারফর্মারের ক্ষেত্রে ব্যাপারটা এক এক রকম হয়। সো আপনি একটু নিজেকে আবিষ্কার করার চেষ্টা করেন এবং পাশাপাশি আপনার অবজারভেশন পাওয়ারটাকে একটু স্ট্রং করার চেষ্টা করেন। আপনার চারপাশে তাকান, অনেক বেশি মানে অনেক বড় রকেট সায়েন্স এটা না, এবং আপনার এইটার জন্য আসলে নিউটন আইনস্টাইনের থিওরি জানতে হবে না। আপনি আপনার চারপাশে যদি অবজার্ভ করতে পারেন, ইউ উইল গেট আ লট অফ ম্যাটেরিয়ালস, এবং চারপাশে আমাদের প্রচুর মজার মজার ঘটনা আছে যেগুলো আসলে জাস্ট আপনার মতো করে তৈরি করে এনে স্টেজে বলতে পারলেই হবে। এবার আমরা কয়েকটা রুল ফলো করি আর কি। ধরেন আমার সামনে যে ঘটনাটা 10 মিনিট ধরে ঘটছে ওইটারে আমরা 1 মিনিটের একটা ম্যাটেরিয়াল হিসেবে তৈরি করি, ওইখান থেকে একটা পাঞ্চ বের করার চেষ্টা করি। সেইটা আসলে একে একে আপনি প্র্যাকটিস করতে করতে আরেকটা জিনিস করতে পারেন, সেটা আমরা করছি এবং আমাদেরটা করতে শেখানো হয়েছে, সেটা হচ্ছে যে প্রচুর অন্যদের পারফরমেন্স দেখতে হবে এবং প্রচুর অন্যদের লেখা পড়তে হবে। একজন ভালো পাঠকই ভালো লেখক হয়ে উঠতে পারে, একজন ভালো দর্শকই ভালো পারফর্মার হয়ে উঠতে পারে, এরকমটাই আমাদের যারা সিনিয়র ছিল তারা শিখাইছে। সো আমি ওই মেসেজটাই প্রিচ করার চেষ্টা করলাম। তো লেটস ট্রাই আর কি, আর সবকিছু করে আপনি জাস্ট ট্রাই করেন, আপনার আশপাশে একটু বলার চেষ্টা করেন, এরকম করতে করতে একটা সময় ইউ উইল গেট ইউর স্টেজ, এবং যখন মাইক্রোফোনটা আপনার হাতে তখন জাস্ট আপনার দর্শকদের সাথে সুবিচার করার চেষ্টা করেন, সময়টার সাথে সুবিচার করার চেষ্টা করেন। এবং একটা মিনিট সময়ও যদি আপনাকে দেওয়া হয় মঞ্চে দাঁড়িয়ে কথা বলার জন্য, জাস্ট ট্রাই টু মেক আ ব্লাস্ট অন দ্যাট। ওই ব্যাপারটা অনেকটা চ্যাক দ্য ইন্ডিয়া মুভির লাস্টে শাহরুখ খানের ডায়লগটার মতো, ওই 70 মিনিট সময়টা খেলে দিতে হবে। আমাদের তো আসলে হাতে 70 মিনিট থাকে না, আমাদের হাতে ইনফ্যাক্ট 10 মিনিটও থাকে না। আমাদের আজকের পারফরমেন্সটা ভালো হবে কিনা এইটা ডিসাইড করার জন্য আমাদের হাতে ম্যাক্সিমাম, ওই অডিশনের আগে গ্রুমিং করাইতে গিয়ে বলতাম যে ভাই তোমার হাতে 40 সেকেন্ডস আছে, 40 সেকেন্ডস এর ভিতরে যদি ইফ ইউ ক্যান গ্র্যাব ইউর টাইম তাইলে বলবে আরো শুনি, আদারওয়াইজ বলবে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ, যেটা আমার ক্ষেত্রে ঘটছে 3 বার। সো 40 সেকেন্ডস এ ঘটে নাই, বাট একে একে একটা সময় ঘটবে। সো আমরা যখন স্টেজে উঠি বিদেশি স্ট্যান্ড আপ কমেডিয়ান ওপেন মাইকে এটা হয় যে 40 সেকেন্ডস তে যারা মানে যদি দে ক্যানট মেক লাভ তাইলে লাইট জ্বালানো হয় বা কিছু একটা করা হয় যাতে করে তারা আর টাইমটা পায় না। সো আমরা আসলে 1 মিনিট 1.5 মিনিটের বেশি সময় পাই না, 1 মিনিট 1.5 মিনিট খেলে গেল তো আমি আসলে অডিয়েন্সকে নিয়ে নিতে পারলাম, এবার তাদের সাথে আমি একটা সুন্দর সময় কাটাইতে পারবো, সেই সময়টা না খেটলে এটা একটু টাফ হয়ে যায়। সো লেটস প্লে ইট আর কি।
0: কি করা হয়, লাইট জ্বালিয়ে দেওয়া হয় যদি কেউ পারফরমেন্স ভালো করতে না পারে?
1: এইটা হ্যাঁ এরকমটা মানে আমরাও স্ট্যান্ড আপ ইয়েতে আমাদের স্টুডেন্টরা যখন ওপেন মাইক করতো আমরা একটা পাশ থেকে ওই লেজারের মতো একটা লাইট মারতাম, ও বুঝতে পারতো যে 40 সেকেন্ডস ইওর টাইম ইজ আপ, সো নেমে যাও, লেটস ট্রাই ফর দ্য নেক্সট আর কি। সো এরকম করতে করতে যেদিন ওপেন মাইক সে ক্রস করতে পারবে তারপরে সে লাইন আপে আসবে।
0: আপনাকে 70 সেকেন্ডস না, আপনাকে আমরা 5 মিনিট টাইম দিব। তার আগে আমরা, আপনি চিন্তা করেন, আমরা এর মধ্যে সবাইকে আমি বিদায় নিয়ে আপনাকে মাইক্রোফোন দিয়ে দিব। তার আগে বলে নিই, আজকে আমরা খুবই লাকি, আমাদের সঙ্গে খায়রুল বাবু যুক্ত হয়েছেন। খায়রুল বাবু হচ্ছে বাংলা ভিশন একজন সিনিয়র প্রডিউসার, কিন্তু উনি একজন রম্য লেখক যার স্ট্যাটাস পড়ে ফেসবুকে আমি হাসি, রেগুলার হাসি। খায়রুল বাবু লিখেছে, দেখছি, শুনছি, কমেন্ট করছি, হৃদয়কে শুভেচ্ছা, শামীম ভাইকে ধন্যবাদ ধারাবাহিকভাবে এদের আড্ডায় সংযুক্ত করার জন্য।
1: এবং আমি একটু অ্যাড করতে চাই, খায়রুল বাবুই ভাই হচ্ছেন, আমি এনটিভিতে যে হাসো যখন পারফর্ম করছিলাম যেটার কথা বললাম, খায়রুল বাবুই হচ্ছে হাসোর ক্রিয়েটিভ হেড ছিলেন, সো তখন থেকে হি ইজ ওয়ান অফ দ্য গ্রুমার্স আর কি আমার। এবং পরবর্তীতে বাংলা ভিশনের জন্য একটা প্রোগ্রাম আমি হচ্ছে একটা অনুষ্ঠানের একেবারে শুরু থেকে ওইটার প্রোডাকশন ডিজাইন, ওই প্রোগ্রামের সেগমেন্টেশন, যাবতীয় ক্রিয়েটিভ প্ল্যানিং নিয়ে কাজ করি, এবং ওই অনুষ্ঠানটার 25টা এপিসোড
0: শেষ পর্যায়ে সুপ্রিয় দর্শক, আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আমরা এখন হৃদয়কে 5 মিনিটের জন্য মাইক্রোফোন দিয়ে দিব। আর আপনারা যারা কে কোথেকে দেখছেন সেখানে লিখে দেন, আপনারা লাইক দিয়ে দেন বা শেয়ার করে দেন, তাহলে সবাই দেখতে পাবে। আর আমাদের রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, আপনারা যদি আপনার মোবাইল থেকে অ্যাপ বা প্লে স্টোরে যান, সেখানে রেডিও ত্রিতাল বাংলা লিখলে এই যে বানানটা আছে না আমার মাথার কাছে উপরে, এই বানানটা যদি আপনারা লেখেন তাহলে সেখান থেকে আপনি দেখবেন ত্রিতাল বাংলা, TRTTLBNGLA USA, এটাতে আপনার রেডিওটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা হৃদয়, আপনার হাতে মাইক্রোফোন, বলেন।
1: ওকে, থ্যাংক ইউ এই মাইক্রোফোনটা দেওয়ার জন্য। আমি একদম শেষ কথা বলবো হচ্ছে, ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু রেডিও ত্রিতাল বাংলা USA এন্ড স্পেশালি থ্যাঙ্কস টু শামীম শাহেদ ভাই। আমি একদমই মানে হিউমার নিয়ে, অনেক হিউমার হইলো, অনেক হাসাহাসি হইলো, আমি জানি না আমি একটু সিরিয়াস বলতেছি কিনা, আমি প্রথমেই ক্ষমা প্রার্থী হচ্ছি দর্শকদের কাছে। সেটা হচ্ছে যে আমরা যখন, আমি যে স্ট্রাগলিং টাইমটার কথা বললাম ওইটা নিয়ে খুব অল্প বলছি, আমরা আমাদের স্ট্রাগলিং টাইমে অনেক গল্প আছে। আমি প্রচুর অডিশন দিছি স্টুডেন্ট লাইফে ওই সময়, মানে একটা স্বপ্ন নিয়ে, এবং প্রচুর টেলিভিশন চ্যানেলের রিসেপশনে আমরা বসে থাকছি একজন প্রডিউসারের সাথে দেখা করার জন্য, দেখা করে একটু বলবো যে ভাই আমার একটা চান্স দিয়া, হ্যাঁ আমি এইটা এটা করতে পারি, আমি এটা এটা করছি, আমার একটা চান্স দিয়া। তো এইরকম আমরা যতগুলা চ্যানেলের রিসেপশনে বসে থাকছি, তার মধ্যে বাংলা ভিশন একটা চ্যানেল। এবং আমি যখন বাংলা ভিশনের যেতে বসে থাকি, বাংলা ভিশনের রিসেপশনে বসে থাকি, বাইরের একটা রিসেপশন আছে, ভেতরে একটা হচ্ছে যে ওয়েটিং রুম যেখানে আমরা গেলে চা টা খাই, ওটা গেস্ট রুম টাইপের, বাইরের একটা রিসেপশন আছে, একদম রিসেপশনিস্টরা যেখানে বসে তার পাশে আর কি, কল করে যদি অ্যালাউ করে তাইলে ঢোকে আর কি, বাংলা ভিশন মানে টেলিভিশন চ্যানেল গুলা খুব প্রোটোকলের। শামীম শাহেদ ভাই তখন সেখানকার হেড অফ প্রোগ্রাম, এবং হি ইজ আ বিগ ফেস ফর আস, সো আমরা এক্সপেক্ট করি না যে শামীম শাহেদের সাথে দেখা হবে, আমরা এক্সপেক্ট করতাম প্রডিউসারদের সাথে দেখা হবে, শামীম শাহেদ ভাইরে হয়তো প্রডিউসার যায় বলবে যে এই ছেলেটার একটা চান্স দেওয়া যায় কিনা। তো এইটা আমার জন্য একটা বিশাল ব্যাপার যে সেই শামীম শাহেদের পাশে বসে আমি আজকে কথা বলতে পারতেছি। হ্যাঁ, মিরাকেল করে কি হইছে বা পারফর্ম করতে এসে অনেকে জিজ্ঞেস করে যে ভাই মানে আর্টিস্ট হইতে এসে কি হয়েছে, কি করছেন, সো দিজ আর দ্য ব্লেসিংস আর কি, যে আমরা একটা সময় যাদের সাথে, ওই যে বললাম আহসান হাবিব ভাই আমার বইয়ের মোড়ক উন্মোচনে আসছেন, আমি আমার বইয়ের প্রথম বইয়ের যখন মোড়ক উন্মোচন হয় তখন আনিসুল হক ভাই, আহসান হাবিব ভাই, মানে দ্য বিগ ফেসেস যাদেরকে দেখে আমরা একটা সময় স্বপ্ন দেখছি যে যাদের পাশে দাঁড়াবো, তারা এসে আসছে আমাকে শুভেচ্ছা জানাইতে। তো এই ঘটনাগুলো ঘটছে, স্পেশালি শামীম শাহেদ ভাইকে নিয়ে বললাম। এবং পাশাপাশি এটাও বলে রাখি যে আমাদের স্ট্রাগলিং পিরিয়ডে এইটা ঘটছে, দেশে যখন আসি মিরাক্কেল করে তখন বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলস, অনেক হেড অফ প্রোগ্রামস, অনেক নীতি নির্ধারকরা আছেন, তো ওই সময় প্রথম আমাদেরকে একেবারে মানে শুধু আপন করে নেওয়া না, যে জড়ায় ধরে এবং যে সাহস দেয় যে তোমরা কাজ করে যাও আমরা একসাথে ভালো কাজ করব, তাদের মধ্যে একেবারে প্রথম দিককার নাম হচ্ছে শামীম শাহেদ।
0: আমাদেরকে বলেছিল যে হ্যাঁ ভারতীয় একটা চ্যানেলে তারা ইয়ে করে আসছে, আপনারা কেন তাকে প্রমোট করছেন? তা আমি তাদেরকে বলেছিলাম যে দেখেন আমাদের ছেলেপেলেদেরকে কেন ভারতীয় চ্যানেলে যেতে হয়েছে, সেখানে আমাদের ব্যর্থতা, ওদের সাকসেস, ফলে ওদেরকে আমাদের যদি স্পেস না করে দেন তাহলে এটা আমাদের লাইফে আমরা এখান থেকে পিছায় পড়ব।
1: এক্স্যাক্টলি। এবং আমি আসলে মানে শামীম শাহেদ ভাই তখন যতটা সাহস দিয়েছেন সেইটার বলেই টেলিভিশনে অনেকদিন আমরা অনেক কিছু করার সুযোগ পাইছি, এবং উই হ্যাভ বিন প্রমোটেড আর কি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে। সো আমি এখনো বলতেছি যে এই আজকের প্রোগ্রামটা, এবং ইটস নট এন এন্ড, আমাদের ফোনে কথা হচ্ছিল, মেসেঞ্জারে কথা হচ্ছিল যে ভাই একসাথে আরো অনেক কাজ করতে চাই, আমরা খুব মিস করি, আমরা চায়ের আড্ডায় এখনো আমরা মিরাক্কেলের 8 জন দশজন মিলে যখন আড্ডা দিই, চায়ের আড্ডায় যেই নামটা প্রায় নেই যে উনি থাকলে অনেক ভালো হইতো, তার মধ্যে একজন হচ্ছে শামীম সাহেব। তো শামীম ভাইরে নিয়ে বললাম, আরো অনেক বলা যায়।
0: আমার কিন্তু দুইটা প্রোগ্রাম প্ল্যানের মধ্যে ছিল, এটা খাইরুল বাবু জানে। সেটা হলো যে আমরা একটা দুর্দান্ত একটা আইডিয়ার উপর কাজ করছিলাম, এবং এটা শুনে রনির সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে এবং আরো সজলের সাথে কথা হয়েছে, বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে। ওইটা যদি আমরা করতে পারতাম, এখন আমার মাথায় আছে, যদি ওটা করতে পারতাম এটা খুব ইন্টারেস্টিং হইতো। কারণ আমাদের দেশে এই যে আমার আমি, তারপরে আপনার আগামী, তারপরে সাগর জাহানের প্রোগ্রাম, ইয়েগুলা আরমান ভাই, সিকান্দার বক্স, লং মার্চ, রেড সিগন্যাল, এগুলো সবই কিন্তু একটু ফান বেসড। ওর ফান কোন, ফানি কোনো কিছু হলে আমি সেখানে আছি। তো সেদিক থেকে একটা ইয়ে, আমরা শেষ পর্যায়ে আমরা চালাতে পারছি না হৃদয় খেতে, আসলে এক এপিসোড হবে না হৃদয়, আপনার সাথে আমাদের আবার একদিন বসতে হবে। আপনাকে শুধু বলে রাখি, নেক্সট যেদিন আপনি বই আবার লিখবেন তখন আপনি মোরগ উন্মোচন করবেন না, আপনি করবেন মোরগ উন্মোচন। একটা বক্স নিয়ে যাবেন, বক্সের ভিতরে মোরগ রাখবেন, মোরগটা খুলে বের করবেন, মোরগ উন্মোচন।
1: হোপফুলি আবার লাইভে আসবো, রেডিও ত্রিতাল বাংলায় হয়তো আবার কথা হবে বা অন্য কোনো ভাবে শামীম সাহেব ভাইয়ের সাথে আবার আড্ডা হবে। সবশেষ কথা এইটুকুই যে আমি আসলে খুব সাধারণ পারফর্মার, সাধারণ একটা মানুষ, যারা যতজন বললেন যে আপনার ভক্ত বা বড় বড় কথা বললেন আমাকে নিয়ে, এগুলো কোনোটারই যোগ্য আমি না। আমি জাস্ট চেষ্টা করছি, চেষ্টা করে যাচ্ছি। আমার মতোই সাধারণকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ। আমি খুব, মানে দেখেন এই যে আমার দিকে তাকান আপনি, যে এই অগোছালো একটা ছেলে, মানে একটা প্রোগ্রামে হয়তো দেখানোর মতোও সে না, অগোছালো করে কথা বলি, ও করতেছি এর মাঝখানে, এরকম একটা ছেলের স্পেস আপনারা দিচ্ছেন, আপনারা ভালোবাসতেছেন, সাহস দিচ্ছেন, এর চেয়ে বেশি কিছু আর কি হইতে পারে। আমি যতদিন কাজ করবো আপনাদের এই ভালোবাসার জন্য কাজ করবো। পুরোটা প্রোগ্রাম জুড়ে যত কথা বললাম, কোনো ভুল হয়ে থাকলে দয়া করে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, দেখা হবে।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমি একটা ছোট্ট প্রসঙ্গ বলতে চাই, হৃদয় যেভাবে বললেন না, আমাদের দেশটাতে আমাদের মানুষরা ভালো, কিন্তু আমাদের দেশটাতে না বিনয় আর একটু বেশি দরকার। এই যে হৃদয় এতটা বিনীতভাবে বললেন যে আমি অতটা জানি না অতটা, এইটা আসলে খুব দরকার। গতদিন আমরা যখন শাওনের সাথে কথা বলছিলাম, শাওন আমরা দেখেছি যে প্রত্যেকে আমরা বলি যে চিনো সামারে, মানে এইটা কিন্তু আমাদের ম্যাক্সিমাম জায়গাতে থাকে। আমি যখন বাইরে দেশগুলো ঘুরেছি তখন আমরা দেখেছি যে যত মেধাবী, যে যত জ্ঞানী, যে যত উপরে উঠার স্বপ্নটা তার ভেতরে লালন করে, সে তত বিনয়ী। ফলে আমাদের ধারণা আমাদের সবাই বিনয়ী, এবং আমাদের আরো বিনয়ী হয়ে যাব আমরা। বিনয়টা থাকলে আপনার সাকসেসটা নিশ্চিত। ফলে কেউ যদি আপনাকে, আমরা যখন এখানে এসে কোনো কারোর সাথে কথা বলে আসি এত বিনীত দেখি, তখন মাঝে মাঝে মনে হয় কেউ লোকটা বোকা, আমার কথা বুঝলই না, কিন্তু পরে বুঝি যে উনি সবই বুঝেছেন, খালি বিনয়ের কারণে উনি বিনয়ী ভাবেই থেকেছেন। এই বিনয়টা আমাদের খুব দরকার। হৃদয় অত্যন্ত ধন্যবাদ আপনাকে, ইমদাদুল হক হৃদয়, আমাদের বাংলাদেশের নাম আরো জয়যুক্ত করেন, আপনার সাকসেস আরো চাই, আবার আমরা বসবো। ভালো থাকবেন সবাই, সবাইকে আবার দেখা হবে, বাই, ধন্যবাদ।

0: মেঘের পাহাড় কেটে বৃষ্টিরা নেমে আসে, পাখির জানালা বেয়ে হিজলের হাত ধরে নদী আর মাছের দুয়ারে, মায়ের কোলে রোমে কাজলের চোখ ফোটে, কদম ফুলের রেণু ভিজে যায়, শুধু ভিজে যায়।
1: আকাশের পাড় ভাঙে মেঘের দুকুল ভাসে, বেদিনীর ডাগর শরীর ভিজে যায়, শুধু ভিজে যায়।

0: আপনি হঠাৎ করে কোনো একটা আইনি জটিলতার মধ্যে পড়েন, তাহলে করণীয় কি? এবং পাশাপাশি আমরা কথা বলবো যে পুলিশ আপনাকে অ্যারেস্ট করলে আপনি কি করবেন, এবং আপনি প্রথমে যদি কোনো কারণে আপনার বিরুদ্ধে মামলা হয় তাহলে কি করবেন, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব প্রেক্ষাপট বাংলাদেশ। এবং একটা কথা বলে রাখি, এটা কোনো আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, এটা আসলে আমাদের অভিজ্ঞতা বিনিময় করবেন অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা, আমরা যাচ্ছি তার কাছে। লিমা কেমন আছেন আপনি?
1: আলহামদুলিল্লাহ ভালো আছি শামীম ভাই, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি, আপনার সঙ্গে অনেকদিন পরে কথা হচ্ছে। বাংলা ভিশনে যখন আমি ছিলাম তখন আপনার সঙ্গে আমরা একটা অনুষ্ঠান করতাম মনের কথা, সেখানে আপনাকে আমরা অতিথি হিসেবে পেয়েছিলাম, তো আমরা খুব আনন্দ।
1: হ্যাঁ, পাঁচ বছর আগের কথা। একদম।
0: তো যাক, আপনাকে আমরা পেয়েছি, আপনি প্রথমে আমাদেরকে বলেন, আমরা যেমন আইনি বিষয় নিয়ে আলোচনা করব, আপনার অভিজ্ঞতা শুনবো, পাশাপাশি আমরা আপনার আপনার জীবন নিয়েও আমরা কথা বলতে চাই, যে আপনি কেন আইনজীবী হলেন। প্রথমে আপনি বলেন যে আপনার একটা দিন কিভাবে কাটে সকাল থেকে।
1: আচ্ছা শামীম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি শুরুতেই রেডিও তিতরাল বাংলাদেশ ইউএসএ থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে আমি শুভকামনা জানাচ্ছি, এবং বলবো যে আমরা আসলে পুরো আলোচনাটা জুড়েই আমাদের লয়ারদের লাইফ লাইফ স্টাইল এবং লয়ারদের যে স্ট্রাগল গুলো বা যেভাবে করে আমরা একটা দিন শুরু করে শেষ করি বা যেভাবে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি সেটা নিয়ে পুরোটাতেই ডিসকাশন করব। আর শুরুতে শামীম ভাই যে প্রশ্নটা করলেন সেটা হলো, শামীম ভাই আসলে অন্য যে কোনো প্রফেশনে সবার চাইতে আমাদের দিনগুলো একটু মনে হয় ডিফারেন্ট করেই শুরু হয়, কারণ আমার কেন জানি মনে হয় যে অনেক সময় আসে যে আইনজীবীরা আসলে কি দিয়ে ভাত খেলো বা কি দিয়ে লাঞ্চ বা ডিনার করলো সেটা আইনজীবীরা আসলে মাথায় থাকে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় খাবার টেবিলেই মাথায় বিভিন্ন রকমের টেনশন ঘুরতে থাকে, কোন মামলায় কি হলো না হলো, আর যেদিন কোনো ইম্পর্টেন্ট মামলার হিয়ারিং থাকে বা কোনো সেন্সিটিভ মামলার হিয়ারিং থাকে সেদিন সারা রাতই তো আমরা মোটামুটি ঘুম তো আর হয় না, বা সারা রাতে আমরা যেটা করি পুরো ফাইলটা রিভিশন দেওয়া হয়। তো আমি সবসময় আমার জুনিয়রদেরকে বা আমার জুনিয়র স্টাফ কলিগ যারা আছে তাদেরকে একটা কথা বলি যে যারা আমরা লয়ার, যারা আমরা প্র্যাকটিসিং লয়ার, তারা আসলে আমরা এক্সাম প্রতিদিনই দিই, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা এক্সাম দিচ্ছি, কারণ আমাদের পুরো কাজটাই হলো কোনো না কোনোভাবে কনভিন্স করা। কারণ আমি আমার ক্লায়েন্টের কাছ থেকে যখন বিষয়টা আমি বুঝে নিব আমাকে অবশ্যই জাস্টিস সাহেব যারা আছেন বা জাজ যারা আছেন তাদের কাছ থেকে কিন্তু কনভিন্স করে আমার যুক্তি তর্কটা উপস্থাপন করে তখন আমাকে কিন্তু রেজাল্টটা নিয়ে আসতে হয়। তখন আমি যখন রাতে ঘুমাই বা সকালে ঘুম থেকে উঠি তখন কিন্তু আমার মাথায় সবসময় ঘুরতে থাকে যে আমার অপোজিশনের লয়ার কি বলতে পারে, এটার কাউন্টার জবাব আমার কাছে কি হবে, তারপরে কোন কাগজটা আমার একটু উইক, কোন কাগজটা আমাকে আসলে একটু টেকনিক্যালি যেতে হবে, কিভাবে কুক করতে হবে, সবকিছু মিলে আসলে সকালটা যেটা বলবো যে আমরা আসলে মহিলা আইনজীবী যারা আছি তাদের তো সকালে কিছু ব্যস্ততা আমাদের বাসায় থাকেই, যতই হেল্পিং হ্যান্ড থাকুক আর যত যাই থাকুক, আর পাশাপাশি সকালটা আসলে বেসিক্যালি আমার কেন জানি মনে হয় শামীম ভাই আমরা যারা লয়ার আমাদের আসলে নেশা পেশা ঘুম খাওয়া দাওয়া মানে প্রফেশন অকেশন আনন্দ ফুর্তি সব আসলে আমাদের আইন নেই, মামলা মোকদ্দমা কোর্ট কাচারি নেই। তো আমাদের সকালটা শুরু হয় মামলা টেনশন করতে করতে, তারপরে কোর্টে যাওয়া, কোর্ট শেষ করে সরাসরি আবার চেম্বারে যাওয়া, চেম্বার শেষ করে আবার সেই রাতে বাসায় ফেরা, তার মানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত আসলে কোর্ট চেম্বারেই থাকি, আর মাঝে মাঝে আমাদের যত মিটিং থাকে বা যা থাকে তাও কিন্তু সব আইন রিলেটেডই। তো আমরা বলবো যে আমরা আইনের মধ্যেই থাকি, আইনের মধ্যেই খাওয়া দাওয়া করি, আইনের মধ্যেই বাঁচি।
0: দেখেন, আপনারা যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কত দুর্দান্ত একটা আলোচনা হবে আইন বিষয়ক, বাংলাদেশের আইন এবং করণীয় কি। কারণ লিমা কিন্তু একজন শুধু আইনজীবী নয়, তিনি একই সঙ্গে একজন উপস্থাপক, কারণ একজন উপস্থাপক কি সুন্দরভাবে কথা বলতে হয়, কিভাবে একটার পর একটা গুছিয়ে কথা বলতে হয়, এটা কিন্তু আমরা এখনো লিমার কাছ থেকে কিছুটা আয়ত্ত করার চেষ্টা করি। লিমা, আমাদের অনুষ্ঠান এখন এই মুহূর্তে সাধারণ মানুষ দেখছেন 60, আপনারা যারা এখান আপনাদের আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদেরকে আপনারা কোত্থেকে দেখছেন সেটা নিচে লিখে দেবেন, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি বলবেন, এবং আমরা চেষ্টা করব লিমার কাছ থেকে সবগুলো উত্তর নেওয়ার জন্য। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা, যারা পরে যুক্ত হয়েছেন তাদেরকে বলছি যে আমরা আজকে কথা বলবো, আজকে যদি বাংলাদেশে আপনি কোনো কারণে অ্যারেস্টেড হন তাহলে আপনার করণীয় কি, আপনার বিরুদ্ধে যদি হঠাৎ করে কোনো মামলা হয় তাহলে করণীয় কি, এবং কোন মামলাটি জামিনযোগ্য কোনটা জামিনযোগ্য নয়, আর পাশাপাশি আপনার ডিভোর্সের ক্ষেত্রে চাইল্ড কাস্টডি এবং অন্যান্য বিষয়ে কার কি অধিকার, দেনমোহর আপনি কিভাবে আদায় করবেন, কিংবা দেনমোহরের বিষয়টি কিভাবে সমাধান করবেন। আমাদের অনেক পরাণ সাহা লিখেছেন ম্যাডামের নাম্বারটা কি পাওয়া যাবে, যোগাযোগ করার কোনো মাধ্যম আছে কি? হ্যাঁ, ম্যাডামের নাম্বারটা আমরা দিয়ে দিব। তারপর আছেন তমালিকা তমা, তিনি লিখেছেন হাই, হ্যাঁ। তারপরে আপনার জায়দা সরকার লাকি লিখেছেন বাংলাদেশ থেকে দেখছি, চট্টগ্রাম থেকে দেখছি। আমাদের সোশ্যাল মিডিয়া একটা

0: সুবিধা হচ্ছে রিমা, যে একই সঙ্গে নিউ ইয়র্ক, বস্টন, মিশিগান, ফ্লোরিডা, ডালাস, ক্যালিফোর্নিয়া সব জায়গা থেকে দেখে। এবং এই যে আজকে অনুষ্ঠানটা হয়ে যাবে, আগামী 2-3 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যাটলিস্ট কয়েক লক্ষ লোক দেখে ফেলেছে। ফলে আপনারা যারা প্রবাসে আছেন, আপনাদেরও আত্মীয় স্বজনের কোন রকম আইনি জটিলতা যদি বাংলাদেশে থাকে, তাহলে আপনারা কিন্তু অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সহযোগিতা নিতে পারেন। আমরা তার নাম্বারটা শুরুতে একটু বলে দিই আলোচনার আগে। লিমার নাম্বার হচ্ছে 01758881733। আমি আবার বলছি 01758881733। আমরা আরো কয়েকবার বলে দিব, আর পাশাপাশি আমাদের কমেন্ট বক্সে আমরা লিখে দিব। নারায়ণগঞ্জ থেকে দেখছি রাব্বি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন। লিমা, আপনি আমাকে শুরুতেই বলেন যে যদি কেউ বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা আরেকবার বলতে চাই যে আমাদের এটা কিন্তু কোনো আইনি পরামর্শ নয়, অনেক আইনি ব্যাপারের সঙ্গে অনেক সূক্ষ্ম বিষয় থাকে, ফলে এটা হচ্ছে অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান, আপনি সরাসরি অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে তারপর আপনার সিদ্ধান্তটি নেবেন। হঠাৎ করে বাংলাদেশে কেউ যদি আজকে কোন রকম অ্যারেস্টের মধ্যে পড়ে বা আইনি জটিলতায় পড়ে, তার প্রথম কাজটা কি হবে?
1: আচ্ছা, আমরা এখানে শুরুতে একটা জিনিস বলি যে আমাদের অনেক সময় অনেক রকম আপস এন্ড ডাউন থাকে, আমাদের এই জিনিসটা জেনে নেওয়া খুবই দরকার। শামীম ভাই আমাদেরকে যে কোশ্চেনটা করলেন, সেটা আসলে আমি বলবো যে বাংলাদেশে না, মানে আমাদের বাংলাদেশের যত লে পিপল বা আমরা যারা সাধারণ মানে মানুষ আছি, বা আমার এই 12 বছরের এক্সপিরিয়েন্স আমি যেটা দেখলাম শামীম ভাই, যে অনেক এডুকেটেড মানুষ যারা অনেক বেশি ইস্টাবলিশ সোসাইটিতে, বাট পুলিশ চলে আসলে বা পুলিশের অ্যারেস্টের ঘটনাটা ঘটলে তারা হঠাৎ করে কিন্তু আসলে ঘাবড়িয়ে যায়। আমি শুরুতে একটা কথা বলবো যে পুলিশ আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মধ্যে একটা ভুল ধারণা এখনো রয়ে গেছে যে পুলিশ জিনিসটাকে না আমরা মানে এই এই এজেন্সিটাকে আমরা পুরোপুরি এখনো ফ্রেন্ড হিসেবে নিতে পারছি না। পুলিশ অ্যারেস্ট করছে এটা শুনলেই না মানুষ অনেক বেশি প্যানিক হয়ে যায়। এই প্যানিকটা আসলে যেটা হয় মানুষের জন্য, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে পুলিশ অ্যারেস্ট করার পরে যদি আমরা প্যানিক হয়ে যাই, তখন আমাদের ভুল ডিসিশন গুলো কিছু চলে আসতে থাকে। এক একজন ফ্যামিলি মেম্বার এক এক রকমের বুদ্ধি দেন, এক একজন এক একটা কথা বলতে থাকেন। তো আমি বলবো যে পুলিশ অ্যারেস্ট করার পরে আমাদের মাথায় শুরুতেই রাখতে হবে যে যেহেতু আমাদের আইন শৃঙ্খলা মেনটেন করা বা এই জিনিসটাকে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য যেহেতু পুলিশ একটা ফোর্স এবং এটাকে যদি আমরা ফ্রেন্ড হিসেবে ধরে নেই, আমাদের যদি এখন আমি একটু আমার শ্রোতা বা দর্শক যারা আছেন তাদেরকে বলতে চাই যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এখন আমাদের যে পুলিশ ব্যাটেলিয়ান যেটাকে আমরা বলি সেটাকে কিন্তু অনেকটাই রিফার্নিশ করা হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এই জায়গায় আমরা অনেক বেশি সেবা পাচ্ছি যেটা এখন অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বা আগে পুলিশ মানে আমরা যে হ্যারাসমেন্টটা ভাবতাম যে থানা পুলিশ মানে অনেক যন্ত্রণা, অনেক বড় ধরনের হ্যারাসমেন্ট, আমরা আসলে ওইসবের থেকে অনেকটাই বের হয়ে এসেছি। তো আমি বলবো যদি কখনো পুলিশ কাউকে অ্যারেস্ট করে কারো ফ্যামিলি মেম্বারকে, শুরুতেই আপনাদের যেটা জানতে হবে সেটা হলো একটু ঠান্ডা মাথায় ডিসিশনটা নিতে হবে যে আমরা কি করব। আপনাদের ফ্যামিলিতে যদি খুব পরিচিত কোনো লয়ার থাকে বা প্র্যাকটিসিং, মানে লয়ার বলতে কিন্তু আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দুই রকমের লয়ার বুঝি, একরকমের লয়ার আছেন যারা শুধু বার কাউন্সিল থেকে সনদ নিয়ে আসলে প্র্যাকটিসটা করেন না, তারা শুধুমাত্র একাডেমিক মানে পড়াশোনা করে লাইসেন্সটা নিয়ে আসলে ওনারা প্র্যাকটিসটা অতটুকুই স্টপ রাখেন। আর আমরা যারা আছি, যারা আমরা রেগুলার কোর্ট কাচারিতে যাচ্ছি বা আমরা প্র্যাকটিসিং লয়ার, আপনাদের পরিচিত কোনো প্র্যাকটিসিং লয়ার থাকলে যদি আপনারা ওই লয়ারের মাধ্যমে বা লয়ারের অ্যাসোসিয়েটের মাধ্যমে যদি ওই থানায় যোগাযোগ করেন, যোগাযোগ করে যদি আগে জানার চেষ্টা করেন যে কোন এলিগেশনের আন্ডারে আসলে ওনাকে অ্যারেস্ট করা হলো এবং সেই এলিগেশনটার ধরন কি, সেটা কিন্তু একজন লয়ারই আপনাকে নাইসলি বলে দিতে পারবেন। এখানে আমি আরেকটা জিনিস বলি যে আমাদের বাংলাদেশে কিন্তু একদম স্পষ্টভাবে বলা আছে যে পুলিশ যদি কোনো সাধারণ মানুষকে বা যে কোনো সন্দেহভাজন মানুষকে বা কোনো একটা স্পেসিফিক আপনার ইনফরমেশনের আন্ডারেও যদি কাউকে অ্যারেস্ট করে বা গ্রেফতার করে থাকে, তাকে কিন্তু অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে প্রডিউস করতে হবে। ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা মানে আপনারা অনেকেই বলতে পারেন যে ঈদের আগে, ঈদের দিন, ঈদের পরের দিন, এই 3 দিন তো সরকারি বন্ধ থাকে, তাহলে এই 3 দিন আমার রিলেটিভ কেউ যদি অ্যারেস্ট হয় তাহলে কি হবে। আমি আপনাদের সবারকে জানানোর জন্য একটা ইনফরমেশন বলছি যে ঈদের দিনও কিন্তু আমাদের স্পেশাল ম্যাজিস্ট্রেট কোর্ট গুলো থাকে, একটা ম্যাজিস্ট্রেট কোর্ট অবশ্যই থাকবে, কারণ যে কোনো থানায় যে কোনো কেউ অ্যারেস্ট হওয়ার পর তাকে অবশ্যই 24 ঘন্টার মধ্যে কোর্টে প্রডিউস করতে হবে। এবং ইন দ্য মিনটাইমে আপনারা যারা ফ্যামিলি মেম্বারে যারা সিনিয়র সিটিজেন আছেন, তারা একজন থানায় যেতে পারেন, ওসি সাহেবের সাথে বা আইওর সাথে কথা বলতে পারেন। তো এটা কথা বললে কিন্তু আপনি তখনই জেনে যাবেন যে তাকে কোন এলিগেশনের আন্ডারে কেন অ্যারেস্ট করা হলো। এখানে কিন্তু এলিগেশন দুই রকম শামীম ভাই, আমি একটু আপনার একটা কোশ্চেনের পরিপ্রেক্ষিতে আমি আলোচনার স্বার্থে একটু বলে নিচ্ছি যে এখানে কিন্তু একটা বেলেবেল অফেন্স এবং একরকমের নন বেলেবেল অফেন্স আছে, একটা হলো জামিনযোগ্য অপরাধ, একটা হলো জামিন অযোগ্য অপরাধ। আর যখন পুলিশ অ্যারেস্ট করবে যদি ব্যাপারটা এরকম হয় যে থানায় আসলে কেউ যে কমপ্লেন করেছে বা কোন রকমের ছোটখাটো কোনো বিষয় বা যেটাকে আমরা স্মল কজেস অ্যাক্ট বলে থাকি, মানে ছোটখাটো বিষয়গুলো, সেগুলোর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে থানায় কাউকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর আমাদের রিলেটিভরা বা ফ্যামিলি মেম্বাররা যাওয়ার পর থানায় ছোট্ট একটা বৈঠক বা যেটাকে আমরা মিটিং বলি, সেই মিটিং এর মাধ্যমে যদি অপরাধটা খুবই নমিনাল কিছু হয় বা যাকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে তার কোনো মানে চারিত্রিক কোনো বৈশিষ্ট্যের একটু চেঞ্জের দরকার বা পুলিশ একটু তাকে বললে হয়তো বা সে চেঞ্জ হবে, এরকম বিষয় হলে কিন্তু থানা থেকেই তবে ব্যাপারটা এরকম হয় যে তার এগেনস্টে কোনো রকমের স্পেসিফিক অ্যারেস্ট ওয়ারেন্ট আছে বা তার ব্যাপারে কোনো রকমের ইনফরমেশন আছে উপর থেকে, তখন তাকে অ্যারেস্ট করা হলে আমরা অ্যাট বেস্ট যেটা পারবো থানায় গিয়ে আমরা তার অ্যালিগেশনটা জানতে পারবো এবং কেন কোন সেকশনের আন্ডারে তাকে অ্যারেস্ট করা হয়েছে এতটুকুই আমরা জানবো। তারপরে আমাদের যেটা করতে হবে থানার সাথে আমাদের যোগাযোগ কমিউনিকেশনটা অতটুকু পর্যন্ত রেখে আমার রিলেটিভকে বা আমার ফ্যামিলি মেম্বারকে কখন কোডে প্রডিউস করা হচ্ছে সেটা আমাকে চোখ কান খোলা রাখতে হবে, কারণ অবশ্যই মানে 24 ঘন্টার মধ্যে আমার সেই রিলেটিভকে বা আমার যাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রডিউস করা হবে। তখন ম্যাজিস্ট্রেট কোর্টে অবশ্যই আমাকে একজন আইনজীবী নিয়োগ করতে হবে, যে আইনজীবী ওনার পক্ষে যে কথাটা বলতে পারবেন। এরকম অনেক সময় হয়ে থাকে শামীম ভাই যে দেখা যায় যে আমাদের মধ্যে অনেকেই জানেন না যে 24 ঘন্টার মধ্যে যখন একজন আসামিকে কোর্টে প্রডিউস করা হয় তখন চেলে কিন্তু আসামি পক্ষের রিলেটিভরা যারা আছেন বা ফ্যামিলি মেম্বাররা আছেন তারা কিন্তু আসামির পক্ষে একজন কৌশলী মানে আইনজীবী নিয়োগ করতে পারেন। যখন একজন আইনজীবী নিয়োগ হবে তখন কিন্তু আসামির পক্ষে বলার অনেক কিছু থাকে, বা যখন রাষ্ট্রপক্ষ নিজেই ওনাকে কোর্টে নিয়ে যাবেন রাষ্ট্রপক্ষ একাই বলবেন, তখন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একজন আসামিকে যখনই কোর্টে প্রডিউস করা হয় তখন ম্যাজিস্ট্রেট কোর্টে তার 7 দিন 15 দিন বা 10 দিন রিমান্ড দাবি করা হয়। সো এই যখন নিজের আসামির পক্ষে লয়ার যখন থাকবেন তখন সেই রিমান্ডের বিষয়ে তখন তার বলার বা কোনো বক্তব্য কোনো কিছু সে তখন কোর্টকে বলতে পারে, না হলে দেখা যায় অনেক সময় দেখা যায় যে খুব ছোট অপরাধের জন্য অনেক আসামি 10 দিন 15 দিনের রিমান্ডে চলে যায়। ধন্যবাদ শামীম ভাই।
0: এখানে একটা বিষয়, আমাদের অনেকেই তো নানাবিধ কমেন্ট করেছেন, নুসরাত জাহান লিখেছেন অনেক জিজ্ঞাসা ছিল কিন্তু কর্মব্যস্ত থাকায় আজ মনটা খারাপ লাগছে, ওকে। কিন্তু ইমরান নাজির তিনি বেশ কয়েকবার একটু বলার চেষ্টা করছেন যে এসব কথাগুলো এখন পাবলিকের হাসির খোরাক জোগায় তিনি বলছেন। তো এখন একটা কথা আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আলিমার কাছ থেকে আমরা জেনেছি যে আপনি যেই অর্থে বোঝানোর চেষ্টা করছেন আমরা জানি না, কিন্তু আমরা আমাদের মতো করে যেটুকু বোঝার চেষ্টা করছি বুঝতে পেরেছি সেটাতে বলতে পারি যে আসলে সময়টা পাল্টাচ্ছে, আপনার পুলিশ এখন মানুষের সহযোগিতার জন্য কাজ করে। পাশাপাশি অ্যাডভোকেট আঞ্জুমান আলিমা একটা কথা বলেছেন যে কোনো কারণে কেউ যদি অ্যারেস্টেড হয় যখন উনি একজন আইনজীবী নিয়োগ করবেন তখন কিন্তু তার পক্ষে বলার জন্য একজন স্ট্রং ভয়েস তৈরি হয়, ফলে এই নানাবিধ বিতর্ক যেগুলো নিয়ে আমরা চিন্তিত থাকি কিংবা হয়তো আমরা ভয়ে থাকি সেই বিতর্কগুলো তখনই সেখানে শেষ করে দেওয়ার মতো একটা সুযোগ তৈরি হয়। এখন লিমা আপনি কি আরেকটু বলবেন, ধরেন যখনই পুলিশ যাচ্ছে বা যদি পুলিশ কাউকে অ্যারেস্ট করে বা কারো, তখন কিন্তু সবাই একটু ঘাবড়ে যায়, ঘাবড়ে যাওয়ার পেছনে নানা রকম যুক্তি থাকতে পারে। তো আসলে তখন আপনি যেটা বললেন যে অ্যাডভোকেট নিয়োগ করতে হবে, কিন্তু সে আসলে কয়দিন ওয়েট করবে বা পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছে পুলিশকে কি এমন কোনো প্রমাণ দেখাতে হয় অ্যারেস্ট করার আগে?
1: হ্যাঁ শামীম ভাই, আমি এখানে একটু বলি যে আমাদের একদম কমন সেন্স একটা জিনিস বলে যে যখন কোনো মানে পুলিশ বা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি বাসায় আসবে তখন কিন্তু অবশ্যই তাকে আপনার গ্রেফতারি পরোয়ানাটা দেখাতে হবে, যেটাকে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট বলি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের কিন্তু কিছু নতুন আইনের সংযোজন এসেছে, যেমন অনেক রকমের সেন্সিটিভ কিছু আইন এসেছে যেটার আন্ডারে কিন্তু আপনাকে পুলিশ কোনো হায়ার কি বা কোনো রকমের ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো ইনফরমেশন পেলে তখন একজনকে বাসা থেকে অ্যারেস্ট করতে আসে, তখন কিন্তু পুলিশের কাছে কোনো রকমের অ্যারেস্ট ওয়ারেন্ট থাকে না। বা তখন যেটা আমাদের করতে হবে, আমরা একটা জিনিস বলবো, যখনই কোনো বাসায় এবং এই অ্যারেস্ট ওয়ারেন্টের ক্ষেত্রে পুলিশ কখনোই কিন্তু দিনের বেলা খুব একটা আসে না, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন কোনো ইন্টেলিজেন্সির মাধ্যমে কোনো নিউজ নিয়ে পুলিশ অ্যারেস্ট করতে আসে পুলিশ কিন্তু টপ করে বাসায় চলে আসে না, এর আগে কিন্তু 2 দিন 3 দিন সাদা পোশাকে বা বিভিন্ন সিভিল ড্রেসে তারা আশেপাশে খোঁজ খবর নেয়, দারোয়ান যদি থাকে বাসার নিচে বা কোনো রকমের সিকিউরিটি গার্ড থাকে তাদের কাছ থেকে সে এনশিওর হওয়ার চেষ্টা করে, এলাকার লোকাল পুলিশ চেষ্টা করে যে আসলে ওনার অবস্থানটা এখানে আছে কিনা, এটা একটা ব্যাপার। এই বিষয়ে অবশ্য আমরা অবশ্যই আমাদের বাসায় যাদের বাসায় সিকিউরিটি গার্ড বা দারোয়ান বা আশেপাশে মানুষ আছে তারা কিন্তু বলে যে আপনাকে উনি খুঁজেছিল বা আপনার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে, তখন কিন্তু ওনাকে একটু সচেতন হতে হবে, ওনাকে মাথায় রাখতে হবে যে আমার থানায় একটু খবর নিতে হবে যে আসলে আমার নামে থানায় কোনো ইনফরমেশন বা থানায় কোনো রকমের ওয়ারেন্ট কোনো কিছু এসেছে কিনা। অনেক সময় আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই খুব কমন একটা সিনারিও যেটা, যে অ্যানায়াক্টের মামলায় আমরা অনেকেই যারা বিজনেসম্যান আছে আমাদের, তারা অনেকেই র্যান্ডমলি মানুষকে চেক দিয়ে থাকে। চেকের এগেনস্টে যখন মামলা হয়, ওয়ারেন্ট জারি হয়, তখন কিন্তু বেসিক্যালি সে জানে না। তো যদি তা কারো কোনো রকমের এরকম সন্দেহ হয় যে আমার এগেনস্টে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তখন সে চাইলে কিন্তু তার লোকাল থানায় যেটা আছে সে থানায় কিন্তু সে চাইলেই খুব সহজে একটা মানে ইনফরমেশন নিতে পারে যে তার ব্যাপারে কোনো কিছু আছে কিনা। আর দ্বিতীয়ত, যখন কখনো পুলিশ আসবে, অবশ্যই আমাদের শুরুতেই বলতে হবে যেটা, যে আমরা শুরুতেই জানতে চাইবো যে ওনাদের কাছে কোনো রকমের গ্রেফতারি পরোয়ানা আছে কিনা। যদি পুলিশ কোনোভাবেই গ্রেফতারি পরোয়ানা দেখাতে না পারে, আমাকে এনশিওর হতে হবে একটা জিনিস আমিন ভাই, সেটা হলো, এটা হলো আমার প্র্যাকটিক্যাল নিজের লাইফের একটা এক্সপিরিয়েন্স আছে, যে বাংলাদেশে কিন্তু বিভিন্ন সময় নামে বেনামে ডিবির পোশাক পরে, পুলিশের পোশাক পরে পরে কিন্তু বাসায় আসলে ডাকাতি করতে লোক আসে। এরকম অনেক সময় হয় যে আমরা খুব
0: বদনাম হয়ে যায় পুলিশের, কিন্তু আসলে ঘটনাটা ঘটেনি,
1: কিন্তু যেটা হয়, হ্যাঁ, খুবই অ্যালার্মিং একটা ব্যাপার যে দেখা যায় যে খোঁজ খবর নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশের বা ডিবির যে উপরের যে জ্যাকেটটা থাকে, সে জ্যাকেটটা কিন্তু অনেক জায়গায় কিনতে পাওয়া যায় পুরনো মার্কেটে। তো এরকম দুই তিনজন জ্যাকেটটা রেডি করে তারা কিন্তু বিভিন্ন সময় বাসায় আসে। তো আমি আমার শ্রোতাদেরকে একটা জিনিসই বলবো, যে আপনি একটু যদি ইন্টেলিজেন্ট হন, তাহলে কিন্তু কিছু কিছু জায়গায় আপনি সেফ হয়ে যাবেন। আপনার শুরুতেই বলতে হবে, যদি ডিবির লোকের পরিচয় কেউ আসে, অবশ্যই তার ডিবির কার্ডটা দেখতে চাইতে হবে, তার পরিচয় পত্রটা যেটা। দ্বিতীয়ত, প্রত্যেকটা স্পেশাল এজেন্সির কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, যারা পুলিশে আছে তাদেরও একটা নাম্বার আছে, যারা ডিবিতে আছে, যারা সিআইডিতে আছে, যারা মানে এনএসআইতে আছে, তাদের সবারই কিন্তু একটা সিক্রেট নাম্বার কোড থাকে, যে নাম্বার কোডটা শুধুমাত্র তাদের এজেন্সির লোকজনের কাছে একটা লিস্ট থাকে। সো এটা যদি কেউ একটু বুদ্ধি করে জিজ্ঞাসা করে যে আপনার মানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা আমি জানতে চাই, বা আপনার কার্ডটা আমি দেখতে চাই, বা আপনি যে অস্ত্রটা নিয়ে আসছেন সেই অস্ত্রের ব্যাপারটা, মানে কিছু কোয়ারিজের জিনিসপত্র আছে, তো এগুলো হলে যেটা হয়, যদি কেউ ফেক আপনাদেরকে কোনো রকমের হ্যারাসমেন্ট করতে আসে, সে আর একটা স্টেপও আগাবে না, সে এখান থেকে চলে যাবে। আর যদি এরকম হয় যে না, কোনো একটা মানে ইন্টেলিজেন্সির ইনফরমেশনের আন্ডারে আপনাকে নিতে এসেছে, তখন আমি একটা জিনিস বলবো আমার সব শ্রোতাদেরকে, যে আপনারা কোনো রকমের বার্গেনিংয়ে না গিয়ে আপনারা যেটা করবেন, ইনস্ট্যান্ট আপনাদের পরিচিত যদি কোনো লয়ার থাকে বা ফ্যামিলি মেম্বার কেউ যদি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে থাকে, তাদের সাথে একটু কথা বলে একটু ধীরস্থিরভাবে যদি আপনাদের কাউকে সে থানায় নিয়ে যেতে চায়, আপনি একটা জিনিস কনফার্ম হওয়ার চেষ্টা করবেন যে যে গাড়িটা যে ফোর্স নিয়ে আপনার সাথে এসেছে, আপনার ফেক কোনো কিছু হলে একটু ঠান্ডা মাথায় আপনি দেখলে কিন্তু আপনার মাথায় অবশ্যই জিনিসটা নক করবে, যে যে গাড়িতে আসছে সে গাড়িটা আপনার আসলে গভর্নমেন্টের গাড়ি কিনা, পুলিশ বা ডিবির গাড়ি কিনা, সাথে কয়জন লোক আসলো, তাদের অ্যাটিটিউড, তাদের বডি ল্যাঙ্গুয়েজ এবং তাদের যে কথাবার্তা আপনি কিন্তু বুঝতে পারবেন। কারণ যারা এখানে ফেক হয়ে আসে তাদের কোনো না কোথাও কোথায় কোনো না কোনো কথায় কিন্তু মানে অসংলগ্নতা জিনিসটা বোঝা যায়, যেখানে কোনো একটা মিস কিছু হচ্ছে বা জব মিসকমিউনিকেশনটা ওদের মধ্যেই বোঝা যাবে। সো কেউ যদি বাসায় চলে আসে রাতে, আপনি অবশ্যই তাদের সাথে একটা কনভারসেশনে যাওয়ার চেষ্টা করবেন। পুলিশ আসলো, একজনকে ধরে নিয়ে চলে গেল, আপনি সাথে সাথে দরজা খুলে দিলেন, আপনার ফ্যামিলি মেম্বারটাকে ধরে নিয়ে গেল, আপনি যদি এই রিস্কটা নেন তাহলে অন্য একটা অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আমি কি বুঝাতে চাচ্ছি সেটা নিশ্চয়ই আমার শ্রোতারা বুঝছেন। সো আপনি তার সাথে 10-15 মিনিট আধা ঘন্টা বলার একটু সময় নেবেন, আপনার পরিচিত কোনো লয়ার থাকলে তাকে ফোন দিবেন, কোনো পুলিশের কোনো মানে ল এনফোর্সমেন্ট এজেন্সির লোক আপনাকে একজন আইনজীবীর সাথে কথা বলতে নিষেধ করবে না, কারণ সেটা একটা মানুষের হিউম্যান রাইটস এর মধ্যে পড়ে। সো ওইটার মাধ্যমে কথা বলে আপনি যখন আপনার কোনো লয়ার পুলিশের সাথে কথা বলবে, লয়ার কিন্তু শুরুতেই তাকে জিজ্ঞাসা করবে কোন থানা থেকে এসেছে, কোন জিডির আন্ডারে এসেছে বা কোন কমপ্লেনের আন্ডারে এসেছে। সো এই অ্যান্সারগুলো কিন্তু পুলিশ তাকে দিতে বাধ্য এবং পুলিশ তাকে দিবে। সো আপনি শিওর হবেন যে আপনার লোক একটা সেফ কাস্টডিতেই যাচ্ছে, তার মানে থানায় যাচ্ছে। দেন নেক্সট স্টেপে আপনার কাজ হবে, সাথে সাথে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে যদি কোনো মেল পার্সন থাকে, অ্যাডাল্ট পার্সন থাকে, তাকে সাথে সাথে ওই থানায় পাঠায় দেয়া। কারণ থানায় নেওয়ার পরই তাকে হাজতে নিয়ে যাবে, হাজত প্রত্যেকটা থানায় একটা করে হাজত থাকে, সেখানে আপনার আসামি হিসেবে সে ওইখানে থাকবে, বাট থানার বাইরে কিন্তু যে কোনো সাধারণ মানুষ থাকতে পারে। এবং তার প্রত্যেকটা থানায় কিন্তু আমাদের যারা বাঙালি সিটিজেন আমরা বা যারা বাঙালি তাদের কিন্তু 24 ঘন্টা অ্যাক্সেস থাকে থানাতে। সো থানায় যদি একজন থাকে তাহলে আপনার প্রিয়জনটা বা আপনার প্রিয় মানুষটা সেফ থাকলো। দ্বিতীয়ত, আরেকজন মানুষ সকালবেলায় রেডি হয়ে যাবে একটা ওকালতনামা রেডি করে, কারণ ওই স্পেসিফিক কোর্টে সে যে ওখানে হাজির থাকবে। কারণ আমরা অনেক সময় দেখি যে কোন আইনজীবী যদি স্ট্রংলি প্রোটেস্ট করে তাহলে অনেক সময় ওই রিমান্ডটা আসলে মঞ্জুর করে না কোর্ট। যদি ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে তাহলে রিমান্ড মঞ্জুর হয় না। অনেক সময় এমন হয় যে আসামিকে জেলে পাঠিয়ে দেওয়ার অর্ডার দিল, কিন্তু ওই জিজ্ঞাসাবাদটা করার জন্য জেল গেটে জিজ্ঞাসাবাদের কথা বলে। জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জিনিসটা আসলে রিমান্ডের চাইতে মোর দেন বেটার। এই জন্য আমরা আইনজীবীরা সবসময় চেষ্টা করি যে আমাদের কোনো ক্লায়েন্ট বা আমাদের কোনো মক্কেল যদি আলটিমেটলি তার জেলে যেতেই হয়, বাট তার রিমান্ডটা যেন কোনোভাবে মঞ্জুর না হয়। রিমান্ড মঞ্জুর না হয়ে সেটা যেন আসলে জেল গেটে জিজ্ঞাসাবাদের ব্যাপারটা করা যায়, তাহলে এটা অনেক বেশি কমফোর্টেবল হয় পুরো ফ্যামিলি মেম্বারদের জন্য।
0: একটা বিষয় তো আপনারা সবাই বুঝতে পারলেন নিশ্চয়ই, যে লিমা যে বিষয়টি অ্যাডভোকেট লিমা যেটা বলার চেষ্টা করলেন যে আসলে এখানে পুলিশের নাম ধরেও অনেকে এই ধরনের কর্মকাণ্ড ঘটাতে পারে, ফলে বাংলাদেশের পুলিশ এখন কিন্তু অত্যন্ত অত্যন্ত সহযোগিতামূলক আচরণ করে থাকে। ফলে যদি আপনি যে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলতে পারেন, আপনি আপনি কিন্তু এই নাম্বারটাও টুকে রাখতে পারেন, লিমার নাম্বারটা অ্যাডভোকেট লিমা। আমি আপনাকে আবারও বলছি, নাম্বারটা হচ্ছে +88 0175 888 1733 0175 888 1733। আর আরেকটা অফিসের নাম্বার হচ্ছে 5831 7735। এই নাম্বারগুলোতে আপনি সঙ্গে সঙ্গে আমাদের অ্যাডভোকেটকে ফোন করে আপনি কিন্তু জেনে নিতে পারেন যে এই অবস্থা এখন আমার কি করণীয়। একটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এখানে অনেকে যুক্ত হয়েছেন, আমাদের এখানে সরাসরি এখন বেশ কয়েকজন প্রশ্ন করছেন, আমরা আপনাদের প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব। একজন লিখেছেন, জি আপু, নরসিংদীতে একবার ডাকাত দল এসে বলেছে যে আমরা আইনের লোক, এমন ঘটনা ঘটেছে আপনি যেটা বলছেন। আরেকজন হচ্ছে, আমি ম্যামের কাছে জানতে চাই, আমার কিছু লোক মিলে 2013 সালে চাকরির জন্য মামলা করেছিলাম, সেই মামলা হাইকোর্ট থেকে খারিজ করে দিয়েছে, তো এখন আমরা কি করতে পারি? ওকে, আমরা দেখি ম্যাম যদি প্রশ্নের উত্তরটা দেয় তাহলে সরাসরি ম্যামের সঙ্গে কথা বলতে পারেন। আরেকটা হচ্ছে যে প্রশ্ন তিনি লিখেছেন, অনেক আসামি আছে নির্দোষ, কোনো অপরাধ করেনি, কিন্তু পূর্ব সত্যতার জের ধরে পুলিশ বা টিভিকে নানাভাবে প্রভাবিত করে 164 জবানবন্দি নিয়ে নেয়, বড় ধরনের মামলা দিয়ে হয়রানি করে, সেক্ষেত্রে কি করণীয়? আচ্ছা, এই দুটো প্রশ্নের উত্তর আমরা আপনার কাছে জানবো। তার আগে বলতে চাই, সুপ্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন আমাদের রেডিও ত্রিদাল বাংলা ইউএসএ থেকে প্রচারিত একটি রেডিও স্টেশন, এখানে আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েড অ্যাপে আপনি অনুষ্ঠানটি দেখতে পাবেন, আর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে আপনি পাচ্ছেন। আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানা লিমার সঙ্গে। আমরা কথা বলছি পুলিশ ধরে নিলে কি করবেন, আপনার বিরুদ্ধে মামলা হলে কি করবেন, জামিনযোগ্য অপরাধ কোনটি, কোনটি জামিনযোগ্য নয়। আপনারা যেখানে যে আছেন সেখান থেকে আপনারা কে কোত্থেকে দেখছেন লিখে দিলে আমরা জানতে পারবো, শেয়ার করলে বা কমেন্ট করলে আমরা সেখান থেকে আমরা আপনাদের জেনে যাবো যে আপনারা আপনাদের আত্মীয়স্বজন অনুষ্ঠানটি দেখতে পাবেন। তাহলে আমরা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা একটা বিষয় বলতে চাই, যে এই যে ধরেন আপনি বলেন পুলিশ ধরে নিয়ে গেলে কি করবেন, যদি কারো নামে মামলা হয়, হঠাৎ যদি তিনি জানতে পারেন যে তার নামে ওই থানাতে একটা মামলা হয়েছে, উনি প্রথম কাজটা কি?
1: আচ্ছা, এইটা হলো স্বামী ভাই খুব সুন্দর একটা প্রশ্ন, কারণ অনেকেই কিন্তু আসলে জেনে যান কোনো না কোনো ভাবে যে আমার নামে হয়তো বা একটা মামলা হয়েছে। এটা জানার কারণটা আসলে যখন একটা মানুষের নামে মামলা হয়, সেটা সিভিল মামলা হোক আর ক্রিমিনাল মামলা হোক, ফৌজদারি বা দেওয়ানি যেটাই হোক, কোর্ট থেকে কিন্তু একটা নোটিশ আছে। সেই নোটিশটাকে আমরা আমাদের মানে আইনের ভাষায় বলি সমন জারি হওয়া। সমন আসার পরেই কিন্তু সে বুঝে যায় যে তার নামে একটা মামলা হয়েছে। যদি সিভিল মামলা হয় তাহলে সমনটাকে আমরা তত বেশি গুরুত্বপূর্ণ বলি না, এই কারণে কারণ সিভিল মামলার ক্ষেত্রে আসলে কোর্ট জরিমানা বা পুলিশ ধরে নেওয়া যে নিয়ে যাওয়া এইসবগুলোর রিস্ক আসলে থাকে না। এই কারণে আমি বলবো যে যদি কারো নামে কোন রকমের সিভিল মামলা হয় তাহলে সে আস্তে ধীরে সময় নিয়ে সে লয়ারের সাথে কথা বলতে পারবেন। বাট ক্রিমিনাল মামলা হলে যেটা হয় যে একটু রিস্কি হয়ে যায়, কারণ এটা যেহেতু অ্যারেস্টের একটা ভয় থাকে। ক্রিমিনাল মামলায় যদি কোনো সমন আসে তাহলে অবশ্যই শুরুতে লোকাল থানায়। একটা জিনিস আমি শ্রোতাকে বারবার বলতে চাই যে আপনার বাসা যে জায়গায়, আপনি যে জায়গায় অবস্থান করেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার নামে ক্রিমিনাল মামলা হোক না কেন, আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট বা আপনার যে গ্রেফতারি পরোয়ানা সেটা কিন্তু আপনার স্থানীয় লোকাল থানাতেই আসবে, ওই থানাতেই কিন্তু আসলে সমনটা পাঠানো হয়। তো আপনার যদি কোনোভাবে সন্দেহ হয়ে থাকে যে আপনার নামে কোনো মামলা হয়েছে বা আপনার নামে যে কোনো সময় পুলিশ এসে আপনাকে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমি তাদেরকে বলবো যে শুরুতেই আপনারা দৌড়ে প্লিজ থানাতে যাবেন না। কারণ থানাতে যদি আপনি নিজের মামলার ব্যাপারে নিজেই খবর নিতে যান আর তখন যদি দেখা যায় যে আপনার নামে একটা নন বিলিভেবল অফেন্সের একটা কমপ্লেন এসেছে, তখন কিন্তু পুলিশের আর কষ্ট করে আপনার বাসায় যেতে হবে না, পুলিশ কিন্তু ওইখানেই আপনাকে অ্যারেস্ট করতে পারবে। মানে আপনি নিজেই থানায় গিয়ে নিজেই অ্যারেস্ট হয়ে গেলেন। সো এই রিস্কটা না নিয়ে আপনি যেটা করবেন, আপনার রিলেটিভ বা যারা একটু বুঝে তাদেরকে একটু থানাতে পাঠাবেন। থানাতে গিয়ে উনি যদি আপনার নামটা বলে আপনার নামে কোনো ওয়ারেন্ট এসেছে কিনা বা কোনো কমপ্লেন ফাইন্ড হয়েছে কিনা সে খবরটা যদি সে ওইখান থেকে নেয়, এবং ওইখানেই কিন্তু সে বুঝবে যে কোন কোন সেকশন গুলো আছে। সেকশন মানে আমি একটু ধারাটা বলে দেই, কারণ যখন কোনো একটা কমপ্লেন বা একটা এজাহার হয় পুলিশ থানায় তখন কিন্তু ওইখানে অবশ্যই ওই আইনের ধারাগুলো লেখা থাকে। আপনাদের যে যাবে সে যদি একটু কষ্ট করে হাতে বা একটু কাগজে ধারাগুলো লিখে নিয়ে আসতে পারে যে কোন কোন ধারায় তার নামে আসলে কমপ্লেনটা ফাইল হয়েছে, তাহলে আপনি সাথে সাথে কিন্তু যে কোনো আইনজীবীর সাথে, যারা প্র্যাকটিসিং লয়ার তার সাথে কথা বললে কিন্তু সেই আপনাকে ডিসিশনটা দিবে। যদি এমন হয় যে এগুলো নন বেলেবল অফেন্স, মানে খুবই নমিনাল কোনো ধারা, তাহলে আপনাকে অবশ্যই আমরা বলবো যে আপনি কোর্টে যেয়ে সারেন্ডার করেন, গিয়ে সাথে সাথে জামিন চান। সারেন্ডার করা মানে কোর্টে যেয়ে হাজির হওয়া, হাজির হয়ে জামিন চাওয়ার সাথে সাথেই ম্যাজিস্ট্রেট জামিনটা দিয়ে দিবে। বা যদি নন বেলেবল অফেন্স হয় তাহলে কিন্তু ব্যাপারটা একটু লেন্দি হবে, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনাকে অবশ্যই সে আইনজীবীর সাথে কথা বলে আপনাকে আগাম জামিন নেওয়ার একটা প্রিপারেশন নিতে হবে। আগাম জামিন ইন এ সেন্স আমরা এটাকে ইন্টারিম, মানে এটাকে আমরা অন্তর্বর্তীকালীন জামিন বলে থাকি। যখন কোনো আসামির এগেনস্টে কখনো ওয়ারেন্ট জারি হয় তখন সে কিন্তু আগাম জামিন নিতে পারে হাইকোর্ট থেকে। আগাম জামিন দেওয়ার একমাত্র জুরিসডিকশন পুরো বাংলাদেশের মধ্যে হাইকোর্ট ডিভিশনের। হাইকোর্ট ডিভিশনে এসে উনি যদি আগাম জামিনের জন্য অ্যাপ্লাই করে এবং তাকে কিন্তু কোর্টে হাজির থাকতে হবে, জাস্টিস সাহেবকে তাকে ফিজিক্যালি তাকে প্রেজেন্ট থাকতে হবে, এবং তার আইনজীবী জাস্টিস সাহেবকে এই জিনিসটা কনফার্ম করবেন যে উনি আসলে কোনো মিথ্যা বা কোনো কিছুতে ফেসে একটা মামলায় ফেসে গেছেন, বাট উনি একজন রেসপেক্টেড মানুষ, উনি সোসাইটিতে একটা অবস্থান বিলং করেন, সো উনি কোনোভাবে আইনকে মানে সুপারসিড করে বা আইনকে উনি কোনোভাবে বিধ্বাঙ্গুলি দেখিয়ে উনি আসলে কোথাও পালিয়ে যাবেন না। এই শর্তে হয়তো ওনাকে হাইকোর্ট 8 সপ্তাহের জন্য, মাঝে মাঝে 6 সপ্তাহের জন্য আগাম জামিন দিয়ে থাকে। সো এই আগাম জামিনটা কিন্তু আপনাকে হাইকোর্ট থেকেই নিতে হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের দুর্নীতি দমন কমিশন বা আমাদের যে স্পেশাল এজেন্সি যারা আছেন তারা কিন্তু ইনস্ট্যান্ট একটা অ্যারেস্ট করার পাওয়ার তাদের থাকে। সেই পাওয়ারে যখন মামলাগুলো হয় তখন কিন্তু আমরা সবাইকে অ্যাডভাইস করি যে সরাসরি হাইকোর্টে এসে একটা আগাম জামিন নিয়ে যেতে, কারণ না হলে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে সে অ্যারেস্ট হতে পারে। আমি আরেকটা জিনিস শামীম ভাই আপনার সাথে একটু অ্যাড করব, যেটা আমার মনে হয় আমার শ্রোতাদের জন্য, আমাদের শ্রোতাদের জন্য খুবই পজিটিভ একটা ব্যাপার হবে। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব একটা কথা, যখনই কখন রাস্তায় পুলিশ আপনাদেরকে আটকাবে, যেটা যাদেরকে আমরা টহল পুলিশ বলি বা যারা তল্লাশিতে থাকে বা যারা রোডে মুভিং সিচুয়েশনে থাকে আইন শৃঙ্খলা মেনটেন করার জন্য, সো রাত্রেবেলা যারা একটু অফিস শেষ করে বাসায় যান, আমি এটা মানে বেশি স্পেশালি বলবো ছেলেদের ক্ষেত্রে, আমাদের এখানে মেল পার্সন যারা আছেন, যারা শুনছেন, যারা একটু অফিস লেট নাইট অফিস থেকে বাসায় যান বা কাজ শেষ করে বাসায় যান, তাদেরকে যদি পুলিশ বডি তল্লাশি করতে চায়, আমি আপনাদেরকে একটা জিনিসই রিকোয়েস্ট করব, আপনারা কখনই পুলিশকে বডিতে টাচ করতে দিবেন না। যেটা করবেন শুরুতেই বলবেন যে প্লিজ বডিতে টাচ করেন না, আপনারা যেখানে যা যেভাবে দেখতে চাচ্ছেন আমি সবকিছু ওপেন করে দেখাচ্ছি, কিন্তু বডি টাচ করা যাবে না। কারণ আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে, আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস বলতে চাই, আমি আসলে কাউকে কোনোভাবে আঘাত করতে চাচ্ছি না, বাট আমি একটা জিনিস চাচ্ছি। শামীম ভাই শুরুতেই কিন্তু একটা জিনিস বলেছিল যে এটা কোনো আইনি পরামর্শের প্রোগ্রাম না, এটার মাধ্যমে জাস্ট আমরা ডিসকাশন করে সবাইকে একটু সচেতন করার চেষ্টা করছি। আমি আমার পার্সোনাল লাইফে বেশ কয়েকটা মামলায় আমি একই সিনারিও দেখেছি যে খুবই সাধারণ মানুষ, হয়তোবা ডে ওয়ার্কার, ডে লেবার, দিন এনে দিন খায়, প্রতিদিনের মজুরি দিয়ে সে বাসায় হয়তোবা বাজার করে নিয়ে যায়, দেখা গেল রাস্তায় পুলিশ ধরে পকেট তল্লাশি করার সময় দেখা যায় অনেক সময় 10 পিস 15 পিস 20 পিস ইয়াবা তার পকেটে দিয়ে দিল, পকেটে দিয়ে বললো যে তোমার পকেটে তো ইয়াবা পাওয়া গেছে, এবার থানায় চলো। এই যে একটা হ্যারাসমেন্ট, এটা কিন্তু মাদকের মামলা, সেটা 10 পিস হোক আর 10,000 পিস হোক, তাকে কিন্তু আর পরের দিন কোর্টে পুলিশ প্রডিউস করে দিবে।
0: কিন্তু একটা বিষয় আমি বলি, এটা নিশ্চয়ই আপনি ব্যতিক্রমের কথা বলছেন, সাধারণত সব জায়গায় হয় না,
1: এক্সেপশনাল, একদম খুবই এক্সেপশনাল ক্ষেত্রে বলছি,
0: সেটার জন্য হয়তো কোন পুলিশের রূপ ধরেও কেউ করতে পারে, আবার পাশাপাশি ব্যক্তিগত তাদের স্খলনের কারণেও তারা আসলে এটা করতে পারে, কিন্তু এভারেজে পুলিশ তো সবসময়
1: অবশ্যই। এবং আমি একটা জিনিস বলবো শামীম ভাই, আমাদের এখন প্রেজেন্ট সিচুয়েশনে আমাদের বাংলাদেশে কিন্তু, আমরা যদি একটু মনে করি আজকে থেকে 10-12 বছর আগে আমরা মেয়েরা যতটা সেফ ছিলাম না, বা আমরা একটু সন্ধ্যার পরে পড়াশোনার কারণে ইউনিভার্সিটি লাইফে যখন বাইরে ছিলাম, বিকালের মধ্যেই বাসায় না ঢুকলে কিন্তু বাবা মারা আসলে মানে পাগল হয়ে যেত যে মেয়েটা বাইরে কি সিচুয়েশন বা সবকিছু মিলে ওভারঅল সিচুয়েশনটা। বাট এখন কিন্তু অনেক মেয়েরাই অফিস করে রাতে 10-12টায় বাসায় যাচ্ছে, টিউশনি করে বাসায় আসতেছে, ইউনিভার্সিটি লাইফের ক্লাসও হচ্ছে এখন অনেক স্টুডেন্টদের 9টা থেকে 10টা থেকে। তো সবকিছু মিলে আমি ওভারঅল বলবো যে পুলিশরা এখন অনেক বেশি হেল্পফুল এই লকডাউনের আগে। কিন্তু আমি আমি আমার খুব পার্সোনাল একটা ছোট্ট এক্সপিরিয়েন্স বলি, আমার ছোট বোন ও কিন্তু লতে পড়ে, সে কিন্তু একজন লয়েরি স্টুডেন্ট। সো সে এক ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার পরে সে বাসায় আসছিল, মানে আমার বাসার ঠিক পাশের গলি থেকে। তখন কিন্তু টহল পুলিশ যারা ছিল তারাই কিন্তু আমার ছোট বোনকে বলেছে যে আপনি এই রাস্তাটা একটু নিরিবিলি, এই রাস্তায় আপনি এখন একটু তাড়াতাড়ি বাসায় চলে যান, আর নেক্সট টাইম এই রাস্তাটা ফলো করেন না, এই রাস্তাটা একটু রিস্কি বা আপনার তো একটু যে কোনো প্রবলেম হতে পারে। তো এই জিনিসটা যখন আমরা পুলিশের কাছ থেকে অ্যাডভাইস গুলো পাই বা পুলিশরা যখন একটা হেল্পফুল জায়গায় আসে, আমি শামীম ভাই একটা জিনিস বলবো, আমাদের সাধারণ মানুষের কিন্তু থানার ব্যাপারে একটা ভয়ঙ্কর রকমের একটা মানে প্যানিক একটা অ্যাটাক হয়ে যায় থানার কথা শুনলেই, এবং তাদের এটা একটা ফোবিয়া যে থানায় যাব, পুলিশ ডিল করব, পুলিশ বাঁকা করে দুটা কথা বলবে, এটার আনসার কি দিব। আমি তাদের জন্য বলবো, আপনারা যদি এখন মডেল থানাগুলোতে যান, বাংলাদেশের প্রত্যেকটা মডেল থানা যে কি পরিমাণে আধুনিক হয়েছে, কি পরিমাণে ডিজিটাল হয়েছে, এবং ওইখানে সবচেয়ে মানে গুড সাইড যেটা, একটা মহিলা যখন থানায় যায় তার একটা কমপ্লেন ফাইল করতে, সে যদি একটা পুরুষ পুলিশের সাথে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করে, প্রত্যেকটা থানায় কিন্তু এখন আলাদা করে মহিলা অফিসার, মহিলা কনস্টেবল, মহিলা একজন যে সাধারণ ডাইরি রাখে, এরকম একজন মহিলা পুলিশ অফিসারকে ওইখানে রাখা হয়, কারণ একটা মহিলা যেন কোনোভাবেই আনকমফোর্টেবল ফিল না করে। এবং প্রত্যেকটা থানায় গেলে আমরা যদি আজকে থেকে 10 বছর আগের কথাও বলি আর এখন যাই, তাহলে যে কোনো ইস্যুতে এখন যে কেউ থানায় গেলে অনেক মোর দেন বেটার একটা কমফোর্টেবল সিচুয়েশন এখন ক্রিয়েট হয়েছে। সো আমি একটা জিনিসই বলবো যে যুগ চেঞ্জ হওয়ার সাথে সাথে অনেক স্মার্ট, অনেক এডুকেটেড এবং অনেক ট্যালেন্টেড লোকজন আসলে আমাদের এই থানা পুলিশ বা আমাদের এই এজেন্সি গুলোতে বা এই জায়গাগুলোতে আসছে। এবং আমি খুব অবাক হয়ে গেলাম কিছুদিন আগে শামীম ভাই, যে এখন গভর্নমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ অফিসার বা ডিবিতে বা এনএসআই তে যারা আছেন তাদেরকে দেশের বাইরের বিভিন্ন দেশে বিভিন্ন ইউনিভার্সিটি গুলোতে কিন্তু তাদেরকে টেকনোলজির উপরে অনেক বেশি কোর্স করাচ্ছেন প্রতিদিনই, যেহেতু আমাদের টেকনোলজি চেঞ্জ হচ্ছে।
0: আপনি আপনি শুনলে অবাক হবেন যে তারা অত্যন্ত মানবিক আচরণ করছেন এবং সবাইকে হেল্প করতে চাচ্ছেন। ফলে একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক, আমাদের অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা যে কথাগুলো শেয়ার করছেন তার ব্যক্তিগত জীবনে ঘটে যাওয়া দেখা বা পত্রপত্রিকায় পড়া অভিজ্ঞতা থেকে উনি শেয়ার করছেন। ফলে আপনাদের জন্য এটা কোনো আইনি পরামর্শ নয়, এটা একটা অভিজ্ঞতা বিনিময়ের অনুষ্ঠান, আপনারা সরাসরি আপনার অ্যাডভোকেট বা আইনজীবীর সঙ্গে কথা বলে আপনার জীবনের সিদ্ধান্তটি নেবেন। আমাদের এরপরে একটা প্রশ্ন আসে যে তাহলে আপনি যেটা বললেন যে কোন ধরনের অপরাধ জামিনযোগ্য, কোন ধরনের অপরাধ জামিনযোগ্য নয়, এবং যদি জামিনযোগ্য অপরাধ হয়ে থাকে কিভাবে আমাদের আগাম জামিনটা নেয়ার স্টেপিংটা নিতে হবে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো। তার আগে আমরা বলতে চাই যে ভারতী চাকমা তিনি দেখছেন রাঙামাটি থেকে, তারপরে তানজিম তুহিন তিনি দেখছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন, ভাল লাগছে লিখেছেন, আর গনি সাহেব পটুয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে দেখছেন হৃদয় সরকার, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন প্রমিতাজ, প্রমিতাজ নিউ ইয়র্কের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, জায়দা সরকার লাকি দেখছেন নরসিংদী থেকে, অনেকে অনেক জায়গা থেকে দেখছেন। আপনার আবুল হাসান মোনা তিনি একটা প্রশ্নই করেছেন, তো আমরা এই প্রশ্নগুলো একটু জেনে নিয়ে তারপর আমরা আপনাদের সময় থাকলে আপনাদের প্রশ্নের উত্তরে যাওয়ার চেষ্টা করব। ডিএনএ টেস্ট কি দুই, আচ্ছা নানাবিধ প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলোর মধ্যে অনেক কিছু বলাও যায় না, অনেক কিছু আবার একটু বাছাই করে বলতে হয় কারণ নানা রকমের ভুল বোঝাবুঝি হতে পারে। একটা বিষয় যে আপনার কথা থেকে যেটা এসছে যে জামিনযোগ্য অপরাধ কোনগুলো, অজামিনযোগ্য অপরাধ কোনগুলো, নিশ্চয়ই অনেক লম্বা হবে, তা আপনি কি আমাদের একটা সাধারণ ধারণা দেবেন?
1: হ্যাঁ, আমি সাধারণভাবে যেটা বলতে চাচ্ছি যে আমরা যখনই কোনো চার্জশিট বা এফআইআর যেটা আমরা বলে থাকি সেটা আমরা দেখি, আমরা লয়াররা কিন্তু শুরুতেই যেটা দেখি যে আমাদের সিআরপিসি বা আমাদের পেনাল কোডে কিন্তু আলাদা করে আমাদের ছক দেওয়া আছে এবং ছকে স্পষ্ট করে একদম স্পেসিফাই করা আছে যে কোনগুলো জামিনযোগ্য অপরাধ এবং কোনগুলো অজামিনযোগ্য অপরাধ। এখানে একটা ধারণা সবার মধ্যে থাকে যে আসলে জামিনযোগ্য অপরাধ যেটা সেটাতে আমি হয়তো বা জামিন পাবই, কারণ এটা তো আমার রাইটস। বাট আমি এই জায়গায় স্বামী ভাই একটা জিনিস বলতে চাই যে অনেক সময় দেখা যায় যে কিছু অজামিনযোগ্য অপরাধ, জামিনযোগ্য অপরাধ যেগুলো, সেগুলো তো যদি ম্যাজিস্ট্রেট সাহেব মনে করে যে এই অপরাধটা জামিনযোগ্য হলেও ম্যাটারটা যেহেতু একটু সেন্সিটিভ, সো ওনাকে আমরা রিমান্ডে পাঠাতে পারি, মানে কোর্টে ইয়াতে জেলখানায় প্রডিউস করতে পারি, তাহলে কিন্তু উনি ওটা করতে পারেন, বাট এটা এক্সেপশনাল। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা হয় যে আমরা চার্জশিট বা এফআইআরটা হাতে নেওয়ার পর আমরা যদি দেখি যে কোনো ধারাগুলো আছে, সেই ধারাগুলোর মধ্যে যদি দেখি সবগুলোই জামিনযোগ্য অপরাধ, তাহলে আমরা লয়াররা আইনজীবীরা আমরা শুরুতেই কিন্তু আমাদের ক্লায়েন্টকে একটা পরামর্শই দেই যে আমরা সবাই যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, যেহেতু ওনার অপরাধটা জামিনযোগ্য অপরাধ, তো উনি কিন্তু এর পরের যে ডেটটা থাকে মামলায় কিন্তু ডেট পড়ে, নিম্ন আদালতগুলোতে কিন্তু মামলায় ডেট পড়ে, একটা মামলার অনেকগুলো স্টেপ, অনেকগুলো স্টেটাস, অনেকগুলো ডেট থাকে। তো আমরা তখন তাদেরকে বলি যে আমরা নেক্সট ডেটেই কোর্টে একটা ওকালতনামা প্রডিউস করব, মানে তার পক্ষের আইনজীবী হিসেবে আমরা ওকালতনামাটা জমা দিব কোর্টে, জমা দিয়ে আমরা ওনাকে কোর্টে নিয়ে যাব, নিয়ে জাজ সাহেবকে দেখিয়ে, মিসেস সাহেবকে দেখিয়ে ওনার জামিনটা আমরা চাইব, যে এটা যেহেতু এই সেকশনের মামলা, সবগুলো সেকশনই যেহেতু জামিনযোগ্য, সো আমার আসামি আসলে জামিন পেতে পারেন। এখানের ক্ষেত্রে আমি বলবো 99.9% ক্ষেত্রেই মেজিস্ট্রেট সাহেব কিন্তু মানে শুধু ধারাগুলো দেখিয়ে জামিনটা দিয়ে দেন, এটা হলো জামিনযোগ্য অপরাধ। যেগুলো এগুলো যদি আমাদের শ্রোতারা জানতে চায়, আমি তাদেরকে একটা জিনিসই বলবো, সেটা হলো আমাদের আমরা যারা লয়ার আমরা আসলে এই জিনিসগুলো আমরা মেমোরাইজ করে ফেলেছি এটা প্র্যাকটিসের সাথে সাথে, বাট আপনাদের সুবিধার জন্য যেটা বলবো এটা হলো যদি চুরি ডাকাতি এগুলো ছোটখাটো যে ব্যাপারগুলো, ধরেন কারো কোনো কিছু বাসা থেকে মিসিং হয়েছে বা কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, বা অফিস থেকে কিছু ডকুমেন্টস চুরি হয়েছে, সেটার জন্য অফিসের যে বস সে তার নামে একটা চুরির মামলা করলো, এসব ছোটখাটো বিষয়গুলো আসলে জামিনযোগ্য অপরাধ। আর এই জামিনযোগ্য অপরাধের সাথে আমি আরেকটা জিনিস বলবো, আমাদের বাংলাদেশে যে এনআইএক্টের মামলাগুলো হয়, চেক ডিজোনারের মামলাগুলো, এগুলো সবগুলোই কিন্তু জামিনযোগ্য অপরাধ। এখানে আমার অনেক ক্লায়েন্টের কাছ থেকে আমার খুব মজার কিছু এক্সপেরিয়েন্স হয়েছে,
0: কিন্তু এটা একটা নানা রকমের বিভ্রান্তিও আছে, কারণ আমরা জানতাম কিন্তু যে চেকের মামলাটা জামিনযোগ্য অপরাধ নয়।
1: না, এটা জামিনযোগ্য অপরাধ, এটা একদম সেকশনে স্পষ্ট ভাবে লেখা আছে যে এটা জামিনযোগ্য অপরাধ। এবং এটাতে অনেক ক্লায়েন্টের একটা বিভ্রান্তি কাজ করে যে আমি মাত্র 5 লাখ টাকার চেক ইয়া করলাম, ডিজোনার হওয়াতে আমি আমার বিচার হলো আমি জেলে গেলাম, আরেকজনের তো 5 কোটি টাকার চেক, সে কেন বাইরে ঘুরতেছে, তাকে কেন জাজ সাহেব ইয়া দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। এটা আসলে আমি বলতে চাই যে চেকের অ্যামাউন্ট যাই হোক, সেটা 1 টাকা হোক আর 100 কোটি টাকা হোক, যখন তার নামে মামলাটা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা অবশ্যই পাবে, সে হলো জামিনের হকদার। যখন তার নামে একটা চেকের মামলা হবে, তার নামে ওয়ারেন্ট ইস্যু হবে, সে যদি অ্যারেস্ট হয়েও যায়, তাহলে কিন্তু সে বেলের জন্য একটা জামিনযোগ্য অপরাধ হিসেবে বেলের জন্য সে কিন্তু খুব স্ট্রংলি করে দাঁড়াতে পারে যে আমি যদি নিজে অ্যারেস্ট হয়ে থাকি, তাহলে আমি টাকাটা কোথা থেকে ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব, সো আমাকে রিলিজ করা হোক, আমি টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারের সাথে একটা নেগোসিয়েশনে যাই, মামলা মামলার মতো চলতে থাকুক। এটার কারণে শামীম ভাই এখানে জামিন মানে চেকের মামলাটাকে জামিনযোগ্য অপরাধ করার মূল স্পিরিটটা কিন্তু এটাই ছিল যে আমার কাছ থেকে যে টাকা পাবে, আমাকেই যদি মানে সরকারি মেহমান খানায় নিয়ে যাওয়া হয়, তাহলে আমি কিভাবে টাকা ম্যানেজ করে আমি আমার পাওনাদারকে দিব। মামলাটা চলতে থাকবে এবং সে টাকার অ্যারেঞ্জ করবে, কিন্তু এখানে একটা বিভ্রান্তি থাকতে পারে শামীম ভাই, অনেকে বলতে পারে যে চেকের মামলায় তাহলে অ্যারেস্ট হলাম কেন, জেল খাটলাম কেন। এখানে কোশ্চেনটা হলো যখন একটা চেকের মামলা হবে প্রিলিমিনারি স্টেজে কিন্তু সে জামিনটা পাবে, কিন্তু জামিন পাওয়ার পরে যদি সে প্রত্যেক ডেটে কোর্টে হাজির না হয়, সে যদি জামিনের মিস ইউজ করে, প্রত্যেক ডেটে তার লয়ারের মাধ্যমে সে মামলা ফেস না করে, তাহলে কিন্তু যে কোনো সময় তার জামিনের আদেশটা আবার বাতিল হতে পারে এবং তার নামে ওয়ারেন্ট জারি হতে পারে। এবং ইন দ্য মিন টাইমে মামলা চলা অবস্থায় সে যদি তার পাওনাদারকে টাকা না দেয়, তাহলে মামলার জাজমেন্ট যখন হয়ে যাবে তখন কিন্তু তার অবশ্যই জেল জরিমানা সবই হবে, এবং তখন কিন্তু পুলিশ তাকে অ্যারেস্ট করবে এবং তাকে জেল খাটতে হবে। সো এটা ভাবার কোনো মানে অবকাশ নাই যে আমি চেক দিলাম, আমি জামিনে বের হয়ে চলে আসছি, আমাকে আর পুলিশ ধরতে পারবে না। তাকে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাকে পুরো মামলাটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, এবং যদি তার চেকটা ফেক হয়, তার হ্যান্ডরাইটিংটা যদি ফলস হয়, তার সিগনেচারটা যদি কেউ ফেক করে থাকে, তাকে অবশ্যই তার লয়ারের মাধ্যমে এটা কোর্টে প্রমাণ করতে হবে। যদি প্রমাণ করে তাহলে তার মামলাটা কিন্তু তার এগেনস্টে আর থাকবে না। এটা গেল জামিনযোগ্য অপরাধ। আর অজামিনযোগ্য অপরাধ বলতে শামীম ভাই একদমই নর্মাল, যেটাকে আমরা বলি যে কাউকে মার্ডার করে ফেলা বা ডাকাতি করতে যাওয়া, ডাকাতি করতে যেয়ে কাউকে মার্ডার করে ফেলা বা কাউকে মারার জন্য একটা প্ল্যান করা, সেই প্ল্যানের মাস্টার প্ল্যানার যে থাকে, মাস্টার মাইন্ড যে থাকে, এই অপরাধগুলো কিন্তু আমরা আসলে জামিন অযোগ্য অপরাধ বলি। এবং এই অপরাধগুলোতে একবার অ্যারেস্ট হলে এটাতে কিন্তু আসলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। এর পাশে আরেকটা কথা থেকে, বাংলাদেশে কিছু স্পেশাল আইন আছে শামীম ভাই, যেগুলো আমি আমার সব শ্রোতাদেরকে বলবো, অস্ত্র আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, যৌতুক নিরোধ আইন, এসিড নিরোধ আইন, এইসব আইনগুলোতে কিন্তু অ্যারেস্ট হলে জামিন পাওয়াটা একটু ডিফিকাল্ট। কারণ এগুলো যেহেতু স্পেশাল আইন, এগুলো করাই হয়েছে আসলে সোসাইটির মানে এই নিকৃষ্টতম অপরাধগুলোকে আসলে বন্ধ করার জন্য। তো এইসব অপরাধে অ্যারেস্ট হওয়ার পরে এটাতে জামিন পেতে মোটামুটি 4-5 মাস 6 মাস অনেক সময় লেগে যায়।
0: খুব সুন্দরভাবে আমরা কিছু ধারণা পেলাম। আমাদের অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে ওয়ার্ল্ড রেমিট এর সৌজন্যে। ওয়ার্ল্ড রেমিট হচ্ছে বেটার ওয়ে টু ট্রান্সফার মানি, যে কোনো জায়গা থেকে মানি ট্রান্সফার করার জন্য তারা এই ওয়ার্ল্ড রেমিট ব্র্যান্ডটাকে তারা পরিচিত করতে চায়, এবং তারা বলতে চায় যে সহজে আপনি মানি ট্রান্সফার করতে পারবেন লিগালি ওয়ার্ল্ড রেমিট এর থ্রুতে সারা পৃথিবীতে, যদি আপনার দেশ থেকে সেই পারমিশনটা থাকে। গনি খান বলেছেন যে আমি ম্যামের কাছে জানতে চাই যে আমরা কিছু কয়েকজন মিলে 2013 সালে একটা চাকরির জন্য মামলা করেছিলাম, পরে সেটা হাইকোর্ট থেকে খারিজ হয়ে যায়, আর কিছু করার আছে কিনা একটা বিষয়। আরেকজন বলেছেন যে আমার কিছু গোপন প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমি কিভাবে করতে পারি। আপনার গোপন প্রশ্নগুলো আপনি ম্যামের সঙ্গে সরাসরি ফোনে কথা বলে করতে পারেন। আমাদের নাম্বারগুলো আমি আরেকবার আপনাদেরকে বলে দিচ্ছি, আমাদের কমেন্ট বক্সে আছে ম্যামের নাম্বার, তারপর আমি একবার বলে দিচ্ছি 01758881733, 01758881733। আর অফিসের নাম্বার হচ্ছে, যদি আপনি দেশের বাইরে থেকে করতে চান, তাহলে +2 দিয়ে 02 দিয়ে 5831-7734, 5831-7735। এখন এই নাম্বারগুলো বলার কারণ, যদি আপনারা যারা দেশের বাইরে থেকেও দেখছেন, তারা প্রত্যেকে যদি দেশের ভেতরে কোনো রকম আপনার আত্মীয় স্বজনের জন্য আইনি সহযোগিতা দরকার হয়, তাহলে আপনারা অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমার সঙ্গে কথা বলতে পারেন। অ্যাডভোকেট আঞ্জুমান আরা লিমা সুপ্রিম কোর্ট বাংলাদেশের আইনজীবী, আমরা তার অভিজ্ঞতা শুনছিলাম, এটা কোনো আইনি পরামর্শ নয়। আরেকটা বিষয় আমরা বলতে চাই যে সবসময় দেখা যায় যে কিছু বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়, তার মধ্যে একটা কমন বিষয় হচ্ছে দেনমোহর। এখন দেনমোহরের বিষয়টা কিভাবে সমাধান করা যায়, বা যখন কেউ ডিভোর্স করতে চায় তার চাইল্ড কাস্টডি বা বাচ্চা কার কাছে থাকবে, তার খরচটা কে কতটুকু পাবে, এই বিষয়টা আপনি কি আমাদের সঙ্গে বলবেন? আমাদের কিন্তু 42 মিনিট অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের হাতে আর সময় আছে 8-10 মিনিট, ঝড়ের গতি চলে গেল।
1: শামীম ভাই, আমি আপনাকে বলছি, কারণ আসলে আমাদের আলোচনার বিষয়গুলো এত বেশি ভাস্ট, এটা ব্যাপারে যদি মিনিমাম একজন কাউকে একটা সাধারণ ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু একটা বিশাল সময় লাগে। আপনি এখানে দেনমোহর বা চাইল্ড কাস্টডির যে ব্যাপারগুলো বললেন, এগুলো এক একটা ইতিহাস, মানে অনেক বড়। বাট আমি ছোট্ট করে একটা জিনিস একটু বলবো, সেটা হলো যে আমাদের একটা ভুল ধারণা আছে যেটা আমি একটু ভাঙতে চাই, যে আমাদের এখনো বাঙালি কমিউনিটির মধ্যে বা বাঙালি সোসাইটির মধ্যে আমাদের একটা ধারণা আছে যে মেয়েরা যদি হাজবেন্ডকে ডিভোর্স দেয় তাহলে সে দেনমোহরের টাকাটা পায় না। সেটা সম্পূর্ণ একটা রং ইনফরমেশন। এটা আগে নিয়মটা ছিল, 2016 সালের পর থেকে এই নিয়মটা চেঞ্জ হয়েছে। কারণ আমরা যারা মুসলিম, আমরা যারা বিবাহের দেনমোহরের কথা বলছি, আমাদের স্ত্রীদের জন্য বা ওয়াইফদের জন্য এটা কিন্তু একটা কোরআনিক অধিকার। সো এই কোরআনিক অধিকারটা যখন একটা মেয়ে তার হাজবেন্ডের সাথে সংসার করবে, সেটা একদিনের জন্য হোক আর 10 বছরের জন্য হোক আর যতদিনের জন্যই হোক, সংসার যদি একদিনেরও হয়, এই অধিকারটা কিন্তু তার কোরআনিক ভাবেই তাকে দেওয়া হয়েছে। তো কোনো আইন তাকে কিন্তু এটা সুপারসিড করে যেতে পারে না, যেহেতু আমাদের মুসলিম আইনের সাথে এই আইনটা সাংঘর্ষিক ছিল, এই কারণে 2016 সালে কিন্তু এই আইনটা চেঞ্জ করা হয়েছে। যদি কোনো মেয়ের বিয়ে হওয়ার পরে সে একদিনও সংসার করে তাহলে কিন্তু সে দেনমোহরের পুরো টাকাটা পাবে। এখন কোশ্চেন আসতে পারে যে দেনমোহরের টাকাটার মধ্যে কিন্তু আবার দুইটা ভাগ আছে। অনেক সময় আমরা দেখি দেনমোহরের যে কলামটাতে লেখা থাকে নিচের দিকে, যে উসুল এবং অর্ধেক, এবং যেটাকে আমরা বলি মুয়াজ্জল এবং মুফাজ্জল, এই ওয়ার্ডটা হলো একটা আরবি শব্দ। বাট এটাকে আমি যদি সহজ বাংলায় বলি তাহলে দেনমোহরের টাকা যদি কারো 10 লাখ টাকা হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মেয়ের আর ছেলের বিয়ের সময় ফ্যামিলি মেম্বাররা কথা বলে এটাকে উসুল দেখায় অর্ধেক, এবং বাকি অর্ধেকটা মুয়াজ্জল হিসেবে দেখিয়ে দেয়, মানে ওইটা হলো মেয়েটার পাওনা, বকেয়া। তো অনেক সময় আবার দেখা যায় যে অনেক বিয়েতে শুধুমাত্র দেনমোহর 10 লক্ষ টাকা বা 50 লক্ষ টাকা লেখা থাকে, এর নিচে আর কোনো শর্ত বা কোনো কিছুই আর লেখা থাকে না। যদি এরকম হয় তাহলে সেই মেয়েটা ডিভোর্সের পরে সেটা তার হাজবেন্ড তাকে ডিভোর্স দেয় বা সে তাকে ডিভোর্স দেয়, যেই ডিভোর্স দেয় সে কিন্তু পুরো টাকাটাই ক্লেম করতে পারে। আর যদি ওইখানে লেখা থাকে যে অর্ধেক অর্ধেক, তাহলে সে অর্ধেক টাকাটা ক্লেম করতে পারবে এবং বাকি অর্ধেক টাকাটা সে পাবে না। এখানে আরেকটা কথা থাকে যে একটা মেয়ে ডিভোর্স দেওয়ার পরে সে কিন্তু দেনমোহরের সাথে আরো 3 মাসের ভরণ পোষণ পাবে, যেটাকে আমরা খোরপোষ বলি। যে কোনো মেয়ে যদি তার হাজবেন্ডও তাকে ডিভোর্স দেয় তাহলে সে তার হাজবেন্ডের কাছ থেকে 3 মাসের খরচ নিতে পারবে, যদি মেয়ে নিজে ডিভোর্স দেয় তাহলে সে এই দেনমোহরের টাকার সাথে 3 মাসের ভরণ পোষণের টাকা সে ক্লেম করতে পারবে। এবং সেই টাকাটা আবার কিভাবে কাউন্ট হবে, কেউ যদি বলে আমি 3 মাসের দেনমোহর 15 লাখ টাকা নিবো, 1-1 মাসে 5 লাখ টাকা করে, সেটা হবে না। সেটা হলো ওই মেয়েটার ফ্যামিলি স্ট্যাটাস, মেয়েটার চলা ফেরার যে স্ট্যাটাস, মেয়েটার এডুকেশনাল যে যোগ্যতা এবং তার ফ্যামিলির যে অবস্থা, সবকিছুর উপরে বিচার করেই আসলে নির্ধারণ করা হবে যে মেয়েটার 3 মাসের খরচ পার মান্থে 10,000 টাকা করে হবে নাকি 1,00,000 টাকা করে হবে। এইটা গেল একটা দেনমোহরের বিষয়টা, এখানে গেল ক্লিয়ার।
0: আমি মাঝখানে একটু বলতে চাই আপনার পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে, যে আসলে এটা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমা আলোচনা করছেন ডিভোর্সের সময়টাতে, আর ডিভোর্স না হলেও দেনমোহরের টাকা আসলে আমাদের দিয়ে দিতে হবে।
1: এইটা হলো একজন হাজবেন্ডের তার ওয়াইফের কাছে ঋণ, কমপ্লিট একটা লোন। এখন এখানে আবার অনেক মজার ব্যাপার থাকে, অনেক হাজবেন্ড বলে যে আমার ওয়াইফের দেনমোহর 5,00,000 টাকা হলে কি হবে, সে আমার সাথে 10 বছর সংসার করেছে, আমি তাকে 50,00,000 টাকার গোল্ড কিনে দিয়েছি, আমি তার ব্যাংকে 50,00,000 টাকা ডিপোজিট করেছি, তাকে 2 কোটি টাকার ফ্ল্যাট কিনে দিয়েছি, বাট এগুলাতে কোনো কিছুতেই কাজ হবে না। আমি তাদেরকে তার থেকে বলছি, আপনি আপনার ওয়াইফকে যাই দেন না কেন, আপনার দেওয়ার সময় বলে দিতে হবে যে তোমার জন্য আমি যা করছি সব হলো লাভ আর এফেকশন থেকে, কারণ তুমি আমার ওয়াইফ, বাট এই যে 5,00,000 টাকা আমি তোমাকে দিচ্ছি এটা হলো তোমার দেনমোহরের টাকা, তুমি আমাকে মাফ করে দাও কারণ আমার তোমার সাথে লোন শেষ, ঋণ শেষ, এটা বলে দিতে হবে। কোন ওয়াইফ যদি তখন কোর্টে যেয়ে বলে যে আমার হাজবেন্ড আমাকে যা দিয়েছে কোনোদিনই আমাকে বলার সময় বলে দেয় নাই যে এটা আমার দেনমোহরের টাকা, তাহলে কিন্তু সে দেনমোহরের টাকা পাবে। তো আমি বলবো যে এখানে যারা শুনছেন তারা ওয়াইফকে যাই দেন না কেন, যদি দেনমোহরের চিন্তা করে দেন তাহলে প্লিজ একটু বলে দিবেন, কারণ এটা ওয়ান কাইন্ড অফ এগ্রিমেন্ট। এগ্রিমেন্টে যেমন অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার থাকে, এখানেও কিন্তু অফার অ্যাকসেপ্টেন্স এর ব্যাপার আছে। আপনি আপনার ওয়াইফকে বিয়ে করার সময় এই জিনিসটা অফার করেছিলেন, আপনার ওয়াইফ রাজি হয়েছিল, সেটার চুক্তিতে সেটার শর্তে কিন্তু আপনাদের বিয়েটা হয়েছে, সো আপনারা এই লোনটা শোধ করে ফেলবেন। এবং আমরা বলতে চাই যে যদি কোনো হাজবেন্ড তার ওয়াইফের দেনমোহরের টাকার তাহলেও কিন্তু তার মারা যাওয়ার পরেও কিন্তু এই লোনটা তার পরবর্তী তার জেনারেশন যারা আছে তাদের কিন্তু তার ছেলে মেয়েকে তার মাকে এই লোনটা শোধ করতে হয় বাবার প্রপার্টি থেকে। সো এই জিনিসটা এত কঠিন না করে এটা জীবিত থাকা অবস্থায় একটা হাজবেন্ড তার ওয়াইফকে দিয়ে দেওয়াটাই সবচেয়ে ওয়াইজ এবং বুদ্ধিমানের কাজ।
0: সেটাই সেটাই তো আমরা অ্যাডভোকেট লুবনা ইয়াসমিন তিনি দেখছেন, তিনি আমাদের অনুষ্ঠানে এক জায়গায় বলেছেন যে তিনি গোপন প্রশ্ন গোপনে করবেন, দয়া করে ফিস দিতে ভুলবেন না প্লিজ। হ্যাঁ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আমি প্রসঙ্গটা তুলতাম, কারণ ধরেন যদি আপনি একজন অভিজ্ঞ ডক্টরের কাছে যান, তার একটা পুরো সময় তাকে প্রিপারেশনের একটা টাইম তিনি ইনভেস্ট করেছেন, সেই ইনভেস্টমেন্টের রিটার্ন এবং তিনি আপনাকে একটা সার্ভিস দিচ্ছেন, ফলে অ্যাডভোকেট রূপনা ইয়াসমিন যেটা বলেছেন আমি মনে করি যে আপনাকে ধন্যবাদ দেওয়া উচিত, যে আমি মনে করি যোগ্য অ্যাডভোকেটকে যোগ্য সম্মানই দেওয়াই উচিত। যাই হোক, আপনাকে ধন্যবাদ। রাব্বি বলেছেন যে ম্যাডাম আপনার দীর্ঘায়ু কামনা করি, বিভিন্ন রকম হয়রানির শিকার হচ্ছে ব্যবসা করতে গিয়ে, আমাদের এই বিষয় নিয়ে কিছু বলবেন কিনা। আসলে আমাদের এখানে তো অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা তিনি আইনি পরামর্শ আইনি অভিজ্ঞতা শেয়ার করছেন, ওনার জীবনে যেটা ঘটেছিল বা উনি যেটা দেখেছেন পড়েছেন এটাতে, তো আপনার কোনো যদি ওইখানে আইনি জটিলতা থাকে আপনি অ্যাডভোকেটের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন। তারপরে আরও লিখেছেন বেশ কয়েকজন জমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা, এই বিষয়গুলো আমরা সামনে হয়তো কোনো এক সময় আমরা অ্যাডভোকেট আঞ্জুমানা লিমাকে এগুলো পেলে আমরা কথা বলার চেষ্টা করব।
1: এইটা শামিম ভাই আমি একটু বলবো যে এই সাবজেক্টটা আসলে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, জমি অধিগ্রহণ। কারণ যে পরিমানে ডেভেলপমেন্টের কাজ বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশ যত দ্রুত এগিয়ে যাচ্ছে আমাদের কিন্তু গভর্নমেন্টের তত বেশি সাধারণ মানুষের জনগণের জমি অধিগ্রহণের দরকারটা পড়ছে, এবং আমাদের অধিকাংশ মানুষ কিন্তু এই প্রসেসটা জানে না, এটা কিন্তু একটু জটিল প্রসেস। এই প্রসেসটা না জানলে কিন্তু যে কোনো মানুষ সরকারের কাছ থেকে খুব ভালো একটা বেনিফিটের হাত থেকে সে কিন্তু বঞ্চিত হতে পারে। তো আমি বলবো যে এটা আসলে খুবই সময় উপযোগী একটা চাওয়া ছিল আমাদের যে দর্শক জানতে চেয়েছেন।
0: আমরা হয়তো এটা নিয়ে একটা অনুষ্ঠান করতে পারি সামনে, যে জমি অধিগ্রহণ বা আমাদের এই বিষয়গুলো নিয়ে। একটা বিষয় বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা দেখছেন বা শুনছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা অনুষ্ঠান, কিন্তু আমাদের আজকের অতিথি বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা, তিনি তার অভিজ্ঞতা শেয়ার করেছেন, এটা কোনো আইনি অনুষ্ঠান আইনি পরামর্শ অনুষ্ঠান নয়, আর তিনি তার অভিজ্ঞতা আশেপাশে দেখেছেন যা পড়েছেন পত্র পত্রিকায় সেখান থেকে আমরা আলোচনা করেছি। আপনার শেষ পর্যায়ে আমরা আর আপনাকে প্রশ্ন না করে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই, আপনার ব্যক্তি জীবনে আপনি কেন আইনজীবী হলেন?
1: আচ্ছা, আমি কেন আইনজীবী হয়েছি এটার পিছনের গল্পটা হলো, আসলে আমরা যখন যে সময়টাতে বাংলাদেশের প্রেক্ষাপটে বড় হয়েছি, আমি বলছি আসলে 80-এর দশকের কথা, তখন কিন্তু আমরা এখন মেয়েরা যেভাবে করে মানে নিজেদের অধিকারের কথা নিজেদের রাইটসের কথা বলতে পারছি, ওই সময়টাতে কিন্তু আসলে আমাদের মেয়েদের প্রেক্ষাপটে বাবা মারা চিন্তা করতো মেয়ে হয়তো বা টিচার হবে, না হলে মেয়ে অবশ্যই ডাক্তার হবে, এর বাইরে আর কোনো কিছুই না। মেয়ে যদি স্টুডেন্ট ভালো হয় তাহলে তাকে ডাক্তারই পড়াইতে হবে, কারণ এর চাইতে ভালো প্রফেশন মেয়েরা মেয়েদের জন্য হয় না। বাট আমার শুরু থেকে যে জিনিসটা ছিল, যেহেতু আমি ছোটবেলা থেকে আমার বাবা আর্মিতে ছিলেন, আমি যেহেতু বিভিন্ন ডিফেন্সের স্কুলগুলোতে পড়েছি, তো তখন থেকে আমি একটা জিনিস দেখেছি যে লিডারশিপ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট এভরি হিউম্যান বিং। তো আমি যেহেতু একটা আর্মির এনভায়রনমেন্টে বড় হয়েছি, ক্যান্টনমেন্টে বড় হয়েছি, আর্মির স্কুলগুলোতেই পড়েছি, ওইখানে আমি একটা জিনিস দেখেছি যে আসলে একটা একদম যোগ্য একজন লিডার বা একটা লিডারশিপই পারে যে একটা সোসাইটি, একটা দেশের মানে পুরো চেহারা চেঞ্জ করে দিতে। যে জিনিসটা হয়তো বা আমি অন্য কোনো প্রফেশনের কাউকে ছোট করে বলছি না, বাট একজন ডাক্তারের জায়গা থেকে বা অন্য যে কোনো প্রফেশনের জায়গা থেকে ভয়েস রেজ করাটা আসলে যতটা ইজি, একজন অ্যাডভোকেট বা একজন আইনজীবীর জন্য এটা মোর মোর মোর দেন ইজি। কজ আমি যেহেতু প্রতিদিন প্রতি মুহূর্তে এভরি মান্থ এভরি সেকেন্ড যেহেতু আমি মানুষের অধিকার নিয়ে কথা বলছি এবং আমার পুরো যুদ্ধটাই যেহেতু মানুষের অধিকারকে ইস্টাবলিশ করার জন্য, সো আমি কিন্তু আমার জায়গা থেকে আমি আমার সমাজের যে অসংলগ্ন জিনিসগুলো, যে জিনিসগুলো আমি আসলে চাচ্ছি না, যেভাবে চাচ্ছি না, বা আমার আমি যদি আমাদের আমাদের কমিউনিটির কথা বলি, আমরা যারা মেয়েরা আছি, আমাদের মেয়েদের সমস্যাগুলো আমরা কখনোই বলবো না যে ছেলেরা বুঝে না, ছেলেরা হেল্পফুল বা ছেলেরা কোঅপারেটিভ বলি, কিন্তু আমরা এখন এই যুগে এসে মেয়েরা এত ভালো করছি। বাট একটা মেয়ে তার জায়গা থেকে মেয়েদের প্রবলেমগুলো যেভাবে রিয়ালাইজ করে সেটা কিন্তু একজন মেল পার্সনের জন্য আসলে জিনিসটা অতটা ইজি না। তো আমি বলতে চাই যে আমার লয়ার হওয়ার পিছনের মেইন উদ্দেশ্যটাই ছিল, সেটা হলো আসলে কমান্ডিং জিনিসটা আমি খুব পছন্দ করি, লিডারশিপ জিনিসটা আমার খুব পছন্দ। তো আমার মনে হয়েছে যে লিডারশিপ জিনিসটার সাথে আসলে লয়ারদের প্রফেশনটা খুব বেশি যায়, যেটার কারণে আসলে আমি আমার ফ্যামিলির পছন্দের অমতেই কিন্তু আমি আসলে লতে পড়েছি। বাট আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি মেম্বার সবাই এখন খুবই হ্যাপি যে আমি লয়ার হয়ে আসলে ভালো কাজ করেছি অন্য কিছু না হয়ে। তো আমি নিজে আসলে আমার প্রফেশনে খুব হ্যাপি। আমি এটাই বলতে চাই যে যে যাই করেন নিজের প্রফেশনে হ্যাপি ভাবে করেন, যে যার প্রফেশনে যদি ভালো থাকেন, হ্যাপি থাকেন, মন থেকে প্রফেশনটাকে ভালোবাসেন, তাহলে সেই প্রফেশনে আপনি অবশ্যই অবশ্যই 100% বেটার কিছু করতে পারবেন।
0: আরেকটা বিষয় বলতে চাই দর্শকদের, যে অ্যাডভোকেট আঞ্জুমানারা লিমা তার ইউটিউব পেজে এখন থেকে রেগুলার আইনি বিভিন্ন বিষয়ে উনি তুলে ধরবেন, আর আমরা হয়তো ওনাকে সপ্তাহে একদিন বা 15 দিনে একদিন হয়তো আইনি পরামর্শ দেওয়ার জন্য পেতে পারি যদি তিনি সময় করতে পারেন।
1: ইনশাআল্লাহ আমি অবশ্যই চেষ্টা করবো।
0: হ্যাঁ সেটাই। অ্যাডভোকেট রুবনা ইয়াসমিন এখন লিখেছেন জি আইনজীবী হায়েস্ট পেড জব অ্যান্ড স্বাধীন পেশা। হ্যাঁ একদমই ঠিক, স্বাধীন পেশায় যুক্ত থাকা ভালো। রুমা আনি তিনি লিখেছেন লিমা দোয়া করি আরো এগিয়ে যাও। হ্যাঁ নাইস। মাহফুজা জলি লিখেছেন যে আসসালামু আলাইকুম, আমি ম্যাডামের সাথে কিভাবে যোগাযোগ করতে পারি? আমি নাম্বারটা আমাদের কমেন্ট বক্সে দিয়েছি, তারপর আবার আমি একটু বলে দিতে চাই। বাংলাদেশ থেকে ফোন দিলে 0175888 1733, 0175888 1733, আর অফিসের নাম্বার হচ্ছে 5831-7734, 5831-7734 অথবা 35, দুইটার একটা। তো আপনারা এই নাম্বারটি আপনাদের সঙ্গে রেখে দিলে যে কোনো ক্রাইসিসে আপনি তার পরামর্শ নিতে পারেন আমাদের আইনজীবী। আমাদেরকে আসলে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, আমরা 55 মিনিটস কথা বলেছি, আমাদের একই সঙ্গে 70-80 জন লোক দেখেছেন আমাদের এতে, আর এই অনুষ্ঠানটা আপনারা একজন বলেছেন আমরা কি টেনে দেখতে পারবো, পরে দেখতে পারবো? হ্যাঁ আপনারা অবশ্যই দেখতে পারবেন, রেডিও ত্রিতাল বাংলা ইউএস এর প্ল্যাটফর্মে দেখতে পাবেন। আর আপনি শেষে আপনার দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান?
1: আমি আমার দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আসলে আমি আইনজীবী হয়ে আমার জায়গা থেকে বলবো যে আসলে আমরা অবশ্যই সবসময় সচেতন থাকার চেষ্টা করব, যে যার যার জায়গা থেকে যদি আমি সচেতন থাকার চেষ্টা করি, আমার অধিকারগুলোর ব্যাপারে যদি আমি প্রপারলি জানি, তাহলে আমরা এই যে সব প্রায় সময় বলি যে আমি অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, আমার অধিকার ঠিক মতো আমি পাচ্ছি না, সেটার জন্য সব ব্লেম সবকিছু আসলে কারো উপরে চাপিয়ে দেওয়াটা কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি আপনার জায়গা থেকে সচেতন হন, আপনি যদি আপনার জায়গা থেকে স্ট্রং হন, তাহলে আপনাকে সুপারসিড করে যাওয়া, আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করাটাও কিন্তু এই যুগে এসে একটু ডিফিকাল্ট। সো আপনারা সবাই যার যার জায়গায় সচেতন থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সবাই মিলে রেডিও ত্রিতালের সাথেই থাকবেন।
0: ধন্যবাদ, ধন্যবাদ। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে, সবাইকে আপনার শুভকামনা জানিয়ে শেষ করতে চাই। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে
1: ইনশাআল্লাহ।

কাল রাতে বৃষ্টিকে মনে হচ্ছিল নারীর কান্নার মতো। অথচ তোমার রোদন কি করে পানি ঝরার শব্দের মতো।

0: আরে ধরুন আপনি দেখছেন এখন রেডিও ট্রিপল বাংলা ইউএসএ, এবং আপনাদের সাথে আছি আমি স্বর্ণলতা। আমার সাথে আছে বরাবরের মতো সেই জনপ্রিয় সঙ্গীত শিল্পী কামরুজ্জামান রাব্বি, যার অনেক গানই আমাদের পছন্দ। আর যদি উল্লেখযোগ্য থাকে, যেটা আমার বেশি পছন্দ, আই নো দ্যাট আর সবার পছন্দ, আমি তো ভালানা ভালালয়া থাকি, আর অসংখ্য গান আছে। আমরা লাস্ট একটা প্রোগ্রাম করেছিলাম যেটা খুব ভালো রেসপন্স পেয়েছে, এবং আপনারা অনেক ইনবক্স করেছেন যে এটা যাতে কন্টিনিউ করা হয়। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আজকে দুজন আবার একত্রিত হয়ে সময় বের করে চলে এসেছি আপনাদের জন্য। রাবি ভাইয়া, কেমন আছো তুমি?
1: একদম খুবই ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি। আমি তো বরাবরের মতো আজকেও বলবো যে আমি খুব বেশি কথা বলবো না, আমি খুব বেশি গান শুনি না।
1: না সেটাই, গান কথা গল্প সবকিছুই হবে, আর এটা আমার জন্য অনেক বড় পাওয়ার যে আমাকে কেউ পেলে বেশি গান শুনতে চায়, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়ার।
0: একদম, তো চলো প্রথমে একটা গান শুনি, আবার গল্পে আসবো।
1: ওকে,
0: কোন গানটা শোনাবে?
1: আসলে কোন রকম প্রিপারেশন নিয়ে আসিনি, যখন যেটা মাথায় আসবে যতটুকু মনে আছে ততটুকুই শোনো, এরকম একটা অবস্থা। একটা গানের কথা খুব মনে পড়ছে, এটা লোকসঙ্গীত বা লোকগীতি আমরা যে অর্থে বলে থাকি। এই গানের আসলে গীতি কবি কে এটা আমরা জানতে পারিনি এখন পর্যন্ত, এবং এই গানের সুরটাও প্রচলিত সুর। গানটা প্রথম সংগ্রহ করে আমাদের মধ্যে উপস্থাপন করেছিলেন আমাদের হাওয়াইয়ার সম্রাট, আমরা বলে থাকি অনেকে হাওয়াইয়ার কিং, তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তো অনেক আগের গান, আমি জানি না কতজন শুনেছেন গান, চমৎকার একটা শোনা।

ওদিন কত দনাই হইতেছে পার প্রেমের সারি গাইয়া দিন বন্ধু রে, আমার দিন কি এমনি যাবে কইয়া।

बाया रे तोरी जाने ते बाया, आमी भाती बेलाय ও আমি ভাতি বেলায় পার ঘাটাতে কান্দি গো দাঁড়াইয়া দিন বন্ধুরে আমার।

0: বন্ধুরে আমার দিন কি এমনি যাবে বইয়া, আমার দিন কি এমনি যাবে বইয়া।
1: খুবই সুন্দর। সবচেয়ে
0: এমন তো
1: মজার বিষয় হচ্ছে এটা আমার বাবার একটা খুব প্রিয় গান ছিল। যখন আমি
0: আচ্ছা,
1: টুকটাক করে গান গাইতাম তখন বাবা সবসময় বলতো যে এই গানটা একটু ধর না, খুব সুন্দর
0: বাহ,
1: লেগেছে,
0: দারুন,
1: খুবই
0: থ্যাংক
1: ভালো
0: ইউ।
1: লেগেছে। তোমার সময় কি করে কাটছে, কি নিয়ে এখন ব্যস্ততা যাচ্ছে?
0: এখন সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে আমার পাখি নিয়ে। আমি পাখি পালি আমার বাসায়, এবং অনেক পাখি আছে। আমি যদি গণনাতে বলি তাহলে প্রায় 33টা পাখি এখন আছে আমার। 33টা মানে
1: বাহ,
0: হচ্ছে 16 জোড়া, তার সাথে হচ্ছে তোতা ময়না, এগুলো দিয়ে আমার টোটাল 33টা আর কি পাখি আছে। 16 জোড়ার একটা কম আছে আর কি, একটা জোড়া এখনো মেলানো হয়নি।
1: কি
0: তো
1: পাখি?
0: বিভিন্ন রকমের পাখি আছে, যেমন জাভা জাভা আছে আমার হচ্ছে 2 জোড়া, একটা হোয়াইট একটা ব্ল্যাক। তারপরে
1: বাহ,
0: ফিঞ্চ আছে, ফিঞ্চ আছে 2 জোড়া। এরপরে
1: আচ্ছা,
0: বাজিগার আছে 4 জোড়া। তারপরে কোকাতেল আছে 1 জোড়া, আর লাভবার্ডের লুটিনো যেটা সেটা আছে 1 জোড়া। অস্ট্রেলিয়ান ঘুঘু 2 জোড়া আছে। তারপরে ডায়মন্ড গার্ব
1: হ্যাঁ,
0: আছে 2, তারপরে কাকজি কবুতর আছে 2 জোড়া, তোতা পাখি ময়না পাখি এইসব আর কি।
1: বাহ, খুবই ভালো। রিসেন্ট এই ঝোঁকটা না আমার উঠেছে, আমার এখন বাসায় আপাতত 3 জোড়া কবুতর আছে,
0: বাহ, দারুন দারুন।
1: আর বেশি আমি সাহস করতে পারছি না। খুবই ভালো,
0: নিশ্চয়ই
1: একদিন হানা দিব তোমার বাসায়, তোমার পাখিদের দেখতে।
0: নিশ্চয়ই। আমি আসলে পাখি, মাছ আর হচ্ছে বাগান। তো আমার বাগান হচ্ছে, আমার বারান্দাতে বাগান করা আছে, পুরো বারান্দাটাই একদম সবুজ, তো বেশ ভালো লাগে সেটা। তারপরে অ্যাকুরিয়ামের মাছগুলো আর পাখিগুলো, এদের সাথে সময় কেটে যাচ্ছে এখন বেশি। কারণ আমার কাছে মনে হয়েছে আমি যে ধরনের গান করি, শেকড়ের গান, মাটির গান, তো এই গানগুলোকে লালন করতে গেলে আমাকে একদম সেই মাটির কাছে যেতে হবে, গ্রামে ফিরে যেতে হবে, যেটা একদম এই নাগরিক জীবনে খুবই কষ্টসাধ্য। তো সেই থেকে মনে হয়েছে আমার যদি বাগান থাকে, পাখি থাকে, মাছ থাকে, মনে হবে আমি গ্রামের পুকুর পাড়ে বসে আছি, অ্যাকুরিয়ামের সামনে বসে। ঠিক আমার তাই মনে হয়, মনে হয় আমি ঠিক একটা বাগানের সামনে বসে আছি, যেখানে আমার গাছপালা রয়েছে, সেখান থেকে পাখি ডাকছে সবসময়। আমি জানি না, লাইভের মধ্যে হয়তো কখনো আমার তোতা পাখি ডেকে উঠবে, তো এটা খুবই আনন্দ, বেশ ভালো লাগে।
1: আর এটা কিন্তু মানসিক ভাবে অনেক স্বস্তি দেয় যে ওরা যখন
0: একদম
1: বাসায় ডেকে ওঠে, সকালের ঘুমটা যখন ওদের ডাক শুনে ঘুমটা ভাঙে, এটা আসলে একটা মানসিক স্বস্তি, এটা যারা
0: দারুণ। সেটাই,
1: পালে তারা বুঝতে পারবে।
0: আমার আসলে স্টাডি রুম যেটা, সেই রুমের পাশেই ঠিক আমার পাখিগুলো আছে। তো আমার যেটা হয়, আমি যখনই ওই রুমে বসি মনে হয় যে সেখান থেকে আর উঠবই না কখনো, বসে থাকি শুধু পাখিদেরকে দেখি, পাখিরা কখন যে কি করছে তারা, মানে তাদের লাইফ স্টাইল যখন আমি মানে নিজেকে মেলাতে যাই, যে আমি যদি পাখি হতাম, পাখির মতো করে বসে থাকতাম ওদের সাথে, ওরা যা যা করছে, দারুণ একটা অনুভূতি। সেটা আসলে যারা পাখি পালন করে তারাই একমাত্র বুঝতে পারে, তারা অন্যকে বোঝানো সম্ভব না।
1: সম্ভব না। আর আমার কাছে বেসিক্যালি যেটা মনে হয় যে আমি মানে পশু বলতে প্যাট যেগুলো আছে লাইক বিড়াল বা কুকুর, ওদের থেকেও আমার পাখি খুব বেশি ভালো লাগে। কারণ প্যাট আমার দেখতে ভালো লাগে, বাট আমার মনে হয় যে কোনো সময় ওরা হচ্ছে আমাকে আক্রমণ করতে পারে, এই একটা ভয় থাকে সবসময়। আর ছোটবেলায় আমার অনেক হিস্ট্রি আছে এই প্যাট নিয়ে, অ্যান্ড দেন আমি আমার বাসায় কাউকে কখনো হচ্ছে মানে আমার ভাইয়ের সাথে আমার খুব ঝগড়া হয় যে সে কুকুর বাসায় পালবে, আমি পালতে দিব না সেটা নিয়ে।
0: আচ্ছা, দারুণ দারুণ,
1: একটু পরে কি কমেন্ট করবো?
0: নিশ্চয়ই। আমরা আসলে কি করছি, সেটা কারা মন্তব্য করছে, সেটা আমাদের জানা দরকার।
1: জানা দরকার। এক্স্যাক্টলি, অন্তর বিশ্বাস দেখেছে সুন্দর ভাই, লাভ ইউ ভাই।
0: থ্যাংক ইউ
1: তুমিও
0: ভাইয়া, লাভ
1: কমেন্ট
0: ইউ
1: গুলো
0: টু।
1: লিখে দিও। হ্যাঁ। অ্যান্ড দেন সুব্রত লিখেছে অসাম, খুব সুন্দর আয়োজন, থ্যাংক ইউ। আর সালাম পাঠান রাসে লিখেছে শেকুরের গান, ভালো লাগার গান, দেখছি ঢাকা থেকে, সুন্দর গায়কী, চমৎকার উপস্থাপনা।
0: থ্যাংক ইউ রাসেল ভাই।
1: থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ। তারপর রেডিও ট্রিটাল বাংলা থেকে লিখেছে আমাদের সিঙ্গার তাহলে পাখাল সিঙ্গার। আচ্ছা
0: সেটাই, থ্যাংক ইউ রেডিও ত্রিতাল।
1: আচ্ছা, এবার আমরা আবার একটা গানে চলে যাই।
0: হ্যাঁ, গানে চলে যাই, পাখির কথা হচ্ছিল, রাহুল দার একটা গান, রাহুল দা বলছি এই জন্য যে জলের গানের একটা গান, এমন যদি হতো আমি পাখির মতো, আমি পুরো লিরিক্স জানা নেই, যতটুকু জানা আছে আমি ততটুকুই শোনাই।

এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ,

0: থ্যাংক ইউ। আসলে আমি গানটা লিরিক্সটা পুরোটা জানি না, পাখির কথা উঠতে আসলে মনে হলো, কারণ পাখির ঘরে বসলে আমাকে মানে আমার অন্তত সেটাই মনে হয়, যদি পাখির মতো উড়ে বেড়াতে পারে।
1: আই ওয়ান্ট টু সে যে তোমার সিক্স সেন্স খুবই ভালো, তুমি কি করে যেন খুব পছন্দের গানগুলি মানে উপস্থাপন করো সুন্দর করে।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তবে আমি আজকে
1: আচ্ছা
0: আমার যেটা মনে হচ্ছে, আমি একটা গান শোনাবো যেগুলো আমার ট্র্যাকের গান না, আমি যে গানগুলো গাই না, বাট আপনি জানেন তাহলে আমাদের সেই আড্ডার কথাটা আমরা গত লাইভে বলেছিলাম, যে আমরা একদিন আড্ডা দিয়েছিলাম গাড়ির মধ্যে, আমরা আমাদের শুটিং থেকে ঢাকায় ফিরছিলাম, তো সেখানে বিভিন্ন ধরনের গান করেছিলাম, তো সেখান থেকে আমার খুব পছন্দের একটা গান আমি শোনাতে চাই, একদমই খালি গলায়, মানে দোতারা দিয়ে তো এই গান সম্ভব না, তারপরে আমি আমি আমার মতো করে শোনাতে চাই অল্প একটু হলো। আমি জানি না যারা আমার কাছ থেকে আমার ধরনের গান বা আমি যে ধরনের গান গাই সেই গানগুলো শুনে অভ্যস্ত, এই গানের মন্তব্য আসলে কেমন করবে আমি জানি না, বাট আমি চেষ্টা করবো ভালো করার আর কি।

0: একটু একটু সময় নিচ্ছি, কয়েক সেকেন্ড।
1: ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা সবাই দেখছেন রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, আর আপনাদের সাথে আজকে আমি হচ্ছে স্বর্ণলতা, এবং আমার সাথে আছে কামরুল রহমান রাব্বি। আপনারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন, আর আপনারা আমাদেরকে জানাবেন কোথা থেকে দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আমরা তো দুজন আপাতত ঢাকা থেকে কানেক্টেড আছি, সো আমরা পরবর্তী গান শুনবো একটু পরে।
0: ওকে।

0: हीरे मोती मैं ना चाहूं, मैं तो चाहूं संगम तेरा। तू ना जाने मैं ना जानू, मैं तो तेरी तू है मेरा, मैं तो तेरी तू है मेरा। थैंक
1: চমৎকার চমৎকার। আর এটা যে আমার কত ফেভারিট একটা গান, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না।
0: আসলে এই গানটা আমার অনেক পছন্দের। আমি কখনোই এই গানগুলো এমন কোন লাইভ অনুষ্ঠানে কখনোই করিনি, কিন্তু নিজেদের যে আড্ডাগুলো হয়, আপনি জানবেন বা আপনি জানেনই সেটা, নিজেদের আড্ডার মধ্যে আমি চেষ্টা করি অন্যরকম গান করার, বা যেগুলো আমার সব থেকে পছন্দের গানগুলো। আমি ফোক গান গাই, কিন্তু ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, দেন গজল, চুমরি, টপ্পা সবগুলোই শুনি, ভীষণ পছন্দ করি শুনতে। রবীন্দ্রনাথ নজরুল তো আছে, বাট আমি ভীষণ পছন্দ করি। যেমন একটা গান কিছুদিন আগে বেশ,
1: ভীষণ ভালো গাও, সব প্যাটার্নের গান,
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি
1: দ্যাটস
0: আজকে মানে এটা তো একটা আড্ডা, আমাদের এই আড্ডাটা আমার মনে হয় যে যারা দেখছে তারা এনজয় করবে। আমার মনে হয় যে খুব বেশি ফর্মাল হলেই বরং এনজয় কম করে এখন, বাট
1: কম করে।
0: ইনফর্মালি যদি
1: হ্যাঁ
0: আমরা গান নিয়ে কথা বলি, গানের বিভিন্ন আপডেট গুলো আমরা দেখি, আমার মনে হয় সবাই এনজয় করবে বেশি। যেমন কিছুদিন আগে
1: দেখবে,
0: একটা গান আমার বেশ ভালো লেগেছে, মানে গানটা তো খুবই পছন্দের, কিন্তু ইন্ডিয়ান আইডল এই গানটা যখন নতুন করে আবার আসলো, গানটা যেন উঠে আসলো নতুন ভাবে, এবং সেটা অন্তরে এমন ভাবে গেঁথে ছিল যে আমি প্রায় 1 সপ্তাহ যে এই গানটাই গাইতাম, সব সময় উঠতে বসতে এই গানটাই গাইতাম। ইভেন এমনও হয়েছে আমি
1: এরপর আমরা এই
0: রেকর্ড,
1: গানটাই শুনবো।
0: ওকে শোনাবো, রেকর্ডিং এ গেছি আমি, সেখানে আমার যে গানটা ভয়েস দিতে হবে সেই গানটার মাঝখানেও আমি এই গানটা গেয়ে ফেলছি, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো এতটা পছন্দের গান, অল্প করে একটু শোনাই।

एक प्यार का नगमा, कुछ पाकर खोना है।

0: एक प्यार का नगमा है मौजों की रवानी। थैंक यू।
1: খুবই সুন্দর, আসলে তুমি হচ্ছে একটা রিয়েল ট্যালেন্ট, মানে
0: না
1: তুমি
0: তেমন
1: কথা
0: কিছু না,
1: বলছি
0: এগুলো
1: তোমার।
0: আসলে খুবই পছন্দের গান, ভালো লাগার জায়গা থেকে গাই। এবং টু বি অনেস্ট, আজকে আমার মনে হচ্ছে যে এই লাইভে আমি প্রাণ খুলে আমার সেই ভালো লাগার গানগুলো গাইতে পারছি। সব সময় যেটা হয় যে আমি দেখা যায় যে আমার যে গানগুলো, আমার ঘরানার যে গান, অলওয়েজ কিন্তু আমি সেই গানগুলোই গেয়ে আসছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় দুটো লাইন আমি খুব ভালো গাইতে না পারলেও যতটুকু পারি সেভাবেও যদি দুটো লাইন শোনাই বা নিজের কাছে খুব ভালো লাগবে যে আমি
1: তৃপ্তি
0: গাইতে পারলাম,
1: হয়,
0: তৃপ্তিটা হয়। গান তো আলটিমেটলি আত্মতৃপ্তির জিনিস, তো কোথায় একটা জায়গায় মনে হয় যে 1 ঘন্টা শো করলাম বাট আমি

0: সুযোগটা পেলাম না, কারণ আমার মনটা চাচ্ছিল যে একটা যদি এমন কোন গান গাইতে পারতাম যে গানগুলো আমার ভীষণ পছন্দ, ফোক গান নিশ্চয়ই আমার মানে রক্তে আছে বা অন্তরের মধ্যে গেঁথে আছে। কিন্তু তার মানে এই না যে আমি আমি সবসময় ডাল ভাত পছন্দ করি বা আমি সবসময় গরুর মাংস পছন্দ করি বলেই না যে আমি একদিন আলু ভর্তা খাবো, বিষয় কিন্তু এরকম
1: খাওয়া
0: মানে
1: দাওয়া
0: যত হ্যাঁ
1: এটা আমাদের
0: তাই না
1: একটা
0: এরকম আর
1: সমস্যা আছে। সমস্যা যেটা হচ্ছে যে হয়তো আমাদের সাইডে বলো বা গানের ক্ষেত্রে বলো, একবার যাকে যেটা ভালো লেগে যায় বা বুঝে যায় যে সে সেটা ভালো পারে, সেটার বাইরে আর মানুষ বের করতে পারে না, ওটার মধ্যেই তাকে
0: একদম
1: সীমাবদ্ধ করে ফেলা হয়। দ্যাটস দ্য
0: একদম
1: বিগেস্ট প্রবলেম। মানে এটা
0: সেটাই
1: তুমি ধরো আমাদের কোনো আর্টিস্টের ক্ষেত্রে যারা অভিনয় করছে তারা এই প্যাটার্নে অভিনয় ভালো করছে, তারপর তার কাছে সব ওই প্যাটার্নকে বেশি আসে, অন্য
0: বেশি
1: প্যাটার্ন
0: আছে
1: আসে
0: হ্যাঁ
1: না তা বলছি না, বাট ওই প্যাটার্নটা বেশি আসে। গানের ক্ষেত্রেও ধরো যে তুমি এটা ভালো করছো দেখে এটাই তোমাকে করবে, কখনো নতুন ভাবে ট্রায়াল দিবে না যে সে ওটা ভালো করতে পারে কিনা, কেউ দেখতে
0: না
1: চায় না।
0: সেটাই। এখন আমার কাছে মনে হয় যে একজন নজরুল সঙ্গীত শিল্পী যেভাবে নজরুল সঙ্গীত বা নজরুলের গান গাইবেন আমি নিশ্চয়ই সেভাবে গাইতে পারবো না, বাট আমি তো আমার মতো করে পারবো, এবং সেটা একদমই যে ফেলে দিবে তাও তো না, কিছুটা হলেও তো ঠিক হবে। কিছু কিছু বিষয় থাকে যেমন রবীন্দ্রসঙ্গীত আমাকে একদম স্বরলিপি ফলো করে গাইতে হবে, বাট আমি আসলে গান করি আমার মনের আবেগের জায়গা থেকে, মনের ভালো লাগার জায়গা থেকে। যেমন আমি একটা গান দুটো লাইন শোনাতে চাই, শ্রদ্ধেয় মান্নাদের গান, আমি খুব শুনেছি ছোটবেলায় এই গানটা, ভীষণ শুনেছি, কেন জানি না তখন আমাদের বাসায় ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেটে গানটা বাজতো অলওয়েজ আমার বাসায় মান্নাদের গান বাজতো, এবং এই গানটা বিশেষ করে শুনতাম সবসময়। যেমন ওই যে ললিতা

0: থ্যাংক ইউ।
1: কি চমৎকার, কি চমৎকার! আসলে তোমার তৃপ্তির সাথে সাথে আমাদেরও কিন্তু অনেক তৃপ্তি পাচ্ছে গানগুলো শুনে। প্রত্যেকটা
0: থ্যাংক
1: পছন্দের গান তুমি পড়ে করছো, খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ। আর শোনাবো না এখন, আমার ট্র্যাকের গান শোনাবো। আসলে আপনি গত
1: না না
0: লাইনে
1: না, আমি
0: বলেছিলেন,
1: শুনতে চাই তুমি তোমার যেটা, আজকে আজকে টোটাল
0: না সেটাই,
1: স্বাধীনতা
0: আমি
1: তোমার, যে
0: আমি
1: গানটা আসছে মনে সেটাই শোনাও।
0: একদম একদম একদম।
1: একটু করে কমেন্ট করি।
0: হ্যাঁ নিশ্চয়ই,
1: উজ্জ্বল সরকার লিখেছে, এই সব গুলো আসলে বাস্তবায়ন করার প্রতিটি লোকের একান্ত দরকার, কারণ তাহলে মানুষ ভালো কাজের মধ্যে থাকবে। ভাইয়ার গান শুনে অনেক ভালো লাগছে, আর আপুর উপস্থাপনা অনেক সুন্দর। আপুর কাছেও গান শুনতে চাই, দেখছি দিনাজপুর থেকে। আসলে ওর সামনে আমার গান গাওয়ার একদমই সাহস নেই, আমি জাস্ট ওর থেকে শুনবো। আর হ্যাঁ, যেটা বলছে উনি যে এই সবগুলো, আমি তো খুব বেশি আসলে কাজের বাইরে বাইরে যাই না, বা অনেক বেশি আড্ডা দিই তা না, নিজের সাথে সময় কাটাই। আর যখন নিজের সাথে সময় কাটাই, তখন বই নিয়ে ব্যস্ত থাকা বা এই প্রকৃতি, গাছ নিয়ে ব্যস্ত থাকা, পাখিদের নিয়ে ব্যস্ত থাকা, এটা আমার কাছে খুব ভালো লাগে। তুমি একটু করে বলো।
0: হ্যাঁ আমার আসলে ওই প্যান্ডামিক সময়টা আসার পরে এই শখটা খুব বিশদ ভাবে আমাকে একদম কামড়ে ধরে, যে আমাকে এখন ঘরে বসে আছি যেহেতু আমাকে কিছু একটা করতে হবে। আমার অ্যাকুরিয়ামটা প্রথম আমি শুরু করেছি একটা, যে বল থাকে আর কি, গোল যেটা, সেটা দিয়ে আমি শুরু করেছি এবং সেখানে প্রথমে গাপটি নিয়ে আসলাম, অ্যাকুরিয়াম দিয়ে প্রথম শুরু করি। এবং গাছ, একটা বেলি ফুলের গাছ দিয়ে আমি শুরু করেছিলাম আমার বাগান। পাখির কথা যদি বলি, আমি এক পেয়ার অস্ট্রেলিয়ান ডাব, তারপরে হচ্ছে যে এক পেয়ার হচ্ছে লুটিনো লাভ বার্ড, যেটা লুটিনো অপালাইন, সেটা দিয়ে শুরু করেছিলাম। বাট এখন আমার ওই যে বলছিলাম যে আমার 33টা পাখি আছে, আমার মাছ আমি যদি গুনে বলি আমার মাছ মোটামুটি আছে প্রায় এরকম 30-35টা, তারপরে
1: বা
0: পাত আছে আমার 50টার মতো। তো এই সব কিছু মিলে এখন যেটা মনে হচ্ছে যে আমি ওই বলে না যে তিলে তিলে সাজানো আর কি, খুব ছোট ছোট করে এখন বেশ একটা দু একটা গাছ হতে হতে এখন একটা বাগান হয়ে গেছে। ছোট দু একটা মাছ আনতে আনতে সেই বল থেকে প্রথমে 1 ফিট বাই 9 ইঞ্চির যেই ছোট্ট অ্যাকুরিয়াম ছিল সেটা, এরপরে আবার 2.5 ফিটের যে বড় অ্যাকুরিয়ামটা সেটা, খাঁচাও আমার যেটা ছিল প্রথমে ছোট ছোট খাঁচা নিয়ে আসা, এরপরে এখন যেটা হলো যে একদম 5টা 5টা করে 10টা তাকের যে খাঁচাগুলো, সেগুলো অর্ডার দিয়ে বানানো। এখন একটা বড় পরিসর এটা হয়ে গেছে। এবং এটার যে তৃপ্তি যেটা কমেন্ট উনি বলছিলেন, সত্যি এই শখ গুলো যাদের আছে খুব ছোট পরিসরে হলেও করা উচিত, করা দরকার, অ্যাটলিস্ট নিজেকে শান্তিতে রাখার জন্য, এটা আমার কাছে মনে।
1: একদম, আমারও প্যান্ডামিকের সময়ে গাছের প্রতি ঝোঁক হয়েছিল। সেই ঝোঁক থেকে এখনো অলমোস্ট আমার 50+ গাছ বারান্দায় আছে। আর সত্যি
0: নাইস,
1: কথা, কোথাও বাইরে যাব ভাবলে, যে কোনো রিলেটিভ এর বাসায় যাব ভাবলেও মনে হয় যে ওদের পানি দেওয়া হবে না, কবুতরকে খাবার দেওয়া হবে না, এগুলো মাথায় ঘুরপাক খায়, বাইরে ঘুরতে যেতে পারি না, সিরিয়াসলি।
0: আমার নিজেরও তাই হয়। এবং আমি একটা মজার জিনিস বলি, আমার আমার ফ্রেমে ব্যাকগ্রাউন্ডেও কিন্তু একটা গ্রিনের একটা ছোঁয়া আছে, এটা আমার ড্রয়িং রুমের
1: একদম
0: একটা কর্নার আর কি, তো সেখানেও কিন্তু একটা গ্রিনের ছোঁয়া আমি চেষ্টা করেছি রাখতে, যেখানে একটু গাছ রাখার আর কি একটা বিষয়। ইভেন আমি যদি এখানে দেখাই আমার ঠিক এই পাশটাও এই যে একটা গাছ দেখা যাচ্ছে যেটা আমার একদম সাথে,
1: বাহ, খুব
0: তো
1: সুন্দর।
0: মানে অলওয়েজ আমি চেষ্টা করি যে একটু গাছ রাখার আর কি, সব জায়গাতেই যেন গাছের মধ্যেই থাকতে পারে।
1: বেসিক্যালি আর্টিফিশিয়াল জিনিস থেকে কিন্তু প্রকৃতির এই গাছগুলো বেশি প্রশান্তি পায় আশেপাশে গাছে থাকলে। আর আপনি যত সবুজ জিনিস দেখবেন, সবুজের সাথে থাকবেন, আপনি মানসিক ভাবে ভালো থাকবেন। আই থট ইট।
0: একদম
1: আরো এখানে লিখেছে, হীরে মতি গানটা অসাধারণ করে গাইলেন, চমৎকার,
0: থ্যাংক ইউ। আসলে আমার ট্র্যাকের
1: অসাধারণ।
0: বাইরে গান নিয়ে যখন কেউ মন্তব্য করে ভীষণ ভালো লাগে, মনে হয় যে না আমি চেষ্টাটা ভালো করেছি, গাইতে হয়তো ভালো পারিনি কিন্তু চেষ্টাটা ভালো করে।
1: না মানে তোমার সব ধরনের পরিবেশনাই খুব সুন্দর হয়, শুধু গান না, গানে তো সুন্দর ভাবে পরিবেশন করো, এর পাশাপাশি হচ্ছে উপস্থাপনায় খুব ভালো পারদর্শী দেখিয়ে দিয়েছো, অভিনয়ও খুব ভালো পারদর্শী তুমি দেখিয়ে দিয়েছো।
0: থ্যাংক ইউ
1: সো
0: থ্যাংক ইউ।
1: মানে অল ওভার ইউ আর এ প্রপার ট্যালেন্ট বয় আই ক্যান সে।
0: থ্যাংক ইউ, আমি লজ্জা পেয়ে যাচ্ছি এভাবে বললে, বাট আমার কাছে যেটা মনে
1: আচ্ছা
0: হয় যে
1: আর বলছি না, পরে কল করে যাচ্ছি।
0: সেটাই আমি এটা নিয়ে একটু বলতে চাই, আমি ট্যালেন্ট কিনা জানি না, বাট ট্যালেন্ট আসলে প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে, এই ট্যালেন্ট গুলোকে না বিকাশ হতে দিতে হয়, এটা বিকশিত হতে
1: এক্স্যাক্টলি
0: পারে না নানান কারণ, সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে বিশেষ করে ক্রিয়েটিভ যারা তাদের সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় পরিবার, পরিবার কারণ পরিবারেরও দোষ না, খুবই কমন একটা থিং আমাদের দেশে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন না অভিনয় করে খুব ভালো একটা প্ল্যাটফর্ম পাওয়া যায়, না গান গেয়ে, মানে যে কোনো কিছু ক্রিয়েটিভ যে কোনো কিছু করেও, আরে সেটার যে থাকে না যে আমি ইঞ্জিনিয়ারিং করলাম তো আমি একটা ইঞ্জিনিয়ার হব ভালো, এটা কনফার্ম, মেডিকেলে পড়লাম একটা ডাক্তার হব কনফার্ম, বাট আমি মিউজিকে পড়লাম পড়ে একটা ভালো সিঙ্গার হব, বা আমি অভিনয় নিয়ে পড়লাম, বা আমি সাংবাদিকতায় পড়ে একটা ভালো সাংবাদিক হব, এই যে বিষয়গুলো নিয়ে একটা চ্যালেঞ্জ থাকে কিন্তু যে আমি হতে পারবো কিনা, তো এটার জন্য ফ্যামিলি হয়তো সাপোর্ট করে না, বাট আমার কাছে যেটা মনে হয় যে অ্যাটলিস্ট যেভাবে আমার বাবা আমাকে বড় করেছে, তুমি যেটা চাও তোমার মন যেটাতে আনন্দ পায় তুমি ঠিক সেটাই করো, এবং আমি যখন গান, আমি তো এর আগেও অনেকবারই বলেছি আমি লয়ার হতে চেয়েছিলাম, বাট আমার গানটা যখন আমি গাইতে গেলাম বা একটা সময় আমি বাধ্য হয়েই গান গাওয়া শুরু করলাম যে আমার কাছে কোনো অপশন নেই গান ছাড়া, তখন আমি গান গাইতে গাইতে মনে হলো যে না আমার মানে গানটার জন্যই বোধহয় আমার অন্য সব দরজা বন্ধ হয়ে গেছে, শুধুমাত্র গানের দরজাটাই খোলা, আমি আজকে সঙ্গীত অনার্স শেষ করলাম, মাস্টার্স করছি সঙ্গীতে, তো এই বিষয়টা নিয়ে এখন যেটা মনে হয় যে আমি জানি না এটার ফিউচার কতটুকু কি আছে, বাট আমি সার্টিফিকেটের জন্য না আমি শেখার জন্য গান নিয়ে বা মিউজিক সঙ্গীত এই বিষয়টা আসলে কি এটা জানার জন্যই আমি পড়াশোনাটা করছি, এবং যতটুকু জানতে পারছি তাতে মনে হয় যে না আমি আমি সফল হতে না পারলেও আমি সার্থক, তো সেটাই সব থেকে বড় পাওয়া।
1: আসলে এই বিষয়গুলো এমন হয় যে সেক্টর গুলাতে আমরা যারা আসলে কাজ করতে আসি, আমরা অনেকটা বড় স্বপ্ন নিয়ে আসি, আর আমাদের স্বপ্নটা প্রতিটা ধাপে ধাপে এগোতে হয়, আর যেগুলো খুব সহজেই সাকসেস চলে আসে সেগুলো কিন্তু খুব বেশি টেকসই হয় না। আমরা
0: একদম
1: আমাদের আমাদের এই যে তোমার গানের ক্ষেত্রে তোমার প্রতিদিন রেওয়াজ করতে হচ্ছে, এই কণ্ঠকে ধরে রাখতে হচ্ছে, কতটা সাধনা করছো, বা এই সাইডে যারা কাজ করছে ক্রিয়েটিভ কাজ করছে তাদের মানে পথ চলাটা না এত সহজ হয় না, অন্যান্য কাজের মতো তাদের পথ চলাটা এতটা সহজ হয় না, বিকজ অফ পারিপার্শ্বিক অবস্থায় তাদের সাথে তাদেরকে খাপ খাওয়াতে হয়, তারা একটু অন্য অন্য রকম থাকে। যারা ক্রিয়েটিভ সবসময় তারা একটু মন মানসিকতা সবকিছুই ক্রিয়েটিভ কাজের মধ্যে যুক্ত থাকতে চায়, সো তাদের পরিবার থেকেও প্রথমেই সাপোর্ট দেওয়া হয় না, কারণ সবাই চায় যে নিজের সন্তান ডক্টর হোক, ইঞ্জিনিয়ার হোক, সমাজে ওইটা দিয়ে ভালো করে সুনাম আসুক। বাট
0: মানে
1: এখন সময়টা
0: পরিবারের চাওয়াটা হচ্ছে যে আমি আজকে একটু ইন্টারফেয়ার করলাম যে পরিবারের সব থেকে মানে পরিবারের এটা একদম কি বলে অবশ্যই রাইট পরিবারের এটা আছে যে তারা এটা চাচ্ছে, বিকজ কারণ যেই প্রফেশনটাতে একদম স্টাবলিশ একটা প্রফেশন সেটাই সবাই চাইবে, আমি হয়তো যখন আমার সন্তান আসবে তখন আমিও চাইবো যে স্টাবলিশ কিছু একটা করুক, বাট এই চাওয়াটার মধ্যেই দৃষ্টিকোণের একটা পার্থক্য, আমাদের যাদের তৈরি হয়েছে তারাই ক্রিয়েটিভ কিছু করতে পেরে, তাছাড়া হয়তো আটকা পড়ে গেছে, মানে একটা কথা
1: আচ্ছা
0: শুনেছিলাম যে অনেক অনেক আইনস্টাইন হয়তো চার দেয়ালের মধ্যেই নষ্ট হয়ে গেছে, এরকম একটা কথা শুনেছিলাম, তো এরকম আছে নিশ্চয়ই, যাই হোক
1: এক্স্যাক্টলি,
0: আমরা
1: এই যে আমরা যে কাজগুলো করছি সেটা যদি উৎসাহ পাই আমাদের কাজের গতি অনেক হাজার গুণ বেড়ে যায়,
0: একদম
1: অনেক হাজার গুণ বেড়ে যায়। আর সেই উৎসাহটা আসলে প্রথমে সবাই দিতে চায় না, আবার যখন সাকসেসের পর্যায়ে চলে যাও তখন সবাই পাশে থাকে,
0: তখন সবাই
1: এটাই রিয়েলিটি। আসলে এই প্রসঙ্গে আমি জানতে চাই যে তোমার শুরুর দিকটা কেমন ছিল,
0: আমার শুরুর
1: যে
0: দিকটা আমার জন্য মানে একদম ব্যক্তিগত ভাবে যদি আমারটা বলি আমি, তাহলে আমার জন্য বেশ সহজ ছিল, কঠিন ছিল না, কঠিন ছিল না এই জন্য যে আমার পরিবার থেকে গান গাইতে বা গান নিয়ে সামনের দিকে আগানোর জন্য কখনোই কোনো বাধা ছিল, সবসময় এটা পজিটিভলি দেখেছে এবং সবসময় বলেছে যে তুমি গান কর, মানে অ্যাটলিস্ট গান করে যদি না খেয়েও থাকতে হয় তাও গান কর, আমার পরিবারের সাপোর্টটা এই জায়গাতে ছিল, বিকজ আমার পরিবার বিশেষ করে আমার বাবা জানতেন যে গানটা গাইলে আমি কখনোই কোথাও পড়ে থাকবো না, বিকজ আমার মনটা তখন ভালো থাকবে। মন ভালো থাকা মানে ভালো কিছু করা। তো এইটার জন্যই আমার বাবা অলওয়েজ আমাকে গানের কথা বলেছেন। এবং শুরুর দিক থেকে প্রথম প্রথম ইন্ডাস্ট্রিতে যখন আসবো তখন একটু ঝামেলা তো হয়েছে, ঢাকাতে এসে একটু স্ট্রাগল, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই থাকে, স্ট্রাগল করেছি। ইভেন আমি মানে খুব কঠিনই স্ট্রাগল করেছি। কঠিন বলছি এই জন্য যে আমি এমনও দিন গেছে আমার, আমি 2 দিন না খেয়ে থাকার পরে ধানমন্ডি লেক থেকে রুটি তুলে খেয়েছি, তো এমনটাও দিন আমার পার হয়ে গেছে। বাট এটা আমি খুব অবলীলায় বলে ফেলতে পারি, কারণ এটা আমার লাইফ। আমার মনে হয় যে এখান থেকে যদি কেউ চায় কিছু শিক্ষা নিতেও পারে, কারণ ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস, এটা আমি বিশ্বাস করি আমার জীবনের অভিজ্ঞতা। তো যাই হোক, সেই প্রসঙ্গগুলো অনেক অনেক বড়, ওগুলোতে না যাই, বাট এই স্ট্রাগলটা করেছি এবং আজকে স্টিল না আমি স্ট্রাগল করে যাচ্ছি। কেন করে যাচ্ছি? কারণ আমি আমৃত্যু গান নিয়ে থাকতে চাই, গান গাইতে চাই, এবং আমৃত্যু গান গাইবার জন্য আমাকে আমৃত্যুই স্ট্রাগল করে যেতে হবে। আমি এমন না যে আজকে আমি বসে গেলাম ঠিক আছে, কামরুজ্জামান রাব্বি হয়তো 5টা মানুষ চেনে, ঠিক আছে দ্যাট এনাফ। তো এটা যদি আমি করি তাহলে 5 দিন পরে আমাকে এই 5টা মানুষ চিনবে। তো আমাকে আমার স্ট্রাগলটা একদম মৃত্যুর আগ পর্যন্ত করে যেতে হবে, সেটা মাইন্ডসেট আপ দিয়ে কাজ করে যাচ্ছি।
1: আসলে সেটা সেট আপ না রাখলে আসলে আমরা কাজ করতে পারবো না। কারণ হচ্ছে তুমি যত কাজ করবে তত মানে তোমার প্রতিভা আরো বিকশিত হবে, যেটা সবার মধ্যে
0: একদম
1: আসবে। যেমন আজকে দেখো, আজকে যদি তুমি এখন হয়তো আড্ডা না দিয়ে আমার সাথে তুমি হয়তো লেজার টাইম পাস করতে পারতা, কিন্তু এই আড্ডার মাধ্যমে কিন্তু 5টা 10টা মানুষ তোমাকে দেখছে, তোমার গান শুনছে, তাদের ভালো লাগা তৈরি হচ্ছে, তোমার নতুন করে কিছু ফ্যান ক্রিয়েট হচ্ছে এখান থেকে। সো আমাদের জায়গাটাই মনে হয় এরকম, যতটুকু নিজেকে ভালো রাখা যায় সবার সাথে ভালো রাখতে হয়। আমরা কি পরবর্তী গানে চলে যাব?
0: হ্যাঁ, আমরা গানে চলে যাই, অনেক বক বক করেছি, এবার গান শুনি।
1: হ্যাঁ,
0: এই গানটা বাউল খুরশেদের গান। আমি আসলে আজকে খুব কমন গানগুলো পড়ছি না, আমার মনে হয় যদি কেউ এই গানগুলো পরবর্তীতে আবার শুনতে চান নিশ্চয়ই এটা ফেসবুকেও, ফেসবুক পেজে রেডিও হসপিটাল বাংলার ফেসবুক পেজে থেকে যাবে এই প্রোগ্রামটা। তারপরে ইউটিউবে আমার গাওয়া কিছু গান আছে, এই গানগুলো বিশেষ করে রেয়ার কিছু গানগুলো আমি চেষ্টা করি এই গানগুলোকে তুলে আনতে। শোনাই

0: কথাগুলো কত সুন্দর, খুবই
1: একদম।
0: সুন্দর। আর এরকম গানগুলো শুনতে আসলে মানে কথাগুলোর সাথে নিজেকে রিয়েলেট করা যায়।
1: ওই যে লোকগানের মজাটাই সেখানে, একদম মানুষের দৈনন্দিন জীবনের কথাগুলো নিয়েই পল্লী গান হয়, লোকগান হয়।
0: আচ্ছা একটু কমেন্ট করি, রাধা রমন, হাসন রাজা, উকিল মুন্সি, শাহ আব্দুল করিমের গান কামরুজ্জামান র‍্যাপের কণ্ঠে প্রাণের পূর্ণতা পায়, শুনতে চাই তাদের গান।
1: থ্যাংক ইউ, আমি শোনাবো, নিশ্চয়ই শোনাবো।
0: আর কিছু গানের রিকোয়েস্ট আছে, নয়া দামান গানটা শুনতে চেয়েছে তোমার কাছে।
1: একটা মজার কথা বলে রাখি, নয়া দামান গানটা প্রথম বোধহয় মেল ভার্সন আমি আজকেই গাইলাম, আজকেই ভয়েস দিলাম, সেটা আসবে বোধহয় সঙ্গীতা লেবেল কোম্পানি থেকে, এবং
0: আচ্ছা
1: নয়া দামানের ফার্স্ট মেল ভার্সন। এবং চেষ্টা করেছি, এটার অনেক যে ঝামেলা, আলোচনা, সমালোচনা, অনেক কিছু হচ্ছে, তো সবকিছুকে একটা অ্যাজ লাইক মিক্স করে, যে কেউ যাতে বলতে না পারে যে আমারটা এখান থেকে বাদ, আমারটা এখান থেকে বাদ, সবগুলোই আছে, এবং অথেন্টিক ভাবেই চেষ্টা করেছি সেগুলোকে করার, যে খুব শীঘ্রই হয়তো আসবে নয়া দামান।
0: বা এটাকে
1: শোনাবো
0: আমরা
1: আমি,
0: সবার পছন্দ গানটা,
1: শোনাই
0: নয়াদামান
1: এখনই,
0: গানটা। হ্যাঁ
1: এখনই
0: হ্যাঁ
1: শুনে অল্প।
0: শুনি।

0: মজার বিষয় হচ্ছে আমিও ফার্স্ট টাইম হচ্ছে মানে পুরুষ কণ্ঠে এই গানটা শুনলাম, অ্যান্ড ইটস গুড, ভালো লেগেছে শুনতে সত্যি কথা।
1: থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি চেষ্টা করেছি, বাট এটা ভালো হবে আমার বিশ্বাস, দেখা যাক।
0: শুভকামনা, অনেক ভালো হবে।
1: থ্যাংক ইউ।
0: মালয়েশিয়া থেকে দেখছি, উজ্জ্বল কান্তি দিয়ে বলেছে, মালয়েশিয়া থেকে দেখছি রিকোয়েস্ট, বলবো না গো আর কোনোদিন ভালোবাসো মোরে, এই গানটা শুনতে
1: আহা,
0: যাচ্ছে।
1: থ্যাংক ইউ। আমি অল্প অল্প করে শোনাই দিই। মালয়েশিয়া থেকে দেখছেন, অনেক দূর থেকে দেখছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: অনেক দূর থেকে দেখছি।

0: থ্যাংক ইউ।
1: খুব সুন্দর, খুব সুন্দর। আরেকটা গান কি শুনবো?
0: শোনাই আরেকটা গান বলতে, শাহ আব্দুল করিম, রাধারমন, তারপরে উকিল মুন্সী আর হাসন রাজা, চারটা লোকগীতি মানে গীতি কবিদের গান শুনতে চেয়েছেন চারজন। এবং এই চারজনের গান একবারে তো শোনানো সম্ভব না, আমি চারজনের মধ্যে থেকে কোনো একজনের গান শুনবো।
1: ঠিক আছে।

আমি আসলে আজকে একেবারে খুব জাঁকজমক যে গানগুলো সেগুলো করছি না, ইচ্ছা করেই করছি না। কারণটা হচ্ছে যে কিছু গান থাকে যে গানগুলো শুধু শুনতে মন চায় বা শুধু গাইতে ইচ্ছা হয়, এই ধরনের গান, খুব মিষ্টি কিছু গান, সেগুলো গাইবার চেষ্টা করছি, সফট।

বৃন্দাবন তারে দিয়ে যাবি।

0: যাবে গো। থ্যাংক
1: কি
0: ইউ।
1: অসাধারণ সত্যি, মানে আমাকে যদি সারাদিন বলে যে এরকম গান বসে শুনতে, আমি অনায়াসে শুনতে পারবো, আর মনে
0: আরেকটা
1: পরিপূর্ণ
0: গান
1: তৃপ্তি
0: আছে,
1: দিচ্ছে।
0: হেমাঙ্গ বিশ্বাসের গান, আমরা অনেকে জানি না যে এই গানটা হেমাঙ্গ বিশ্বাসের গান, শোনাই সিলেট অঞ্চলেরই গান।

তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী। তোমার বাড়ি আমার বাড়ি, মধ্যে সরু নদী। সেই নদীকে

গগনে তে ডাকে দে আসমান হইল আন্ধির বন্ধু।

0: থ্যাংক ইউ।
1: ও মানে কি বলবো, তুমি অফ ট্র্যাকের এত পছন্দের গান গুলো শোনাচ্ছ না, আমি জাস্ট আর শুনতে ইচ্ছে করছে। আরো অনেক গানের রিকোয়েস্ট আসছে, তোমাকে ধন্যবাদ দিয়েছে উজ্জ্বল কান্তিতে, যিনি মালয়েশিয়া থেকে দেখছিলেন, অনেক
0: থ্যাংক ইউ
1: ধন্যবাদ।
0: উজ্জ্বল ভাই।
1: থ্যাংক ইউ উজ্জ্বল ভাই। আর মানিক সানি লিখেছে, ওমান থেকে দেখছি সোয়াচান পাখি গানটা শুনতে চাই।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ। সুয়া চেন পাখিটা আমি অল্প একটু শুনিয়ে দিই, আমি সবগুলো অনুরোধের গানকেও শোনাচ্ছি। আর এখানে উকিল মুন্সির কথাও আসছিল, উকিল মুন্সির গানও শুনিয়ে
1: শুনি তাহলে।

সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি

ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা, ছিলাম মাখামাখি,

0: থ্যাংক
1: কি
0: ইউ।
1: চমক, কি চমৎকার! মানে প্রতিটা গান, আই নো দ্যাট অনলি মানে আমার পছন্দের না, সবার পছন্দের গান তুমি গাইছো। আর সত্যি কথা
0: থ্যাংক ইউ।
1: বলতে কি, এভাবে বসে অনুষ্ঠানগুলোতে অফ্রিকের গান খুব কম গাওয়া হয় বা আমাদের শোনা হয়, খুবই ভালো লাগছে।
0: আজকে জানি না মানে কিভাবে কিভাবে যেন আমরা এই ধরনের গানগুলোই করছি, মানে যেটা আসলে আমার সাথে এই ধরনের লাইভে আমি আসলে হয় না, সুযোগ পাই না, কিন্তু আজকে হয়ে যাচ্ছে। আমি জানি না এটার ফলাফল কি, মানুষজন শুনছে কি না বা দেখছে কি না, বাট আলটিমেটলি আমার মনে হয়
1: না
0: যে এটা
1: দেখছি, আর তোমার কাছে রিকোয়েস্ট করছে প্যাটার্নের গানে, তুমি তো অনেকগুলো
0: সেটাই
1: সবার রিকোয়েস্ট
0: সেটাই
1: আমাকে গাইছো,
0: হ্যাঁ,
1: সবার
0: চেষ্টা
1: ভালো
0: করছি
1: লাগছে
0: সবার
1: বলে
0: রিকোয়েস্ট গান।
1: কিন্তু রিকোয়েস্ট গুলো করছে।
0: আমি আরেকটা গান শোনাতে চাই, অফ ট্র্যাকের যেহেতু কথা আসছে। বিজয় সরকারের গান,

একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে

থাকতো পাখি সোনারি খাঁচা।

কত কি বলি তোয় আমার, স্ফটিকেরও বাটি ভো।

0: একদিন ভাবি নাই মনে আমার পোষা পাখি উড়ে যাবে সজ একদিন ভাবি না মনে।
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে
0: থ্যাংক ইউ।
1: আমি তো এমনি তোমার গানে সবসময় মুগ্ধ, আর এখন যত শুনছি, যত আড্ডার সময় যাচ্ছে, তত মুগ্ধতা বাড়ছে। খুবই সুন্দর।
0: থ্যাংক ইউ।
1: আমার একটা গানের রিকোয়েস্ট আছে স্যার আপনার কাছে,
0: প্লিজ প্লিজ, তুমি যদি গানটা
1: বনে
0: জানি তাহলে
1: আকাশের
0: খুশি।
1: গানটা শুনতে চাইছি তোমার কাছে।
0: এখন এখন আসলে যে গানগুলো গাইলাম, এরপরে বনলতা সেন গাইতে গেলে মানুষ ধরে মারবে, যেটা ঠিক আছে আমি তারপরে শোনাবো, দুই লাইন
1: মারবে না,
0: নিশ্চয়ই শোনাবো।
1: একদমই মারবে না। আমার জন্য হলো তোমার শোনাতে হবে। তুমি যদি চাও তুমি একটু পরে শোনাতে পারো,
0: আমি এখনই
1: পরে
0: শোনাবো, কোনো সমস্যা নেই, আমি যতটুকু পারি যেভাবে পারি, আমি হয়তো খুব ভালো পারবো কিন্তু যতটুকু পারি শোনাবো।
1: কত জোশ তুমি, মানে সবার সুন্দর করে মনে রাখছো, মানে যে বলছি তখনই শুনিয়ে দিচ্ছ। আর সো গুড, থ্যাংক ইউ। শুনি
0: জীবন আনন্দ হয়ে সংসারে আজ আমি সব কিছু ভুলে যেন করিলেন দে।

0: সেই বনলতা সেন জীবন আনন্দ হয় সংসারে আজ আমি।
1: কি যে
0: থ্যাংক ইউ
1: চমৎকার গাইছো গাইছো,
0: থ্যাংক ইউ।
1: মানে কথা বন্ধ হয়ে যাচ্ছে যত গান শুনছি, আর শুনতে ইচ্ছে করছে। খুবই সুন্দর, আর মানে ইনস্টেন এভাবে এক এক ট্র্যাকের গান গাওয়া, ইটস ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড ইউ ডু ইট ভেরি ইজিলি,
0: থ্যাংক
1: মাশাল্লাহ।
0: ইউ। আমি আপনার কথার রেশ ধরে গত দিনের আড্ডায় আপনি বলেছিলেন আমি গজল গাচ্ছি, নজরুল গাচ্ছি, এগুলো গাচ্ছি, যেটা আমাদের ওই দিনের আড্ডাটা হয়েছিল, আজকেও ঠিক তাই, অনেকটাই সেরকম আড্ডা, বিভিন্ন ট্র্যাকের বিভিন্ন রকম গান করছি। একটা গজল খুব পছন্দের আমার, শ্রদ্ধেয় মেহেদী হাসানের গাওয়া চমৎকার একটা গান। রফতা রফতা ও মেরি হস্তে কা সামা হো গয়ে,

0: থ্যাংক ইউ।
1: আহ, কি চমৎকার! মানে মিষ্টি
0: পুরো
1: কিছু খেলে একটা যেমন ভালো অনুভূতি হয়, তোমার গানে সেরকম মিষ্টি উপলব্ধি হচ্ছে, সত্যি কথা।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: সুরের মূর্ছনায় একদম ভেসে থাকছি, শুধু আমি না, সবাই যারা দেখছে। একটু করে কমেন্ট পড়ি।
0: হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই।
1: নুসরাত জাহান লিখেছে, আসসালাম আলাইকুম, সবাই কেমন আছেন?
0: ভালো আছি, আমি
1: বাসায়
0: বেশ
1: কি
0: ভালো
1: আছে?
0: আছি।
1: আমরা খুব ভালো আছি, এখন তো আরো ভালো আছি, এত সুন্দর সুন্দর গান শুনছি। বাসায় ফিরলাম বৃষ্টিতে, পুরোপুরি ভিজে, বাইরে বৃষ্টি হচ্ছে, আমি তোমার
0: আমি
1: গানের মধ্যে
0: ভিজেও
1: ডুবে
0: জানি,
1: আছি।
0: আমি
1: আই ডোন্ট
0: ভিজেও
1: নো
0: জানি।
1: এনিথিং।
0: এবং
1: হ্যাঁ,
0: একটা মজার জিনিস আমি খেয়াল করলাম, মানে 1 ঘন্টা পার হয়ে গেছে না, আমি না বুঝতেই পারিনি কখন 1টা ঘন্টা চলে গেল।
1: সত্যি কথা, সত্যি কথা, মানে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছ, আর এক একটার পর এক একটা শুনছি, কখন যে সময় যাচ্ছে, আর কোন সুরের মূর্ছনায় যে ভেসে আছে, আই রিয়েলি ডোন্ট নো। খুব ভালো লাগছে। ইভেন আমি, দর্শকরা বলেছে, এখন আমিও বলবো যে আসলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে বসা উচিত এভাবে, নিজেদের জন্য, সবার জন্য।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: প্রথম থেকে জয়েন করতে পারলাম না আজ। আচ্ছা, উনি পরে জয়েন করেছে আমাদের সাথে, নুসরাত জাহান। তারপর সালাম পাঠান লিখেছে, প্রাণটা ভরে আপনাদের আয়োজন দেখে প্রাণটা ভরে গেছে। প্রিয় শিল্পী কামরুজ্জামান রাবি এবং প্রিয় উপস্থাপক স্বর্ণলতার জন্য শুভকামনা রইল, অনেক ধন্যবাদ
0: থ্যাংক ইউ।
1: আপনাকে। আমরা আসলে সত্যি কথা, অনুষ্ঠান শেষ করতে ইচ্ছে করছে না, ভালোই লাগছে তোমার গান শুনতে। আর তুমি যদি
0: সেটাই।
1: আর একটু সময় দাও, আমরা আরো গান শুনতে পারি, যদি তোমার সময় থাকে আমরা 3-4টা গান শুনতে পারি।
0: না নিশ্চয়ই, আমরা হ্যাঁ 3-4টা বলতে 2-3টা গান শোনাই, আর এটা বিশেষ করে
1: ঠিক
0: আমার
1: আছে,
0: ট্র্যাকের কিছু গান শোনাই। অফ ট্র্যাকের গান তো শোনালে,
1: হ্যাঁ,
0: আমি অফ
1: তোমার
0: ট্র্যাক
1: মতো
0: বলছি যে
1: করেছি।
0: জন্য যে হ্যাঁ, এবার আমার আমাদের বা আমার কি বলে নিজের জনরার কিছু গান শোনাই শোনাই আমি একের পর 2-3টা গান করি, তারপরে আমরা বিদায় নিই।

ও কয় ছেড়া লো সাল পাহাড়িয়া সোনা মোর বানে করো আটা, তাইলে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়। পয়সার আলো হোসাল পাহাড়িয়া সোনা মোর বানে করো আটা, তাহলে বিয়ানে বানায়া দেন মুখ কামলা কয়েক পিঠে ও কি হায় রে হায় মনটায় মোর পিঠে খাবার চায়, ও কি হায় রে হায় মন

কয়খানা বানান পুয়ে পিঠে কয়খানো সিহিতেই বানান কয়খানো সিহিতে কয়খানা বানান পুয়ে পিঠে কয়খানো সিহিতেই ওরে হাট থাকিয়া আইন মুয়েলাই তেলারও মিছে ওরে হাট থাকিয়া আইন মুয়েলাই তেলারও মিছে ও কি হায় রে হায় পিঠে খাবার সিহুটাতে কাহুলে হায় রে হায় মনটায় মোর পিঠে।

0: আরো বানাইবেন ঢাকা পিঠে দমদমা করিয়ে, পরে গরমে গরমে খায় মনের হাউস মিটিয়ে, ওরে গরমে গরমে খায় নে মুই মনের হাউস মিটিয়ে, কি হাই রে হায় মন কায় মোর পিঠে খাবার চায়, কি হাই রে হায় পিঠে খাবার জিহুটা যে কাহুলে, কি হাই রে হায় মন কায় মোর পিঠে খাবার চায়, কি হাই রে হায় মন কায় মোর পিঠে খাবার চায়।
1: পিঠে খাইতে ইচ্ছে করতেছে।
0: একদম একদম, আমাদের এতক্ষণ তো বিভিন্ন আমরা স্যাড গান টান শুনলাম, এখন আমরা একটু আনন্দের গানগুলো শুনবো, একদম শেষ সময় এসে।
1: একদম, এটা পুরো অঞ্চলের গান ছিল।
0: এটা রংপুরের ভাওয়াইয়া গান, মূলত ভাওয়াইয়ার দুটো ভাগ থেকে, একটা হচ্ছে বিরহ, একটা হচ্ছে চটকা। এটা ভাওয়াইয়ার
1: আচ্ছা,
0: চটকা গান। ভাওয়াইয়া গানের বিশেষ করে চটকা গানগুলো যেটা হয়, যে একদম সংসারে, একদম সংসারে বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যকার কিছু কথোপকথন নিয়েই এই গানগুলো রচনা করা হয় এবং খুনসুটি গুলো নিয়ে রচনা করা। এই গানটার মধ্যে খুব সিম্পল, তার স্বামী তার বউকে বলছে যে তুমি আলো চাল থেকে ময়দা তৈরি করো বা আটা তৈরি করো, তারপর সেটাতে পিঠা বানাও, আমার পিঠা খেতে খুব ইচ্ছা করছে। এই যে আকুতিটা, সেটাকে রংপুরের আঞ্চলিক ভাষায় কয়, শ্যার আলো চাল পাড়িয়া সোনা মোর, বানিয়া করো আটা, কাল বিয়ানে বানাইয়া দেন মো কামলা কয়েক পিঠে, ও কি হায় রে হায় মনটায় মোর পিঠা খাবার তার, রংপুরের
1: বা
0: আঞ্চলিক ভাষায়।
1: বা দেখো, আমরা কিন্তু কথাগুলো আসলে পরিপূর্ণ ভাবে বুঝতে পারছি না, যারা বাইরে তারা মানে রংপুরের না, কিন্তু সুরের মধ্যে কিন্তু ঠিকই ভেসে যাচ্ছি, সুরের ছন্দে কিন্তু ঠিকই আমরা ভেসে যাচ্ছি। শুনি আরেকটা গান শুনি।
0: আমার কিছু গান যেগুলো সবসময় সবাই শুনতে চায়, সেরকম দু একটা গান শোনাই।

না করছে জন আছে ভালা, প্রেমের বুঝিয়া মনে রীতি, আমার প্রেম করিয়া হইল জ্বালা, না করছে জন আছে ভালা।

0: এখন পান চাইলাম পান দিলে না, তোমার সামনে কিসের পিরিতি? এখন পান চাইলাম পান দিলে না, তোমার সামনে কিসের পিরিতি?
1: বাহ, কি সুন্দর!
0: এই গানটা আসলে,
1: আমরা
0: এই গানটা পণ্ডিত রামকান্ত দাসের লেখা গান। এই সময়টাতে না ওই যে পান দিয়ে পিরিতি হতো আর, তো সেই থেকে গানটা দারুণ একটা গান, বেশ জনপ্রিয় হয়েছে এই গানটা এখন।
1: খুবই সুন্দর।
0: আমরা কি তাহলে গান করব? আমি আর দুটো গান করি, একটা গান
1: ঠিক আছে,
0: সবার শেষে গাইবো, আমি তো ভালা না ভালালই থাকবো, আর তার আগে একটা গান শোনাই আমি এখন। এই গানটার কথা লিখেছেন গোলাম সারোয়ার হারুন, এবং এই গানটার সুর করেছেন এবং এই গানটা গেয়েছেন শ্রদ্ধেয় শফি মন্ডল, যিনি আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতের খুব বড় একজন কর্ণধার।

আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম।

দিল কাবায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, তোমরা মন্দিরে মসজিদে যেতে বলো নাই আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দিরে মসজিদে যেতে বলো নাই।

সন্তান সৃষ্টি একজনার, তবে ভিন্ন ভিন্ন ঘর হবে কেন, ভিন্ন কেন আচার, আমি ঘর হারাই এক পথের মানুষ, ঘর ছাড়াই এক পথের মানুষ, আপন করলো পথ আমায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো না।

রক্ত সাগর তারে পাইতে বয়ে যায়, মসজিদ মন্দিরে যেতে বলো নাই আমায়, মন্দির মসজিদে যেতে বলো নাই আমায়, আমি মন মন্দিরে পূজা দেব, সত্যম শিবম অনন্তম, আমি দিল কাবাতে নামাজ পড়ব, আল্লাহু আকবার, আমি মন মন্দিরে পূজা দেব, শিব সুন্দর অনন্তম।

0: আকবর, আমি মন মন্দিরে পূজা দেব, করব নামাজ দিল কাবায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মসজিদে মন্দিরে যেতে বলো না আমার, মন্দিরে মসজিদে যেতে বলো না আমায়, মসজিদে মন্দিরে যেতে বলো না।
1: চমৎকার চমৎকার, মানে
0: থ্যাংক ইউ, প্লে
1: আমরা আর
0: চেষ্টা করে
1: হলো কিছু বাদ রাখলাম না গানে।
0: গান গাইবার, আমার যতটুকু সাধ্য মতো আর কি, যতটুকু মনে পড়েছে এই মুহূর্তে আমি চেষ্টা করেছি। এবার
1: খুবই সুন্দর,
0: শেষ,
1: খুবই সুন্দর। তুমি ত্রিতাল বাংলা নিয়ে কিছু বলে রাষ্ট্রগানটা শোনাও।
0: ওকে, ত্রিতাল বাংলা, এই রেডিও ত্রিতাল বাংলা ইউএসএ, এই পেজ থেকে আমি এর আগে একবার লাইভ এসেছি এবং আজকেও আসলাম। অসাধারণ, এবং স্বর্ণলতা আমার পরিচিত, এই লাইভে আসার পরে দেখে ভীষণ ভালো লেগেছে যে যে না, একসাথে আমরা আড্ডা দিতে পারছি এবং

0: এই রেডিওর পিছনে যারা কাজ করছেন তারা সবাই অনেক বড় মানুষ, অনেক ভালো মানুষ, এবং আমি বিশ্বাস করি যে যারা শ্রুতিশীল শ্রোতা, যাদের কানটা অনেক ভালো, ভালো গান শুনতে পছন্দ করেন, আমার বিশ্বাস এই রেডিও ত্রিতাল বাংলার সাথে যদি কেউ তারা থাকে আর নিশ্চয়ই ভালো কিছু গান পাবে, ভালো কিছু গায়কের গান শুনতে পারবে, ভালো অনেক গান যে আছে যেগুলো পিছনে পড়ে আছে সেই সব গান নতুন করে শুনতে পাবে, এটা আমার বিশ্বাস। তো রেডিও ত্রিতাল বাংলার সাথে আপনারা থাকুন এটা আমি চাইবো, এবং আমি নিশ্চয়ই আবারও আসবো, বারবারই আসবো রেডিও ত্রিতাল বাংলাতে, কারণ এটা মনে হয় যে যেন আমরা একটা পরিবারের মতো। তো আমরা আমরাই তো আসবো, অবশ্যই আসবো এবং গান গাইবো, গান শোনাবো সবাইকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যারা এতক্ষণ গান শুনলেন, আমাদের সাথে ছিলেন। আর এখন সেই গানটা শোনাবো যে গানটা আমাকে আজকে কামরুজ্জামান রাব্বি বানিয়েছে, সবার পছন্দের গান, আমি তো ভালা না ভালা লেগেছে, শোনাই তাহলে।
1: শুনে গান শুনে গান।

তুমি আমার স্বপ্ন আশা, তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই অন্তরে না রাখিলে, অন্তরে না রাখিলে মুখে মুখে রাইখো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইবো। পথে আমি পড়েছিলাম বুকে টেনে নিলে, বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে, জিন্দা থাকতে না ডাকিলে, জিন্দা থাকতে না ডাকিলে মইরা গেলে ডাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই পাইকো, আমি তো ভালা না ভালা লইয়াই।

0: ছেড়ে দেখি সংসারেতে জ্বালা, দয়াল সংসারেতে জ্বালা। দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা, তাগই বুকে রাইতো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো। অতীতের কথাগুলো, পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইতো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো, আমি তো ভালা না ভালা লইয়াই চাইবো।
1: খুবই সুন্দর, আর
0: থ্যাংক
1: ধন্যবাদ
0: ইউ।
1: দিব না, অনেক ভালো কিছু সময় দিয়েছো তুমি আমাকে এবং আমার সাথে যারা ছিল সবাইকে, সব ধরনের গান শুনিয়েছো, সত্যি খুব ভালো সময় কাটিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আর এই অনুষ্ঠানটার পেছনে যারা শ্রম দিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ এই আয়োজনটা এত সুন্দর করে তোলার জন্য। রেডিও ট্রিতাল বাংলা USA এর সাথেই থাকুন আপনারা সবাই, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা খুব শীঘ্রই আবার আসব যদি বেঁচে থাকি, খুব শীঘ্রই দেখা হবে আমাদের আবার, সুন্দর মন ভরে কামরুজ্জামান রাখবি, সবাই সুস্থ থাকুন, ধন্যবাদ।

0: হ্যালো, আপনারা যারা আমাদেরকে দেখছেন শুনছেন, একই সঙ্গে রেডিও তিতাবাংলা বাংলা ইউএস এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এখানে আজকে আমাদের দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সঙ্গে, সৌম্য এবং দীপ্ত, দুজনেই আমাদের খুবই পরিচিত মুখ, বৃন্দাবন দাস এবং শাহনাজ খুশি, তাদের সন্তান। টুইন টক অনুষ্ঠানে আমরা আজকে তাদের সাথে কথা বলবো, এই টুইনের সঙ্গে। তার আগে শুনতে চাই যে কেমন আছেন সিস্টার শাহনাজ খুশি, আপনি আমাদের প্রিয় মুখ, আপনাদের আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আপনাদের সময় দেওয়ার জন্য। আছেন কেমন?
1: আছি, ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে, অনেকদিন সামনাসামনি দেখা নাই।
0: হ্যাঁ, সেটাই সেটাই, অনেকদিন আপনাদের সাথে
1: আর
0: দেখা
1: একটু
0: হয়।
1: কারেকশন করে দিই, সৌম্য, হ্যাঁ, আমার দুই পুত্রের নাম, একজনের নাম সৌম্য আর একজনের নাম দিব্য,
0: দিব্য,
1: দীপ্ত
0: হ্যাঁ
1: না দিব্য।
0: হ্যাঁ, আচ্ছা, তাহলে হয়তো এটা আমি বলেছি, কিন্তু আমার মনের ভেতরে দিব্যই, সৌম্য যদি, তাই তো?
2: জি,
0: হ্যাঁ, সৌম্য দিব্য, তোমরা কেমন আছো বলো।
2: ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, আমার তো ভালো থাকার অর্ডার আছে, থাকতে হয়, যে খারাপ থাকা যাবে না, কারণ যা সময় পড়েছে তাতে খারাপ থাকা খুবই মুশকিল। এখন আজকে তোমাদের সাথে কথা বলবো, আমাদের এই রেডিও ত্রিতাল বাংলা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, একই সঙ্গে টেলিভিশন ভার্সন আছে, আমাদের ফেসবুক এবং ইউটিউবে প্রচারিত হয়, আর তোমাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত। সৌম্য দিব্য, সৌম্যজ্যোতি দিব্যজ্যোতি, তোমরা একটু বলো তো, তোমাদের নামটা এত কঠিন কঠিন, তোমাদের কেমন লাগে?
2: নাম কঠিন হওয়ার কারণে ছোটবেলাতে যে নাম প্রোনাউন্সিয়েশন করতে গিয়ে ফ্রেন্ডরা করতো, কনফিউজ করতো, টিচাররা কনফিউজ করতো, কিন্তু এখন যখন বড় হয়েছি তখন মনে হয় নামটাই আমাদেরকে সব যে কোনো জায়গাতে গেলে একটা আলাদা আইডেন্টিটি তৈরি করে দেয়।
0: হ্যাঁ,
2: মানুষ যখন
0: বলেছেন,
2: নামটা শুনে তখন মানুষ আমাদেরকে আমাদেরকে সাথে কথা বলার আগে আমাদের দিকে দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম হয়ে যায় এরকম সুন্দর নাম দেখে। তো বাবা মাকে ধন্যবাদ সে কারণে, এখন কখনো বলা হয় নাই সামনাসামনি, আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে প্রথম বললাম এরকম সুন্দর নাম দেওয়ার জন্য।
0: ওরে বাবা,
2: না বলার মতো নাম, না
0: হ্যাঁ
2: বলার মতো না, না বলার মতো না।
0: একদম
1: থাক
0: সিস্টার,
1: থাক
0: আপনার
1: আর
0: ছেলে তো বড় হয়ে গেছে, ওরা তো বড় হয়ে গেছে, বড়দের মতোই কথা বলছে।
1: ওই যে আপনার সাথে বলছিলাম আমরা অন এয়ারে আসার আগে, হ্যাঁ অন এয়ারে আসার আগে, যে ওদের কথাবার্তা শুনলে, ওদের দেখলে তখন মনে হয় বুড়া হয়ে যাচ্ছি।
0: সেটাই, আমরা অন এয়ারে যাওয়ার আগে দর্শক আমরা স্মৃতিচারণ করছিলাম যে এখন থেকে 22 বছর আগে, 22 বছরের মতো সময় আগে আমরা একই সঙ্গে আমরা দেখেছিলাম যে সৌম্য দিব্য তারা আমাদের সিস্টারের কোল জুড়ে আছে, সাদা দেখতে দুইটা বেবি এবং এত সুইট, তারা এখন আমাদের চোখের সামনে বড় হয়ে গেছে। একজন কবিতা কবিতা আবৃত্তি করে, কবিতা পড়ে, আরেকজন অভিনয় করে, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, আপনার আপনার কাছে একটু শুনতে চাই, সৌম্য দিব্যর কাছে যাওয়ার আগে, যে আপনার কাছে আপনি প্রথম কবে জানতে পারলেন যে আপনার গর্ভে দুজন শিশু, টুইন, একই সাথে জন্ম নেবে, আপনার কেমন লাগলো?
1: আমি খুব অসুস্থ ছিলাম একদম শুরু থেকেই, আমি যখন বেবি ক্যারি করছি এটা জানার পরে শুরু থেকে ভীষণ অসুস্থ ছিলাম। সেই অসুস্থতার মাত্রা এত বেড়ে গেল হঠাৎ করে একদিন রাতে, যে তো সেদিন হচ্ছে 2 মাস 29 দিন, এবং এই 2 মাস 29 দিনই আমি বিছানাগত ছিলাম, আমার বেড রেস্ট ছিল, সেটা আর একটা ভয়াবহ রূপ নিল। তখন আমাকে মোটামুটি আমাদের থিয়েটার দলের ছেলেরা সবাই মিলে স্ট্রেচারে করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবজারভেশনে রাখলো, ভোর ভোরে তখন একটা আলট্রাসনোগ্রাম করতে দিল। আলট্রাসনোগ্রাম করতে যে জানা গেল যে টুইন, তো এটা শুনে সবাই আসলে ভয় পাচ্ছিল, ডাক্তারের খুব মন খারাপ হয়ে গেল, যিনি আমাকে দেখলো আলট্রাসনোগ্রাম করছিলেন যিনি, তিনিও ভয় পেয়ে গেল, বলল যে ছোট মানুষ, দুইটা বেবি কিভাবে জায়গা হবে, কিভাবে ক্যারি করবা, সবাই ভয় পাচ্ছিল, আমাদের বন্ধু বান্ধবরা ভয় পাচ্ছে, কিন্তু আমার ভীষণ ভালো লাগা ছিল। আমার
0: তখন
1: তো টুইনের
0: আপনারা কি
1: প্রতি এক
0: ঢাকায়,
1: ধরনের দুর্বলতাও ছিল, আবার
0: তখন আপনারা ঢাকায় চলে
1: ঢাকায়
0: এসেছেন?
1: ঢাকায় ঢাকায়
0: আচ্ছা, ওকে,
1: ঢাকাতেই তো শুরু থেকেই তো ঢাকাতেই,
0: আচ্ছা,
1: আমাদের বিবাহও তো ঢাকাতেই।
0: ও আচ্ছা আচ্ছা, ও গুড, এইটুকু আমি জানতাম না। আমি জানতাম আপনাদের বৃন্দাবন্দা এবং আপনার যে প্রেম করে বিবাহ, সেটা আমরা জানি। তারপরে তারপর আপনার আপনার আপনি তারপরে ওদেরকে যখন দেখলেন, আপনার কেমন অনুভূতি হলো?
1: কেমন অনুভূতি? আমার খুবই ব্যাড লাক, আমি ওদেরকে দেখার খুব অল্প সময় পরে আসলে আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়, আমি মোটামুটি 48 ঘন্টা একদম আনকনশাস ছিলাম, 3 দিনের দিন ওদেরকে আমি মানে জ্ঞান ফিরে
0: বলেন
1: দেখতে পাই, সে খুব
0: তাই না?
1: বোকা বিষয়গুলা। প্রথম এনজয় করি কারণ আমি খুব অসুস্থ ছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার পোস্ট অ্যাক্লেমশিয়া হয়েছিল, এটা ওদের জন্মের 6-7 ঘন্টা পরে। তো ছয় সাত
0: আচ্ছা
1: ঘন্টা তো ঘুমের ইঞ্জেকশন দেওয়াই থাকে, আমার বারবার ঘুম ভাঙছিল আর আমি নানান প্রবলেমের কথা বলছিলাম। শেষে যেটা হলো সেটা ওইটা, এবং 48 ঘন্টা মতো, 2 দিন আমার কোনো সেন্স ছিল না, 2 দিন পরে সেন্স তারপরে দেখেছি। এবং তখন আমার শারীরিক সুবিধাগুলো এত বেশি যে আসলে ওদের এনজয় করি নাই, খুব মিস করছি যে আমি নিতে পারছি না, ধরতে পারছি না, সেটা খুব মিস করছিলাম, কান্নাকাটি করছিলাম। কিন্তু আসলে ওদের কাছে নিয়ে ওইভাবে কোলে করা দেখা এটা করতে পারিনি, আমি খুব অসুস্থ ছিলাম।
0: খাইছে, তাহলে তো আপনার বেশ ভালোই প্রেশার গেছে, ওই যে ডক্টররা যে কারণে আসলে আপনি ভয় করছিলেন। তো এখন
1: হ্যাঁ
0: সৌম্য দিব্য, তোমরা যখন এই যে
1: হ্যাঁ
0: ঘটনাগুলো
1: হ্যাঁ
0: শুনছো, একজন মা কিভাবে কষ্ট করে সন্তানদের জন্ম দেয়, এবং আমরা দেখেছি যে তোমাদের কথাবার্তা এবং তোমাদের আচার আচরণ পড়াশোনাতে তোমরা সবসময় বাবা মাকে খুবই অনার করে কথা বলবে, এইটা তো তোমার তোমাদের কি অনুভূতি হয়, তোমরা দুজন যে দেখতে একই রকম?
2: একই রকম দেখতে অনুভূতি। আমি একটা সিচুয়েশন দিয়ে বলি, সেটা হচ্ছে আমরা কোন জায়গাতে যাওয়ার জন্য রেডি হলে নিজেরা আয়না দেখি না, আরেকজনকে দেখি, যে আমাকে তো এরকমই লাগছে। তো আমরা কোনো জায়গাতে যাওয়ার সময় রেডি হলে বা কোনো খাবার সাবস্ক্রাইব করলে আমরা কোনোদিন আয়না দেখি না, আমরা দুজন দুজনকে দেখে বেরোয় চলে যাই।
0: শোনো শোনো, এই যে এই যে বললাম না, বৃন্দাবন দাস আর শাহনাজ খুশির ছেলেপেলেরা এরকমই হবে, কিন্তু এরকমই হবে একদম তাই। এবার বলো, তুমি বলো।
2: না, দুজনে একই রকম হওয়ার অনুভূতিটা একদমই খুবই আনন্দদায়ক, সবসময় আনন্দদায়ক শব্দটা বোধ হয় চয়ন, শব্দ চয়নটা ঠিক হলো না, কিন্তু এটা
0: আনন্দদায়ক ঠিক আছে।
2: আসলে যখন গভীরভাবে চিন্তা করে দেখি তখন মনে হয় কিন্তু যে আমরা তো একরকম দেখতে, কিন্তু এটা একসাথে থাকতে থাকতে সবসময় এটা
1: আসলে
2: আসলে
1: যে মানুষ
2: মাথায় থাকে না,
1: মানুষ
2: যেটা
1: বলে যে,
2: একরকম
1: যে জিজ্ঞেস করে সব জায়গাতে গেলে যে জ্বর কি
0: মনে
1: একসাথে
0: হয়
2: আসে
0: না।
2: কিনা, খিদা কি লাগে কিনা। আমি খিদা একসাথে লাগে না, জ্বর একসাথে আসে না, কিন্তু আমি যখন যেটা চিন্তা করি ওর দিকে তাকাই আমি
0: এরকম
2: বুঝতে
0: হয়।
2: পারি যে ও একই জিনিসই চিন্তা করে।
0: আচ্ছা, একটা
2: এরকম
0: সারপ্রাইজিং
2: বলতে
0: জিনিস
2: হবে,
0: বলি, এটা তোমরা শুনলে অবাক হবে সিস্টার, আপনার কাছে বলা, সেটা হলো আমরা যখন গোলাম ফরিদা ছন্দার দুই মেয়ের ইন্টারভিউ করছিলাম, টুইন, তারা বলছিল একসাথে জ্বর আসে না, একসাথে সবকিছু ঠিক আছে, হয়তো জ্বরটা বাসায় আছে বলে ভাইরাল ইনফেকশন হচ্ছে একসাথে, হয়তো খিদা লাগছে বাসায় একসাথে খাওয়া দাওয়া করছে সেই জন্য। কিন্তু তারা দুজন একটা ইন্টারেস্টিং কথা বললো, তারা দুজন একদিন সকালে উঠে তার মাকে বলছে যে আমি এই স্বপ্ন দেখেছি, তারপরে তার মা বললো আচ্ছা তাই নাকি, একটু পরে অন্য রুমে গেছে তখন আরেকজন বলছে যে সে এই স্বপ্ন দেখেছে, দুজন একই স্বপ্ন দেখেছে একই দিনে। এখন এইটা কিভাবে সম্ভব, এই যে ওরা বললো যে আমাদের ওর দিকে তাকালে আমার মনে হয় যে ও এটা ভাবছে, তো এটা আপনি আপনার কি ব্যাখ্যা, ওদের মধ্যে আপনি এই ধরনের কোনো বিষয় দেখতে পান, মানুষের মধ্যে যেরকম আছে যে একসাথে জ্বর হয় কিনা, একসাথে খাওয়া দাওয়া করেন, তাদের মধ্যে মিল অমিলটা কোথায়?
1: মিল অমিল হচ্ছে প্রকাশের ক্ষেত্রে মিল অমিল, তবে এই জিনিসগুলো ঘটে। যেমন আমি দেখি যে ইদানিংকালে বেশি হয়, কোনো কোনো বিষয় নিয়ে দিব্যর যদি মন খারাপ থাকে সৌম্যর মন খারাপ হয়ে যায়, কিন্তু দিব্যর মন খারাপের কারণটা আমি জানি, সৌম্য হচ্ছে ওটা দেখে দেখে মন খারাপ করে, ও কিন্তু শোনেনি যে দিব্যর কি কারণে মন খাসে, কিন্তু সে আমাকে বল আমি জানি, ও কথাটাই বলে বলে তুমি জানো ও এইটা এটা ভাবছে। আমি ইদানিং কালে বেশি এই জিনিসটা ঘটছে আর আমি খুবই অবাক হই যে এরকম হয়। আবার ওরা যে বললো যে একসাথে কোনো কিছু হয় না, কিন্তু এটা বলে দিই, দর্শক জানুক, আমাদের প্রিয়জনরা জানুক যে আমরা দুইজন, ওরা দুইজন সবসময় একসাথে ওয়াশরুমে যেয়ে ওয়াশরুম অকুপাইড করে রাখে, আমরা পাই না, এটা কিন্তু ওরা প্ল্যান করে যায় না, কিন্তু আমি যখনই দেখি দেখি
0: সিস্টার আপনি বলবেন, আপনি একটু পিছিয়ে বসলে আমরা দেখতে পাচ্ছি না, মাঝে মাঝে কেটে যাচ্ছে, আপনি একটু পিছিয়ে বসলে আমরা আপনাকে একটু পুরোটা দেখতে পাই, এই এই ফ্রেমটাতে একটু পিছিয়ে বসলে হবে। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, একটা বিষয় এখানে
1: ঠিক আছে,
0: বলে রাখা ভালো, যে আমাদের ইয়ে বলছেন যে আমাদের সৌম্য এবং দিব্য তারা একই সঙ্গে একই টাইমে ওয়াশরুমে যায়, তো সৌম্য দিব্য সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে না একই টাইমে ওয়াশরুমে যাই, কিন্তু ডিফারেন্ট ওয়াশরুম। এটা কিন্তু বৃন্দাবন দাস যেরকম রসিক, শাহনাজ খুশি যেরকম রসিক, তাদের সন্তানদের রসিকতা আমরা দেখতে পাচ্ছি। তো আরেকটা বিষয় আপনি আমাদেরকে বলেন, যে সেটা হলো যে আমি তো আপনাকে সবসময় সিস্টারই বলি, আপনার বাসায় যে আড্ডাটা হয়তো সবসময় আমরা খুব মিস করতাম, এখনো মিস করি, যে আপনার বাসায় বৃন্দাবন দাস জন্মদিন, আপনাদের জন্মদিন, কোন একটা উপলক্ষে পেলে আমরা চলে যেতাম, সবাই সেখানে আসতো। এই যে আপনার আপনার কিছু অবজারভেশনে, শাহনাজ খুশি আপনার আপনার নাম ধরে বললাম কারণ সবাই আপনাকে এই নামে চেনে, যে আপনার কিছু অবজারভেশন আমরা দেখতে পাই ডিফারেন্ট, সেটা নারী হিসেবে ডিফারেন্ট, আপনার মা হিসেবে ডিফারেন্ট, আপনার ভাবনা চিন্তায় আপনি ডিফারেন্ট। ধরেন আপনি একটা জায়গায় লিখেছেন, নারী আসলে নিজের গরজেই বাঁচে, আপনার স্ট্যাটাসে। আরেকটা জায়গায় আপনি লিখেছেন, নষ্ট হওয়া একটা নেশার মতো, বরং ভালো থাকাটাই রোজকার অনুশীলন। তো নারী আসলে নিজ যন্ত্রণায় বাঁচে, নিজ গরজে বাঁচে, এটা আসলে আপনি কি মিন করতে চান? কি ধরনের যন্ত্রণা একজন নারী সেটা ফিল করে?
1: এইগুলো আসলে খুবই যদি গদবধা অর্থে, এটা প্রতিদিনের প্রত্যেকটা নারীর আসলে স্ট্রাগল। সেটা হচ্ছে একজন নারী যেমন তার পাশের পুরুষটার অথবা হাজবেন্ডটার অথবা সন্তানটার, সকল পুরুষের যেভাবে টেক কেয়ার করে, যে তার, যেমন আমি করি, আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি, যে কার একটু চুল বড়, বৃন্দাবনে চুলে কালার করতে হবে কিনা, ওদের চেহারাটা কেন এরকম খারাপ লাগছে, তারপর একটা জায়গায় যাবে ওদের প্রপার কাপড়টা আয়রন করা আছে কিনা, এখান থেকে শুরু করে এভরিথিং, সারাটা দিনের বিষয়গুলো যেভাবে মনিটরিং করি, আমার ক্ষেত্রে কেউ সেটা করে না। কোনো নারীর ক্ষেত্রে আমার ধারণা যে যে পুরুষটা করে হয়তো 5% করে, মানে এটা এটা সহজাত। আমার মনে হয় যে পুরুষদের একটা প্রকৃতিগত ব্যাপারই আছে ওগুলো করা, আর বাংলাদেশের ছেলেরা সেটা বেশি করে প্র্যাকটিস করে, যেমন তারা সেবা যত্ন পেয়ে পেয়ে, কেয়ারিংটা পেয়ে পেয়ে অভ্যস্ত, আর মেয়ের মেয়েদেরকে কেয়ার না করা অথবা শেখে দেখে অভ্যস্ত, এ কারণে আমার মনে হয় যে বাঙালি ছেলেরা এই চর্চাটা বেশি করে। তো সেই ক্ষেত্রে আমার হয় যে এই যে আবার আমি আবার ঠিকই ওদের পাশাপাশি আমি নিজের নিজের কাপড়টার যত্ন করি, নিজে পার্লারে যাই, নিজের স্যান্ডেলটা ঠিক ওইভাবেই কি রেশিওতে ঠিকঠাক করি, সেটা আমার মনে হয় এটা আমি ভালো না থাকলে ওদের আসলে কিছু আসে যাবে না। অথবা অন্য কোন নারীর কথাও যদি আমি ধরি, খুব বেশি যাওয়ার সময় হয়তো বলবে যে ও আচ্ছা এটা এরকম, কিন্তু ওদের ব্যাপারগুলো যেভাবে আমি প্রতিটা বিষয় খেয়াল করি, দেখি প্রত্যেকটা নারী তাই ধারণা যে আমি তো নিজে দি হয় গাড়ির ভিতরে, ওদেরটা বাসায় থেকে একদম, কখনো কোথাও যাওয়ার প্রোগ্রাম হলে, ইভেন লাইভে বসার প্রোগ্রাম হলে, কোনো দাওয়াতে যাওয়া, ওদের পায়জামা পাঞ্জাবি প্যান্ট শার্ট টি শার্ট কি কি পরবে, ঘড়ি টড়ি সমস্ত কিছু রেডি করে রেখে আমি শুধু কাপড়টা পরে গাড়ির ভিতরে যেয়ে রেডি হই, কিন্তু ওদেরটা প্রপারলি করে দিই। আমাকে কিন্তু কেউ কখনো কোনো দিন এই স্পেস দেয় না, বরং আমি দেখি যে আমার ছেলেরাও এটা এই কাউন্টিং টাইমের বাইরে যদি আমি 5-10 মিনিট কোনো কারণে নষ্ট হয়, সে নষ্টটা হয়তো,
0: হ্যাঁ হ্যাঁ বলেন বলেন,
1: এটার কথা না আমি বলছি, যে এটাই প্যাটার্ন হয়ে গেছে নারীদের জন্য, এটা এটা দুঃখের কথাই না, এটা আসলে একটা সেট আপ হয়ে গেছে আমাদের সোসাইটিতে, নারীদেরকে দেখার দৃষ্টিভঙ্গি, নারীদেরকে স্পেস দেওয়ার দৃষ্টি এবং সেট আপ হয়ে গেছে এই ভিতরে। যেটা আমি বলছিলাম যে দিব্যসৌম্য অনেক বেশি রেসপেক্ট করে, অনেক বেশি কেয়ার করে শুধু বাবা মা না, সকল গুরুজনকে, কিন্তু এই এই ক্ষেত্রে যে টাইমিং এর কথা বললাম, এই ক্ষেত্রে যদি কখনো কোনোদিন 5-10 মিনিট সময় আমার বেশি লাগে, আমি দেখি দিব্যসৌম্য অবাক, কেন দেরি করছো, কিন্তু ওরা দেখে না যে আমার আমার এই কারণটাতে দেরি হচ্ছে, মানে ওদের ওদের কারণে যে আমি সময়টা নষ্ট করলাম, তো আমার রেডি হওয়ার জন্য আমার 10টা মিনিট সময় বেশি লাগতে পারে, এটা ওরা ভাবতেই পারে না। তো সেই কারণে আমার মনে হলো যে আসলে নারী আসলে নিজের গরজে থাকে, নারীটা নিজের খেয়াল করছে না কাপড় চোপড় শরীর, যেমন আমি সংসারের সমস্ত কাজের কমপ্লিট করে আমার 1 ঘন্টা সময় থাকে যে আমি রমনা পার্কে হাঁটবো, আমি সকালবেলা হাঁটতে যাই, তো এই সময়টা আমাকে নিতে হয়েছে, আমাকে কিন্তু সংসার থেকে ছাড় দেয়নি। আবার যদি আমি এই কথাটা কখনো উপস্থাপন করি সংসারে, তখন বলে যে তোমাকে তো কেউ নিষেধ করেনি, কিন্তু আমি দেখি যে এই নিষেধ করার মধ্যে কানে এক ধরনের অভিমান, এক ধরনের উপেক্ষা, এক ধরনের এটা আমার ঘর না, আমার মনে হয় সেই যে হিন্দি একটা কথা আছে, ঘর ঘর কা কাহিনী, এটা সব ঘরে,
0: এখানে আমি একটু আপনার
1: সেই
0: সাথে
1: ঘর
0: যুক্ত
1: আর
0: করতে চাই। ধরেন এটা তো এটা একটা বিষয় যে ধরেন আপনি দেখা যাচ্ছে যে ওভারঅল সমাজের মধ্যে সবারই কিন্তু একটা নারীর উপর ডিপেন্ডেন্সি থাকে, এটা বলেন বাচ্চাদের বলেন মায়ের উপর ডিপেন্ডেন্সি থাকে, হাজবেন্ডের বলেন ওয়াইফের উপর ডিপেন্ডেন্সি থাকে। তো যখন কারোর উপর ডিপেন্ডেন্সি থাকে
1: হ্যাঁ
0: তখন কিন্তু তাকে একটা উঁচু আসনে রাখে, তখন তারা ধরে নেয় যে ওই উনি আমাকে দেখবেন, উনি ওনার নিজেরটাও দেখবেন, এটা একটা অব্যক্ত বিষয় থাকে। কিন্তু আপনি যে কষ্টের কথা বললেন, এই কষ্টের অভিযোগ কিন্তু আমরা নানা দিক থেকে পাই, আমাদের ঘরেও পাই যে হ্যাঁ তাহলে আমার টাইমটা কোথায়, মানে তোমরা সবকিছু বলছো সবকিছু করে দিলাম কিন্তু আমার টাইমটা কোথায়। এটা খুব ভালো কথাই বলছেন, কিন্তু বৃন্দাবনটা থাকলে হয়তো এটা একটা মানে আমরা তাকে তার পক্ষ বক্তব্যটা নিতে পারতাম, কারণ এটা তো কিছুটা অভিযোগ এর মধ্যে আছে, অভিযোগ আছে অনুযোগ আছে, ফলে আমরা এখন এই উত্তরটা আমরা দেখি পরবর্তী সময় নিতে পারি কিনা।
1: খুব সুন্দর করে এটা এটা
0: আচ্ছা দিব্য
1: সেটাই,
0: সৌম্য
1: সামনাসামনি হলেই ভালো, তার অলস
0: সামনাসামনি
1: হবার
0: হলে ভালো ভালো
1: দরকার,
0: ভালো
1: কিন্তু আমি আমার ঘরের কথা বলছি না, আমার জন্য আমি
0: যাক,
1: বলো
0: আমাদের
1: দিব্য সৌম্য বলো।
0: দিব্যসৌম্য তোমরা বলো, এই যে তোমার মায়ের একটা অভিযোগ, তোমরা যে সবার এটা আমাদেরও আমাদের মায়েরাও তাই একই অভিযোগ করেছে যে আমরা তাদের প্রতি প্রপারলি অ্যাটেনশন দিই না, তাদের সময়টা যে লাগে তাদের আমরা ইয়ে করি নাই, সেটা তো
1: হ্যাঁ
0: আমরা
1: সব
0: দেখি।
1: কিন্তু শুধু আমার, আমি যে না না হ্যাঁ
0: জি জি বলেন।
1: আমি বলছি যে এটা শুধু আমার ঘরে না, আমি ওভারঅল নারী কথা বলছিলাম,
0: সবার
1: ওভার
0: সবার
1: আমি তো
0: কারেক্ট
1: এটা অভ্যস্ত করে ফেলেছি ওদের, এটা কিন্তু আমি যে ওদের এতটা কেয়ার করি, আমার জন্য যে স্পেস, হ্যাঁ সেটা সেটা আমি নিজে অভ্যস্ত করেছি, ওরা কিন্তু আমি নিজে আমাকে এটা করতে হবে, আমি নিজেই এই নিখুঁত কেয়ারিংটা, এই নিখুঁত যে ওদের আয়োজনটা, এটা আমি নিজে করেছি এবং এইটাতে আমি ফেসে গেছি আসলে। এখন ওরা এতই অভ্যস্ত হয়ে গেছে যে এখান থেকে আমার জন্য সময় বের করলে ওরা সেটাকে একটা খুঁত মনে করে, এবং আমার মনে হয় এটা প্রত্যেকটা ঘর চিত্র, প্রত্যেকটা
0: এটা
1: ঘরের চিত্র, এটা
0: এটা
1: এটা
0: সিস্টার
1: শুধু
0: এটার
1: আমার
0: মধ্যে
1: কথা কিন্তু,
0: দেখেন এর মধ্যে একটা স্বার্থপরতা আছে,
1: এটা
0: আমি
1: আমি বলেছি
0: বলছি
1: না, প্রত্যেকটা নারী তার নিজের গরজে থাকে, এটাই
0: হ্যাঁ
1: এটা কেউ
0: হ্যাঁ
1: রাখে না
0: হ্যাঁ
1: তাদের ভালো লাগে, হ্যাঁ
0: আমি
1: একটা
0: আমি আপনার
1: স্বার্থপরতা আছে,
0: স্বার্থপরতা আছে, স্বার্থপরতা হচ্ছে আপনি কিন্তু আপনার স্বামী আপনার সন্তান ওদেরকে সন্তুষ্ট রেখেও আনন্দ পাচ্ছেন। আবার ধরেন হুমায়ুন আহমেদ স্যার একটা কথা বলেছিলেন যে বাচ্চা কাচ্চাদের কাছে বাবা মার আসলে কোনো ঋণ নাই,
1: হ্যাঁ
0: কেন
1: হ্যাঁ
0: উনি বলেছেন যে এই কারণে যে একজন বাচ্চা কাচ্চা কে কোলে নিলেও বাবা মার আনন্দ লাগে, বাবা মা তার নিজের আনন্দের জন্য বাচ্চা কাচ্চাকে লালন পালন করে, বাচ্চা কাচ্চাকে সঙ্গে রাখে, বাচ্চা কাচ্চা যত্ন করে, ফলে বাবা মা যা পায় সেটা সে পেয়ে যায়। এইটা কিন্তু আমাদের এই
1: হ্যাঁ
0: ওয়াইফের
1: হ্যাঁ
0: ক্ষেত্রে
1: হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই
0: আছে, বাবা মার ক্ষেত্র আছে। তো এখানে
1: নিশ্চয়ই
0: দিব্যসৌম্যকে একটু বলতে চাই, দিব্যসৌম্য তোমাদের এই যে তোমরা যে টুইন এবং তোমাদের পছন্দ অপছন্দ কিরকম আমরা একটু শুনি তো। দিব্যসৌম্য তোমাদের একজন বলো যে তোমাদের দিনের কোন সময়টা পছন্দ, আমরা আমরা বলবো তোমরা একজন একজন করে উত্তর দেবা।
2: আচ্ছা তুমি বলো। আমার দিনের মধ্যে আমার সব পুরো দিনই পছন্দ, শুধু সন্ধ্যাবেলাটা আমার কাছে একটু ডিপ্রেসিং লাগে, সন্ধ্যাবেলা ছাড়া আমার সব সময়, আমার বিশেষ করে আর্লি মর্নিং আমার খুব পছন্দ, যদিও ওঠা কম হয় আর্লি মর্নিং, কিন্তু আর্লি মর্নিং এ যখন উঠি তখন সেই স্নিগ্ধতাটা আমাকে মুগ্ধ করে। ওই
1: আচ্ছা
2: আমারও সেম ওই একই কথা, সন্ধ্যাবেলা যখন সূর্য অস্ত যেতে থাকে সেই সময়টাতে একটু ইয়ে মনে হয়, মানে পছন্দ এক না কিন্তু অপছন্দ এক, অপছন্দ এক। আর দুজনেরই দিনের বেলাতেই ভালো লাগে, রাতের বেলা, রাতের বেলা আমাদের হচ্ছে সূর্যের সাথে সম্পর্ক, হ্যাঁ চাঁদের সাথে সম্পর্ক,
0: তাদের সাথে সম্পর্ক কম। আচ্ছা তারপরে বলো যে তোমাদের প্রিয় ইয়ে কে, ধরো তোমাদের প্রিয়
2: লেখক,
0: লেখক, তোমরা কার বই পড়তে পছন্দ করো, কার গান শুনতে পছন্দ করো, তারপরে বাবা মার কোন সময়টা তাদের সাহচর্য তোমাদের ভালো লাগে, এইটা একটু বলো, তিনটা বিষয়।
2: বাবা মা সব সময় তো কাছে থাকে, এখন আমরা বাবা মা ছাড়া কোনো সময় থাকি না, এটাই আসলে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন পুরা বছর আমরা বাবা মার সাথে 24/7 পুরা, আমাদের বাবা মা ছাড়া কোনো সময় কাটে না,
0: অত্যন্ত সৌভাগ্যবান, এটা কিন্তু খুব কঠিন। আর তোমাদের পছন্দের বই কার কার লেখা তোমাদের ভালো লাগে?
2: আমার পছন্দের লেখক হুমায়ুন আহমেদ স্যার, আহমেদ সফা স্যার, তারপর হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় স্যার, সত্যজিৎ রায়ের ফেলুদা সিরিজ আমার খুব পছন্দ
0: ওকে
2: এখন।
0: তোমার
2: সুনীল গঙ্গোপাধ্যায়, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের লেখা পড়তে বেশি ভালো লাগে। হাসান
0: খুবই
2: আজিজুল হক, হাসান আজিজুল হক, হাসান আজিজুল হক স্যার,
0: মানে
2: হাসান
0: খুব
2: আজিজুল হক
0: ইন্টারেস্টিং। তোমাদের তোমাদের এখন বয়স কত?
2: সত্যি কথা বলবো, 20 21 20 20 20 20 20,
0: হ্যাঁ, কিন্তু মানে বয়স নিয়ে লুকোচুরি ছিল নাকি যে সত্য কথা বলবো?
2: না যদি বয়স একটু কমের দিকে রাখা গেলে ভালো হতো, আগে বড় হতে চাইতাম, এখন ছোট হয়ে যেত,
0: আচ্ছা,
2: এখন আর বড় হতে চাই না।
0: আমি খুবই আনন্দিত। ধরো এই যে তোমার বাবা মা যে তোমাদেরকে প্রপারলি কতটা সাপোর্টিভ, যে বাবা মার সঙ্গে বড় হওয়া, কারণ তোমরা এখন সুনীল গঙ্গোপাধ্যায় পড়ছো, তোমরা রবীন্দ্রনাথ পড়ছো, তোমরা চে গুয়েভারাকে চেনো, তোমরা একই সঙ্গে তোমরা যখন গান শুনছো তখন দেখা যাচ্ছে রাধারমণের গান শুনছো, এটা তোমার মায়ের স্ট্যাটাস থেকে আমি দেখেছি, তো এইটা অনেক বড় ব্যাপার। তোমাদের তোমাদের টুইন হওয়ার কারণে সোসাইটিতে কি ধরনের কনফিউশনের মধ্যে তোমরা দেখেছো, যেটা তোমরা খুব মজা পেয়েছো? তোমার তোমার প্রেমিকা কি এসে তোমাকে কখনো প্রেম নিবেদন করেছিল?
2: আমার মনে হয় জমজ হওয়ার কারণে মনে হয় এখন পর্যন্ত কোনো প্রেম নিবেদন পায়নি, কারণ কনস্ট্যান্ট একটা কম্প্যারিজনের মধ্যে থাকতে হয়,
0: আচ্ছা,
2: যে দুজন একসাথে থাকার কারণে একটা কনস্ট্যান্ট স্টেট অফ কম্প্যারিজন থাকে, যে এখন প্রেমিকা যে প্রেম নিবেদন করবে সে হয়তো বললো যে না আমার এই জিনিসটা ভালো, ওর এই জিনিসটা ভালো,
1: মাঝে
2: যে
1: মাঝে
2: কমপ্লিটলি কাউকে পছন্দ এই জন্য মনে আরেকজন
0: হয়।
2: থাকলে ভালো হতো, থ্রি
0: হ্যাঁ,
2: হলে ভালো হতো, তাইলে মনে হয় আমাদের দুজনকে কম্প্যারিজন করে ওই লাস্টের টাকে নিত।
0: খুবই ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। আমার ধারণা তোমার বাবা মা তোমাদের সঙ্গে প্রতিটা মুহূর্ত খুব এনজয় করে। এখন তোমাদের বড়, তোমাদের যখন ছোট ছিল, এখন তো তোমাদের গেট আপের কারণে, চুলের কারণে একটু ইয়ে করা যায়, যেমন দিব্য অ্যাক্টিং করেছো, এই অ্যাক্টিং করতে পছন্দ করো, সৌম্য কবিতা পড়তে পছন্দ করো, তোমাদের অমিল গুলা কি?
2: অমিল আছে, অমিল অমিল হলে যে কোনদিন অমিল অমিল এত কম যে খুঁজে বের করতে মনে ইনস্ট্যান্টলি কানেক্ট করা যায় না যে অমিল কোথায়,
1: যুক্তি বুদ্ধি করো কেন?
2: অমিল অমিল আসলে অমিল, তুমি বলো, মা তো আসো এখানে, অমিল অমিল অমিল কোথায়?
0: আপনি আপনি বলেন সিস্টার, আপনার কাছে আমাদের প্রশ্ন, দুইজন কি একই সময়, আমাদের যে ট্রেডিশনাল কিছু ধারণা আছে যে একই সঙ্গে অসুস্থ হয় কিনা, একই সঙ্গে খিদা পায় কিনা, একই সঙ্গে তারা একজনকে মারলে আরেকজন কাঁদে কিনা, এই বিষয়গুলো আপনি কিরকম দেখেছেন?
1: ভীষণ, মানে ছোটবেলাতে তো হতো ওরকম যে একজন হলে দেখা যেত যে একই টাইগার একই গ্লাস, সব কারণে হয় সেটা, এক তো তাটা দুইজনের সমাতেই হয়, আর যার যেমন ডেঙ্গু হলো দিব্যর হয়নি, ঠান্ডা লাগাটা সৌম্যর প্রায় লাগে না, এর অসুস্থতার ব্যাপারটা এক না, কিন্তু একজনকে বকা দিলে এমনি দুইজন হয়তো কোনো কিছু নিয়ে এখন বেশ বছর দুয়েক হলো বেশ ব্যক্তিত্ব তৈরি হয়েছে আর মারামারি করে না, খুবই মারামারি করতো তারা, এবং এই হয়তো আরেকজনকে বকলাম কি কখনো কখনো, ওরা যখন ও লেভেলে পড়ে তখন আমি মেরেছিও মারলাম, তখন দুইজন আবার এক হয়ে যায়, তখন দুইজন এক হয়ে যায় এবং আমাকে এবং বৃন্দাবন আট গড়ায় দাঁড় করায়, আমরা দুজন প্রতিবেশী, ওদের টেক কেয়ার করতেছিলাম, সেখানে মনে হয় আমরা একটু ঝামেলা করে ফেলছি, তোমরা তো এইটা করো, তোমরা তো এইটা করো, দুইজন তখন এক হয়ে যায়।
0: সেটাই সেটাই। আর এমনি ওই রকম আনইউজুয়াল কিছু চোখে পড়েছে, যেমন ছন্দার ছন্দার বেবিদেরকে বলেছে যে দাদা
1: সমালোচনা করি
0: একই
1: খুব
0: সঙ্গে
1: করে,
0: সব দেখেছে?
1: আরেকজন পক্ষপাত করে সেটার,
0: হ্যাঁ, আমাদের মাঝে মাঝে কানেকটিভিটিতে একটু সমস্যা হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যে যা দেখছেন, আমরা নিউ ইয়র্ক থেকে এই রেডিও স্টেশনের থ্রুতে কানেক্টেড হচ্ছি, আর আমাদের সিস্টারকে আমরা পেয়েছি ঢাকা থেকে,
1: হ্যাঁ
0: সৌম্য এবং দিব্যকেও পেয়েছি ঢাকা
2: আমি
0: থেকে।
2: একটু 1 মিনিট সময় নিয়ে মাকে একটু দেখি, মা ওটা একটু কানেক্ট করা যায় নাকি, একটু ঠিক করা যায়
0: ওকে
2: নাকি, এক
0: ওকে,
2: সেকেন্ড।
0: আমরা তাহলে আমরা তাহলে এখন দিব্যর সঙ্গে কথা বলবো, তাই তো?
2: হ্যাঁ ওইটা
0: হ্যাঁ,
2: দেখুন, হ্যাঁ ওই রাত্রেবেলাতে একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে কয়েকদিন ধরে,
0: না এখন প্রতিদিন বার্তা না হয় ঠিক করছে,
1: হ্যাঁ তো
0: কিন্তু আমরা এখন কথা
2: হ্যাঁ
0: বলছি কার সঙ্গে, দিব্যর সঙ্গে না সৌম্যর সঙ্গে?
2: দিব্য,
0: আচ্ছা দিব্য, তুমি বলো তোমার তো কোন কবিতা পছন্দ, তুমি তোমার তুমি অ্যাক্টিং কে করেছো, বঙ্গবন্ধুর ছোটবেলার চরিত্রে তুমি অ্যাক্টিং করেছো, তুমি কলকাতা থেকে কয়দিন আগে শুটিং করে এসেছো আমরা সবাই জানি, তোমার ওইখানকার অনুভূতি একটু জানতে চাই, এটা তো অনেক বড় সুযোগ।
2: এইটা মানে কলকাতাতে না, শুটিংটা ছিল মুম্বাইতে।
0: আচ্ছা
2: এইটা এখনো আমি ওই স্বপ্নের মধ্যে আছে, একটা স্বপ্নের মতো অভিজ্ঞতা ছিল এটা, মানে ভাষায় বলে প্রকাশ করার মতো না। আমি এখনো ওই ঘোরের মধ্যেই এখনো বাস করছি, আমার মনে হচ্ছে ওইখান থেকে আমি বের হতে পারিনি এখন, যে এত বড় একটা সুযোগ, খালি সিনেমা বলে না, বঙ্গবন্ধুর সিনেমাতে টু বি দ্যাট আ পার্ট অফ দ্যাট মুভি ইজ আ হিউজ ডিল। তারপরে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ক্যারেক্টারে অভিনয় করা, মানে ওই ইয়েটা মনে হলে এখন আমার মুখে কথা শব্দ আসে না। আমি করে চলে এসেছি ঠিক আছে, কিন্তু আমি এখনো
0: হুম হুম
2: ব্যাপারটা নিয়মভাবে কথা বলার জন্য প্রস্তুত না।
0: করেক্ট করেক্ট, সেটাই, মানে এটা একটা বড় সুযোগ বেশ ইয়েতে। তো আমরা আসলে একদমই শেষ পর্যায়ে চলে আসছি তোমাদের, এই যে তোমরা একজন তো পড়ছো ইংলিশ লিটারেচার, একজন পড়ছো ইকোনমিক্সে, কে ইংলিশ লিটারেচার কে ইকোনমিক্স?
2: আমি সৌম্য হচ্ছে ইংলিশ লিটারেচারে, আর দিব্য হচ্ছে ইকোনমিক্স।
0: বলে নিতে হচ্ছে আমি সৌম্য, আমি
2: গণিত হচ্ছে।
0: আচ্ছা, এখন তোমরা বলো যে বাবা মা, বাবা মার কোন কোন বিষয়গুলো তোমাদেরকে খুবই মোটিভেট করে, খুবই তোমরা কনভিন্স হও যে মায়ের এই বিষয়টা আমাকে খুব মোহিত করে, বাবা মার এই বিষয়টা তোমাকে খুবই ইমপ্রেস করে, সেটা একটু বলো।
2: ইদানিং আমাদের জেনারেশনের বেশিটা, আমাদের জেনারেশন, আমি নিজে আমার জেনারেশনকে রিপ্রেজেন্ট করছি, বাট আমি দোষারোপ করে না, কিন্তু আমাদের এই বয়সের মানুষরা, আমরা একটু খুব তাড়াতাড়ি আসলে ছোট ছোট বিষয়ে খুব ডিপ্রেসড হয়ে পড়ি। কিন্তু আমার বাবা মাকে দেখে আমার এটা সবসময় একটা জিনিস মনে হয় যে জীবনে অনেক বড় কিছু সামনে আসলেও আসলে ডিপ্রেসড হওয়া যাবে না, কোনদিন ডিপ্রেসড হওয়া উচিত না, তাহলে ডিসিশন, জীবনের ডিসিশন নিতে ভুল হয়ে যায়। তো এখন বাবা মাকে যখন দেখি যে কত বড় বড় বিষয় হজম করে হাসি মুখে কথা বলছে, তখন মনে হয় যে আমি যে ব্যাপারটা নিয়ে ডিপ্রেসড হয়ে আছি সেটা একদমই আমার উচিত না, তখন এটা আমাকে আরো সামনে এগোতে, হাসি মুখে এগোতে আমাকে সাহায্য করে। বাবা মা দুজনের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি, যেটা দ্বারা আমরা প্রভাবিত, সেটা হচ্ছে বাবা মার সততা, অনেস্টি।
0: হুম হুম
2: এই অনেস্টিটা, যেখানে আমার মনে হয় যে মাকে আজকে এখানে ইন্টারভিউ মাধ্যমে ক্লিয়ারলি বলি, জিজ্ঞেস করি যে তোমার সবসময় এত অনেস্ট হওয়ার দরকার নেই, মাঝে মধ্যে একটু ডিসঅনেস্ট হলে তো সমস্যা নাই, কিন্তু
0: রাইট
2: লাইফে 100% টাইম বাবা মা দুজনই কমপ্লিটলি অনেস্ট, এই অনেস্টিটা। আর মার সাথে যদি আমার কমন যদি কোনো পয়েন্ট পড়ে বাবার বাদে, সেটা হচ্ছে মার ইমোশন, মার আবেগ, আমাদের দুজনেরই সেটা, মার মার আবেগটা আমরা দুজনই আমাদের ভেতর প্রখর।
0: হুম হুম সেটাই সেটাই। আর বাবার
2: বাবার ওই বাবা মা দুজনের কমন হচ্ছে সততা, আর মার হচ্ছে আবেগ, আর বাবার হচ্ছে স্থিরতা।
0: আচ্ছা
2: স্থিরতার আমিগুলো আমার বাবার থেকে, আমি পার্সোনালি মনে করি আমি একটু উইটি, সেটা আমার আমার মনে হয় আমার বাবার থেকে পাওয়া, আমার বাবা আমার
0: অনেক
2: মনে হয়
0: উইটি,
2: আবেগ কম, তো
0: হ্যাঁ
2: সেই
0: সেই
2: জন্য
0: জন্য
2: উইটিনেসটা একটু বেশি, স্থিরতা বেশি। হ্যাঁ আবেগ বেশি হলে তো স্থির থাকা মুশকিল, দুইটা কন্ট্রাডিক্টেড।
0: কারেক্ট কারেক্ট। আর বাবা তো ধরো লেখক নাট্যকার, মা অভিনেত্রী, বাবা অভিনয় করছেন, কিন্তু তোমাদের মধ্যে তোমরা কি হতে চাও, নাট্যকার নাকি অভিনেত্রী বা অভিনেতা? লেখালেখির দিকে যেতে চায় কি, আর অভিনয়ের দিকে যেতে চায় কি, বা আদৌ যেতে চাও কিনা, তোমাদের লাইফে তোমরা কি হতে চাও?
2: অভিনয়টা আসলে আমার ওরও বোধ হয় একই চিন্তা ভাবনা, এখন আমি বলার পরে হয়তো মিলিয়ে ফেলবে এটার সাথে, ওরও হয়তো আর বলার কিছু থাকবে না। আমরা দুজনই অভিনয়টা আমাদের খুব পছন্দ, কিন্তু অবশ্যই অনেক কঠিন কাজ, যত দিন যাচ্ছে যত আরো কাজ পাচ্ছি তত আরো বুঝছি যে এটা কত কঠিন কাজ, কিন্তু অভিনয়টা প্যাশনের জায়গায় থাকলেই আমার মনে হয় ভালো, এটাকে প্রফেশন হিসাবে নিতে এখনো প্রস্তুত না, এখন ফিউচার তো আমরা কেউই জানি না, কিন্তু এটাকে
1: আমি মনে
2: প্যাশনের
1: করি
2: জায়গায়
1: যে
2: থাকলে এটা বেটার। কালচারাল ইয়ের সাথে, শিল্প শিল্প সংস্কৃতির সাথে থাকতে চাই, ভালো কাজের, ভালো কাজের সাথে থাকতে চাই, সেটা হোক লেখালেখি করে হোক, অভিনয় করে হোক, কবিতা আবৃত্তি করে হোক, নাচ করে, যেভাবেই হোক, শিল্প বাংলাদেশি বাঙালি শিল্প সংস্কৃতির কাছাকাছি থাকতে চাই সবসময়।
0: ওকে, তাহলে তোমরা শেষ দিকে আমাদের শুধু একটা কথা বলো, আমরা অনেক দিকে অনেক দেশেই অনেক জায়গায় দেখতে পাই বাবা মার সাথে সন্তানদের সম্পর্ক নিয়ে নানাবিধ জটিলতা, আবার একই সঙ্গে অনেক অবক্ষয় দেখতে পাই। অন্য যারা আমাদের অনুষ্ঠান দেখছে আজকে, ওই সেই সব যদি সেখানে কোনো টিন এজ ছেলে পেলে থাকে যাদের বয়স 14-15 বা 20, তাদের জন্য তোমরা বাবা মার উদ্দেশ্যে কোনো কিছু কি তাদের বলতে চাও যে তারা এইভাবে চলতে পারে, বাবা মাকে এইভাবে অনার করতে পারে? কারণ তোমরা যে বাবা মাকে যেভাবে অনার করছো, যেভাবে কথা বলছো, যেভাবে তোমরা বাবা মার কাছ থেকে নিচ্ছ, এটা নিঃসন্দেহে অত্যন্ত মানে বিরল। তো তোমরা কি ওই জন্য কিছু বলতে চাও যে তাদের বাবা মাকে তারা কিভাবে অনার করবে?
2: আসলে এটা আমরা সেটা আসলে আমাদের কৃতিত্ব না, একদম। এটা মা বাবাই এমন মানুষ যে তাদের প্রতি অনার, এবং আমাদের যে ব্রট আপ করেছে তাদের প্রতি অনারটা আমাদের অটোমেটিকই আসে। আর আমরা খুব লাকি যে আমার বাবা মাকে আমরা 24/7 পেয়েছি এবং বন্ধু হিসেবে পেয়েছি সাথে। আমি বলবো যে প্রত্যেকটা, আমার বাবা মা তো অবশ্যই, প্রতিটা বাবা মা থেকে, বাবা মার থেকে ভালো বন্ধু, বাবা মার থেকে ভালো অনুষঙ্গ আর হতে পারে না।
0: সেটাই সেটাই সেটাই
2: একমাত্র জায়গা যেখানে কোনো নির্ভেজাল সবকিছু পাওয়া যায়। আর
3: ভালোবাসা,
2: বন্ধুত্বের তো সবসময় রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট তো থাকাই উচিত, নাহলে বন্ধুত্ব।
3: বাবা মাকে যদি বন্ধু হিসেবে দেখো, বন্ধুর প্রতি যে মিউচুয়াল রেসপেক্টটা থাকবে, সেই মিউচুয়াল রেসপেক্ট বাবা মার কাছে দিলেই বাবা মা এনাফ খুশি থাকবে।
0: আমার ধারণা যারা দেখছে তারা এখান থেকে হয়তো তাদের মেসেজটা পেয়ে যাবে। আমরা একটু সিস্টারের কথা শুনি। সিস্টার, আমরা শেষ পর্যায়ে, ধরেন আমার আপনার ছেলেদেরকে কিন্তু আপনি সাবধানে রাখবেন, কারণ আমার 3 কন্যা, ওরা কিন্তু তাদেরকে ডিস্টার্ব করতে পারে। আপনার আপনার সাথে আমাদের কানেকশন একটু ইয়ে হচ্ছে, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন?
2: মাইক্রোফোনটা মিউট করা তো,
0: মাইক্রোফোন মিউট করা, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছেন? আমার ছবিটাও আটকে যাচ্ছে বারবার মনে হচ্ছে। হ্যালো,

0: না, কিছু শুনতে পেলাম না।
1: এক সেকেন্ড প্লিজ।
2: আচ্ছা, নো প্রবলেম।
0: শুনতে পেলাম না।
2: মানে আমাদের প্রশ্ন ছিল যে, আমি এর মধ্যে একটু বলি, আমাদের সাথে আমাদের আমরা শেষ নুরশাদ জাহান, তামান্না তিথি, তারপরে আপনার আমেনা মিনি, এবং পাশাপাশি আরো মোহাম্মদ কাশেম ভাই, আরো অনেকেই যুক্ত হয়েছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন সেটা আমাদের লিখে দিলাম, আমরা বুঝতে পারবো কে কোথা থেকে দেখছেন। হাবিবুর রহমান তিনি লিখেছেন, নুরশাদ বিরাট বিরাট বড় বড় পোস্ট করেছেন, তা আমরা আশা করি আজকে সেগুলো পড়তে পারবো না, কারণ আমরা একদম শেষ পর্যায়ে। আমরা এখন সিস্টারের কথা শুনে আমরা শেষ করতে চাই। ওকে, আমরা পেয়ে গেছি আমাদের সিস্টারকে। সেটা হচ্ছে, আপনি আমাদেরকে একটু বলেন যে আমরা শেষ পর্যায়ে, আপনি এই যে বাবা, ওরা যেটা বলল যে, ওরা বলেছে যে এখন আপনার সাথে ছেলে মেয়েদের তারা যেভাবে আপনাদেরকে পায় সেটা তাদের জন্য একটা বড় অ্যাসেট, এবং তারা যে বাবা মাকে অনার করছে এটা আসলে তাদের কৃতিত্ব না, কৃতিত্ব আসলে আপনাদের। ফলে আমরা চাই যে আপনার আপনার আশেপাশে যারা আছে, যারা আমাদের অনুষ্ঠান দেখছে, সেই সব বাবা মাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে যে সন্তানদের তারা কিভাবে বড় করবে?
3: পরামর্শ আসলে এক একজনের এক এক ধরনের লিমিটেশন থাকে। অনেক মা আছে যারা চাকুরিজীবী, চাকরি করেন, আবার অনেক মা আছে, আমি যেমন আসলে খুব মাসে 4-5 দিন শুটিং করছি, তারা হয়তো 30 দিনই শুটিং করছে। এরকম কিছু কিছু বিষয় থাকে, ব্যস্ততা মায়েদের থাকেই। তবে আমি একটা জিনিস বলবো, সন্তান মানুষ করার, আমি যদি সন্তানের ভিতরে আমাকে দেখতে চাই তাহলে এটা আসলে অনেক কষ্টের, কঠিন। তো সময়টাকে নষ্ট না করে, যে চাকুরি অথবা বাইরের যে ব্যস্ততা সেটা থেকে ফিরে এসে, আমি যেমন আসলে আমার এটা আমি যেটা করেছি সেটার সাথে হয়তো একমত কেউ হবে না, যে আমি আমার নিজের রেস্ট, নিজের বিনোদন এটা আমি করিনি। এটা আপনিও আপনিও দেখে থাকবেন যে আমি কিন্তু আসলে ওদেরকে বাদ দিয়ে কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করিনি। মানে ফ্রেন্ড সার্কেলের ক্ষেত্রে হোক, যৌথ ভাবে হোক, আমি মনে করেছি যে ওরা যেহেতু যেতে পারছে না, ওদের একা রাখবো, সেই সময় ওদের মনের জগৎটাতে কি ধরনের টানাপোড়েন হবে সেটা আমি এখন পর্যন্ত মেনটেন করি। এবং এই মেনটেন করে হচ্ছে আমার ছোটবেলাতে আমার কি কি শূন্যতা ছিল সেটা দিয়ে। এখন বাচ্চা কাচ্চার মনোজগৎটাকে যদি আসলে বাবা মা নিজের মনোজগতের মধ্যে নিয়ে এসে ভাবে, তাহলে আছে বাচ্চাদেরকে এত বেশি একা করবে না, এটা আমার মনে হয় যে এটা এটা। আর নিজের বন্ধু বান্ধবের অল্টারনেট নিজেকে তৈরি করার জন্য একটু বেশি পরিশ্রম করতে হয় একটা টাইম পর্যন্ত। এখন যেমন আমার ছেলেরা বাইরের বন্ধু বান্ধবকে কিভাবে ইগনোর করবে কিভাবে, সেটা ওরাই জানে, আমার বলতে হয় না, তারা আমাদের সাথেই বেশি টাইম এনজয় করে। তো এটা তো আমি শিখিয়ে দিইনি ওদের, ওরা ওরা আমাদের সাথে থাকতে পছন্দ করে। একটা চায়ের সময় আমরা 4-5 বার চা খাই, আমাদের চা প্রেম আছে, এটা চার টেস্টের জন্য যত না সঙ্গটার জন্য তত,
2: একসাথে বসে চাটা
3: একসাথে বসে যখন আমরা অনেক কুটনামি করি, ধরেন আপনার যেটা ভাল লাগলো না সে কুটনামিটা করি, কাজের ভালো মন্দ নিয়ে আলাপ করি, টাকা পয়সা নাই ক্রাইসিস করোনা কালে সেটা নিয়ে আলাপ করি, রাজনীতি নিয়ে আলাপ করি, রাজনীতি কি হতে পারতো, দেশের পরিস্থিতি কি হচ্ছে, ডেঙ্গু মশা যাবতীয় বিষয়ই থাকে আমাদের টপিকসের মধ্যে, একটা জগা খিচুড়ি টাইপের, কিন্তু প্রত্যেকটি বিষয়ই থাকে। এবং এটার জন্য আমাদের যখন যার মনের ভিতরে একটা কোয়েশ্চেন উদয় হয় তখন সে এসে বলে মা চা নিয়ে আসো, তো তখন আমি বুঝেছি ওদের কথা বলতে ইচ্ছে। এই যে সময়গুলো আসলে নিজেদের মতো করে রাখা নিজেদের, এটা আমি জানি না, এটা আমার এক ধরনের রোগও বাচ্চাদের সাথে থাকা আসলে, যেটা অন্যান্য মায়েদের বিরক্তি, তারা একটু অন্যান্য বিষয় নিয়ে থাকতে পছন্দ করে। একটু একটু সময় বাচ্চাদের দিলে পারে, বাচ্চারা একা হয়ে যায় না, বাচ্চারা বাচ্চাদের যদি বাচ্চাদের বয়সী বন্ধুরা তো খুব দ্রুত হাত ছেড়ে দেয় একটা, ধরেন প্রেম নিয়ে অথবা লেখাপড়া নিয়ে অথবা অন্য কোনো সাবজেক্ট নিয়ে একটু রেষারেষি হলো ঠাস করে হাতটা ছেড়ে দেয়, বাবা মা তো সেটা ছাড়ে না। বাবা মা যদি বন্ধু হয় তাহলে পরে আমার আমার সাথে দিব্য সম্মর অনেক ঝামেলা হয়, কিন্তু আমি একদম পর মুহূর্তেই বুঝি যে এটা ওকে বুঝানো টাইম পর্যন্ত আমার ওয়েট করতে হবে, আমি অপেক্ষা করি, বুঝাই দেন ওর কাছ থেকে আমি দূরে সরে যাই, তখন ওই আমাকে নিজে নিজে খুঁজতে থাকে। তো এই যে বাচ্চারা যে অন্যান্য বন্ধুর প্রতি যদি ডিপেন্ডেন্ট হয়ে যায়, ওরা একাও হয় খুব দ্রুত, আমার মনে হয় যে অনেক ধরনের অঘটনটা তখনই ঘটে, বাচ্চাদের অনেক ধরনের বাজে ডিসিশন বাচ্চারা তখন নিয়ে নেয়। তো এই এই সময়টা যদি একটু একটু বুঝে নিজেদের এই বয়সে নিজেদের 14 থেকে 20 বছর

0: বয়সের মধ্যে কত ধরনের ফ্রাস্ট্রেশন, কত ধরনের প্রেম, কত ধরনের ভুল ডিসিশন হয়েছে, সেটা মনে করে যদি এই সময়টা একটু বাচ্চাদের সাথে থাকা যায়, তাহলে আমার মনে হয় যে আর কিছু লাগে না।
1: খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার ধারণা যে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন তারা এখান থেকে উত্তরটা খুঁজে নেবেন। সৌম্য এবং দিব্য, তোমরা বলো যে তোমরা কি হতে চাও লাইফে, শেষ প্রশ্ন।
2: শেষ প্রশ্ন, কি হতে চাই? বাবা মার ভালো সন্তান হতে চাই,
1: আর
2: এটা এখন আলটিমেট আলটিমেট
1: ওকে,
2: গোল।
1: আর প্রফেশনালি, প্রফেশনালি তোমার সামনে
2: প্রফেশনালি
1: ছোটখাটো পরিকল্পনা থাকে না যে আমি এটা এই দিকে নিয়ে যেতে চাই নিজেকে, সেটা কি মনে হয়?
2: প্রফেশনালি এখন যেটা বললাম সেটা হচ্ছে সংস্কৃতির সাথে থাকতে
0: ও
2: চাই,
0: অভিনয়
2: এটাকে
0: করতে চায় মনে
2: এটা
0: হয়। আমার মনে হয় যে ও বলতে পারছে না কেন, একটা সময় অভিনয় করবে না সে, এটা নিয়ে তারা দুই ভাই খুব হাসাহাসি করতো আর কি।
1: হ্যাঁ
0: অভিনয়ের ধারে কাছে যে ওরা জীবনে আসবে এটা আমি মনেও করি নাই, কিন্তু ওদের আরেকটা মুভি করেছে তারা, খুব দ্রুতই হয়তো সেটার ঘোষণা আসবে, মুক্তিযুদ্ধের অনুদানের ছবি করেছে এটা, হাসান আজিজুল হকের গল্প নিয়ে, নকশি কাঁথার জমিন। আমার ধারণা দুর্দান্ত মুভি হবে এটা, এটা এই মার্চেই ঘোষণা আসার কথা। আসলে পারে আমি গল্প সহ নানান ছবি তখন শেয়ার করব, আমার মনে হয় সবাই তখন জানতে পারবে। প্রবাসে আমাদের অনেক অনেক ভক্ত আছে আমি জানি, আমি 6 বার আমেরিকাতে গেছি, আমি জানি যে সেখানে আমাদের কত ভক্ত, কত ভালোবাসার মানুষ আছে, তারা জানবে। সেই মুভিটা করার পরে, বঙ্গবন্ধুর মুভিটার আগে, ওই মুভিটা করার পরে তারা অভিনয়ের প্রেমে পড়েছে, এটা তারা তারা এত ব্যাখ্যা দেয় অভিনয়ের, এবং তারা তখন আমাকে বলে যে আমি যে অভিনয়টা একটা কঠিন কাজ, এটা করে তাদেরকে সময় দিয়েছি, সেটার প্রতি তাদের এক ধরনের বদান্যতা। ওই যে আমি বললাম না যে লাস্ট টু ইয়ার্স, টু ইয়ার্স আমার সাথে ওদের গন্ডগোল হয় না, মানে
2: গন্ডগোল হয়, ঝগড়া হয়, গন্ডগোল
0: না
2: হয়,
0: না মানে এক ধরনের ইনসাল্ট করে, অ্যাটিটিউড করে ফেলতো, এগুলো আর হয় না। সেটা তারা বুঝতে পারে যে আমি যে জবটা করেছি সেটা অনেক টাফ ছিল। তারা এসে বারবারই আমাকে বলে তুমি এত কঠিন কাজটা কেমনে করেছো মা, আমি আমি তো অস্থির হয়ে গেলাম।
2: অভিনয় টিপস তো নেই মা,
0: হ্যাঁ, আবার অভিনয়ের কথা মাঝে মাঝে বলে, আমি মাঝে মাঝে একটু টিপস দিই তাদের, তারা খুবই ইন্টারেস্টেড অভিনয়ে
2: শিখে করতে চাই কাজ, কাজটা অনেক কঠিন, বাদ থেকে গুরুজনের থেকে শিখে পরে তারপরে করতে চাই আসলে।
1: থাক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় শেষ পর্যায়ে আমরা একটা কথা বলতে চাই, যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা যখন সময় পান ফেসবুকে শাহনাজ খুশি আমাদের এই সিস্টার তার ওয়ালে যাবেন। আমি যখন আপনার স্টেটাস গুলো পড়ছিলাম সেটা প্রত্যেকটা মানুষের জন্য একটা নানা রকম ভাবনার জায়গা হয়ে উঠেছে, বাবা মাদের জন্য একটা সুন্দর পরামর্শের জায়গা, জীবনের আদর্শ দেখার জায়গা। শাহনাজ খুশির জীবনটাকে দেখার স্টাইলটা একটু ডিফারেন্ট, ফলে আমি মনে করি সেটা সংকলন হিসেবে বেরো করা যেতে পারে। এত অসাধারণ সব স্ট্যাটাস আপনার এখানে আছে। তো ফেসবুক যে সাধারণ আসলে হাসি ঠাট্টার জায়গা না, ফেসবুক যে আসলে অনেক কাজের জায়গা, সেটা কিন্তু আপনি প্রমাণ পাবেন যদি আপনি তার ওয়ালে যান। শাহনাজ খুশির ওয়ালটা আমি, আপনি যদি যান ফেসবুক স্ট্যাটাস গুলো দেখেন, তাহলে আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সিস্টার ভালো থাকবেন সবাই, সৌম্য দিব্য অনেক বড় হও, বাবা মাকে ছাড়িয়ে দাও, এটাই চাওয়া আমরা আজকের মতো শেষ করতে চাই।
0: থ্যাংক ইউ শামীম ভাই, আপনাকে অনেকদিন পরে দেখলাম করোনা কালে, এক ধরনের আসলে সকল প্রবাসে যাদের চিনি যাদের চিনি না সবার জন্য ভীষণ দুশ্চিন্তায় ছিলাম আমরা, এখনো আছি। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, আপনাদের এরকম হাসি মুখ সব সময় দেখতে চাই। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করুন।
1: হ্যাঁ, ভালো থাকবেন সবাই।

0: আই হোপ আপনারা সবাই ভালো আছেন। এখান থেকে যারা যারা আমাদেরকে দেখছেন তাদের সবাইকে শুভ সকাল, যারা যারা তাদের সবাইকে শুভ সন্ধ্যা। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড স্ক্রিনে কে পাবেল ভাই, আমাদের খুবই খুবই পরিচিত ভাইরাল সং হাত সিঙ্গার পাবেল। বুক চিন চিন করছে, আমরা সবাই কম্পিটিশন জানি, অন্য কারো তা না, আমাদের আমার পাশে রাইট সাইডে, হয়তো আপনাদের লেফট সাইড হতে পারে, যাকে দেখতে পাচ্ছেন ইনি সেই ব্যক্তি, হচ্ছে ভাইরাল সিঙ্গার, হচ্ছে খুব খুব খুব ভাইরাল একজন সিঙ্গার যদি আমাকে বলতে হয় আর কি। এইভাবে কেমন আছেন ভাইয়া, কেমন যাচ্ছে জীবন, কিরকম গেল ঈদ এবং কেমন গেল রোজা?
1: হ্যালো টু এভরিওয়ান যারা এই লাইভটা দেখছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে এবং আলহামদুলিল্লাহ লাজা এখন পর্যন্ত সুস্থ রয়েছে, এটার জন্য শুকরিয়া আদায় করছি। আপনি কেমন আছেন?
0: আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন, খুব ভালো লাগলো। কেমন গিয়েছে রোজার মাসটা, কি নিয়ে ব্যস্ত ছিল, ঈদে কি নিয়ে ব্যস্ত ছিল, যদি আমাদের দর্শকদের একটু জান।
1: যেহেতু আমি চিটং এ আছি, তো আমার বাসাতেই কেটেছে রোজা এবং পাঁচক নামাজ, যেগুলোতেই ছিলাম, মানে গান থেকে একটু দূরে ছিলাম যেহেতু ঢাকায় ছিলাম না, ঢাকায় থাকলে হয়তো স্টুডিওতে কাজ করা হয়। তো এই মানে ঈদে আমি টার্গেট করেছিলাম অ্যাটলিস্ট একটা গান সবাইকে উপহার দেব,
0: অবশ্যই
1: সবার এক্সপেকটেশনও ছিল এটা। আমার ফুল ইনবক্স, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে শুধু একটাই মেসেজ ছিল ঈদের আগে, যে ঈদে কোনো গান পাচ্ছে কিনা। সো আই এম সরি, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি তাদের এক্সপেকটেশন ফুলফিল করতে পারিনি। বাট আমার ইচ্ছা ছিল, আমার দুই তিনটা গান অলরেডি রেডি, জাস্ট শুটিং করা বাকি ছিল আমাদের। সো যেহেতু আমি ঢাকায় ব্যাক করতে পারিনি লকডাউনের কারণে, সো দ্যাটস ওয়াই আমি শুটিংটা করতে পারিনি। অ্যান্ড আই হোপ কিছুদিনের মধ্যে আমরা শুটিং এ যাব, যদি দেশের পরিস্থিতি ঠিকঠাক থাকে। সো আশা করছি গানগুলো সবার ভালো লাগবে এবং আমি খুব আশাবাদী গানগুলো নিয়ে, আপকামিং সং যেগুলো করেছি।
0: আপনি বেসিক রিসেন্টলি কয়টা গানের উপর গানগুলো কি সেরকম আমাদের বুক চেঞ্জ করছে এই ধরনের না অন্য ধরনের আমাদের দর্শকরা?
1: একটু বলবো যে মানে ফান লাভিং সং যেটাকে বলবো, মানুষ মজা করতে পারবে পারফর্ম করার মতো গান। সো বুক চিনচিনের মতো তো হবে না, বাট কিছু ভালো হতে পারে। সো মানে একই প্যাটার্নের গান আমি করতে চাই, আর যেহেতু এটা আমার কভার সং ছিল, সো আই হোপ দর্শক এই গানগুলো খুব ভালোভাবে নিবে।
0: অবশ্যই অবশ্যই, আপনার প্রথম গানটাকে এইভাবে আপনাকে পরিচিতি দিয়েছে, আপনি যে গানের মাধ্যমে আমাদের একজন খুব ভাইরাল সিঙ্গার।
1: প্রথম গান একটু ভুল, এটা অনেকেরই মিস্টেক হয় যে এটা আমার প্রথম গান হয়তো। দিস ইজ নট মাই ফার্স্ট সং, মাই মিউজিক ক্যারিয়ার হ্যাজ স্টার্টেড ফ্রম 2011, সো 10 বছরের একটা ক্যারিয়ার আমার মিউজিকের, হয়তো ওভাবে ফোকাসে আসেনি কোনো গান। একটা গান আমার বেশ হিট বলবো কি জানি না, বাট ওই গান দিয়ে আমার সবার ভালোবাসা মানে পেতে স্টার্ট করেছি। গানটার নাম হলো শুধু তুমি, 2014 সালে রিলিজ হয়। তো অনেকেই এই জানে না, মনে করে যে বুকিং চিন হয়তো আমার ফার্স্ট সং, দিস ইজ নট।
0: মানে খেয়াল করবেন যে আমি যে মাধ্যমে পরিচিতি পাই সবাই কিন্তু ভোটে, সেটাই আমার। কারণে কিন্তু এই জিনিসটা হয় যে আপনি যেহেতু একটা একটা গানের মাধ্যমে অন্য গানের তুলনায় একটু বেশি এই গানের মাধ্যমে পরিচিতিটা পেয়েছে, তার মানে হচ্ছে এটাই আপনার প্রথম গান, কারণ আপনার নামটা এবং আপনার গানটার মাধ্যমে কিন্তু সবাই আপনাকে চিনতে পারে।
1: যা এটা হওয়ার কথা স্বাভাবিক, বাট পরে এটা ক্লিয়ার করি আর কি সবাইকে, যে আসলে না পরে মানে আগে আমার 10টা বছর আমার স্ট্রাগলিং, এটা তো আর দেখে না, সবাই মনে করে যে হয়তো একটা গান দিয়ে রাতারাতি ভাইরাল বা হিট, এটার পেছনে তো অনেক পরিশ্রম, অনেক স্ট্রাগল।
0: কারণ গানটা তো আপনি রাইড অ্যাওয়ে শিখে, রাইড অ্যাওয়ে একদিনে তো আপনি জিনিসটা করে ফেলতে পারেন, আর গানটা তো আমাদের আসলে একটা প্র্যাকটিসের ব্যাপার, তার মানে হচ্ছে করতে করতে হ্যাঁ একটা সার্টেন টাইম পরে হয়তো কোনো একটা গানে আমাদের লাইফে একটা ক্লিক করে। হ্যাঁ
1: সব শিল্পীদের ক্ষেত্রেই এটা সেম।
0: হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন মাত্র যে প্রথম গানটা আসলে আপনার একটা ছিল যেটা একটু পরিচিতি লাভ করেছে, সেটা শুনবো আজকে প্রথম প্রথম যে ভাইরাল গানটার মাধ্যমে আপনি সেই গানটা শুনবো। অ্যাবসলিউটলি ইওর চয়েস।
1: ওকে, শুধু তুমি গানটা দিয়ে শুরু করি। গানটা সুর সঙ্গীত করেছিল মশিউর ভট্টি, লিখেছিল নাসিফ পানি। গানটা আমার ফার্স্ট সলো অ্যালবামের গান। আমার ফার্স্ট সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে। তো ওই অ্যালবামের মানে ফার্স্ট যে গানটা ছিল ওটা আমি 2014 সালে মিউজিক ভিডিও আকারে ছাড়ি, এন্ড ওটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল। এবং আমি আসলে কল্পনা করিনি ফার্স্ট মিউজিক ভিডিও হিসেবে এতটা পরিমাণ রেসপন্স পাবো সব জায়গা থেকে। তো গানটা ট্রাই করছি।

0: থ্যাংক ইউ।
1: খুবই খুবই খুবই চমৎকার একটা গান। এই গানটা তো আমরা ওইভাবে শুনতে পাইনি আপনার কাছ থেকে, কিন্তু এটাই আপনার ক্যারিয়ারের জন্য একটা প্রথম গান আপনি যদি
0: বলেন। প্রথম মিউজিক ভিডিও হিসেবে বেশ সাড়া পেয়েছে,
1: বেশ সাড়া পেয়েছে। সেই মিউজিক ভিডিওতে আপনি কি মডেল ছিলেন নাকি?
0: তখন আমি যদি বলতে হয় যে মডেলিং এর কথা মাথায় ছিল না, তো ছোট ছিলাম অনেক। মডেল ছিল খান মাহি, একটা ফিমেল আর্টিস্ট ছিল। বাট এখন থেকে আমি নিজে করার ট্রাই করছি আর কি। যেমন আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল, আমার টোটাল তিনটা মিউজিক ভিডিও রিলিজ হয়। এরপর আমি তিনটা বছর গ্যাপ দিয়েছিলাম, এটা আমার মানে ভুল বলবো, কজ একটা গান যখন দর্শক ভালোভাবে নেয় তখন কিন্তু পরবর্তীতে আরো গান চায় মানুষ। তো আমি তিনটা বছর হচ্ছে ব্রেক নিয়েছি। ব্রেক বলতে আমি অতটা মাথায় ছিল না যে আমার গান দিতে হবে, তখন তো অত কিছু বুঝতাম না। দ্যাটস ওয়াই আমি একটু পিছিয়ে করেছিলাম, এটা আমি বলবো। দেন সেকেন্ড মডেল তুই ছাড়া, ওটা মোটামুটি ছাড়া ছিল, ইরফান সাজ্জাদ ছিল আমাদের মডেল। আর থার্ড মিউজিক ভিডিও যেটা ছিল ওটা হচ্ছে আমার লাইফের বলবো ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ক বলবো, কজ ওটা আমাদের সবার প্রিয় পাঞ্জাবি ওয়ালা খ্যাত শিরিন জাওয়াত, ওনার লাইফের ফার্স্ট ডুয়েট সং আমার সাথে। গানটার নাম হচ্ছে প্রীতির নেশা, ওটাই আমার লাস্ট মিউজিক ভিডিও ছিল। এরপর আর মিউজিক ভিডিও করা হয়নি। গান আমার ট্রাই করা হয়েছে।

0: বাহ, অসম্ভব সুন্দর গান কিন্তু। তুমি
1: থ্যাংক ইউ সো মাচ।
0: আমি একটু দর্শকদের সাথে কথা বলিনি এর মধ্যে। আল নাহিয়ান বিউটিফুল, থ্যাংক ইউ শামিম ভাই লিখেছেন দেখি, থ্যাংক ইউ সো মাচ। শুভ, কি অবস্থা? কোন গানটা আপু, কোন গানটা আপু? গান তো চলতেই থাকবে, আপনি কোন গানটা শুনতে চাচ্ছেন প্লিজ? আপনাদের রিকোয়েস্ট আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমাদের আজকের অতিথি থেকে কোনো সুন্দর কোনো স্পেশাল রিকোয়েস্টের কোনো গান শুনতে ইচ্ছা করে অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন, আমরা সেটা আপনাদেরকে শোনানোর অবশ্যই চেষ্টা করব। শুভ ভাই বলেছেন সুন্দর গান, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে কমপ্লিমেন্ট দিই। আপনারা সুন্দর লিরিক লাস্টেরটা, ওয়াও। হ্যাঁ, আমি কিন্তু রিকোয়েস্ট করেছি একটু শোনানোর জন্য, সেই সেই সুবাদে আপনারা সবাই শুনতে পেয়েছে, গানটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর। হ্যাঁ, আপনার আসলে গানের দিকে আসা বা গানের প্রতি এভাবে নিজেকে মানে একটা কর্মব্যস্ততা হিসেবে নিয়ে নেওয়া, সব কিছুর পিছনে কোনো বিশেষ অনুপ্রেরণার মানুষ বা কোনো কিছু কি আপনাকে অনুপ্রাণিত করে বা আপনাকে পজিটিভ মোটিভেট করে যে হ্যাঁ
1: শুরু থেকেই শখ হিসেবে করি, শখে গান করে। আর আমার স্টার্টিংটা আমি বলবো যে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেহেতু মিউজিক্যাল না, তো ওই ক্ষেত্রে আমার ছোটবেলা থেকে যে গান শেখার বিষয়টা আমার ক্ষেত্রে ওটা করতে পারিনি, প্রচুর পরিমাণে রেস্ট্রিকশন ছিল। সো দ্যাটস ওয়াই আমার শিখে শিখে শুনতে শুনতে মানে গাইতে গাইতে শুনতে শুনতেই শেখা। আর হচ্ছে আমার স্টার্টিং হয়েছে রাফাত রাজীব ভাইয়ের হাত ধরে, তখন তো অ্যালবামের যুগ ছিল, তো আমার টোটাল 10টা মিক্স অ্যালবাম কাজ করা হয় 2011 থেকে 2015 সাল পর্যন্ত। প্রত্যেকটা মিক্স অ্যালবামে একটা করে গান ছিল, আর সলো অ্যালবাম রিলিজ হয় 2015 সালে, আর প্রায় 12টা গান ছিল ওখানে। বাংলাদেশের সব ট্যালেন্টেড মিউজিশিয়ানস ছিল, কম্পোজার, লিরিসিস্ট, কো-আর্টিস্ট, তো এই অ্যালবামের থেকেও বেশ ভালো সাড়া পেয়েছিলাম। দেন যেটা বললাম, 3টা মিউজিক ভিডিও, এরপর তো নাটকে গাওয়া স্টার্ট করি, শিল্পী সহ টোটাল 5টা নাটকে গিয়েছি। আর অনুপ্রেরণা আমার মানে গাওয়ার ক্ষেত্রে ইন্সপিরেশন বলবো, যাকে দেখে আমার গাইতে ইচ্ছে হলো, যার গান শুনে আমাদের সবার প্রিয় হাবিব ওয়াহিদ ভাই, ওনার গান শুনে আসলে আমার গান গাইতে ইচ্ছা হলো ফার্স্ট টাইম। আর ফ্যামিলি থেকে আমার আম্মুই বেশি সবচেয়ে বেশি সাপোর্ট মানে শুরুতে সাপোর্ট দিয়েছিল, এরপর তো ভাইরা আব্বু সবাই, বাট ফার্স্টে আম্মুটা মানে আম্মুর কি বলবো কি বলবো পেছন থেকে যে

0: করিনি তাদের জন্য আমাদের বলতে, কিন্তু যখন স্ট্রাগল পর আপনি সাকসেসটা পান ওটা কিন্তু একেবারে রিয়েল একটা অ্যাচিভমেন্ট। বলতে পারেন যে এক্সপেকটেশন থেকেও না থাকার জায়গা থেকে একটা বিগ অ্যাচিভমেন্ট দিলা, শুনে খুব ভালো। আপনার পছন্দের প্লেয়ার কে যদি জিজ্ঞেস করি, আপনি কাকে কনসিডার করেন আপনার পছন্দ,
1: ক্রিকেট অর ফুটবল?
0: লাইক ক্রিকেট বলতে পারি, যেহেতু আমাদের ক্রিকেটের ভক্ত, আপনি ক্রিকেট বেসড সবকিছু মিলিয়ে।
1: ক্রিকেট, I'm a cricket loving person. আমি ক্রিকেট খেলতে ভালোবাসতাম, ক্রিকেট দেখতে ভালোবাসি। তো বাংলাদেশের প্রত্যেকটা খেলা আমি দেখি, ইভেন আজকেও দেখেছি, লাইভ শুরুর আগ পর্যন্ত দেখছিলাম, এন্ড মাঝখানে চেক করছিলাম, বাংলাদেশ অলরেডি জিতে গিয়েছে, সো আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট এন্ড কংগ্রেচুলেশন জানাই। আর হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার, প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারই আমার ফেভারিট, বাট যদি স্পেসিফিকলি বলতে হয় তাহলে সাকিব আল হাসান।
0: যদি বলি যে মানে হচ্ছে ফুটবলে কি কোনো পছন্দ আছে আপনার?
1: আচ্ছা,
0: শাহরিন ইকরাম জাহান বলেছে সুন্দর হচ্ছে প্রোগ্রাম,
1: থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য।
0: রাসেল ভাই লিখেছেন ঢাকা থেকে দেখছি সুন্দর, আমি একটা ভাইয়া লিখেছে আমি একটা জিনিস দেখলাম দেশের ম্যাক্সিমাম মিউজিশিয়ান চিটাং থেকে, এটা কি
1: ম্যাক্সিমাম? দ্যাটস ট্রু, লেজেন্ডারি মিউজিশিয়ান হতে শুরু করে এখন নতুন যারা কাজ করছে বেশিরভাগই চিটাং থেকেই বিলং করে,
0: এগুলোর প্রতি থাকলে আশেপাশে মানুষের খুব একটু মুড সুইং করে, একটু গায়ক হয়ে যেতে পারে, গায়িকা হয়ে যেতে, এটা থেকে হয়তো বা চিটাং থেকে সবাই বেশি মিউজিক ব্যাকগ্রাউন্ড। আর হচ্ছে পরে আমি যেটা আপনাকে জিজ্ঞেস করতে চাই, যেহেতু অনুষ্ঠানে অনেকখানি আমরা সময় পার করে এসেছি, আমরা কি আপনার সেই বিখ্যাত ভাইরাল গানটা কি একটু শুনতে পারি যদি আপনি কিছু মনে করেন?
1: ইয়া ডেফিনেটলি, গানটার ব্যাপারে একটু কথা বলতে চাই।
0: হ্যাঁ অবশ্যই জানতে চাই,
1: বিকজ গানটা আমার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট বলবো আমি,
0: ডেফিনেটলি,
1: বিকজ এত পরিমাণ ভালোবাসা এটা আসলে আনএক্সপেক্টেড, এখনো পর্যন্ত non-stop. Not only এটা যে টিকটক, লাইকি, ফেসবুক, ইউটিউব এখানে যে সীমাবদ্ধ আছে তা না, রমজানে হয়তো একটু অফ ছিল যেহেতু কোনো বিয়ে শাদী বা জন্মদিনের অনুষ্ঠানগুলো পালিত হয়নি, প্রত্যেকটা প্রোগ্রামে মানুষ পারফর্ম করে মানে করছে গানটাতে, ছোট থেকে বড়রা পর্যন্ত, এটা আমার খুব ভালো লাগে। অ্যান্ড গানটা যে ভাইরাল হয়েছে, ভাইরাল ইটস নট বিগ ইস্যু, কিভাবে ভাইরাল হয়েছে এটা হচ্ছে মেইন ফ্যাক্ট। ভাইরাল কিন্তু দুই ভাবে হয়, পজিটিভ নেগেটিভ, আমাদের দেশে বেশিরভাগই নেগেটিভ জিনিসই ভাইরাল বেশি হয়। এন্ড আমি সবাইকে বলবো যে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল না করে পজিটিভ যেগুলো আমাদের ট্যালেন্ট আছে ওগুলো যদি তুলে আনা যায় তাহলে এভাবে বুক চিনচিন না কেন, এর চেয়ে আরো ভালো গান আমরা পাবো। তো আমরা হচ্ছে মানে নেগেটিভ জিনিসগুলো ভাইরাল করি, তো এটা আমাদের উপরেই হচ্ছে কন্ট্রোলটা। তাকে
0: কিন্তু আমাদের উচিত তার যোগ্যতার জায়গাটা দাঁড় করিয়ে দেওয়া।
1: ডেফিনেটলি, এই গানের ক্ষেত্রে যেটা বলবো, আমি প্রচুর পরিমাণে ভালোবাসা পেয়েছেন, আমি কৃতজ্ঞ সবার কাছে। ফার্স্ট অফ অল যাদেরকে থ্যাংকস দিতে চাই এই গানের জন্য, ইনভলভ আমি হতে পেরেছি গানের ক্ষেত্রে সাথে, ফার্স্ট অফ অল মহিতুল মহিম ভাইকে আমি থ্যাংকস জানাবো, বিকজ সে যদি নাটকটা না বানাতো, তার প্ল্যানিং যদি সে না করতো এইভাবে তাহলে তো গানটাও এইভাবে ইউজ করা হতো না। তো মহিতুল মহিম ভাইকে অনেক অনেক থ্যাংকস এই নাটকটা বানানোর জন্য। অ্যান্ড পাঁচটা গান ছিল এই নাটকে, আমি দুইটা করেছিলাম, ওই দুইটাই বেশি জনপ্রিয়তা পায়। আরেকটা গান ছিল বিধি তুমি বলে দাও, ওই গানটাও আমার কভার করেছিলাম। সো

0: আর এই গান নাটকে আমার গাওয়ার যেটা আমি বলবো যার সবচেয়ে বেশি সাপোর্ট বেশি ছিল, তার নাম হচ্ছে আবরাল সাইদ, আমার ফ্রেন্ড, উই গানটা কম্পোজিশন করেছিল মিউজিক। তো ওকে অনেক থ্যাংকস। তো গানটা রিয়েল আর্টিস্টদেরকেও আমি ক্রেডিট দিতে চাই, এন্ড্রু কিশোর দাদা অ্যান্ড ডলি শান্তনী ম্যাম। সো গানটা ট্রাই করছে।
1: গানটা শোনানোর আগে একটা কথা একটু বলতে, যে আপনি আপনি তো দেখেন গানটা নিয়ে আমার ইয়াং জেনারেশন এবং আরো যারা আছেন এটা নিয়ে কিভাবে তারা আসলে এনজয় করছে, মজা করছে, কারণ একটা ইউটিউব হতে পারে বা আপনি দেখলে সোশ্যাল মিডিয়া কোন একটা প্ল্যাটফর্মে তারা এটাকে কিভাবে এনজয় করছে বা কিভাবে আপনার গানটাকে নিয়ে ফান করছে, মজা করছে, এনজয় করছে, সেটা কি আপনি চেক করেন বা আপনি কি খুঁজে খুঁজে দেখে একটু জিনিসটা কি দেখেন যে আসলে
0: আমার আসলে খুঁজতে হয় না, মানুষ মানে ইনবক্স করতে থাকে, নতুন কিছু একটা পেলে, নতুন কোনো ভিডিও পেলে ওটা আমাকে ইনবক্স করে, এন্ড আমি খুব এনজয় করি এগুলো দেখে, আর আমাকে সবাই মেনশন করে বিভিন্ন ভিডিওতে। সো আমি ডেফিনেটলি সবার কমেন্টসও চেক করি, এন্ড 99% কমেন্ট হচ্ছে পজিটিভ, এটা আমার খুব মানে স্বস্তি পাই। আমি 1% এটা তো থাকবেই, কোনোভাবে স্টপ করা যাবে না, বাট সবার যে পজিটিভ ভাইবটা আমার খুব ভালো লাগে।
1: আর একটু বলে দিন, উষা জাহান আপু so much for joining, apni amader prottekta live show te ashen, thank you apnar jonno shei jonno ekta special thank you, and apni ebhabe amader office theke eshe matro online e eshe er surprise peye bhalo laglo, dhonnobad radio trital bangla, apnake onek onek oshongkho dhonnobad radio trital banglar sathe thakar jonno, ebhabe thakben, ekhon amra shunbo gaan book chin chin kore.
0: Acha jeta share korte cheyechhilam mone poreche, views ta views jodio count obhabe ami matter kore na, but onek khetre matter kore, এটা বোঝা যায় যে পাবলিকের রেসপন্সটা। আমি মনে করি যে এখন আজকে যেটা মেবি আমি লাস্ট চেক করিনি, হয়তো 2,71,00,000 হয়ে গেছে, এটা আমার জন্য বিশাল একটা পাওয়া এত শর্ট টাইমে। থ্যাংক ইউ সো মাচ, এত শর্ট টাইমে এটা আমি কল্পনাও করিনি, এবং এই বছরে 1 নম্বরেই আছে। তো আমি সবার কাছে থ্যাংকফুল এতটা ভালোবাসার জন্য, আই হোপ ভালোবাসাটা কন্টিনিউ থাকবে সবাই। সো ট্রাই করছি আমি।
2: Book it in.

0: joy. Thank you so much.
1: Thank you so much. খুব খুব খুব আনন্দ শুনে, মানে আপনি যখন শুনেন সেটার ফিলিংস কিন্তু ডিফারেন্ট থাকে, কিন্তু আপনি সিঙ্গারকে যখন একই সাথে দুটো ভয়েসে গান গাইতে দেখেন সেটার কিন্তু আনন্দ অন্যরকম। আর আমার সেই সৌভাগ্যটা হয়েছে আপনাকে এভাবে গাইতে দেখে। এবং যারা
0: অনেকে মনে করে যে হয়তো মানে সফটওয়্যার ইউজ করে, বা অনেকে তো ওইটাও বলে যে কোনো মেয়ে গেছে হয়তো, পরে যখন লাইভ দেখে
1: না শুনে শোনেন এটা কিন্তু যে কারো ভুল হতে।
0: আর আবার অনেকে এটা ভাবে যে হয়তো ছেলেটা আগে গিয়ে দিয়েছে, মেয়েটা হয়তো পরে ট্রাই করেছে, বাট এটা না, একসাথে গিয়েছে আমি। এন্ড মজার ব্যাপার হচ্ছে যখন রেকর্ডিং করেছিলাম জাস্ট 2 থেকে 3 বার টেক দিয়েছে, বেশি শোনারও সময় পাইনি, ওই সময়টা আমাদের ছিল না। এন্ড খুব ভয় ছিলাম যে কিভাবে মানুষজন একসেপ্ট করবে এটা, পজিটিভ অর নেগেটিভ, বিকজ একে তো আগের গান, তার উপর জনপ্রিয় গান, আর হচ্ছে ডুয়েল ভয়েস। আর এর আগে আমার মনে হয় না যে ডুয়েল ভয়েসে কেউ গিয়েছে, সো ওটা একটু মাথায় কাজ করছিল যে কিভাবে নিবে মানুষ। সো
1: এই কাট করে গানের মধ্যে একটা পরিবর্তন, তারপরে একটা নতুন, যেমন হয়তোবা কম বেশি সবাই যারা প্র্যাকটিস করে বা আছে হয়তোবা ছোট ছোট ডিফারেন্ট পেইন্টিং কোনো ট্যালেন্ট থাকতো, মানুষ কিন্তু ভয় পায় যে সেই, কিন্তু আপনার যে ট্যালেন্টটা সামনে আসছে যে দুটো ভয়েসে আপনি গানটা কভার করেছেন, এবং সেটা কিন্তু মানুষ না জেনেই অ্যাকসেপ্ট করেছে, কিন্তু পরে যখন সত্যটা জানতে পেরেছে সেটার কিন্তু জনপ্রিয়তা তখন আরো বেশি সঙ্গে চলে যাওয়ার কথা, কারণ এটা কিন্তু আপনার ট্যালেন্ট
0: না। আমি মানে দেশের বাইরে কিন্তু এটার জনপ্রিয়তা আছে মানে ডুয়েল ভয়েসের, বাট আমি দেশের ক্ষেত্রে একটু টেনশনে ছিলাম যে আমাদের দেশের মানুষ কিভাবে নিবে। তো মাশাআল্লাহ আমাদের দেশের মানুষও ইউনিক কিছু পেলে অ্যাপ্রিশিয়েট করতে জানে, অ্যাকসেপ্ট করে, সো আমি থ্যাঙ্কফুল সবার কাছে।
1: মানুষকে আপনি ধন্যবাদ জানাতে চান পরে ভুলে যাবেন, এখনই ধন্যবাদ জানিয়ে।
0: হ্যাঁ, একটা মানুষকে থ্যাঙ্কস না জানালে আমি মনে হবে যে আমার মানে ভুল করে ফেলবো অনেক বিশাল একটা। সেই মানুষটা হচ্ছে আমাদের সবার প্রিয় আফরান নিশো ভাই, বিকজ হিজ অ্যাক্টিং ওয়াজ মানে আউটস্ট্যান্ডিং, মানে স্পেশালি এই গানের ক্ষেত্রে মানে অ্যামেজিং তার অ্যাক্টিং ছিল। আর ইভেন আমরা যে 1 মিলিয়নের 10 মিলিয়নের সেলিব্রেশন করেছিলাম, ওখানে উনি খুব মজা করেছিল আমার সাথে, লাইভ আমরা গিয়েছিলাম একসাথে, সো খুব মানে ভালো লাগে সবার সাপোর্ট পেয়ে। আর আরেকটা থ্যাঙ্কস দিতে চাই সবাইকে বলতে সাংবাদিকদেরকে, যেভাবে ওনারা আমার মানে সাপোর্ট দিয়েছে এটা আসলে আনবিলিভেবল। প্রত্যেকটা নিউজ কভারেজ অনলাইন বলেন, প্রিন্ট মিডিয়া, I'm thankful আসলে, thanks to everyone.
1: সার্বিকভাবে আপনি এই গানের একজন গায়ক হিসেবে আপনি যে ধরনের অ্যাপ্রিশিয়েট পেয়েছেন, আপনি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষকে আমাদের আজকে রেডিও তিতাল বাংলার মাধ্যমে থ্যাংক ইউ জানাচ্ছেন, এবং সেটা অবশ্যই আপনার মন থেকে আসছে বলে আপনি মন থেকে, এটা কিন্তু একজন মানুষ হিসেবে বিরাট একটা জিনিস। হ্যাঁ, মানুষকে থ্যাংক ইউ বলা, আপনার হচ্ছে অ্যাপ্রিশিয়েট করা, তাদের তারা আপনাকে যে অ্যাপ্রিশিয়েট করছে তাদের অ্যাপ্রিসিয়েশনটাকে আপনি আবার অ্যাপ্রিশিয়েট করা, ইটস আ হিউজ থিং। থ্যাংক ইউ সো মাচ।
0: আমাদের সবার কৃতজ্ঞতা বোধটা থাকা দরকার।
1: ডেফিনেটলি ডেফিনেটলি। একটা আপু লিখেছে এই গানটা শুনে হায় মন ভালো হয়ে যায়। আচ্ছা, স্বামী ভাই লিখেছে হ্যাঁ কিভাবে মেল ফিমেল টোন একসাথে সম্ভব, আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে সম্ভব লাইভে গান গাওয়ার মাধ্যমে। তারপর আরেকটা ভাইয়া লিখেছেন ওয়াও এই ভাইয়ার গান, ভাই জিঙ্গেল করবেন, আপনাকে জিঙ্গেলে শুনতে চাই, আপনার কিন্তু একটা নতুন রিকোয়েস্ট আসছে। ঠিক আছে, আপনি যখন ফিউচারে
0: ইনশাআল্লাহ কাজ পেলে অবিয়াসলি ডেফিনেটলি। আর আমার নেক্সট টার্গেট হচ্ছে মুভিতে, সো নাটকে গাওয়ার ইচ্ছা তো ছিল, ফিল ফিল হয়ে গেছে, সো নেক্সট টার্গেট মুভি, আই হোপ ওটা খুব শিগগিরই ফিল ফিল হবে ইনশাআল্লাহ
1: ইনশাআল্লাহ। তো আপনার যেহেতু ইচ্ছা আপনি পরবর্তীতে আরো হচ্ছে ফিতে গান করবেন, সেভাবে কি আপনার কোনো নতুন ইনোভেটিভ, আপনি চাই না আপনি সেটা কোয়েন রিলি করে দেন, বাট আমরা একটু দর্শকদের একটু লোভ রেখে দিতে চাচ্ছি যে আপনার আসলে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা আছে যে আর একটু নতুন কোনো ইনোভেটিভ আইডিয়া বা নতুন টাইপের গান যেটা আমরা ইউজুয়ালি আপনার থেকে শুনিনি, বা কোনো কিছু এই ধরনের কোনো প্ল্যান আছে?
0: ওভাবে তো আসলে আগে থেকে ভেবে রাখা যায় না, যেমন ডুয়েল ভয়েসেরটাও কিন্তু আমি মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে, বাট আমি যে আগে থেকেই ডুয়েল ভয়েসে গান করতাম তা কিন্তু ক্যারেক্টারের ডিমান্ডের কারণে, ডিরেক্টরও এই ধরনের ভয়েস খুঁজছিল, সো আমার সাথেও পরিচয় ছিল, দ্যাটস ওয়াই এটা করে ফেলা হয়েছে। তো মুভির ক্ষেত্রেও যদি এমন কোনো ডিফারেন্ট কিছু থাকে তখন হয়তো কোনো হিডেন ট্যালেন্ট বের হয়ে যেতে পারে, আই ডোন্ট নো, ওয়েট ফর দ্যাট।
1: আচ্ছা, আচ্ছা, আপনি এই যে ডুয়েল ভয়েসের যে কারসাজিটা, এটা এটা তো নিশ্চয় হঠাৎ করে আসেনি যে আপনি এইভাবে গান গাইতে পারেন, এটার
0: কথা বলতে পারি। কলেজে থাকতে মানে ফ্রেন্ডের সাথে মজা করতাম ফোনে মেয়ের ভয়েসে কথা বলে, এন্ড দে ওয়্যার ইন্টারেস্টেড টু টক, মানে মনে করতে যে কোনো মেয়ে কল দিয়েছে হয়তো, তো একটু পরে তাদের স্বপ্নটা ভেঙে যেত যখন বলে দিতাম, বেশিক্ষণ রাখতাম না, সো খুব মজা করতাম। ইভেন আমি অনেক মিউজিশিয়ানদের সাথেও এই জিনিসটা করেছি, কেউ কিন্তু ধরতে পারেন, ইভেন একটা পুলিশ অফিসারের সাথেও করেছি, এডিসি, নাম না বলি, ইজ ভেরি ক্লোজ টু মি।
1: আমি যে নেক্সট প্রশ্নটা আপনার কাছে করতে চাই, অবভিয়াসলি আপনার ক্যারিয়ার গানটা শুরু অনেক আগে থেকে, একদিন আপনি গানে ক্যারিয়ারে আসেননি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এরকম যে, কিন্তু আপনি পরিচিতি পেয়েছেন কিন্তু বুক চিনচিন করে এই গানটার মাধ্যমে, ঠিক না? তো যে এই যে বিফোর এবং আফটার একটা লাইফে চেঞ্জ, সেটা পজিটিভ একটু হয়তো বা নেগেটিভ, এবং এই যে মানুষের অ্যাপ্রিসিয়েশন, এই যে একটা ভালো লাগা অনুভূতি আমাদের মধ্যে কাজ করে, যে যখন বলি যে আচ্ছা আমি তো আগে এইভাবে আমাকে মানুষ ট্রিট করতো, হ্যাঁ এখন এই গানটা এইভাবে পরিচিত পাওয়ার মধ্যে আমি এখন এভাবে অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, মানুষ আমাকে এইভাবে ট্রিট করছে, এইভাবে বলছে, এই পরিবর্তনটা আপনার চোখে কিরকম, মানে বিফোর এবং আফটার যে একটা পরিবর্তন আছে সেটা আপনি কিভাবে দেখেন?
0: ডেফিনেটলি অনেক বিশাল একটা পরিবর্তন, সেটা সবখান থেকে, একদম কি বলবো, মানুষের ওয়ে অফ টকিং, ওয়ে অফ ট্রিটিং, মানে সব ক্ষেত্রেই আমি বলবো যে পরিবর্তন এসেছে। সবাই যে পরিমাণ আমাকে এই গানের জন্য স্পেশালি রেসপেক্ট দেয়, ভালোবাসা দেখায়, এটা আসলে আমি কি বলবো, অনেক সময় মনে হয় যে আমি স্বপ্নে আছি, এতটা পরিমাণ ভালোবাসা আসলে কি বলবো, ঋণী হয়ে যাচ্ছি, খুব ভালো লাগে আসলে। এন্ড ডেফিনেটলি চেঞ্জ তো অবভিয়াসলি,
1: কিন্তু ভালো, ঋণী হয়ে গেলে কিন্তু আমরা আরো অনেক এই ধরনের ফিডব্যাক আপনার কাছ থেকে পাই, ঋণী হওয়া কিন্তু এক ধরনের ভালো, আপনি যদি ঠিক করেন যে আমি ঋণী হয়ে যাচ্ছি তার মানে কিন্তু আমরা আরো বেস্ট আউটপুট পাবো
0: ইনশাআল্লাহ। ডেফিনেটলি আমি নেক্সট সং নিয়ে খুব আশা করি, আই হোপ কিছু একটা হবে যদি লাক ফেভার করে,
1: আরেকটা
0: বাকিটা আল্লাহর উপর।
1: ভাইয়া বিধি তুমি বলে দাও এবং মধু হই হই,
0: মধু হই হই করতে পারে যেহেতু আমি চিটা ওয়ান এম, চিটা ওয়ান এর অনেক ফ্যান থাকতে পারে হয়তো। আশায় আসিল তোমারে লয়।

0: যাই হোক, আমরা আমাদের রেডিওর প্রোগ্রামের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার মূল্যবান সময় আমাদের রেডিওর সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে গানগুলি এত সুন্দরভাবে চমৎকারভাবে পরিবেশন করার জন্য ভাইয়া আপনাকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক আশাবাদী আপনার ফিউচারে গানগুলো নিয়ে এবং আপনাকে অনেক অনেক অনেক বেশি আমরা আমাদের সাইট থেকে ইন্সপায়ার করব, যেন আমরা এইভাবে আপনার সাথে আরো বেশি শো করতে পারি এবং নতুন নতুন গান যেন আপনি আমাদের দর্শকদের মাঝে পৌঁছিয়ে দিতে পারেন। আর হচ্ছে আরেকটা কথা না বললেই না ভাইয়া, আপনার যে ট্যালেন্টটা, এই ট্যালেন্টটার কারণেই কিন্তু হচ্ছে আপনি আজকে পাবেন আমাদের সবার মাঝখানে পরিচিত। আপনার এরকম বা আমাদের আরো অনেক আশেপাশে মানুষের মধ্যে এই ধরনের অনেক হিডেন ট্যালেন্ট আছে, আপনি একজন মানুষ, একটা হিডেন ট্যালেন্টের জন্যই কিন্তু আমাদের আরো 10টা মানুষের সামনে যেভাবে এসে দাঁড়িতে পেরেছেন, তার মানে এরকম আরো অনেক হিডেন ট্যালেন্ট আমাদের আশেপাশে লুকায়িত। হ্যাঁ, আমরা চাই যে সবাই যেন তাদের এই হিডেন ট্যালেন্ট গুলো, যেটা পজিটিভ ভাইব দিবে আশেপাশে মানুষদেরকে, সবাই যেন আপনার মাধ্যমে, আপনার আপনার আপনার দ্বারা অনুপ্রাণিত হয়ে যেন তারাও স্টেপ ফরওয়ার্ড করে সামনে এসে যেন সেই জিনিসগুলো ফেস করতে পারে এইভাবে। এটা এটা হচ্ছে আমার একটা নিজের একটা ফিলিংস যেটা আমি আপনার সাথে শেয়ার করলাম, কারণ এগুলো কিন্তু আমাদেরকে পজিটিভ ভাইবস দেয়।
1: আপনাকেও এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য, যারা লাইভটা দেখেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এতক্ষণ সাথে থাকার জন্য, আর আমার জন্য দোয়া করবেন। আর আরেকটা জিনিস হচ্ছে সবাই সেফ থাকবেন, তো সেফ থাকাটা জরুরি আমাদের জন্য, যতটুকু সম্ভব বাসায় থাকা যায়, তো সবসময় তো আর বাসায় থাকা যাবে না, বাট বাইরে থাকলে যে মানে যে যা নির্দেশ দেওয়া আছে ওগুলো যেন পালন করে, ওগুলো তো আর বারবার বলতে হচ্ছে না, আমরা সবাই জানি, 2 বছর ধরেই শুনতে আসছি, তো আমরা সবাই জানি, বাট আমরা ওগুলো এক্সিকিউট করি না, একটু অবহেলা করি, যেমন মাস্ক পরি না। আই হোপ সবাই হ্যান্ড স্যানিটাইজ এন্ড মাস্ক পরবেন, সেফ থাকবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আর আমার আপকামিং গানগুলোর জন্য ভালোবাসা যাতে পাই, এটা আমাদের আমার প্রত্যাশা সবার কাছে। থ্যাংক ইউ এভরিওয়ান,
0: সবাইকে আরো এইভাবে সুন্দর সুন্দর গান আপনি উপহার দেন, দোয়া আপনার জন্য। এবং যারা যারা রেডিও ত্রিতালের বাংলার সাথে এতটা সময় আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে শুনেছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, প্রত্যেকটা মানুষকে আমি জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাথে থেকে থাকা। এবং যারা যারা আমাদেরকে বাংলাদেশ থেকে দেখছেন, অবশ্যই এখন বাংলাদেশে ভালোই রাত হয়ে গিয়েছে, যারা যারা এতটা সময় আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের রেডিওর সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমরা যেন আমাদের সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দিতে পারি, এভাবে যেন আমাদের রেডিওর মাধ্যমে আমরা আরো এনজয় করতে পারি। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রাণ ঢালার শুভেচ্ছা সবাই, বাংলাদেশের মানুষকে জানাই শুভরাত্রি, বিকাশ প্রবাসী সবাইকে জানাচ্ছি শুভ দুপুর, আল্লাহ হাফেজ,
1: আল্লাহ হাফেজ।

0: নদী ও নদী, নদী রে নদী, কোথা যাস তুই? তুই কাকে নিয়ে যাস? সে কি খোকা?
1: দুঃখিনী মায়ের বুক খালি করে যায় সে কোথায়? খোকা কি যুদ্ধে যায়? মুক্তিযোদ্ধা খোকা বীর বেশে ফিরবে কবে? মানে না মায়ের মন, নদী যায় বয়ে।

Riva! Riva! Riva! Riva!

আজ খুব বৃষ্টি নামবে, বৃষ্টির ভেতরে আমি আজ তোমার দুয়ারে যাব, আমি তোমার প্রণয়ে যাব বৃষ্টির ভেতরে, যেন দিন আবছা হয়, যেন রাত্রি জলের ধারায় ভাসি, যেন দিবাভাগে রৌদ্রের উদ্ভাস মুছে যায়, যেন আলোর কুচিত কান্তি নিশাকালে দৃষ্টিতে পড়ে না।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলে বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

কেঁদেও পাবে না তাকে বর্ষার অজস্র জলধারে। ফাল্গুন বিকেলে বৃষ্টি নামে শহরের পথে দ্রুত অন্ধকার, লুটোয় পাথরে জল, হাওয়া তমস্বিনী, আকাশে বিদ্যুৎ জ্বলা বর্ষাহানি ইন্দ্রমেঘ, কালো দিন গলির রাস্তায়। কেঁদেও পাবে না তাকে অজস্র বর্ষার জলধারে।

0: হ্যালো, রেডিও চিতাল বাংলা ইউএস এর পক্ষ থেকে স্বাগতম। আপনারা যারা শুনছেন কিংবা দেখছেন, সবার জন্য রইল শুভকামনা। আজকে আমরা খুব এক্সাইটেড যে আমরা বাংলাদেশের জনপ্রিয়তম অভিনেত্রী সাবিলা নূরকে পেয়েছি। সাবিলা নূর হচ্ছেন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী, যিনি বাংলাদেশে বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক এবং অন্যান্য অনেক ক্ষেত্রেই তার বিচরণ আছে। তা আমরা সাবিলা নূরের সাথে কথা বলবো, তার জার্নিটা শুনবো, তার বাকি যে যে পর্যায়ে তার টার্নিং পয়েন্ট ছিল সেগুলো শুনবো, তার অর্জনগুলো শুনবো, পাশাপাশি তার অন্যান্য ক্ষেত্রে তার স্বপ্নটাও শুনবো। সাবিলা, কেমন আছেন আপনি?
1: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন?
0: আমি আছি ভালো। আর আমাদের জায়গা থেকে আমরা খুবই আনন্দিত, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। তো আপনাকে আমাদের প্রথম প্রশ্ন, যে আপনি কেন আমেরিকাতে?
1: আমি মূলত আমেরিকাতে আসলে এসেছি আমার বোনের সাথে দেখা করতে। আমার বোন এখানে থাকেন টেক্সাসে, এবং দু ঈদের দীর্ঘ কাজের প্রেশারের পরে আসলে আমার একটা ব্রেক দরকার ছিল, একটু রিফ্রেশ হওয়ার দরকার ছিল। তো সেই কারণে আসলে আমেরিকাতে এসেছি, যেন একটু ঘুরতে পারি, একটু মাইন্ডটা রিফ্রেশ করতে পারি।
0: ওকে, আপনি কি এখন ডালাসে আছেন?
1: জি।
0: আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে কি করলেন, কবে আসছেন, কি কি করলেন, আমাদেরকে একটু সংক্ষেপে বলেন।
1: আমি জুলাইয়ের 17 তারিখ এসেছি। এরপরে এখন পর্যন্ত আসলে টেক্সাসের বাইরে যাওয়া হয়নি, টেক্সাসের মধ্যেই বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি। এবং আসলে এর আগে আমার বোন যেহেতু টেক্সাসে থাকে, এর আগে যতবার এসেছি টেক্সাসেই আসা হয়, কিন্তু প্রতিবারই আসলে নতুন নতুন কোনো জায়গায় যাওয়া হয় বা নতুন কোনো কিউজিন ট্রাই করা হয়। এই এক্সপিরিয়েন্স গুলাই আসলে আমার মনে হয় খুব বেশি ইম্প্যাক্ট ফেলে আমাদের মানে মেন্টাল রিফ্রেশমেন্টের উপর। বাট এর মধ্যে ইনশাল্লাহ আমি এলে যাচ্ছি ঘুরতে আমার বোনের সাথে, এবং হয়তো মেক্সিকো যাওয়ারও প্ল্যান আছে।
0: আচ্ছা, তো আপনার কেমন লাগছে?
1: খুবই ভালো লাগছে, কারণ আসলে এইভাবে ফ্যামিলি, যেহেতু আমার আম্মু আছে সাথে, ফ্যামিলিকে এভাবে আসলে সময় দেওয়া হয় না, কারণ অনেক কাজের প্রেশার থাকে। সো কাজের প্রেশারের পরে রাতে এসে আসলে সেভাবে করে কারোর সাথে গল্প করা হয় না বা কথা বলা হয় না, টাইম পাস করা হয় না। তো এখন আসলে বোনের সাথে, আমার দুলাভাই আছে, আমার আম্মু আছে, আব্বু আসবেন, তো সবার সাথে ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। খালি আমার হাজবেন্ডকে একটু মিস করছি।
0: ও গ্রেট গ্রেট, আন্টি আছেন না? আন্টিকে সালাম। আন্টি আসসালামু আলাইকুম।
1: আমি পাস করে দিব।
0: হ্যাঁ অবশ্যই, আর আঙ্কেলও আসতেছেন, খুবই খুবই ভালো কথা, খুবই আনন্দের কথা। আমার সাথে সাবিলার একটা ছোট যোগাযোগ আছে, সাবিলার বড় বোন হচ্ছে আমার ওয়াইফের বন্ধু, তাই তো? সেই হিসাবে সাবিলা আমার কাছে বড় তারকা না, আমার কাছে আসলে বোন, ছোট বোন। সাবিলা, আপনার আপনার এই যে অগণিত ভক্ত এবং সবাই আছে, আপনাকে তো সহজে ইন্টারভিউতে পাওয়া যায় না, আমরা পেয়েছি। আমরা রেডিও ত্রিতাল বাংলার পক্ষ থেকে অত্যন্ত আনন্দিত, আপনাকে শুভকামনা জানাচ্ছি। অনেকে এর মধ্যে লিখছেন, হ্যালো সাবিলা নূর, মুন্না লিখেছেন, আরো অনেকে লিখছেন, তো সবাইকে ধন্যবাদ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা লিখে দেবেন, আবার জানিয়ে দেবেন যে কোথায় কোত্থেকে আপনারা দেখছেন। আর পাশাপাশি আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি জীবনে কি হতে চেয়েছিলেন?
1: আমার আসলে ছোটবেলা থেকে এক এক সময় এক এক ধরনের প্রফেশনের প্রতি ইন্টারেস্ট ছিল। ডক্টর হতে চেয়েছিলাম, বাট আমার যে ইন্টারেস্টটা এখনো আছে সেটা হচ্ছে টিচার হওয়ার। আমি যেহেতু ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, তো আমার ইচ্ছা আছে ফিউচারে অ্যাক্টিং এর পাশাপাশি টিচিং প্রফেশনটাকেও পার্সু করার।
0: ওকে, তো আপনার আপনার জন্ম কোন তারিখে?
1: আমার জন্ম 27 মে।
0: আচ্ছা, আপনার রাশি তাহলে?
1: মিথুন।
0: মিথুন, ওরে বাবা! আপনি আপনি আমার আমার হচ্ছে জুনের 3 তারিখ, তা আপনি আমার চাইতে 5-6 দিনের বড়।
1: হ্যাঁ, আপনিও তো তাহলে মিথুন।
0: আমিও মিথুন, হ্যাঁ সেটাই। হ্যাঁ, এবং মিথুন মিথুন মিথুনদের মধ্যে আড্ডা নাকি খুব ভালো জমে, মিথুনরা নাকি খুব ভালো মানুষ হয়, এটা আমি নিজেকে দেখে বুঝতে পারি, মিথুনরা খুব ক্রিয়েটিভ হয়। আচ্ছা, এখন আপনার আপনার জন্ম হচ্ছে চট্টগ্রামের পটিয়ায়, আর আপনি এখন ঢাকাতে থাকছেন। আপনার স্কুল ছিল ভিকারুননিসা?
1: না ভাইয়া, আমার স্কুল ছিল স্কলাস্টিকা। তো আমার যখন 40 দিন বয়স, তখন আমার আব্বু আম্মু, মানে আমি চিটং থেকে ঢাকায় মুভ করি 40 দিন বয়সে। তো এরপরে আসলে ঢাকাতেই থাকা হয়, চিটং এ যাওয়া হয়েছে ঈদের সময়, কারণ আমার দাদার বাড়ি, নানা বাড়ি সব চিটাগং এ। তো সেভাবে ঈদ সেলিব্রেট করতে বা কোনো স্পেশাল ফাংশন সেলিব্রেট করতে যাওয়া হয়েছে। এছাড়া ঢাকাতেই থাকা হয়েছে, আমি স্কলাস্টিকায় পড়েছি, স্কলাস্টিকা থেকে ও লেভেলস কমপ্লিট করেছি, এরপরে ব্রিটিশ কাউন্সিলের আন্ডারে এ লেভেলস কমপ্লিট করেছি।
0: ও গ্রেট গ্রেট, তো এখন আপনার আপনার সবচেয়ে আলোচিত কাজ ছিল কোনটি যদি আমরা প্রশ্ন করি, তার আগে আমরা একটু জানতে চাই যে আপনি মিডিয়ার দিকে আকৃষ্ট হলেন কেন? কারণ আপনার বড় ভাই তিনি সৈয়দ ইশতিয়াক, আমরা তাকে খুব মানে আমাদের সাধারণ মানুষ সবাই খুবই কম চেনে, আবার পাশাপাশি আপনার বোন নাবিলা নূর কুহু, কেউই তো আসলে খুব একটা এই অঙ্গনের সঙ্গে যুক্ত ছিল না, ছিল কি?
1: না, আমার ভাইয়া হচ্ছে ইমতিয়াজ, বিহু ভাইয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে থাকে, ও কম্পিউটার ইঞ্জিনিয়ার, একদমই কোনো মানে এই অঙ্গনে একদমই রিলেটেড না। আমার বোন নাবিলা, ও হচ্ছে আমেরিকাতে থাকে এবং ও টুকটাক গান এবং অভিনয়ের সাথে জড়িত, ও এখনো এখানে বাঙালি কমিউনিটিতে বেশ কিছু স্টেজ প্রোগ্রামে গান এবং অভিনয় করে থাকেন,
0: কিন্তু খুব প্রফেশনালি তো খুব একটা কিছু বোধ হয় করেন।
1: প্রফেশনালি কেউই করেননি। আমার ক্ষেত্রে আসলে আমার শুরুটা হয়েছে আমার আম্মুর কারণে, কারণ আম্মুর অনেক ইচ্ছা ছিল আমাকে মিডিয়া অঙ্গনে দেখার, এবং শুরুতে তো আমি নাচ করেছি, আমি বুলবুল ললিতকলা একাডেমি থেকে ক্লাসিক্যাল নৃত্য, কত্থক নৃত্য এবং আধুনিক নৃত্যে কমপ্লিট করেছি ডিপ্লোমা। তো ওইটার পরে আসলে বিভিন্ন জায়গায় ফটো সেশনে যাওয়ার কথা বলতো আম্মুকে, তো আম্মু একবার ট্রাই করার পরে যখন বিভিন্ন এজেন্সি থেকে বিভিন্ন ব্র্যান্ডের কল আসলো, তখন আম্মু আমাকে সাথে থেকে আসলে অনেক এনকারেজ করেছে এটা পার্সু করার জন্য, এবং একটা পর্যায়ে এসে আসলে আমারও ইন্টারেস্ট জেগেছে যখন দেখেছি ভালো কাজ করছি, ভালো ব্র্যান্ডের সাথে যুক্ত হচ্ছি, ভালো গল্প পাচ্ছি, তো তখন আসলে আমার ইন্টারেস্টটা বেড়ে গেছে। এবং দর্শকের ভালোবাসা পাওয়ার পর আমার মনে হয় এই জায়গাটা কেউ ছাড়তে চায় না, কারণ সর্ট অফ একটা মানে এইটা পাওয়ার পর আসলে ছাড়ার ইচ্ছাটা ইউজুয়ালি থাকে না কারো, আমার যেটা মনে হয়।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তবে আন্টিকে আমার আন্টির কথা বলতেই হবে যে আমাদের দেশে আসলে আমরা যাদেরকে দেখেছি যারা সফল হয়েছেন, পরবর্তী সময় অনেক ভালো কিছু করেছেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি তাদের বাবাদের তুলনায় মায়েদের ভূমিকা অনেক বেশি থাকে। এবং সাবিলার ক্ষেত্রে আমি আন্টিকে দেখেছি প্রচন্ড রকম অ্যাক্টিভ এবং খুবই কি করা যায়, কোনটা করা যেতে পারে, কোনটা ভালো হবে, সেভাবে সাবিলাকে গাইড করে নিয়ে যাওয়া। আরেকটা বিষয় সাবিলা, আমরা অনেকেই দেখি যে যখন বাবা মা অ্যাক্টিভ থাকে তখন দেখা যায় যে ছেলে মেয়েরা অনেক বিরক্ত হয়, কিন্তু আপনি কিন্তু হন নাই, আপনি কিন্তু সবসময় মাকে নিয়েই এগিয়েছেন এবং একই সঙ্গে আপনি সেই বিষয়টাকে এনজয় করেছেন, তাদের সহযোগিতা নিয়েছেন, তো এটা খুবই আনন্দের ব্যাপার। তো এখন আপনি আমাকে বলেন যে আপনি সবচেয়ে বেশি ভিজিবল হলেন কখন, আপনার কাজগুলো সবচেয়ে বেশি ভিজিবল হলো কখন? আপনার প্রথম কাজ যদি হয় গ্রামীণ ফোনের সেই ফটোশুট, তারপরে আপনার কোন কাজটা আপনার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে?
1: আমি বলবো আমার প্রথম যে নাটকটা করেছি ইউটার্ন 2014 সালে, আসলে সেটাকেই টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায়, কারণ আসলে টিভিসির বা

0: ওকে ওকে, আমাদের মুক্তারুল হাসান মুন্না তিনি লিখেছেন, আমার এতগুলো কমেন্ট করলাম, কমেন্ট পড়েন না কেন? আপনার কমেন্ট পড়বো ব্রাদার, আমরা আগে সাবিলার কথা শুনি, তাকে তো পাওয়া যায় না, আপনাকে তো, আমাকে, আপনাকে আর আমাকে তো সবসময় পাওয়া যাবে। হ্যাঁ, আমরা মুক্তারুল মুন্না লিখেছেন, আপনার অপূর্ব ভাইয়ার নাটক অনেক ভালো লাগে আপু, আপনার সাথে, আপনি আমার প্রিয় অভিনেত্রী। আপনার প্রিয় অভিনেতা অভিনেত্রী কে? আমরা এই প্রশ্নের উত্তরটা শুনবো। মুক্তারুল হাসান মুন্না আপনি থাকেন। আর হচ্ছে ধরেন, এই যে আপনার এক সময়ের সাবিলা, একটা স্কুল পড়ুয়া সাবিলা, এবং একটা সময়ে সাধারণ মানুষ সাবিলা, এখন যে সবার মধ্যে আপনি এত জনপ্রিয়, আপনার সময়টার আপনি কিরকম পার্থক্য খুঁজে পান?
1: পার্থক্য তো বেশ অনেকগুলোই। একটা হচ্ছে পরিবার কিংবা ফ্রেন্ডসদের সাথে আসলে সেভাবে সময় পাওয়া যায় না, কিন্তু এই কিছু নেগেটিভ, ছোটখাটো নেগেটিভ জিনিস থাকলেও আসলে দর্শকের যে ভালোবাসাটা পাই, বা কোথাও গেলে যখন কেউ এসে আমাকে আমার অভিনয়ের কথা বলেন বা আমাকে পছন্দ করেন এই কথাটা বলেন, ওইটাই আসলে আমার মনে হয় সব থেকে বড় পাওয়া এবং সব থেকে বড় পার্থক্য। ওই একটা ভালো লাগা এবং একটা মোটিভেটেড ফিল করাটা আমার খুব ভালো লাগে।
0: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এখন তো সাবিলা প্রচন্ড জনপ্রিয়, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন, প্রচুর পত্র পত্রিকায় তার সাক্ষাৎকার, প্রচুর অনেকগুলো দেশ ভ্রমণ করেছেন, অনেক অনেক অনেক নাটক করেছেন এবং লেখালেখি করছেন। এই বিষয়গুলো আমাদের খুবই মানে উজ্জীবিত করে যে সাবিলা এই এই অল্প বয়সেও এত সুন্দর করে নিজেকে গুছিয়ে নিয়ে সামনে এগোচ্ছেন। সাবিলার প্রেম ভালোবাসা সম্পর্কে আমরা জানতে চাইবো আর কিছুদিন পর, কিছুক্ষণ পরে, তারপরে ফ্যামিলি লাইফ নিয়েও জানতে চাইবো। তার আগে সাবিলার কাছে জানতে চাইবো যে জনপ্রিয়তা, জনপ্রিয়তা একটা মানুষের জীবনকে পাল্টে দেয় বলে আমরা শুনেছি, এখন আপনি কিভাবে সেই পাল্টে দেওয়াটা ফিল করেন আপনার লাইফে? কারণ এখন রাস্তাঘাটে সাবিলা এলেই ভিড় জমে যায়, সাবিলা কোথাও গাড়ি থেকে নামতে গেলে ভিড় জমে যায়, কোথাও সাবিলা আসছে শুনলেই সেখানে আগের থেকে জটলা তৈরি হয়, এটা তো আমরা দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় এই জনপ্রিয়তা বা এই সাকসেস বা এই প্রাপ্তি আপনাকে কিভাবে আপনার জীবনটাকে পরিবর্তন করছে?
1: আমি বলবো এই দর্শকদের ভালোবাসা বা এই প্রাপ্তিটা হচ্ছে আমার কাছে সব থেকে বড় এনকারেজমেন্ট। এইটার কারণেই আসলে ফিউচারে আরো ভালো ভালো কাজ করার মোটিভেশনটা খুঁজে পাই, কারণ আমাদের এত প্রেশারে থাকা হয়, অনেক মানে ডিফারেন্ট ধরনের কাজ করা হয় বা ডিফিকাল্ট ক্যারেক্টার্স করা হয়, তো এইসব যখন দর্শকদের কাছে একটা ভালো ফিডব্যাক পাই, এটা আসলে মনে হয় যে ফিউচারে যেন দর্শকদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিতে পারি কিংবা আরো বড় কিছু করতে পারি, সেটার একটা এনকারেজমেন্ট আমি ফিল করি সবসময়। দর্শকদের ভালোবাসা যেটা যেভাবেই হোক, আমি ফেসবুকে কোনো একটা মেসেজ বা কোনো একটা কমেন্ট পড়ে যদি আমার খুব ভালো লাগে বা কারো কোনো ফ্যানের সাথে সামনাসামনি দেখা হলো, সবকিছু মিলে আসলে খুব এনকারেজমেন্ট ফিল করি।
0: এক্সেলেন্ট এক্সেলেন্ট, আপনার কাছে কয়েকটা প্রথম প্রশ্ন জানতে যাব। প্রথম, আপনি প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন আপনার কেমন লেগেছিল? প্রথম যখন আপনি স্টিল ফটোগ্রাফ শুট করছেন তখন কেমন লেগেছিল? প্রথম আপনি যখন নাটকে অভিনয় করতে গেলেন কখন কেমন লেগেছিল? সেই প্রথম এক্সপিরিয়েন্স গুলো একটু একটু করে বলেন।
1: আমি যখন প্রথম স্টিল ফটোশুট করতে গিয়েছিলাম তখন কিছুটা নার্ভাস ছিলাম, অনেক ছোট ছিলাম, আমার মনে হয় ক্লাস 6-এ ছিলাম যতদূর মনে পড়ছে, তো অনেক নার্ভাস ছিলাম এবং বেশ কিছু আসলে টেকনিক্যালিটিস থাকে, সেটা অ্যাঙ্গেল এন্ড এটসেট্রা, এইসব আপনি খুব ভালো করে জানেন, এইসব টেকনিক্যালিটিস এর জন্য কিছুটা নার্ভাস ছিলাম। কিন্তু যে ফার্স্ট টিভিসিটা করেছি, যখন ক্যামেরার সামনে দাঁড়িয়েছি মানে ভিডিওর কারণে, ওই সময় আসলে নার্ভাসনেস টা সেভাবে ছিল না। সেটা আমি জানি না ঠিক কেন, কিন্তু আমি যেহেতু অনেক স্টেজ প্রোগ্রাম করতাম তখন অনেক বেশি নাচের সাথে যুক্ত ছিলাম, এখন কিছুটা কমে গেছে যেহেতু অভিনয়ের প্রেশার আছে, তো নাচের সাথে যুক্ত হওয়ার কারণে অনেক স্টেজ প্রোগ্রামস করা হতো, অনেক টিভি শোজ করা হতো, তো ওই কারণে আসলে টিভিসির শুটের সময় একদমই নার্ভাস ছিলাম না। কিন্তু আবার যখন নাটকের শুট করেছি ফার্স্ট, তখন বেশ নার্ভাস ছিলাম, কারণ রনি ভাইয়া রেদওয়ান রনির পরিচালনা ছিল, উনি জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন ডিরেক্টর, এবং গল্পটাও খুব ইন্টারেস্টিং ছিল, আমার ক্যারেক্টারটা অনেক অনেক চ্যালেঞ্জিং ছিল, মানে ফার্স্ট নাটক হিসেবে বেশ চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল, তো নার্ভাস ছিলাম, এবং আমার সাথে অনেক ভালো ভালো অভিনেতারা অভিনেত্রীরা ছিল, সো মানে নার্ভাস দেন নার্ভাস না আবার নার্ভাস, সো খুবই একটা ইন্টারেস্টিং গ্রাফের জার্নি ছিল।
0: আচ্ছা আচ্ছা, তো এখন আপনার, আপনি ফটোশুটের সময় আপনি নার্ভাস ছিলেন না বললেন, বা কেন নার্ভাস ছিলেন? আর ক্যামেরা, আপনার বিজ্ঞাপনের সময় নার্ভাস ছিলেন না, আবার রনির কাজ করতে গিয়ে আপনি নার্ভাস হলেন, তো এইখানে কি আপনার ধরেন ডিরেক্টরের সাকসেস কতটুকু?

0: অবশ্যই অনেক বড় একটা অবদান রাখেন ডিরেক্টররা, কারণ রনিভার ফার্স্ট দিন আমি নার্ভাস হওয়ার পরে আসলে ভাইয়ার সাথে এত ভালো একটা র‍্যাপো বিল্ড আপ হয়েছে যে এরপরে আর নার্ভাস লাগেনি। যতই অনেক কঠিন কঠিন ডায়লগ ডেলিভারি ছিল, অনেক কঠিন সিনস ছিল, কিন্তু তারপরেও আসলে খুব বেশি নার্ভাস লাগেনি। সো রনি ভাইয়ের অবশ্যই কন্ট্রিবিউশন আছে। আর টিভিসির ক্ষেত্রেও বলবো আসলে পুরো এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল, যে কারণে নার্ভাসনেসটা সেভাবে কাজ করেনি। বাট ফটোশুটের কারণে করেছে আমি বলবো, কারণ আমি এখনো আসলে ঠিক মানে যখন স্টিল ফটোগ্রাফি করা হয় তখন আমি এখনো কিছুটা নার্ভাস হয়ে যাই, কারণ আমার মনে হয় আমি যখন কথা বলি বা মানে শুটের মধ্যে থাকি, মানে মানে ডায়লগ ডেলিভারি বা এই ধরনের, তখন আমার ফ্লোটা বেটার থাকে রাদার দ্যান আ স্টিল ফটোগ্রাফি।
1: ও গ্রেট গ্রেট, তার মানে আপনি তখন আপনার অবস্থান এবং আপনার পারফরমেন্স নিয়ে খুব বেশি রকম চিন্তিত থাকেন যখন আপনি
0: হ্যাঁ
1: স্টিল ফটোগ্রাফ বা আপনি এতে কাজ করেন। খুব ইন্টারেস্টিং। আপনার এখন ধরেন আপনার সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় খুললেই দেখা যায় যে সবাই আপনার ছবির নিচে বা আপনার কোনো একটা নাটকের নিচে রোমান্টিক কমেন্ট করছে। এটার একটা অর্থ, ধরেন আমি তো সাংবাদিকতা করেছি সেই 93 থেকে, প্রথম আলো, ভোরে কাগজ, বাংলা বিশ্বায়ন, 21 টিভি, সব দেখেছি। এইটা একটা মানুষ তখনই কাউকে দেখতে পছন্দ করে, তখনই একজন জনপ্রিয় হতে থাকেন যখন তিনি তার প্রেমিক বা প্রেমিকার জায়গায় নিজেকে বসান। তো আপনাকে যখন কেউ এরকম জায়গায় ভাবে তখন আপনার কেমন লাগে, যে আপনাকে সে ভাল লাগছে, আপনার চুলের কথা বলছে, আপনার হাসির কথা বলছে, আপনার চোখের কথা বলছে, আপনার কাছে তখন কেমন লাগে?
0: ভালোই লাগে, আমার মনে হয় কমপ্লিমেন্ট পেতে সবারই ভালো লাগে। সো যে কোনো মানে আমার অভিনয় হোক বা চুল বা যেটাই হোক, যখন কমপ্লিমেন্ট করেন খুবই ভালো লাগে। বাট অবশ্যই যখন অভিনয় নিয়ে ভালো কথা বলে তখন একটু বেশি ভালো লাগে,
1: বেশি ভালো লাগে, তখন অর্জনটা থাকে। আসলে আমার আগের প্রশ্নটা একটু একটা ইন্ট্রোডাক্টরি প্রশ্ন, যে আপনি প্রথম প্রেমে পড়েছেন কবে এবং আপনি প্রেমের প্রস্তাব পেয়েছেন কবে?
0: প্রথম প্রেমে পড়েছি হচ্ছে কবে, আমার দুটার একটাও ভাবে করে মনে নেই, কিন্তু মানে একদম ফিলিংটা আসলে ফিল করেছি আমার হাজবেন্ড কে দেখেই, নেহালকে দেখেই। সো সেটা আমি তাহলে বলবো 2016 সালে।
1: 16 সালে, আচ্ছা, আমরা নেহালের প্রসঙ্গে আসার জন্য আসলে প্রশ্নটা করা। নেহাল, নেহাল করিম,
0: নেহাল তাহের,
1: নেহাল তাহের, রাইট, নেহাল তাহের, আমি ভুল লিখেছি, সব জায়গায় এটা চলে আসছে, নেহাল তাহের। উনি একটা টেলিভিশন চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন, উনি ব্রডকাস্টের সঙ্গে যুক্ত, অত্যন্ত মেধাবী একটা একজন মানুষ, এবং দুই মেধাবী একসাথে হয়েছেন, আমরা প্রায় আলোচনা করতাম। তো নেহালের সঙ্গে আপনার পরিচয় কিভাবে সেটা একটু বলেন।
0: নেহালের সাথে আমার পরিচয় হচ্ছে আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে। সো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে আসলে দেখা হয়েছে। এরপরে আমরা এখনো কিন্তু দুজন দুজনকে তুই করে সম্বোধন করি, কারণ আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা হচ্ছে সব থেকে বড় একটা ফ্যাক্টর। তো এটা এখনো আছে, এবং শুরু থেকে যেহেতু ফ্রেন্ডস ছিলাম তো এখনো আছে, যদিও আমার থেকে বয়সে অনেক বড়, এরপরেও আসলে ওই ফ্রেন্ডশিপটা সবসময় থাকে। তো মিউচুয়াল ফ্রেন্ডের মাধ্যমে দেখা হয়েছে, এরপরে আসলে সেটার একটা জার্নি ক্রিয়েট হয়েছে।
1: আচ্ছা আচ্ছা, তো এখন নেহাল আপনাকে দেখে প্রথম যখন দেখলেন, নেহাল কিভাবে তার মনের চাওয়াটা আপনার কাছে উপস্থাপন করেছিলেন?
0: নেহাল আসলে প্রথমে আমাকে দেখে বেশ একটা খুব একটা কমেন্ট করেছিল, সেটা হচ্ছে আমি অনেক লাউড, কারণ তখন তো আসলে আরো বেশ কয়েক বছর আগে, তো তখন আসলে আমি আরো লাউড ছিলাম। তো ও এই কমেন্টটা করেছিল, বাট এরপরে আসলে কথা বলতে বলতে ফোনে এবং দেখা হওয়ার পরে সেটা আস্তে আস্তে প্রকাশ পেয়েছে ওর ভালোবাসা বা ওর ফিলিংটা আমার প্রতি।
1: আচ্ছা আচ্ছা, আপনার এখন বলেন যে আপনি আপনি আপনি গল্প লিখেছেন, আপনার আপনি বিভিন্ন রকম পুরস্কার পেয়েছেন, আপনি সবার কমেন্ট, বিভিন্ন রকমের কমেন্ট পাচ্ছেন, ভালো লাগার কথা শুনছেন, এইটা আপনার সামনের জীবনটাকে কিভাবে ডিজাইন করছে, মানে আপনি সামনের সময়টাকে কিভাবে প্ল্যান করছেন?
0: যেহেতু আমি এখন পর্যন্ত দুটো গল্প লিখেছি, যেটা নাটক নাটক করা হয়েছে, একটা হচ্ছে পারাপার, একটা হচ্ছে হৃদিকা, এছাড়াও কিছু লেখালেখি করছি। আর ফিউচার প্ল্যানিং এ আসলে অবশ্যই আমার ফিউচারের কথা আমি খুব বেশি ফিউচারের কথা কখনোই ভাবি না, কিন্তু যেটা নিয়ে সবসময় ভাবি সেটা হচ্ছে নিজের কাজটাকে আরো কিভাবে বেটার করা যায়। আমি সবসময় চেষ্টা করি, আমি যেটাই করি না কেন, সেটা লেখালেখি হোক, অভিনয় হোক, মডেলিং হোক, আমি সবসময় আমার 100% দেওয়ার চেষ্টা করি। তো এই 100%টাকে কিভাবে ইমপ্রুভ করা যায় ফিউচারে, এই চিন্তাটা সবসময় আমার মাথায় থাকে। তো অভিনয় করার পরে একটা পর্যায়ে এসে আসলে চিন্তা করেছি, আচ্ছা নিজের একটা গল্পে অভিনয় করলে কেমন হয়। সেটা করার পরে এখন আরো ফিউচারে প্ল্যান আছে, হয়তো আমি স্ক্রিন রাইটিং এর একটা কোর্স করেছি, তো ওইটার পরে আসলে নিজের কমপ্লিট স্ক্রিপ্টে কাজ করলে কেমন হয়। তো এভাবে করে বেশ কিছু প্ল্যান আছে যে ফিউচারে কিভাবে নিজের ক্রাফটটাকে, অভিনয় হোক, লেখালেখি হোক, সবকিছু মিলিয়ে কিভাবে আরো বেটার করা যায়।
1: আচ্ছা, আমরা আমরা যেরকম শুনেছি যে আপনার অনন্যা থেকে আপনার বই প্রকাশিত হচ্ছে, সেরকম প্রস্তুতিও ঠিক আছে চলছে, এই খবর কি আমরা এখন দেব না দেব না?
0: না দিলেই ভালো।
1: আচ্ছা, আমরা এখন তাহলে কাউকে বলছি না যে অনন্যা থেকে আমাদের সাবিলার বই প্রকাশিত হচ্ছে, সেটা আমরা এখন কাউকে বলছি না। তো একটা বিষয় হচ্ছে যে আপনি এই যে এত এত অ্যাওয়ার্ড পেয়েছেন, আপনি কোন কোন দেশ ঘুরেছেন সেটা একটু আমরা জানতে চাই।
0: আমি আমেরিকায় বেশ কয়েকবার এসেছি, এছাড়া দুবাই গিয়েছি, ইন্দোনেশিয়া গিয়েছি, সিঙ্গাপুর গিয়েছি, ইন্ডিয়া গিয়েছি, এখন পর্যন্ত এগুলো মনে পড়ছে। হ্যাঁ হ্যাঁ,
1: আরো অনেকগুলো আছে। তো এখন আপনি আপনি যখনই দেশের বাইরে ঘুরতে যান, বাংলাদেশটাকে আপনার কিভাবে আলাদা মনে হয়?
0: আমার কাছে মনে হয় আমাদের দেশের মানুষ এবং আমাদের দেশের কালচার, ট্রেডিশনস, আমার মনে হয় এটাই আমাদেরকে আলাদা করে। কারণ আমাদের সবার মধ্যে আসলে সামহাও একটা কানেক্টিভিটি সবসময় থাকে। সেটা আমি যেমন এখন যদি কখনো বাসায় থাকি, আমি দেখি আমার আম্মু এখনো আমার আম্মুর প্রতিবেশীকে কিছু একটা রান্না করলে পাঠিয়ে দিচ্ছে, এবং উনিও আবার আবার খালি বাটি না পাঠিয়ে কিছু একটা পাঠিয়ে দিচ্ছে। এরকম টুকটাক ট্রেডিশনস গুলো, কালচার গুলোই আমার মনে হয় বাংলাদেশকে একদম অন্যরকম করে তোলে।
1: আচ্ছা, এখন যেটা আমি প্রশ্ন করবো একটুখানি টেকনিক্যাল, আপনি অনেকদিন থেকে মিডিয়ার সাথে কাজ করছেন, আপনি সোশ্যাল মিডিয়াটাকে আপনার সামনে বেড়ে উঠতে দেখেছেন। আপনি যখন শুরু করেছেন তখন সোশ্যাল মিডিয়াটা অতটা স্ট্রং ছিল না, টেলিভিশন চ্যানেলগুলো স্ট্রং ছিল, এখন সোশ্যাল মিডিয়া আরো বেশি স্ট্রংগার হচ্ছে। আপনার কি মনে হয় আমাদের টেলিভিশন চ্যানেলগুলোর কি করা উচিত বা কি দুর্বলতা, আর সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা কোথায়?
0: সোশ্যাল মিডিয়ার স্ট্রেংথটা আমি বলবো হচ্ছে অ্যাক্সেসিবিলিটি। কারণ সোশ্যাল মিডিয়া সবাই চাইলে, আসলে যে কোনো কারো কাছে একটা স্মার্টফোন থাকলে আমরা চাইলেই সোশ্যাল মিডিয়া, ফেসবুক হোক বা ইনস্টাগ্রাম হোক, যেটাই হোক, অ্যাক্সেস করতে পারছি। সো আমার মনে হয় সেটার কারণে মানুষের সাথে মানুষের কানেকশনটা ক্রিয়েট হওয়াটা ইজিয়ার হয়ে যায়। অবশ্যই সোশ্যাল মিডিয়ার তো নেগেটিভ সাইড কিছু আছেই, সেটা সাইবার বুলিং হোক বা বিভিন্ন ধরনের কারণে কিছু নেগেটিভ সাইড আছে। কিন্তু টেলিভিশন চ্যানেলের কথা আমি বলবো, আমার কাছে এখনো আসলে টিভিতে যখন কোনো নাটক যায়, সেটা অন্যখানে যাওয়ার থেকে টিভিতে নাটক যাওয়াটা আমার কাছে খুবই একটা, আমি জানি না কেন, আমার খুবই ভালো লাগে যখন শুনি যে অমুক চ্যানেলে আমার নাটক যাচ্ছে। আমি সবসময় চেষ্টা করি যে টিভিতে কোন চ্যানেলে আমার নাটক যাচ্ছে সেটা আমি যেন জেনে রাখি সবসময়, ঈদের সময় স্পেশালি। বাট টেলিভিশনের ক্ষেত্রে আমি বলবো আসলে হয়তো যেহেতু একটা সময় টেলিভিশনের রাজত্ব ছিল, সেই কারণে হয়তো জায়গাটাকে গ্র্যান্টেড নিয়ে ফেলা হয়েছিল, হয়তো সেই কারণে বেশ কিছু জায়গা থেকে কিছু ল্যাকিং ক্রিয়েট হয়েছে বা সময়ের সাথে এগিয়ে চলাটা সেভাবে করে হয়নি। বাট এখন কিন্তু আমাদের প্রতিটা টেলিভিশন চ্যানেলের তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যেখানে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট হচ্ছে। তো আশা করব ফিউচারে যেন এটা আরো আরো ভালো হয় এবং আরো ভালো ভালো কাজ হয় টেলিভিশনে।
1: এক্সেলেন্ট, আসলেই তাই, আসলেই তাই। কারণ আমাদের টেলিভিশন চ্যানেলগুলোকে আসলে একটু সময়ের সাথে মিলিয়ে নিতে হবে, এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়াটাকে অ্যাভয়েড করলে হবে না বা তাকে ছোট করে দেখলে হবে না। আপনার সঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। ধরেন এটা 2010 এর কথা, তখন আমরা গ্রামীণ ফোনের সাথে একটা কাজ করছিলাম, তখন আমি বাংলা ভিশনের হেড অফ প্রোগ্রাম ছিলাম। তো তাদের সাথে আমরা জিজ্ঞেস করলাম যে আপনাদের বিজ্ঞাপনের বাজেট এখন কতটুকু যাচ্ছে, বলে আমরা তো 30% বাজেট আমরা সোশ্যাল মিডিয়াতে নিয়ে গেছি, 70% বাজেট আছে টেলিভিশনের জন্য। পরবর্তী সময় আমরা যখন 15 বা 17 এর দিকে জিজ্ঞেস করলাম, তখন বললো যে আমরা 70% বাজেটই আমরা নিয়ে যাচ্ছি সোশ্যাল মিডিয়ার জন্য। তো বাজেট যেখানে থাকবে আসলে সেখানেই তো বেশি রকম এক্সপেরিমেন্ট হবে বা তাদের বেশি শক্তি থাকবে। তো এইটা একটা আমাদের দেশের জন্য টেলিভিশন চ্যানেলগুলোর জন্য ভাবনার জায়গা। এখন আপনি বলেন যে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আর 5-7 মিনিট কথা বলবো, আপনার সামনের পরিকল্পনা কি?
0: সবসময় হচ্ছে পরিকল্পনা থেকে ভালো ভালো কাজ করা। সো ইচ্ছা আছে ডিফারেন্ট কিছু এক্সপেরিমেন্টাল ক্যারেক্টারে কাজ করা, যেহেতু এখন আসলে আমাদের রোম্যান্টিক বা কমেডি বা এই ধরনের ক্যারেক্টার্স অনেকগুলো করা হয়েছে, অনেকগুলো গল্প করা হয়েছে। তো ইচ্ছা আছে ভিন্ন ভিন্ন ধরনের গল্প, বিভিন্ন ধরনের সেটিং এর গল্প এবং বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ক্যারেক্টার করা, এটাই এখন আমার মূলত ফিউচার প্ল্যান।
1: এক্সেলেন্ট, এক্সেলেন্ট। আর আপনি যে এখন আমেরিকায় ঘুরছেন, যখন বাংলাদেশিদের আপনি দেখছেন, আপনার কাছে কি মনে হয় আমাদের দেশের বাইরের বাংলাদেশিদের শক্তিগুলো কি এবং দুর্বলতাগুলো কি?
0: আমি আসলে এখন পর্যন্ত আমার কোনো দুর্বলতা চোখে পড়েনি, কিন্তু শক্তিটা আমি বলবো যে আমি আমার বোনকে দেখছি এবং বোনের আশেপাশে এখানে যে কমিউনিটিটা আছে, যেহেতু এখানেই বেশি থাকা হচ্ছে, আমি প্রিটি শিওর এটা নিউ ইয়র্ক হোক বা অন্যান্য জায়গায়ও এটা সে একইভাবেই আছে, কিন্তু এখানে আমি যখন আমার বোন এবং আশেপাশে মানুষদেরকে দেখি, তারা এখনো অফিস করার পরে, কারণ ওদের তো অফিসের প্রেশার বেশ অনেক স্ট্রং থাকে, তো এই প্রেশারের পরেও বাংলাদেশের কালচারটাকে যে এখনো ধরে রাখছে সবাই, সেটা অভিনয় হোক, গান হোক, এবং কয়েকদিন আগে আমার বোন একটা নজরুল সঙ্গীতের একটা প্রোগ্রাম করে এলো, তো এই ধরনের কালচার গুলো এখনো যে বাঙালিরা রাখছে এখানে এবং শক্তভাবে রাখছে, বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে, স্টেজ শোজ হচ্ছে, এই জিনিসটা আসলে আমাকে খুবই মুগ্ধ করে। কারণ অনেক সময় আমারই মনে হয় যে এই মানে আমি হয়তো এত প্রেশার বা এত কাজের প্রেশারের পরে আমি কি পারতাম নাকি, আমার এটা মনে হয়, কারণ আমার তো এখন শুধু অভিনয়টাই মাথায় আছে। তো মানে অফিসের পরে এটা কিভাবে তারা করেন এবং এত মনোযোগ এবং এত ডেডিকেশন দিয়ে করে, এই জিনিসটা আমার খুবই খুবই ভালো লেগেছে এখানে আসার পরে।
1: এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। মানে দেশের বাইরে এলে বাংলাদেশটাকে আর বেশি করে ফিল করা যায়। এবং একটা বিষয় বলে রাখি, আপনারা যারা দেখছেন এবং শুনছেন, নাবিলা নূর কুহু তিনি অত্যন্ত ভালো গান করেন, আমরা তার গান শুনেছি বিভিন্ন ইয়েতে, কিন্তু উনি প্রফেশনালি কখনোই তাকে গান করানোর ক্ষেত্রে রাজি করানো যায় নাই, এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে আপনার দৃষ্টিতে এখন ধরেন নতুন ছেলেমেয়েরা যারা অভিনয় করতে চায়, তাদের জন্য আপনি একটা কিছু বলবেন, আর আপনার দর্শকদের জন্য আপনি কিছু বলবেন?
0: যারাই অভিনয় করতে চায় তাদেরকে বলবো জাস্ট টু গো ফর ইট। এবং যেমন আমার কোনো ইনস্টিটিউশনাল সেভাবে এডুকেশন নেই অ্যাক্টিং এর ক্ষেত্রে বলছি, সো আমি কোনো থিয়েটার করিনি বা সেভাবে করে অভিনয়ের পড়াশোনা করা হয়নি, বাট এরপরেও আসলে প্র্যাকটিস করতে করতে করতে করতে আজ এখানে আছি। সো আমার মনে হয় যারাই করতে চাচ্ছে, আই উড জাস্ট সে জাস্ট গো ফর ইট, কোনো ভয় ছাড়া, এবং ইনশাল্লাহ যদি ডেডিকেশন থাকে, পাংচুয়ালিটি থাকে এবং কাজের ব্যাপারে যদি মনোযোগ থাকে, আমি প্রিটি শিওর সবাই ভালো করতে পারবে। আর দর্শকদেরকে বলবো যে অনেক অনেক ধন্যবাদ সবসময় এত সাপোর্ট করার জন্য, এত সহযোগিতা করার জন্য, এবং আমার কাজের মোটিভেশন হিসেবে সবসময় থাকার জন্য পাশে।
1: এক্স্যাক্টলি, আমরা সবসময় আপনার সঙ্গে আছি। সাবিলা নূর, আপনি অনেক বড় শিল্পী হন, আপনি সামনে আরো সাকসেস আপনার আসুক, সামনে সময়টা আরো সুন্দর হোক, এটা আমাদের চাওয়া। ভালো থাকবেন,
0: থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এবং রেডিও ত্রিতাল বাংলাতে আমাকে ইনভাইট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
1: আপনি সময় দিয়েছেন, রেডিও ত্রিতাল বাংলা এটা নিউ ইয়র্ক থেকে প্রচারিত একটা রেডিও স্টেশন, আর এর iOS এবং অ্যান্ড্রয়েড অ্যাপে এটা শুনতে পাওয়া যায় 24 আওয়ার্স, এখানে নিউ ইয়র্কে বাজে, আর বিভিন্ন অন্যান্য অংশগ্রহণ তো আছেই সোশ্যাল মিডিয়াতে। তো ভালো থাকবেন, আবার দেখা হবে।
0: থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন, দেখা হবে।
1: থ্যাংক ইউ।

কথায় আছে ওল্ড ইজ গোল্ড, সঙ্গীতের মুক্ত আকাশে শ্রেষ্ঠ কণ্ঠ কনক চাঁপা। সেই কনক চাঁপাকে দিয়ে সাউন্ডটেকের ঈদ উপহার ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি।

এমন মনের মতো মানুষ পাওয়া তো বড় কঠিন, যার মন আছে, যার হৃদয় আছে, যে কিনা শুনবে শুধু তাল পাতার বাঁশির সুর।

প্রেম কি শুধু ছলনা, নাকি প্রেমের জন্য নতুন পৃথিবী গড়া? যে নীড়ে বসে আমরা দুজন মিলে বাজাবো তাল পাতার বাঁশ।

হারানো দিনের গানের ক্যাসেট এবং সিডি, তাল পাতার বাঁশি, প্রযোজনা পরিবেশনা, সাউন্ড টেক, সর্বত্র পাওয়া যাচ্ছে তাল পাতার বাঁশি।

0: জননী জন্মভূমি, তুমি তো স্বর্গের চেয়েও সুখময়, তুমি তো পরম সোহাগে কোলে তুলে নাও।
1: তৃষ্ণায় জল দাও, ক্ষুধায় আহার, কষ্টে ভালোবাসা দাও, হতাশায় স্বপ্ন দেখাও।
0: তুমি ডাকলে যেখানেই থাকি ছুটে যায়, আহা মন আকুল করা কত মধুর সে ডাক।

0: যাদের রক্তের বিনিময়ে এই জাদুমানিক স্বাধীনতা, তাদের কি ভোলা যায়?
1: এই পতাকা যতদিন উড়বে, এই চাঁদ এই সূর্য যতদিন দুলবে আকাশে, নদী বইবে পাখি গাইবে গান, ততদিন তারা থাকবে।

বসে আছি পথ চেয়ে ফাগুনের রোদ।

0: সুপ্রিয় দর্শক, রেডিও ফ্রিদম বাংলা ইউএসএ শুভেচ্ছা জানবেন। আশা করি সবাই খুবই ভালো আছেন, আর সবার ভালো লাগে আরো বাড়িয়ে দেওয়ার জন্য আমি নুসরা জাহিন আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে চমৎকার একজন অতিথিকে নিয়ে। এবং তিনি আর কেউই নন, দেখেই বুঝতে পারছেন, আমাদের সকলের পছন্দের এবং আমাদের অত্যন্ত পরিচিত মুখ, শারমিন দীপু আপু। দীপু
1: হ্যালো,
0: আপু, অনেকদিন পরে আপনার সঙ্গে দেখা, খুবই ভালো লাগছে, কেমন আছেন?
1: আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? অনেকদিন পরে বলতে, দিস ইজ ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আই মিন ত্রিতাল বাংলা ইউএসএ রেডিও সেন্টার, বা এনিওয়ে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম হিয়ার, সো খুবই ভালো লাগছে। ইয়া, ডেফিনেটলি। কেমন আছো তুমি?
0: আমি ভালো আছি, আর আমার সামনে এত চমৎকার একজন মানুষ বসে আছে, তো আরো বেশি ভালো আছি।
1: থ্যাংক ইউ।
0: তো এই মুহূর্তে আপু কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আজকে?
1: এই মুহূর্তে ইউএসএ থেকে যুক্ত আছি, সো ইয়া, ক্যালিফোর্নিয়া থেকে আছি আমি এখন। ক্যালিফোর্নিয়াতে গতকালকে আমি একটা শো করেছি, সো এখন ওখানেই অবস্থান করছি। সো ইয়া, ফ্রম ইউএসএ।
0: আমি যতদূর জানি যে আপু কিন্তু এখন বাংলাদেশ থেকে আমাদের লন্ডনের প্রবাসী হয়ে গেছেন, বা লন্ডনবাসী বলা যায়, বাংলাদেশ ছেড়ে আপু আমাদের ছেড়ে লন্ডনে চলে যাওয়া। তো লন্ডন এবং ক্যালিফোর্নিয়া বা দেখা যাচ্ছে যে অন্যান্য জায়গায় স্টেজ পারফরমেন্স, এগুলো ব্যালেন্স করা হয় আসলে কিভাবে?
1: এই যে যেভাবে চলছে সেভাবে, কাজ থাকে না যে আমরা বলি আসলে যে পাখি পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যায় উড়ে উড়ে, আমরা মানুষরাও মানে প্রায় ওরকমই একটা পাখির মতো দেখা যায়। উই আর হিয়ার টুডে, অন দ্য আদার ডে ওয়াজ সামওয়্যার এলস। সো ইয়া, ম্যানেজ হয়েই যায়, একটু করতে হয় আর কি, একটু প্যাচ আপ করে ম্যানেজ করতে হয়,
0: কাজের খাতিরে অনেক কিছু কিছুই আমরা করে থাকি।
1: সেক্রিফাইস করতে হয় আসলে। হ্যাঁ, যদি আর্টিস্ট হয়, লাইক আমাদের যে লাইফস্টাইল বা আর্টিস্টদের যে লাইফস্টাইল, নাথিং ইজ ফর্চুনেট, সবকিছু আনফর্চুনেট আমাদের জন্য। উই ডোন্ট নো টুমোরো ওয়্যার উইল
0: খুবই
1: বি।
0: আনসার্টেন আমাদের ব্যাপারগুলো,
1: এক্স্যাক্টলি
0: আজ বাংলাদেশ, তো কাল লন্ডন, এর পরের দিন হচ্ছে ইউএসএ।
1: এক্স্যাক্টলি, অ্যান্ড ইটস নাইস, আই লাইক ইট।
0: এটাই আসলে অন্যরকম একটা আনন্দ, অন্যরকম একটা ভালো লাগা। তো আপুকে কোন বিশেষণ দিয়ে আমি আজকে শুরু করব বুঝতে পারছি না, কারণ আপু একাধারে একজন কণ্ঠশিল্পী, মডেল, অভিনেত্রী, এবং পড়াশোনা আমি শুরুতেই বলে দিচ্ছি যে আপু কিন্তু পড়াশোনার জন্য লন্ডনে থাকা, ল পড়া হচ্ছে। তো এত কিছু ব্যালেন্স করা, এটা আসলে কিভাবে করা হয়?
1: মানুষ বলে না যে তোমার অনবদ্য ইচ্ছা বা অনবদ্য চাহিদা থাকলে তুমি পৃথিবীর যে কোনো কিছু এ প্রান্ত থেকে ও প্রান্ত হাসিল করতে পারবে, সো দ্যাটস নো প্রবলেম। এটা আসলে ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। কাজ মানে আমার ইচ্ছা শক্তি ছিল যে আমি ওই পর্যন্ত যাব, দ্যাটস ওয়াই আই এম হিয়ার। আমি যদি মনে করতাম না আমি এতটুকুতেই হ্যাপি, তাহলে কিন্তু মানে অতটুকুতেই হ্যাপি থাকতাম। সো এটা আসলে যার যার ইচ্ছা শক্তি আমি বলবো।
0: বাহ, চমৎকার। তো এই যে এতগুলো সেক্টরে আসলে একসঙ্গে কাজ করা, কোনটাতে আপু বেশি কমফোর্ট ফিল করেন, যে এই সেক্টরটা একটু বেশি ভালো লাগে ওইটা থেকে, এমন কি কিছু আছে কিনা?
1: টু বি ভেরি অনেস্ট, আমার যেই দুইটা প্রফেশন বা যেই তিনটা প্রফেশন, আমি আসলে সবগুলো প্রফেশনকেই সমানভাবে এনজয় করি। বিকজ এক একটা সেক্টর কাজ এক এক রকম। সো তুমি যখনই একটা সেক্টরে কাজ করতে যাবা, সো ইউ আর গিভিং ইউর 100%, দেন ইউ এনজয়িং ইট।
0: বাহ, চমৎকার। তো এই যে সঙ্গীতে সঙ্গীতে আসার গল্প, সঙ্গীত শিল্পী, এত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী হয়ে ওঠা, এই আমি জানি যে আপনি সেই 5 বছর বয়স থেকে গান শিখছেন বা গানের তালিম নিচ্ছেন, কিন্তু
1: হুম
0: এই
1: হুম
0: জিনিসটা আসলে কার হাত ধরে, বাসা থেকে বা পরিবার থেকে কার অনুপ্রেরণা? কারণ বাবা তো ছিলেন ইঞ্জিনিয়ার এবং মা ছিলেন রাজনীতিবিদ, সাংস্কৃতিক অঙ্গনের ছোঁয়াটা আসলে কিভাবে আসলো?
1: এটারও এর পেছনে একটা স্টোরি আছে। স্টোরিটা হচ্ছে যে আমার মায়ের খুব ইচ্ছা ছিলেন যে তিনি কখনো গান করবে, তো আসলে পারিপার্শ্বিকতায় বা হোয়াট এভার সেভাবে হয়তো বা হয়ে ওঠেনি, তো তার ইচ্ছাটাই আমি মানে পূরণ করেছি আমার মার অবদানে। আসলে আমি গান করা, সে সে চাইতো যে আমি তাকে শুধু শুধু বসে বসে গান শোনাবো। আমি যে আসলে প্রফেশনালি সিঙ্গার হয়ে যাব এরকম কোনো ইন্টেনশন ছিল না, বা আমার কোনো আইডিয়াও ছিল না যে আমি সিঙ্গার হয়ে যাব। বাট একটা সময় পরে দেখা গেল যে না, আমি প্রফেশনালি সিঙ্গিং এ ঢুকে গেলাম, অ্যান্ড দেন ইয়া,
0: আচ্ছা আচ্ছা,
1: চলছে আজ পর্যন্ত।
0: তার মানে ভালো লাগা থেকে শুরু, এখন প্রফেশন হিসেবে নিয়ে নেওয়া।
1: রাইট,
0: তাহলে একটা প্রসঙ্গে চলেই আসে যে নজরুল গীতি করছেন, ফোক গান করছেন, আধুনিক গান করছেন, মানে সব ক্ষেত্রেই দেখা যায় যে সঙ্গীতের সব সব ক্ষেত্রে আপনার সরব উপস্থিতি। কিন্তু যে জিনিসটা বেশি দেখা যায় যে ফোক গানগুলো আপনার একটু বেশি করছেন, তো ফোক গানের প্রতি ভালো লাগাটা কিভাবে?
1: আসলে এটা যে কিভাবে হলো সেটা আমি নিজেও বলতে পারবো না, বাট এটা আমার ফিলিংস। সেটা হচ্ছে যে আমি যখন ছোট, তখন থেকে যখন আমি গান করি, আমি অল কাইন্ডস অফ গান করতাম, নজরুল, রবীন্দ্র, দেশাত্ম, পল্লীগীতি, ভাওয়া, এভরিথিং। এন্ড মাঝে মাঝে হিন্দিও করা হয়, কিন্তু দেখা গেল একটা সময় পরে গিয়ে যখন আমার মধ্যে যে গানটা কি সেই জিনিসটা বোঝার যে বোধ আমার মধ্যে সৃষ্টি হলো, যে গানের আসলে মিনিং কি, গানটা কি, এটাতে কি বোঝাচ্ছি আমি, এই বোধটা যখন আমার মধ্যে মানে চলে আসলো বা আমি বুঝতে শিখলাম, তখন থেকে ফোক গানটা আমাকে খুব বেশি টানে। মানে আমি ফোক গানের মধ্যে মাটির গন্ধ, আমাদের কালচার, প্রেম, বিরহ, আনন্দ, দুঃখ, বেদনা সবকিছু খুঁজে পাই, টু বি ভেরি অনেস্ট। ইটস আ হিউজ প্ল্যাটফর্ম টু এক্সপ্রেস ইউর ফিলিংস টু আদার ওয়ান,
0: মানে নিজের ফিলিংস এবং দেশের প্রতি ভালো লাগা বা ভালোবাসা।
1: সবকিছু। তুমি দেখো একটা মানে ফোক গানের কিন্তু অনেক ঘরানা আছে, যার তার মধ্যে আছে বিচ্ছেদ, আছে প্রেম বিচ্ছেদ, আছে রোমান্টিক, আছে কিছু, আছে যে পীর নবীদের শান আছে, খাজা বাবার গান আছে, তারপরে নবীর শান আছে, মানে অনেকগুলো ঘরানা আছে, আধ্যাত্মিক আছে, মরমী আছে। তো এই ঘরানাগুলোর মধ্যে তুমি যখন তোমার ফিলিংস তুমি এক্সপ্রেস করতে যাবা, তুমি যেই গানটা চাও আসলে দেখবো তুমি ওই ঘরানাতে ওই গানটাই পেয়ে গেছো। সো ইটস ম্যাচড উইথ ইউর এক্সপ্রেশন বা উইথ ইউর সিচুয়েশন, দ্যাটস ওয়াই যেটা খুব তোমাকে কানেক্ট করে, খুব সহজ সরল কথার মাটির সুরের
0: নিজের
1: গান।
0: ভিতরের ইমোশন গুলো ফুটে উঠে,
1: এক্স্যাক্টলি
0: আমার মনে হয় এটা বেশি দর্শক দর্শকও বেশি পছন্দ করে,
1: রাইট,
0: যে কোন একটা গান হচ্ছে গানের শিল্পী তার এমন কিছু তার গানের মাধ্যমে ফুটিয়ে তুলছে যা আসলে একজন অডিয়েন্স হিসেবে আমিও চাই কেউ বলুক, সুর দিয়ে
1: মানুষ
0: বলুক।
1: কিন্তু, অডিয়েন্স কিন্তু সরল ভাষার সরল সুরের গানটাকে বেশি টানে, কারণ যে কথাগুলো সরল, যেই গানের সুরটা সরল, সেই গানটা তার কাছে প্রিয়, কারণ সেই গানটা সে ভালোভাবে গাইতে পারছে,
0: গাইতে
1: ভালোভাবে
0: পারে,
1: বুঝতে পারছে। কিন্তু একটু কঠিন গান হলে, একটু কঠিন সুর হলে সেটা কিন্তু আমাদের যে দর্শক, আমাদের বাংলার যে দর্শক, তারা সেটা নিতে চায় না সেরকম ভালোভাবে। আর সহজবোধ্য কথাই আমার মনে হয় যে সবচেয়ে বেটার সবসময়।
0: আসলে কারণ গানগুলো তো কোনো একটা শ্রেণীর জন্য আসলে তৈরি হয় না,
1: হয় না,
0: সমাজের সব শ্রেণী পেশার মানুষ যেহেতু গান শুনে সবার জন্যই আসলে সহজবোধ্য যেগুলো হয়। তো গানের কথা যেহেতু হচ্ছে, দীপু আপুর কাছ থেকে এখন একটা গান শুনে নিলে কেমন হয়?
1: আচ্ছা। হ্যাঁ, যেহেতু গানের মানুষ, আজকে গানেরই আয়োজন, অবশ্যই গান তো শোনাবই। কি গান শুনবে বলো?
0: শুরুতে আপনার পছন্দের একটা শুনবো, তবে শেষে তখন দর্শকদের চাহিদা অনুযায়ী একটা শুনতে পারি।
1: আচ্ছা, আমার পছন্দ অনুযায়ী তাহলে আমি যেটা করব, আমার রিসেন্টলি একটা গান লাস্ট লাস্ট উইকে রিলিজ হয়েছে, আমার মৌলিক গান। গানটি
0: বাহ,
1: লিখেছেন
0: চমৎকার।
1: আমাদের লন্ডন প্রবাসী, সুর করা হচ্ছে আমার খুব কাছের ছোট ভাই আকাশ মাহমুদ, এবং কম্পোজিশন আকাশ মাহমুদের করা। তা আমি ওইখান থেকে একটা অন্তরা একটু শোনাচ্ছি সবাইকে।
0: অবশ্যই
1: আর এই গানটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেলে শারমিন দীপ অফিসিয়াল পেজে আছে, সো যে কেউ চাইলে একটু ওখানে ব্রাউজ করলেই পেয়ে যাবে।
0: অবশ্যই,
1: আমি একটু করে শোনাচ্ছি।
0: আমরা ওই একটুটা একটু শুনে নেই।

0: আছে কি আমায় মনে।
1: That's
0: বাহ,
1: it. Thank you.
0: চমৎকার, মনে রাখতেই হবে। এত মিষ্টি একজন মানুষ, এত মিষ্টি করে যখন গান গায়, দর্শক শ্রোতা সবারই আসলে মনে রাখতে হবে।
1: Thank you.
0: চমৎকার আপু,
1: Thank
0: অসাধারণ।
1: you.
0: যেহেতু মৌলিক গানের কথা বললেন, তো আপনার কিন্তু প্রায় 25টার উপরে অ্যালবাম রিলিজ হয়েছে, নতুন অ্যালবাম আমরা কবে পাচ্ছি?
1: এখন তো আসলে হচ্ছে গিয়ে যে অ্যালবাম গুলো, আমার কিন্তু টোটাল কমপ্লিট অ্যালবাম আছে বাজারে 6টা, কাজ
0: আচ্ছা,
1: হচ্ছে যে অ্যালবামের দিন তো এখন আর নাই,
0: না,
1: সেটা তুমিও
0: সবকিছু
1: জানো।
0: অনেক বেশি ইউটিউব প্ল্যাটফর্ম হয়ে গেছে।
1: এক্স্যাক্টলি, এখন সব ভার্চুয়াল প্ল্যাটফর্মে চলে গেছে, তো এখন ওই আগের দিনের মতো সিডি সিডি প্লেয়ার দিয়ে গান বাজানো বা টেপ রেকর্ডার দিয়ে গান বাজানোর ওই চলটা আসলে নাই বললেই চলে। তো সেই কারণে যেটা করা হয় যে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হয়
0: আচ্ছা,
1: এবং সেটা ভিজুয়াল করা হয়, কারণ আমরা ডেফিনেটলি উই গোনা পুট দিস আপ অন ইউটিউব, সো যখন একটা ইউটিউবে চলে যায় তখন আমরা টোটাল অ্যালবামটাকে দিতে পারি না,
0: হুম
1: সো
0: হুম
1: সেই কারণে কমপ্লিট অ্যালবাম আছে আমার 6টা এই আর কি। তো সিঙ্গেল ট্র্যাকের মধ্যে আমার মোর দেন 30 আমার মৌলিক সিঙ্গেল ট্র্যাক, এবং আমার তো মনে হয় হাজারের উপরে আছে আমার কাভার করা সং, যেগুলো বেসিক্যালি আমি করে
0: হুম
1: থাকি
0: হুম
1: বিভিন্ন টেলিভিশন
0: আচ্ছা,
1: লাইভ বা আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে, বাট আমার নিজের মৌলিক আছে প্রায় 35 অ্যাবোভ।
0: বাহ, অসাধারণ। তার মানে মাত্রই কিন্তু একটা মৌলিক গান করলেন, এটা তো রিলিজ হয়ে গেছে,
1: এটা রিলিজ হয়েছে, ইটস জাস্ট ইটস বিন 6 ডেজ অনলি,
0: তার মানে
1: সিক্স
0: একদম নতুন
1: বাই
0: গান,
1: সিক্স ডেজ একদম ব্র্যান্ড নিউ গান। হ্যাঁ,
0: একদম ব্র্যান্ড নিউ একটা গান আজকে আমরা শুনে ফেললাম, চমৎকার। তো এই যে আপনার গানগুলোতে যে জিনিসটা আমরা আসলে দেখি, যে গানের পিছনেও যে গানের সামনেও, সে ক্যামেরার সামনে পিছনে দুই জায়গাতে কাজ করতে কেমন লাগে?
1: আমার তো খুব ভালো লাগে, কাজ আমি মনে করি যে যেহেতু ভিজুয়ালের একটা যুগ চলে এসেছে, গানটা এখনো শুধু শুনবার বিষয়ের মধ্যে আসলে নেই, এটা দেখবারও একটা বিষয় হয়ে গেছে এখন। সো আমি মনে করি যে আমার যে অক্লান্ত পরিশ্রম, যে আমি আমি যেভাবে গানটাকে একদম মানে জন্মের শুরু থেকে লালন পালন করে আমার কণ্ঠে ধারণ করে রেকর্ডিং করে যে আমি দর্শকের কাছে উপস্থাপন করছি, আমার কাছে এটা আমার পার্সোনাল পারসেপশন যে আমি কেন না আমার গানটাতে আমি নিজেই ভিজুয়ালাইজেশন করব, কাজ এটা আমার রাইট অ্যান্ড এটা আমার আমি আই ডিজার্ভ ইট, কারণ আমার
0: যে
1: গানে
0: আমি
1: অন্য
0: আমি পেছনেও থাকবো এবং কেন দর্শক আমাকে সামনে থেকে দেখবে না?
1: সামনে থেকে দেখবে না, রাইট, সেই জায়গা থেকে আমি সব সময় মেনটেন করি আমার যত গান আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমার সাথে কো আর্টিস্ট থাকে, আমার কো মডেল মেয়ে ছেলে মডেল থাকে, ডেফিনেটলি আই মেক দ্য স্টোরি লাইক দ্যাট। আর তুমি আরেকটা জিনিস জানবে যে আমার যতগুলো মিউজিক ভিডিও আছে এই সব মিউজিক ভিডিওর যে কনসেপ্ট, যে ভিজুয়ালাইজেশনের যে টোটাল ফার্স্ট টু লাস্ট কি হবে স্টোরি, ইটস অল ফ্রম মি, আমি নিজে ডিজাইন করি
0: আমার
1: সব।
0: কোরিওগ্রাফারও আপনি?
1: এক্স্যাক্টলি,
0: আরে
1: সবকিছু
0: বাহ,
1: আমি
0: নতুন
1: ডিজাইন
0: নতুন
1: করি।
0: আরেকটা তাহলে পরিচয় আজকে আবিষ্কৃত হলো। এত গুণের অধিকারী একজন মানুষ যে গানের কোরিওগ্রাফিও সেই করছে, চমৎকার।
1: ট্রাই করি, কাজ আমি মানে গানের সাথে ছন্দের সাথে মিল রেখে, গানের স্টোরিটার সাথে মিল রেখে সেরকম ভাবে ভিজুয়ালাইজেশনটা করি আর কি।
0: এই
1: সো
0: জন্যই হয়তো আমরা এত ক্রিয়েটিভ কাজগুলো পাচ্ছি।
1: ডেফিনেটলি আমার যারা ডিওপি থাকে তাদেরও এখানে মানে আমি শুধু তাদেরকে বলি যে আমি এই টাইপের চাচ্ছি, তো থাকে না যে এটার মধ্যে একটু টুইস্ট যেটা সেটা তারা ক্রিয়েট করে, সো ডেফিনেটলি তাদেরও সমানভাবে তাদেরও স্টোরিটা মেক করা, এবং সবচেয়ে যেটা কঠিন পার্ট সেটা হচ্ছে মিক্সিং করা, স্টোরিটাকে
0: হুম হুম
1: একসাথে মিক্স করা, হোয়াটএভার আই ওয়ান্ট ওটা তারা করে, ডেফিনেটলি তাদেরও একটা ক্রেডিট রয়েছে, ডেফিনেটলি একটা বড় মাপের ক্রেডিট রয়েছে, বাট আমি তাদেরকে এটা শুধু বলে দিই যে আই ওয়ান্ট ইজ লাইক দা, সো ইয়া।
0: বাহ, চমৎকার। তো এই যে গানের কথা বলতে বলতে আমার একটা জিনিস মনে পড়লো, যে আপু কিন্তু আগে প্লেব্যাক করেছেন যখন বাংলাদেশে ছিলেন, বেশ কিছু ছবিতে প্লেব্যাক করা হয়েছে, এবং আমাদের আর্টিস্ট যারা সঙ্গীত অঙ্গনে আছে তাদের কিন্তু প্রত্যেকের একটা সুপ্ত আসলে আগ্রহ থাকে যে বড় পর্দায় কাজ করা। নিজের তো একক বা মৌলিক বের হবেই, কিন্তু বড় পর্দায় প্লেব্যাক করা, বড় বড় মুভিতে। তো নেক্সট প্লেব্যাক কবে পাচ্ছি, বা এমন কোনো ইচ্ছা আছে কিনা যে এই নায়ক অথবা এই নায়িকার অথবা এই ডিরেক্টরের কোনো মুভিতে প্লেব্যাক করার?
1: আসলে এটা তো টোটালি একটা আনফর্চুনেট ব্যাপার, আমি আই কান্ট সে রাইট নাও, কাজ এমন হতে পারে যে আসলে মুভিগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, মুভিগুলোর স্টোরি বা গানগুলো যেমন ভাবে সৃষ্টি হয়, সেটা হয় যে একটা মুভির স্টোরি থাকে, স্টোরিতে একটা গান থাকে, সেই গানের স্টোরিতে কেমন একটা ভয়েস ডিমান্ড করে, এটা টোটালি আসলে ডিরেক্টরের ব্যাপার। সো যদি আমার ভয়েসের সাথে মনে হয় যে না এই গানটাতে আমার শারমিনদীপুর ভয়েসটা লাগবে, সো ডেফিনেটলি আই উইল গেট ইট। এটা হচ্ছে আমার পারসেপশন। তাছাড়া আমি এর আগে প্লেব্যাক করেছি বড় পর্দায় মানিক চান বাংলাদেশ নামের ছবি, যেটা এখনো রিলিজ হয়নি, এটা আপকামিং, এখনো কাজ চলছে। তো ওই ওই ছবিতে আমি দুটো গান করেছি। কলকাতাতে একটা বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনায় একটা ছবি, তো সেখানে পূজা চেরি অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস। আমি আসলে জানি না হু ইজ গোনা বি দ্য অ্যাক্টর, ইজ গোনা বি অঙ্কুশ অর সামওয়ান এলস, আই ডোন্ট নো, ইটস নট ডান ইট, বাট আমার সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে লাস্ট টাইম আমি যখন বাংলাদেশে ছিলাম, তখন আই বিন টু ইন্ডিয়া, আমার কিছু প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে যাওয়ার পরে সেই সুবাদেই তাদের সাথে আমার মিটিংটা হয়ে গেছে, সো ইটস অল ফিক্সড। যখন সবকিছু মহরত টহরত হয়ে যাবে, সো আই থিঙ্ক উইল গো ফর দ্যাট।
0: চমৎকার, বাংলাদেশের প্লেব্যাক তো শেষ, ইন্ডিয়াতেও প্লেব্যাক হয়ে গেল, এখন বাকি হচ্ছে বলিউড, যেহেতু হিন্দি গান করা হচ্ছে। হ্যাঁ, হোপ ফর দ্য বেস্ট। আমরা আসলে তাই আমাদের প্রত্যাশা যে দীপাপুর কোন গান আমরা খুব শীঘ্রই হিন্দিতে বলিউডের প্লেব্যাকে শুনবো।
1: ইনশাল্লাহ ইনশাল্লাহ।
0: বাহ, তার মানে যেই ব্যাপারটা যে আপনি কিন্তু দীপু আপু, অনেকের থাকে কি যে ছোটবেলা থেকে লোকাল জায়গা থেকে গান শিখছে বা গান শুরু, তো আপনার ব্যাপারটা কিন্তু ভিন্ন। ছোটবেলা থেকে রেডিও বা বাংলাদেশের বড় বড় শিল্পীদের কাছে থেকে আপনার তালিম নেয়া বা শিখা, যেমন আব্দুর জব্বারের মতো শিল্পী থেকে আপনার তালিম নেয়া, ইটস ইউনিক একটা
1: এটা
0: ব্যাপার।
1: আমার, এটা বলতে পারো যে কাইন্ড অফ আমার ভেরি ভেরি গুড লাক, যে
0: হুম হুম
1: মানে ওনাদের মতন বা ওনার মতন এত গুণী একজন, যেমন আমার যারাই আমার টিচার ছিলেন, জোসেফ কমল রড্রিক্স, উনি ছিলেন আমার নজরুলের টিচার। সো উনি আমাকে, হ্যাঁ উনি আমাকে নজরুল শেখাতেন, স্পেশালি উনি আমাকে নজরুল ক্লাস করাতেন। দেন আব্দুল জব্বার স্যার, উনি তো ডেফিনেটলি আমার একদম হাতে খড়ি যেটাকে বলে। তার আগে আমি রেডিওতে গান করতেন অনেক আগে, আতিকুল ইসলাম নামে একজন, ওই সময়টাতে ব্যাক ইন 2001-2 এর দিকের কথা, ওই সময়টাতে উনি ছিল বাংলাদেশ টেলিভিশনের, যদি কোনো প্রোগ্রাম হতো তাহলে তাকে ছাড়া হতো না এরকম। তো ওনার কাছ থেকে আমার প্রথম হাতে খড়ি, আর তারপরে হচ্ছে কি আব্দুল জব্বার স্যারের কাছে আমি শিখি, উনি আমাকে বাসায় এসে গান শিখাতেন, আমি খুব মিস করি তাকে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আর তারপর থেকে
0: এটা
1: যেমন
0: আসলে কিভাবে সম্ভব হলো আপু, এত বড় একজন
1: আমি জানি না,
0: মানুষের কাছ থেকে?
1: আমি জানি না, আমি একদিন একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমি ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, তুমি হয়তোবা মনে থাকবে তোমার, ফ্রাইডেতে সকালে একটা প্রোগ্রাম হতো সবসময় বিটিভিতে, এভরি ফ্রাইডে 9 o'clock ইন দ্য মর্নিং, আমি সেখানেও ফেরদৌসী আন্টির কাছে গান শিখেছি, বাট সেটা খুব অল্প সময়। তো একদিন একটা
0: ছোট বাচ্চাদের নিয়ে যে তার একটা প্রোগ্রাম হতো,
1: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি,
0: হ্যাঁ
1: তো
0: চমৎকার।
1: আমি আসলে আমার লাইফে অনেক বড় বড় গুণীজন, তাদের আশীর্বাদ আমি পেয়েছি, তাদের দোয়া আমি পেয়েছি, যেমন এন্ড্রু কিশোর দা, ওনার অনেক দোয়া আমি পেয়েছি। তার সাথে আমি একই স্টেজে, আমার অনেকবার তার সাথে ডুয়েট গান করার ভাগ্য সৌভাগ্য হয়েছে ইন্ডিয়ার স্টেজে, বাংলাদেশের স্টেজে। সো আমি ভেরি গ্রেটফুল টু দেম যে তারা আমাকে অনেক কিছু শিখিয়েছে, সেটা অবশ্যই। তো আব্দুল জব্বার স্যারের কাহিনী হচ্ছে যে আমি একদিন একটা প্রোগ্রামে যাই, ছোট মানে একদম ছোটখাটো ঘরোয়া একটা প্রোগ্রামে, তো সেটা ছিল আমার মামার, মামা অ্যান্ড মামির অ্যানিভার্সারিতে। তো তখন ইনি আসছেন, তাকে দাওয়াত দেওয়া হয়েছে, আমার এখনো সবকিছু স্পষ্ট মনে আছে। তো ওই দিন আমার আম্মু বলছিল যে জাব্বার ভাই আমার মেয়ে তো গান করে ছোট, আপনি একটু শুনেন ওর একটা গান। তা আমি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এই গানটা করেছিলাম, এবং সে এই গানটা শুনে বলছিল এই শোন তোকে আজকে থেকে আমি গান শিখাবো, তুই আজকে থেকে আমার মেয়ে,
0: মাই গড,
1: তুই আজকে থেকে
0: আচ্ছা
1: আমার মেয়ে, তোকে আমি আজকে থেকে গান শোনাবো। আব্দুল জব্বার স্যার কিন্তু উনি একটু মানে এমন পার্সোনালিটির একজন মানুষ ছিলেন যে সে যদি কিছু বলে ডেফিনেটলি হি ডু দা। তো তারপর থেকে উনি সেই ভূতের গুলি, ওনার বাসা ছিল ওখান থেকে, উনি আমার বাসায় টঙ্গিতে এসে আমাকে গান শেখাতেন সপ্তাহে 2 দিন।
0: মানে সেই আমাদের কারওয়ান বাজার থেকে সেই টঙ্গিতে যে গান শেখাতো,
1: এক্স্যাক্টলি,
0: তার মানে তার যে স্টুডেন্ট জব্বার স্যারের, শ্রদ্ধেয় জব্বার স্যারের স্টুডেন্টের প্রতি তার তীব্র একটা কনফিডেন্স ছিল, এবং তারই
1: হ্যাঁ, এবং
0: ফলাফল
1: আমার,
0: বহিঃপ্রকাশ আমরা কিন্তু পাচ্ছি।
1: হ্যাঁ এবং আমার মনে আছে একদিন আমার গান শেখার মানে আমাকে কোনো একটা দিয়েছিল, যে কোনো একটা ক্লাস দিয়েছিল, তো ক্লাসটা দেওয়ার পরে আমি ডায়েরি দেখে আমি গানটা করছিলাম, তো উনি আমাকে মানে এমন জোরে একটা থাপ্পড় দিয়েছিল, আমার আই রিমেম্বার দ্যাট, আই উইল নেভার ফরগেট ইট ইন মাই লাইফ, বলেছিল ডায়েরি দেখে কিসের গান,
0: আচ্ছা,
1: ডায়েরি দেখে কিসের গান। সেদিনের পর থেকে আমি জীবনে আর কোনোদিন ডায়েরি দেখে গান করি নাই, স্টিল নাও
0: বাহ,
1: আমি যে কোনো গান, নো ডায়েরি, নো ডায়েরি।
0: অসাধারণ। এটা কিন্তু খুব রেয়ার একটা জিনিস। আমরা ছোটবেলায় আমি যখন দেখতাম কাউকে যদি গান করতে বলা হতো, ব্যাগ থেকে শুরুতে ডায়েরিটা খুলতো, ডায়েরি ছাড়া তারা অচল। বর্তমানেও দেখি আমরা, যেটা অনেক বড় বড় সিঙ্গার, ডায়েরি ছাড়া তারা একেবারে অচল। এটা
1: না
0: কিন্তু
1: আমি
0: খুব
1: ডায়েরিতে
0: রেয়ার একটা
1: একদমই
0: জিনিস।
1: আনকমফোর্টেবল, ইভেন দো আমার সামনে যদি ডায়েরি থাকে আমি মেসড আপ হয়ে যাই, যে আমি এখন কি কি করব, কি ডায়েরি দেখব না গান করব, আমি মেসড আপ হয়ে যাই, মানে ইটস নট লাইক মি এটা আর কি।
0: অসাধারণ। গানের কথা তো হচ্ছে, গানের কথা বলতে বলতে আমার আরো একটা গান শোনার ইচ্ছে যাচ্ছে। দীপক, দীপু আপুকে আবারও অনুরোধ করব আরেকটা গান শোনানোর জন্য।
1: আরেকটা গান শুনবা, কি গান শুনবা?
0: আপনি তো ফোক গান বেশি করেন, তো
1: হুম হুম
0: ফোকই শুনি।
1: আচ্ছা আচ্ছা, আমার খুব পছন্দের একটা গান আমি গাই একটুখানি, ভালো লাগবে। এটা বাউল সালাম সরকারের লেখা এবং সুর করা একটা গান, আমার কাছে খুব পছন্দের। এটা হচ্ছে একটু বিচ্ছেদ ঘরানার গান, তো গাইছি।
0: ওকে।

0: পাইলাম।
1: অসাধারণ দীপাপু, আরো একটা চমৎকার গান শুনলাম, অসাধারণ, আসলেই বিচ্ছেদের গান।
0: এটাকে বলা যায় যে বিচ্ছেদের পরের ভার্সন, যেন বিচ্ছেদ শেষ হয়ে গেল, এখন মনে হয় যে আসলে তাকে ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্ট,
1: অসম্ভব।
0: অসম্ভব, এরকম কিছু একটা ব্যাপার। তো সেই
1: আচ্ছা,
0: ফিলিংসটাই এক্সপ্রেস করেছে এখানে।
1: চমৎকার। দীপু আপু, শুরুতেই যে ব্যাপারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে বাংলাদেশ ছেড়ে দীপু আপু এখন লন্ডনের অধিবাসী হয়ে গেছে, এর পিছনে কারণ কিন্তু লতে পড়ার জন্য।
0: আসলে লন্ডনের আমি হয়ে যাইনি, আই এম জাস্ট হিয়ার ফর সাম টাইম, ওয়েন আই
1: ওকে,
0: ফিনিশ মাই ডিগ্রি আই উইল বি ব্যাক টু মাই কান্ট্রি।
1: আমরা আমাদের বাংলাদেশে আমরা ফেরত পাবো, তাই তো?
0: একদম একদম, নো
1: একদম,
0: কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন।
1: ওকে।
0: নাও দেখো যে আমি কি করছি, আমি কিন্তু বছরের অর্ধেকের বেশি সময় আমি বাংলাদেশে থাকছি এখনো, স্টিল নাও, আর
1: আচ্ছা,
0: অর্ধেকের খুব কম সময়, যে সময়টা শুধু আমার সেমিস্টার চলে আসে তার 3 মাস
1: হুম,
0: আগে আমাকে ব্যাক করতে হয়, এন্ড দেন থ্রি
1: আচ্ছা,
0: মান্থস আই এম স্টেইং হিয়ার ডুইং মাই ক্লাসেস এন্ড এভরিথিং, গিভ দ্য এক্সাম, গো ব্যাক টু বাংলাদেশ এগেন, বিকজ আমি আই কান্ট স্টে অ্যালোন, আমি একা থাকতে পারি না,
1: ফ্যামিলিকে
0: আই মিস
1: ছাড়া থাকাই
0: এভরিওয়ান,
1: হচ্ছে না।
0: না আই মিস এভরিওয়ান।
1: চমৎকার। ফ্যামিলি আপনাকে দেখতেই কিন্তু মনে হয় বা মানে যত দূরেই থাকেন না কেন, লন্ডন থাকেন আর ইউএসএ, বাংলাদেশের প্রতি ভালোবাসা, আপনার প্রতিটা কথায় সবকিছু তো ফুটে উঠছে, অসাধারণ।
0: থ্যাংক ইউ।
1: তো ইউর ওয়েলকাম। এই যে লতে পড়া, দেখা যায় যে সাংস্কৃতিক অঙ্গনে বেশিরভাগ ক্ষেত্রে দীপক আপনি যেটা দেখবেন যে তারা যখন কেউ এই সাংস্কৃতিক অঙ্গনে চলে আসে, আমরা চাই যে এই জায়গাটার মধ্যে থাকতে, পড়াশোনা তখন একটু অন্যদিকে চলে যায়, কিন্তু এর মধ্য দিয়ে লয়ের মতো চমৎকার একটা সাবজেক্ট কেন আসলে বাছাই করা, কেন এত এত চাপ নিয়েও আসলে লতে পড়া?
0: আমার কোনোদিনও ইচ্ছে ছিল না যে আমি লয়ার হব বা আমি ব্যারিস্টার হব, কাজ আমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল যে আমি একজন পাইলট হব, মানে পাইলট একটা প্যাশনেবল জব, ফ্লাই করব এই দেশ থেকে ওই দেশে যাব,
1: ঘোরাঘুরির
0: ইউনিফর্ম,
1: মধ্যে থাকবো।
0: হ্যাঁ ইউনিফর্ম, দ্যাটস ডিফারেন্ট। বাট আনফর্চুনেটলি আমি জানি না কি কারণে, আমি নিজেও বলতে পারবো না যে কি কারণে আমি লতে চলে এসেছি, এন্ড দেন
1: আচ্ছা,
0: যখন চলে এসেছি এখন তোর মানে যুদ্ধের মাঠে
1: ব্যাক
0: যখন নেমে
1: করার আর
0: গেলাম,
1: সময় নেই।
0: যুদ্ধের মাঠে নেমে গেছি, এখন তো আর হেরে যাওয়া যাবে না, তো সেই কারণে আমি আই হ্যাভ ডান মাই ল বেসিক্যালি LLB কোর্স ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি ইন ঢাকা,
1: আচ্ছা,
0: অ্যান্ড দেন আই হ্যাভ ডান মাই LLM ফ্রম সাউথ ইস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড দেন সেকেন্ড ওয়ান ফ্রম এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, অ্যান্ড দেন আই কেম ব্যাক হিয়ার। বেসিক্যালি আমার এখানেই ল করার মানে উদ্দেশ্য ছিল প্রথম থেকে 2015-এ, বাট আমি তখন ভিসার একটা প্রবলেম ছিল যার কারণে আই হ্যাভেন গট ভিসা অন দ্যাট টাইম, দে রিফিউজ মি, বাট আফটার দ্যাট যখন আমার ডিগ্রি কমপ্লিট হয়ে গেল, 6 ইয়ার্স অলরেডি গন, দে
1: হুম হুম হুম
0: স্টিল লাইক ডুইং না, লাইক দে আর টেকিং ডিসিশন, তা আমি আবার উইথড্র করে অ্যাপ্লিকেশন, দেন আই অ্যাপ্লাই নিউলি, অ্যান্ড দেন দে গিভ মি ভিসা, অ্যান্ড ওয়েন
1: ওকে,
0: দে গিভ মি ভিসা আই এম হিয়ার স্ট্রেট ওয়ে, নাও আই এম ডুইং বার্ট ল, সো ইয়া।

0: সিনিয়রের সাথে বা আমি একাই গেলাম, তখন দেখা যায় যে আদার্স যারা মানুষ আছে, যারা, কারণ আমার এলাকায় তো আমার পরিচিতি একটু বেশি, নর্মালি সবাই যার যার এলাকার তার পরিচিতি একটু বেশি থাকে, তো হয় কি তারা গিয়ে, মানে আমি কি কাজ করব না, তারা গিয়ে বলে আপা একটা সেলফি তুলবো, প্লিজ আপা একটু সেলফি তুলবো, তো হোয়াট ইউ গোনা ডু, আপনি ইন ফ্রন্ট অফ ইয়োর জাজ, হোয়াট ইউ গোনা ডু, দ্যাটস এম্বারেসিং। সো আই এম থিঙ্কিং আমি ডেফিনেটলি প্রফেশনে থাকবো, বাট অন অ্যান্ড অফ, আমি কোন একটা ফার্ম করব যেখানে আমার আন্ডারে আমার রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা থাকবে, আই উইল লুক আফটার ইট, দ্যাটস মাই প্ল্যান।
1: তার মানে দুইটাই আসলে পাশাপাশি করা হবে, গান এবং ল।
0: এক্স্যাক্টলি, গান তো,
1: আসলে
0: গান তো এখন ব্লাডের সাথে মিশে গেছে, তো
1: এটা এটা
0: চাইলেও ছেড়ে
1: সরিয়ে
0: দিতে
1: যাবেন,
0: পারবো
1: যেহেতু
0: না।
1: ব্লাইডের সঙ্গে মিশে গেছে। শুভকামনা রইল আপু আপনার ভবিষ্যতের নতুন জীবনের জন্য।
0: থ্যাংক ইউ।
1: অনুষ্ঠানের শুরুতে বলেছিলেন যে এখন ইউএসএ আছেন, এবং এটা হচ্ছে একটা প্রোগ্রামের থ্রুতে লন্ডন থেকে ইউএসএ তে ফ্লাই করা। সো এই যে স্টেজ পারফর্ম গুলো করে থাকেন এখান থেকে, কখনো দেশের বাহিরে, কখনো নিজের দেশে, তো দেশের বাহিরে, নিজের দেশে তো ফোক গানের অনেক আমরা জনপ্রিয়তা দেখি, যে তরুণদের মাঝে, মধ্যবয়সীদের মাঝে সবাই কিন্তু ফোক গান গুলো অনেক বেশি ভিতরে অনুভব করে থাকে, কিন্তু দেশের বাহিরে এটা আসলে কতটুকু আপু আমরা একটু জানতে চাই, যে দেশের বাহিরে প্রবাসীরা আধুনিক গানের প্রতি বেশি আগ্রহ নাকি তাদের ফোক গানের প্রতি কদরটা আসলে কতটুকু?
0: তোমার কি কখনো দেশের বাইরে শো করা হয়েছে বা কোনো শো করেছো দেশের বাইরে?
1: দেশের বাহিরে এখনো পর্যন্ত করা হয়নি, তবে খুব
0: আচ্ছা
1: শীঘ্রই যাওয়ার কথা আছে,
0: আচ্ছা, আমি কেন জিজ্ঞেস করলাম,
1: কারণ দেশের প্রবাসীদের খুব টান থাকে নিজের দেশের জন্য, আমি জানি,
0: এক্স্যাক্টলি, মানে
1: তারা পাগল থাকে।
0: যখন দেশের বাইরে একটা প্রোগ্রাম হয় বা কোনো বাঙালি কোনো আর্টিস্ট সেই প্রোগ্রামে গান করে, এই ফিলিংসটা আই কান্ট এক্সপ্রেস, কারণ তারা একটা অন্য কালচার সব সময় দেখে অভ্যস্ত, সেই কালচারে তারা থাকে। সো আফটার লাইক লং টাইম বলো বা যখনই তাদের মানে সুযোগ হয়, তারা যখন একটা প্রোগ্রাম অর্গানাইজ করে দেশের বাইরে, সেই ক্রাউডটা টোটালি ডিফারেন্ট, ইউ
1: খুব
0: কান্ট
1: বেশি
0: ইমাজিন
1: তারা আসলে
0: ওখানে যদি,
1: দেশের দেশীয় জিনিসগুলো চাচ্ছে।
0: হ্যাঁ ওখানে যদি মনে করো যে ধরো 500 মানুষ থাকলো, 500 মানুষ ওখানে
1: হুম হুম
0: উপস্থিত থাকলো, আমি বলবো যে সেখানে 5,000 মানুষ আছে,
1: আচ্ছা,
0: কারণ দেশের বাইরে একত্রে 500 বাঙালি মানুষকে একসাথে করা, ইটস আ বিগ ডিল
1: হ্যাঁ, খুবই
0: ডেফিনেটলি।
1: ডিফিকাল্ট একটা জিনিস, কারণ দেশের বাহিরে যারাই যা ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেক্ষেত্রে
0: রাইট,
1: এত মানুষ একসাথে
0: এবং
1: হওয়া,
0: সময় বলো কাজ বলো সবকিছু মিলে কিন্তু আসলে পসিবল হয় না যে তারা মানে জয়েন করবে আমাদের সাথে। বাট আমি আজ পর্যন্ত অনেক দেশে শো করেছি, আমি 54 কান্ট্রিজ এর উপরে আমি শো করেছি এই পর্যন্ত, বাট আমি যেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ আই লাইক দ্য ক্রাউড অ্যান্ড আই লাইক দ্য ক্রেজিনেস, দে আর অসম, মানে বাংলাদেশের কথা তো বলবোই যে হ্যাঁ বাংলাদেশের আমার অডিয়েন্স তো ডেফিনেটলি দে আর ভেরি গুড, বাট দেশের বাইরে যারা আছে তারা
1: দেশের বাহিরের
0: আরো,
1: ফিলিংসটা আরো বেশি কাজ করে, তাই তো?
0: এক্স্যাক্টলি।
1: তাহলে এই যে দেশের বাহিরে স্টেজ শোর কথা হচ্ছে, অনেক সময় দেখি আমরা বিভিন্ন মজার মজার পরিস্থিতির মুখোমুখি হতে হয়, বিভিন্ন ধরনের রিয়াকশন থাকে, তো কোনো এইটাই মজার কোনো পরিস্থিতি বা ঘটনার মুখোমুখি কখনো হতে হয়েছিল কিনা?
0: অনেক ঘটনা আছে জীবনে, কয়টা শেয়ার করব, অনেক ঘটনা আছে। যেমন এমন হয়েছে যে আমি রিসেন্টলি লাস্ট টাইম যখন আমি দেশের বাইরে ছিলাম, বাংলাদেশে ছিলাম রিসেন্টলি, আমি ঈদে কাতারে একটা প্রোগ্রাম করেছি, চট্টগ্রাম সমিতির একটা প্রোগ্রাম ছিল, তো আমি যখন স্টেজে গান করে নেমেছি তখন সামহাও কোন একজন বলেছিল, আচ্ছা এই সিঙ্গারের বাড়ি কি চিটগং এ? আচ্ছা কেন চিটগং এ? না সে তো সব চিটগং এর গান করলো, আমরা ভাবলাম যে তার বাড়ি চিটগং এ, না তার বাড়ি ঢাকায়, তাহলে সে কিভাবে চিটগং এর গান করলো? সেম জিনিস আমার সাথে হয়েছে লন্ডনেও হয়েছে, যে আচ্ছা এই এই সিঙ্গারের বাড়ি কোথায়, ঢাকায় না সিলেটে? না তার বাড়ি তো হচ্ছে কোথায়, ঢাকায়, না না না সে সিলেটি, সে তো সিলেটি গান গাইছে, মানে কাইন্ড অফ এরকম। আরো অনেক মজার ঘটনা আছে যেগুলো এই মুহূর্তে মনেও পড়ছে না।
1: আচ্ছা, বাট এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস, যে ঢাকায় বেড়ে ওঠা সেই মানুষটা চট্টগ্রামের ভাষায় গান গাইছে এবং কেউ বুঝতেও পারছে না, ইটস
0: সেটাই,
1: রিয়েলি অসম। তো এই যে দীপু আপু, আমরা কিন্তু জানি যে আপনি সেই মানে ছোট থেকে গান করছেন, এবং আপনি কিন্তু নতুন কুড়ি উইনার ছিলেন, চ্যানেলাইজ সেরা কণ্ঠতে যুক্ত ছিলেন, ওই অনুভূতিগুলো একটু সংক্ষেপে

0: জানতে চাই।
1: নতুন করির ব্যাপার যেটা ছিল, যে তখন কোনো গ্রুমিং দরকার ছিল না আসলে, প্রাথমিক বাছাই হতো, বাছাইয়ের পরে তোমাকে তিনটা বাছাই হতো, প্রাথমিক বাছাই, দেন টিভি রাউন্ডের বাছাই, দেন টিভি রাউন্ডে গিয়ে শেষ। নতুন করে জার্নিটা আমার কাছে খুবই ইজি ছিল, এবং তখন আসলে আমার ফিলিংস ছিল না যে কি প্রতিযোগিতা, কি গান, কি করতে হবে, সেই ফিলিংসটা আমার মধ্যে ছিল না। যখন আমি শুনলাম যে হ্যাঁ আমি সেকেন্ড হয়েছি, আই হ্যাভন্ট গট এনি ফিলিং, যে হ্যাঁ হয়েছি, এরকম কিছু একটা ব্যাপার। হ্যাঁ, বাট আমি
0: মানে ওই জায়গাটা অনেক বেশি পরিচিত হয়ে গিয়েছিল।
1: হ্যাঁ, তো আমার আমার পেছন থেকে আমার যে টিচাররা ছিলেন, আমার ফ্রেন্ডরা ছিলেন, আমার মা ছিলেন, ফ্যামিলি মেম্বার্স, তারা আমার থেকে বেশি এক্সাইটেড যে ও
0: আচ্ছা,
1: ইউ হ্যাভ গট, ইউ হ্যাভ গট নাম্বার, ইউ আর সেকেন্ড, ইউ আর দ্য সেকেন্ড পজিশন, লাইক
0: হুম হুম
1: ছিল। কিন্তু আমার মধ্যে সেই ফিলিংসটা কাজ করেনি। বাট 2008-এ আমি যখন সেরা কণ্ঠে যাই, তখন আমার মধ্যে একটা ফিলিংস কাজ করেছে যে ইয়েস, আই এম গোন টু ডু সামথিং, আই এম গোয়িং টু আ রিয়েলিটি শো, আমাকে প্রুভ করতে হবে, আই উইল প্রুভ মাই সেলফ অ্যান্ড এভরিথিং। বাট হলো যে ওখানে অনেক গ্রুমিং দরকার হয়, ইটস আ লং টাইম, তোমাকে থাকতে হবে, ওদের সাথে প্র্যাকটিস করতে হবে, গ্রুমিং
0: ওদের
1: করতে
0: ওদের
1: হবে,
0: এটাই ছিল, মানে ওদের ডিফারেন্ট টাইপের একটা ধারা ছিল।
1: ছিল। তো অন দ্যাট টাইম আমি আসলে ক্লাস 9-এ পড়তাম, সো 1 বছর পরে আমার SSC পরীক্ষা। তো আমার মা, আমি যখন টপ 40-তে, তখন আমার মা বললো যে না, ডেফিনেটলি আই এম নট গিভ ইউ পারমিশন টু গো দেয়ার, বিকজ ইফ ইউ গো নাও দেন ইউ গোনা ব্রিচ ইউর এডুকেশন লেভেল, ইটস গোনা বি জিরো জিরো লেভেল, সো তুমি যেতে পারবা না, দ্যার ইজ আ লো অফ টাইম, ইউ ক্যান গো লেটার অন, সো এখন পড়াশোনা করো, পরে যাও।
0: আমাদের বাঙালি বা বাঙালি বাবা মারা যেটা আসলে বলে থাকে,
1: হ্যাঁ, তা আমিও আসলে মার কথা ভ্যালু করে আমি আর জানি যে হ্যাঁ ডেফিনেটলি আমি তো গান তো আরো পরেও করতে পারবো, কিন্তু আমার যদি এই
0: হুম হুম
1: সময়টা চলে যায়, পড়াশোনার সময়টা তো আর থাকে না, সেটা চলে গেলে
0: থাকে।
1: আর সম্ভব
0: এবং
1: না।
0: আমরা কিন্তু জানি যে শুধু পড়াশোনাতেই না, আপনি কিন্তু শুধু সঙ্গীত অঙ্গনে বা গানের দিকেই না, পড়াশোনাতেও কিন্তু অনেক বেশি ব্রাইট স্টুডেন্ট ছিলেন।
1: ছিলাম একটু একটু, এত বেশি না।
0: চমৎকার, একদমই শেষ পর্যায়ে চলে এসেছি দীপু আপু। আমার যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে যে আরো
1: আমারও
0: অনেক
1: না,
0: বেশি
1: কিন্তু
0: সময়
1: আসলে
0: আড্ডা দিলে
1: আমাদের
0: ভালো
1: তো
0: লাগতো।
1: প্রোগ্রামের একটা
0: শেষ হয়ে
1: সময়
0: আসছে
1: থাকে। ইয়েস ইয়েস,
0: তো, যারা নতুন করে আসলে গান শিখতে চায় বা সঙ্গীত অঙ্গনে নিজের সুপ্ত প্রতিভাটাকে প্রকাশ করতে চায়, তাদের জন্য, নিউ কামারদের জন্য আপনার সংক্ষেপে একটু কি পরামর্শ থাকবে?
1: আমি অবশ্যই বলবো যে যদি ইচ্ছা শক্তি 100% থাকে যে হ্যাঁ আই এম গোনা বি আ সিঙ্গার বা আই এম গোনা সিং সামথিং, ডেফিনেটলি আমি বলবো যে তাদেরকে ওয়েলকাম। আর আমরা যারা পুরন, মানে পুরনো যারা আছে, আমরা একটু সিনিয়র যারা আছি, অবশ্যই নতুনদেরকে আমাদেরকে সুযোগ করে দিতে হবে, কারণ যদি আমরা সুযোগ করে না দিই তাহলে কিন্তু তারা পাবে না। যেমন আমাদের যারা সিনিয়র আছে, তারা কিন্তু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের জন্য, একটা সময় আমাদেরকেও
0: এই
1: তাদেরকে,
0: স্পেস দেওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার
1: এক্স্যাক্টলি, যেটা
0: ইন্ডাস্ট্রিতে,
1: আমাদের মধ্যে সচরাচর দেখা যায় না যে কেউ কারো
0: দেখা
1: স্পেস
0: যায় না
1: কাউকে দিতে
0: একদম না।
1: চায়। হ্যাঁ, সো আমি মনে করি যে আমরা যারা সিনিয়র আছি, তাদের যদি একটু লাইক আমাদের জুনিয়রদেরকে একটু আমরা উৎসাহ দেই বা তাদেরকে আসার জন্য উৎসাহ দেই, এবং আমাদের স্পেসটা তাদেরকে একটুখানি স্পেস ছেড়ে দেই, তাহলে
0: তাহলে
1: ডেফিনেটলি
0: আমরা নতুন করে অনেকগুলো প্রতিভা পাচ্ছি,
1: পাবো, আমরা আমাদের অনেক
0: পাবো,
1: অ্যাসেট হয়ে যাবে তখন, রাইট? কারণ এখন
0: রাইট?
1: কিন্তু ধরো যে আমরা যদি তাদেরকে স্পেস না দিই, তাহলে লিমিটেড ভার্সন হয়ে যাচ্ছে, আর যদি স্পেস দেই, ইফ দে কাম দেন ইটস গোনা বি আনলিমিটেড ভার্সন, সো ইয়া।
0: রাইট। শেষ করব, অনুষ্ঠানের শুরুতে গান শুনেছিলাম, শেষ করব গান দিয়ে। তবে শেষ একটা প্রশ্ন থাকবে আপুর জন্য, যে বর্তমানে তো খুবই ব্যস্ত, পড়াশোনা, স্টেজ পারফরমেন্স, ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
1: গো উইথ দ্য ফ্লো।
0: গো উইথ দ্য ফ্লো, অসাধারণ! আমি অনেকদিন পরে এত চমৎকার একটা প্রশ্নের উত্তর পেলাম,
1: কিছুই
0: অসাধারণ।
1: বলার নেই, কারণ ভবিষ্যৎ আনফর্চুনেট, বাট ইউর পাস্ট ইউ ক্যান চেঞ্জ ইট, তোমার প্রেজেন্ট ইটস গোয়িং অন, বাট ইন ফিউচার ইটস রিয়েলি আনফর্চুনেট, ইউ নেভার নো হোয়াটস গোনা হ্যাপেন, সো গো উইথ দ্য ফ্লো, দ্যাটস মাই সাজেশন।
0: চমৎকার। তো শারমিন দীপু আপু, আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার গান শুনতে শুনতে আজকে আমরা বিদায় নেব। তবে তার আগে বলতে চাই, আপনার জন্য অনেক শুভকামনা, অনেক
1: থ্যাংক ইউ,
0: শুভেচ্ছা। গো উইথ দ্য ফ্লো।
1: অনেক শুভকামনা তোমাকে, এবং অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি ত্রিতাল বাংলা রেডিওকে, আজকে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার অডিয়েন্সের সামনে আমাকে গান গাইবার বা আমার কিছু গল্প শেয়ার করবার এই প্ল্যাটফর্মটা করে দেওয়ার জন্য। অ্যান্ড অবশ্যই থ্যাংকস টু রাসেল ভাই, হি ডিড এ ভেরি নাইস জব, অ্যান্ড ইউ ডেফিনেটলি,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ,
1: থ্যাংক ইউ সো মাচ টু প্রেজেন্ট মি লাইক দা। তো যেহেতু শেষ পর্যায়ে আছি, শেষ গান গাইতে গাইতে বাড়ি যাই।
0: হ্যাঁ, শেষ গান গাইতে গাইতে আজকে আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিব।
1: নো প্রবলেম সানুসরা, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড
0: অবশ্যই
1: ইনশাল্লাহ দেখা হবে আবার। এবং
0: অবশ্যই,
1: পিতাল বাংলা রেডিওর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আমার পক্ষ থেকে। অলরাইট,
0: থ্যাংক ইউ, থ্যাংক
1: নো
0: ইউ।
1: ওয়ারিজ। আসিবে কিসে লগন মোর জীবনে,

0: থ্যাংক ইউ।
1: চমৎকার চমৎকার দীপু আপু, অসংখ্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে আজকে আমরা বিদায় নেব। তবে আজকে বিদায় নেওয়া মানেই হচ্ছে নতুন আরো একটি প্রোগ্রামের শুরু। আমরা খুব শীঘ্রই আবার চলে আসবো, দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।
0: থ্যাংক ইউ, বাই।